আজকের বিষয় ছিল প্রতিবেশীর হক। এ সম্পর্কে বললেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

খুশি ফুল সে বাগিচার হে পরবর দিগার।

বিশ্বভুবনে যা কিছু আছে তোমারই কাছে করুণা যাচে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন ফাদার কমল কোরাইয়া।
2: মথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ করছি নয় অধ্যায়। একদিন দীক্ষাগুরু জোহনের শিষ্যরা যিশুর কাছে এলেন। তারা যিশুকে বললেন, আমরা ও ফরিসিরা তো প্রায়ই উপোস করি, অথচ আপনার শিষ্যরা তা করেন না কেন, এর কারণ কি? উত্তরে যিশু বললেন, যতক্ষণ বর সঙ্গে থাকে ততক্ষণ বর যাত্রীরা কি শোক করতে পারে? কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখনই তারা উপোস করবে। যিশু আরো বললেন, কেউ পুরনো পোশাকে নতুন

0: ভোরের গানটি শুনলেন সুবীন নন্দীর কণ্ঠে। গানটি রচয়িতা সিদ্দিক চৌধুরী, সুর করেছেন সুজেয় শ্যাম।
1: ফুলের জলসায় নীরব কেন কবি, নজরুল সঙ্গীত, ইয়াসমিন মুশতারী।

দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিনী। ইয়াসমিন মুস্তারির কণ্ঠে নজরুল সঙ্গীত শুনছেন।

0: ইয়াসমিন মুশতারির কণ্ঠে দোকানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন। ওগো আমার চির অচেনা পরদেশী, আজিজুর রহমান তুহিনের কণ্ঠে প্রথম গান।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, আজিজুর রহমান তুহিনের কণ্ঠে এবারের গান।

0: আজিজুর রহমান তুহিনের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুর আধার হলো পরিবেশ। এটি আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন, পান করার জন্য পানি এবং খাদ্য সরবরাহ করে। পরিবেশের এই ভারসাম্য বজায় থাকা প্রকৃতির একটি স্বাভাবিক নিয়ম, যা মানুষ সহ অন্যান্য প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এবারে টেকসই উন্নয়ন ও সবুজ অর্থনীতি এই বিষয়ের উপর শুনবেন একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয় টেকসই উন্নয়ন ও সবুজ অর্থনীতি। এই বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা আমাদের আয়োজনের শুরুতেই জানতে চাই, টেকসই উন্নয়ন বলতে কি বোঝায় এবং এর গুরুত্বটা কি?
2: টেকসই উন্নয়ন বলতে এমন উন্নয়ন প্রক্রিয়াকে বোঝায় যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন সামাজিক ন্যায় বিচার এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে ভারসাম্য বজায় রেখে যে উন্নয়ন করা হয় সেটিই টেকসই উন্নয়ন। আধুনিক বিশ্বে দ্রুত শিল্পায়ন ও নগরায়নের ফলে পরিবেশের উপর চাপ বাড়ছে, তাই টেকসই উন্নয়ন এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। টেকসই উন্নয়নের প্রধান লক্ষ্য হল মানুষের জীবনমান উন্নত করা এবং একই সঙ্গে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। যদি আমরা অপরিকল্পিতভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি তাহলে ভবিষ্যতে তা সংকটে পরিণত হবে। এই কারণে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ জনগণ সবাইকে এই লক্ষ্যে কাজ করতে হবে। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার, শক্তির সাশ্রয় এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।
1: এবারে জানতে চাই সবুজ অর্থনীতি কি এবং এটি টেকসই উন্নয়নের সঙ্গে কিভাবে সম্পর্কিত।
2: সবুজ অর্থনীতি হল এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পরিবেশের ক্ষতি কমিয়ে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা হয়। সহজভাবে বলতে গেলে পরিবেশ বান্ধব উৎপাদন, শক্তি সাশ্রয়, পুনর্নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং দূষণ কমানোর মাধ্যমে যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় সেটিই সবুজ অর্থনীতি। টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সবুজ অর্থনীতি, কারণ টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন অর্থনৈতিক কার্যক্রম পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে। উদাহরণস্বরূপ, সৌরশক্তি, বায়ুশক্তি ও জলবিদ্যুৎ ব্যবহার করলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমে এবং পরিবেশ দূষণ হ্রাস পায়। সবুজ অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কর্মসংস্থান সৃষ্টি। পরিবেশ বান্ধব শিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, ফলে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ একই সঙ্গে সম্ভব হয়।
1: বাংলাদেশে তাহলে টেকসই উন্নয়ন এবং সবুজ অর্থনীতির অগ্রগতি কতটুকু এই বিষয়ে জানতে চাই।
2: বাংলাদেশ টেকসই উন্নয়ন ও সবুজ অর্থনীতি বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি অর্জন করেছে। সরকার বিভিন্ন নীতি ও কর্মসূচির মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করছে। উদাহরণস্বরূপ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছে এবং গ্রামীণ এলাকায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এছাড়া শিল্পখাতে সবুজ প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। কৃষিক্ষেত্রেও টেকসই পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে, যেমন জৈব সার ব্যবহার, পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি। এসব উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের উপর চাপ কমাতে সহায়তা করবে।
1: সবুজ অর্থনীতির বাস্তবায়নে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন?
2: সবুজ অর্থনীতি বাস্তবায়নে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে বেশি খরচ হয়, ফলে অনেক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান এসব প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী হয় না। এজন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা ও আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। সচেতনতার অভাব একটি বড় সমস্যা। নীতি ও আইন ব্যবস্থার ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা যায়। পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন আইন থাকলেও অনেক সময় সেগুলোর যথাযথ প্রয়োগ হয় না, তাই কার্যকর তদারকি এবং কঠোর আইন প্রয়োগ জরুরি।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই, ভবিষ্যতে টেকসই উন্নয়ন এবং সবুজ অর্থনীতি নিশ্চিত করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত?
2: ভবিষ্যতে টেকসই উন্নয়ন ও সবুজ অর্থনীতি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়াতে হবে, পরিবেশ বান্ধব শিল্প ও প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে, শিক্ষা ও গবেষণার উপর গুরুত্ব দিতে হবে, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে শিক্ষা দেওয়া হলে নতুন প্রজন্ম এ বিষয়ে আরও সচেতন হবে। সবশেষে বলা যায়, টেকসই উন্নয়ন ও সবুজ অর্থনীতি নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং এটি সকল মানুষের সম্মিলিত দায়িত্ব। যদি সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ জনগণ একসঙ্গে কাজ করে, তাহলে একটি পরিবেশ বান্ধব ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং টেকসই উন্নয়ন ও সবুজ অর্থনীতি নিয়ে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য।
0: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে শুনবেন ঔষধি গাছ নিয়ে একটি গান। শিল্পী সিদ্দিকুর রহমান। গানে কথা লিখেছেন দীন মোহাম্মদ আকন্দ, সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

শ্রোতা বন্ধুরা, চমৎকার এই গান শুনতে শুনতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের একেবারে শেষের দিকে। যাবার আগে বলে যেতে চাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল পরিবেশ রেখে যেতে চাইলে পরিবেশকে আমাদের ভালো রাখতে হবে। পরিবেশ ভালো থাকলে আমাদের পৃথিবী ভালো থাকবে, আর পৃথিবী ভালো থাকলে আমরা সকলেই সুস্থভাবে বেঁচে থাকবো।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় বৈশাখী খাতুন, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার, 17ই জ্যৈষ্ঠ, 13ই জিলহজ, 31শে মে। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম, যথাযোগ্য মর্যাদায় দেশে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী পালিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করলেন তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান। মাত্র 3.5 বছরের শাসন আমলে জিয়াউর রহমান বাংলাদেশে নজিরবিহীন পরিবর্তন সাধন করেছিলেন বললেন এলজিআরডি মন্ত্রী। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাকে স্মরণ করার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাল ভারতীয় হাইকমিশন। তামাক আসক্তি রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন আয়োজনে দেশে পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। সমুদ্রতলে নিরাপত্তা জোরদারে পানির নিচে ব্যবহারযোগ্য ড্রোন প্রযুক্তির উন্নয়নে একমত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এবং গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ স্বাগতিক ভারতের মোকাবেলায় মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। নানা কর্মসূচিতে পালিত হল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদকামী সদস্য তাঁকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ ভিত্তিক কালজয়ী রাজনৈতিক দর্শনের উপর প্রতিষ্ঠিত দল বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে এবারে শুনুন একটি বিশেষ প্রতিবেদন।
2: 1971 সালের 25শে মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের উপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, তখন এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো ছিল না কেউ। সে সময় জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশবাসীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন। তার সেই ডাকে সাড়া দিয়ে এদেশের আপামর জনতা শত্রুর মোকাবিলায় অস্ত্র হাতে তুলে নিয়েছিল। তৎকালীন পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা জানতে পারেন তরুণ সেনা কর্মকর্তা মোদাস্সের হোসেন খান। এতে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিতে জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে পালিয়ে দেশে আসেন তিনি।
3: পাকিস্তান মিলিটারি থেকে পালিয়ে এসে প্রশিক্ষণত পালিয়ে এসে তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমরা শেষ পর্যন্ত কয়েকজন 7-8 জন একত্র হলাম। একত্রে ডিসিশন নিলাম আমরা বের হয়ে যাবো আর ফেরত আসবো না। 3-4 দিনের মধ্যে আমরা হেঁটে গিয়ে জলপথে, নৌকা, বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে তারপরে বাংলাদেশ পার সীমান্তে আগরতলা গেলাম। আগরতলায় গিয়েই আমার সৌভাগ্য ছিল যে প্রথমেই আমরা যাকে দেখতে পাবো সেটা হচ্ছে তখনকার মেজর জিয়াউর রহমান। ওনার কণ্ঠস্বরে স্বাধীনতা ঘোষণার সহি কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি স্বাধীনতা যুদ্ধে অবসান করবো। উনাকে মাত্র তখন একটা দায়িত্ব দিয়েছে বাংলাদেশে প্রথম নিয়মিত বাহিনী, যেটা রেগুলার ফোর্স বলি, একটা ব্রিগেড সংগঠন করার জন্য, যে নাম করে তার নামে জেড ফোর্স। কেন জানি না উনি আমাকে পিক আপ করলেন যে ওনার জেড ফোর্সে জংশন করার জন্য এবং ইনপ্যাঙ্কের জন্য। মেজর জিয়ার জেড ফোর্স চার আন্দারে আমি যুদ্ধ করি দীর্ঘ যতদিন সময় ছিল স্বাধীনতার আগ পর্যন্ত, বিজয় দিবসের আগ পর্যন্ত।
2: দীর্ঘদিন কাছাকাছি থেকে সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার কারণে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব, সততা ও প্রজ্ঞায় মুগ্ধ হন মোতাসের হোসেন সহ অন্য মুক্তিযোদ্ধারা। তিনি বলেন, জিয়াউর রহমান কেবল যুদ্ধের সময় দিক নির্দেশনা দিয়েই বসে থাকতেন না, সরাসরি যুদ্ধের মাঠে অংশ নিতেন তিনি।
3: যুদ্ধে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি দেখেছি, সবাই প্রায় আমাদের সিনিয়র ছিল, বয়োজ্যেষ্ঠ ছিল, কিন্তু এই লোকটার মতো একটা অসম সাহসী লোক, নির্ভীক, আমার চেয়ে খুব কম পড়েছে। কারণ উনি একটা ব্রিগেড কমান্ডার ছিলেন, তার মানে তিনটা ব্যাটালিয়নে, তার মানে আপনার মধ্যে প্রায় 3,000 সৈনিকদের কমান্ডার। ওনার প্রয়োজন নাই কিন্তু যুদ্ধক্ষেত্রে সামনে যাওয়া, কিন্তু আমার জানো যে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে যেই লেভেল হোক না কেন উনি যুদ্ধক্ষেত্রে হাজির ছিলেন, এবং পিছিয়ে ছিলেন না, সামনে ছিলেন। তো এটা একটা প্রমাণ করে যে কতখানি ত্যাগী ছিলেন, দেশের স্বাধীনতার যুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামের সাথে কতগুলি ওনার হইতেছে মনপ্রাণ নিবেদিত ছিল আর কি। তারপর ওনার আচরণে, কথাবার্তায়, বিভিন্ন সময় যেগুলি কথা বলতেন, বোঝা যেত যে উনি দীর্ঘ সংকল্পবদ্ধ এবং উনি সম্পূর্ণভাবে আশাবাদী দেশ স্বাধীন হবে।
2: মোতাসের হোসেনের মতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3 বছরের জন্য ক্ষমতায় এসে মুসলিম বিশ্বের পাশাপাশি আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের কাছে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়েছিলেন। এর ফলে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে তিনিও সেসব দেশে অর্জন করেছিলেন বিরল সম্মান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: দিনটি স্মরণে বিএনপি গত 25 মে থেকে 8 দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে, চলবে 1 জুন পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। সারাদেশে বিশেষ পোস্টার এবং সংবাদপত্র ও অনলাইন পোর্টালেও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গতকাল শেরেবাংলা নগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দিবসটি পালনে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকাসহ 16 স্থানে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শনিবার ভোর 6টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ও মাজার জিয়ারত করেন। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গরিব ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। এদিন বিএনপির উদ্যোগে ইসিবি চত্বর, জুরাইন ও কুড়িল সহ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে সবাইকে দেশ গঠনের কাজে নিয়োজিত হওয়ার শপথ নিতে হবে।
4: আসুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 45তম শাহাদত বার্ষিকীতে আমরা এটাই শপথ করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে পরিশ্রম করে দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, আমরা প্রত্যেকে এক একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হব। আমরা প্রত্যেকে এক একজন এই জাতিকে নেতৃত্ব দেব এবং আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ ইনশাল্লাহ একদিন আমরা গড়ে তুলব।
2: নয়াপল্টনের দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদেরকে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
5: শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার এই 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদেরকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করবো ইনশাআল্লাহ। আসুন, আমরা আজকে যে সকল মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি, আমরা যদি সুন্দর সুশৃঙ্খল ভাবে সেই সকল দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং একই সাথে তাদেরকে সহযোগিতা করতে পারি।
2: প্রধানমন্ত্রী বলেন, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেশের জনগণ আবারও বিএনপিকে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দিয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সকল জেলা মহানগরী সহ প্রতিটি ইউনিটেও আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাঁর মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশে এক নজিরবিহীন পরিবর্তন এনেছিলেন। তিনি গতকাল রাজধানী শেরবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, জিয়াউর রহমান একদিকে যেমন বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশকে একদলীয় শাসন ও বাকশাল থেকে ফিরিয়ে এনেছিলেন, অন্যদিকে মুক্তবাজার অর্থনীতি চালুর মাধ্যমে বাংলাদেশের রূপান্তরের ভিত্তি রচনা করেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান ১৯৭৪ সালে দুর্ভিক্ষ ও অর্থনৈতিক অব্যবস্থাপনার পরিণতি থেকে দেশকে উদ্ধার করেছিলেন এবং বাংলাদেশকে খাদ্যে উদ্বৃত্ত ও বর্ধিত কৃষি উৎপাদনের দিকে নিয়ে গিয়েছিলেন। ফ্যাসিবাদী দমনপীড়নের কারণে বিএনপি প্রায় ১৭ বছর ধরে দিবসটি যথাযথভাবে পালন করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অগ্রগতির অতন্দ্র প্রহরী হিসেবে অনন্য ভূমিকা পালন করে গেছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালে ৫ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
6: স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি।
0: অর্থ পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের কল্যাণে নিবেদিত থেকে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন কাজীর দেউরি মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী স্মরণ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। গতকাল হাইকমিশনের এক বার্তায় জিয়াউর রহমানকে স্মরণ করে বলা হয়, ১৯৭১ সালের মার্চ মাসে জিয়াউর রহমানের কণ্ঠে ধ্বনিত বিখ্যাত বেতার ভাষণ বাংলাদেশের জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। বার্তায় আরও বলা হয়, ৭১-এর মতো এখনও বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় ভারত পাশে রয়েছে। বিভিন্ন আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হবে বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। ১৯৮৭ সালের ১৫ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৪০তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা ছড়িয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে তামাকের প্রতি আসক্তি প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা এবং আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু কিশোর সহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮টি শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এই সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময় মোট আক্রান্ত হয়েছে ১০৮৬ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭৮,৬০৮ জন শিশু হাম বা হাম উপসর্গে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী 3 জুন দেয়া হবে। গতকাল মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
8: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া জানিয়েছে ত্রিদেশীয় সামরিক নিরাপত্তা জোট অকাসের অধীনে সমুদ্রের তলদেশে কেবল সংরক্ষণ ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে তারা পানির নিচে ব্যবহারযোগ্য ড্রোন প্রযুক্তি তৈরি করবে। সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে এই 3 প্রতিরক্ষামন্ত্রীরা এই ঘোষণা দেন। অকাস সামরিক জোটের ধীরগতির অগ্রগতির অভিযোগের প্রেক্ষাপটে এই ঘোষণা দেওয়া হয়। এই চালকবিহীন সাবমেরিন যান প্রযুক্তি আগামী বছরের মধ্যে তৈরি হবে বলে আশা করা হচ্ছে। 2021 থেকে কার্যকর হওয়া অকাস সামরিক জোটের আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া যৌথভাবে পারমাণবিক সাবমেরিন নির্মাণ করবে, পাশাপাশি সামরিক দক্ষতা বিনিময় করবে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানের নৌবন্দর অভিমুখে যাত্রা করা গাম্বিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে ওমান উপসাগরীয় অঞ্চলে হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অচল করে দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা মাহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রাখার মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা অগ্রসর হচ্ছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি করতে কোন তাড়াহুড়া করতে চাইছেন না। খেলার খবর ফুটবল। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাব নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময়ে রাত 8 খেলা শুরু হবে। এর আগে বিকেল 5 একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নেপাল নারী দলের মুখোমুখি হবে। ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যে 6 খেলা শুরু হবে। এর আগে গতকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 8 পরাজিত করে স্কটল্যান্ড। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 5 133 রান করে। জবাবে স্কটল্যান্ড 15 4 2 হারিয়ে 134 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। হকি। জাপানে অনূর্ধ্ব 18 এশিয়া কাপ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গতকাল নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে 4-2 ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ হকি দল। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:42। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযোগ্য মর্যাদায় দেশে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45 শাহাদাত বার্ষিকী পালিত। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করলেন তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান। তামাক আসক্তি রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন আয়োজনে দেশে পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। এবং গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে সাব নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ স্বাগতিক ভারতের মোকাবেলায় মাঠে নামবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। প্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে সুখের ঠিকানা অনুষ্ঠানের বিশেষ আয়োজন থেকে। বন্ধুরা, তামাক ও তামাকজাত পণ্য ব্যবহার জীবনের জন্য হুমকির কারণ। তামাক ধোঁয়াযুক্ত বা ধোঁয়াবিহীন যাই হোক না কেন, এর উৎপাদন, সেবন ব্যক্তি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাক সবচেয়ে বেশি আবর্জনা সৃষ্টিকারী পণ্য। তামাকের কারণে জনস্বাস্থ্যের হুমকি অনেক বেশি। প্রতিরোধযোগ্য মৃত্যুর কারণের মধ্যে 19% তামাকের কারণেই হয়। সংখ্যায় বছরে গড়ে 1,61,000 মানুষ তামাক সেবনের কারণে মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2018 সালে এমন তথ্যই দিয়েছে, হৃদরোগ সংক্রান্ত মৃত্যুর 24% তামাক সেবীদের হয়। এত বেশি অসুস্থতা, এত অকাল মৃত্যু একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তামাক আজকের আলোচনার বিষয়। তামাক সেবন মুখগহ্বরের ক্যান্সারের অন্যতম কারণ। আর আপনারা যেমনটি জানেন, আমরা সবসময় এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখনই আলোচনা করি আমাদের সাথে উপস্থিত থাকেন বিশেষজ্ঞ। আজও আমাদের সাথে উপস্থিত আছেন দন্ত চিকিৎসক ডাক্তার আসাফুজ্জোহারাজ। জেনে নেব তার কাছ থেকে অনেক জরুরি কথাগুলো আজকে আলোচনার মাধ্যমে। ডক্টর আসাফুজ্জোহারাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে, কেমন আছেন?
2: জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাকে।
1: আজ তো বিশ্ব তামাক মুক্ত দিবস, তো অনেক রকমের সমস্যা হয়, বিশেষ করে যেটি আমাদের মূল আলোচনার বিষয়, যে তামাক সেবন মুখগহ্বরের ক্যান্সারের অন্যতম কারণ। প্রথমেই বলবেন আমাদেরকে যে তামাক ব্যবহারকারীদের মুখে কি কি সমস্যা হতে পারে।
2: যারা তামাক সেবন করে সেটা হতে পারে ধোঁয়াযুক্ত বা ধোঁয়া ছাড়া। ধোঁয়াযুক্ত বলতে যেটা আমরা ধূমপান বলি, সিগারেট, বিড়ি, আর ধোঁয়া ছাড়ার মধ্যে চলে যায় জর্দা, গুল, সাদা পাতা, এ ধরনের বিষয়গুলি। তো যেটাই মানুষ ব্যবহার করুক না কেন, এখান থেকে মুখের মধ্যে নানা ধরনের পরিবর্তন হয়। আপনি শুরুতে যেমনটি বলছিলেন ক্যান্সারের বিষয়, ক্যান্সারের আগেও কিন্তু যেগুলি সবার মুখেই হয় কিছু কমন সমস্যা রয়েছে। যেমন প্রথমেই মুখে দুর্গন্ধ, মানুষের সামনে কথা বলতে পারে না, এক ধরনের বাজে গন্ধ যে অপরিচিত থাকে সেগুলিকে ফিল করতে পারে যে মুখে গন্ধ। এরপর আসছে মুখের শুষ্কতা, মুখের যে স্বাভাবিক লালার ফ্লো সেটি অনেকটাই কমে যায়। আর লালার ফ্লো কমলেই দেখা যায় মুখের যে একদম কমন রোগগুলি আমরা বলে থাকি, যেটা ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয় রোগ এবং মাড়ির রোগ, দুইটাই কিন্তু হওয়ার যে সম্ভাবনা এটা 40% বেড়ে যায় এই ধূমপান জনিত মুখ শুষ্কতার কারণে। এরপরে আসছে মুখে নানা ধরনের আলসার, যারা ধূমপান করে বা জর্দা পান খায় তাদের মুখে ছোট ছোট ধরনের খুব ক্ষুদ্র টাইপের একটা আলসার বা ক্ষত হয়, যেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু খাবার সময় উনি ফিল করে বা অনুভব করে যে ঝাল লাগছে, একটু খাবারের স্বাদ পাল্টে যাচ্ছে, এই ধরনের জ্বালা পোড়ার অনুভূতি হতেই পারে। আর সর্বশেষ যে বিষয়টা আপনি বলছিলেন বারবারই ক্যান্সারের কথা, আমাদের দেশে এখন প্রচার মাধ্যমের মাধ্যমে অনেকেই জানে যে এই তামাক জাতীয় ব্যবহারের ফলে, তামাক জাতীয় পণ্য ব্যবহারের ফলে মুখের মধ্যে নানা ধরনের ক্যান্সার হতে পারে, বা ক্যান্সারের আগেও আমরা বলে থাকি প্রি ক্যান্সারাস লেশন খুব কমন হয়ে থাকে, যেটি লিউকোপ্লাকিয়া, এটি একটি বিব্রতকর রোগ, এটিও কিন্তু হয়ে থাকে এই ধূমপানের ব্যবহারের ফলে।
1: যেটি বলছিলেন যে ধোঁয়াবিহীন বা ধোঁয়াযুক্ত, কোনটি বেশি ক্ষতিকর এই মুখগহ্বরের ক্যান্সার বা এই সমস্ত সমস্যার জন্য?
2: দুইটাই ক্ষতিকর, তবে সবচেয়ে বেশি ক্ষতি হয় আসলে আমরা যেটা দেখে থাকি ক্যান্সারের বিষয়টি আসলে বেশি দেখা যায় এই যে ধোঁয়া ছাড়া, যেটি মানে জর্দা বা এই সাদা পাতা যারা ব্যবহার করে থাকে, বিশেষ করে দেখা যায় গ্রাম পর্যায়ে বা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে একটি প্রবণতা দেখা যায় যে তারা রাত্রেবেলায় ঘুমানোর সময় এই চোয়াল আর দাঁতের মাঝখানে এই পানটি রেখে ঘুমিয়ে যায়, এটি সবচেয়ে বেশি মারাত্মক। গবেষণা বলছে এই ধরনের অভ্যাস যাদের আছে তাদের 60%-এরও বেশি কিন্তু এই মুখের মধ্যে যে ওরাল ক্যান্সার এটার হওয়ার প্রবণতাটি বেড়ে যায়।
1: এ থেকে মুক্তির উপায় কি, বা যারা ব্যবহার করছেন আসলে খুব যদি প্রাথমিক পর্যায়ে তারা বুঝতে পারেন সেক্ষেত্রে কি কোনো উপায় থাকে?
2: হ্যাঁ, প্রথমে বলতে থাকি আসলে এটাকে মুক্তির উপায় হচ্ছে ধূমপান এমনই একটি জিনিস বা তামাকের ব্যবহার এমনই একটি বিষয় যার প্রত্যেকটি অংশ আমাদের শরীরের মধ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, এর একটি ভালো গুণও নেই। তারপর আমাদের দেশে বা বিভিন্ন দেশের ব্যবহার আমরা দেখতে পারি। তো আসলে প্রথমে যদি ক্যান্সারের বিষয়টি আমরা আলোচনা করতে চাই, তাহলে ক্যান্সার আসলে একবারে পূর্ণতা পায় না, শুরুতে এক ধরনের নন হিলিং আলসার বলি, যে ঘাগুলি শোকাচ্ছে না, এই ধরনের ঘা মুখের মধ্যে, বিশেষ করে যেখানে এই ধূমপান বা তামাক জর্দা যেখানে বেশি লাগে সেখানে বেশি এই জিনিসটা দেখা যায়, এক ধরনের সাদা প্রলেপ তৈরি হয়। অনেকের আবার একটু রেডিশ প্রলেপ হতে পারে, অনেকের আবার এই যে মাকড়সার জালের মতো ছড়িয়ে যায় দেখা যায় চোয়ালের পাশে, জালের মতো বিভিন্ন লিংলিং হয়ে বড় অংশ ধরে সাদা হয়ে আছে। অনেকের আবার একটু গোটা হতে পারে, অনেকে আবার এখান থেকে কিছুদিন রয়ে গেলে ফুলকপির মতো এক ধরনের একটি গ্রোথ তৈরি হয়, এটা সাধারণত হয় জিভার সাইডে অথবা চোয়ালের ভিতরে। এইসব জায়গায় কিন্তু প্রথমে এগুলি শুরু হয়, কিন্তু আমরা কি করি, যেহেতু অনেক ক্ষেত্রে এগুলিকে ব্যথা হয় না প্রাথমিক পর্যায়ে, এটাকে আমরা গুরুত্ব দেই না, এটা পুষে রাখি, তখনই আস্তে আস্তে এটা এই ক্যান্সারের মতো ভয়াবহতা এর রূপ নেয়।
1: সাধারণ মানুষের যে যতটুকু যা জ্ঞান আছে সেখান থেকে তো এত বিস্তারিত তারা অনেকেই জানে না, সেক্ষেত্রে বা যেটা লক্ষ্য করা যায় যে দাঁতের চিকিৎসার ব্যাপারে বা মুখগহ্বরের এই সমস্ত সমস্যার ব্যাপারে আমরা অনেকেই কিন্তু অসচেতন, তো সেক্ষেত্রে এদেরকে সচেতন করার জন্য কি কি করা যেতে পারে? যেমন একেবারে ছোটবেলা

0: এটি সারা বিশ্বের মানুষই খুব জোরালোভাবেই বলছে যে কোনো কারণে মুখের মধ্যে যদি কোনো ক্ষত হয়ে থাকে, সেটা ব্যথা হোক বা না হোক, ক্ষতটি যে ব্যথা করবে তা নয়, ব্যথাটি যে রক্ত পড়বে লাল হবে তা নয়, ক্ষতটি যদি ব্যথা নাও করে, যদি সাদা হয়ে থাকে বা কোনো বিবর্ণ আকার ধারণ করে মুখের মধ্যে, এ ধরনের মুখের নরম অংশে যে কোনো অস্বাভাবিকতার লক্ষ্য হলে সেটা যদি দুই সপ্তাহের বেশি মানে 14 দিনের বেশি রয়ে যায়, সেটিকে পুষে রাখার কোনো সুযোগ নেই। যত দ্রুত সম্ভব একজন বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো সেই ক্ষত ধরনটি জেনে নিতে হবে, যেটি কি এই তামাকজনিত কারণেই হচ্ছে, আর হলে তো অবশ্যই অবশ্যই সেটাকে যত সম্ভব তাড়াতাড়ি চিকিৎসা নিতে হয়, কারণ এই 14 দিন বা 15 দিনের বেশি রয়ে যাওয়া ক্ষত থেকেই কিন্তু ধীরে ধীরে ক্যান্সারের পূর্ণতা পাই, এটিকে সবার মাথায় রাখতে হবে। এছাড়া যেটা বারবারই বলা হচ্ছে যে ক্যান্সারকে তো অবশ্যই রোধ করতে গেলে ধূমপান মুক্ত থাকতে হবে, সেটা যে ফর্মেই হোক, সেটা ধোঁয়াযুক্ত হোক ধোঁয়া ছাড়া হোক, এই পান সিগারেট জর্দা বা শতপথাকে অবশ্যই অবশ্যই পরিহার করতে হবে এবং পারলে আজ থেকেই করতে হবে। তার জন্য যতটা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থায় নিতে হবে। আজকাল অনেকেই অনেক গবেষণা থেকে বলছে যে এই পানের পরিবর্তে বা জর্দার পরিবর্তে অনেকেই যখন প্রাথমিক পর্যায়ে এটাকে ছাড়ার চেষ্টা করবে তখন জর্দাকে ছাড়া শুধু পান খাক বা সুপারি খাক, তারপর আস্তে আস্তে পান ছাড়ুক যদি একবারে ছাড়তে না চাই। আর এই ধূমপানের ক্ষেত্রে বলা হচ্ছে আদা একটি ভালো উপকারে আসে, যাদের এই নেশাটি আছে তারা ওই সময়টি যে আদা মুখে দিয়ে চিবাই হয়তো কিছুটা এই ধূমপানের নেশা থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। এভাবে নানা ধরনের আসলে গবেষণায় এক একজনের জন্য এক একটি প্রসিডিওর রয়েছে, সেক্ষেত্রে চিকিৎসকও হেল্প করতে পারে। একজন মানুষ যদি চায় যে হ্যাঁ সে নিজের শক্তিতে এই ধূমপান থেকে নিজেকে মুক্ত করতে পারছে না, চিকিৎসকের পরামর্শ মতো কিন্তু সে কিছু গাইডলাইন ফলো করলে হয়তো সে চেষ্টা থাকলে অবশ্যই সে এখান থেকে নিজেকে পরিত্রাণ করতে পারবে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে জানতে পারলাম অনেক জরুরি তথ্য। বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আশা করছি আজকে ডাক্তার আসাফুজ্জোহরাজের সাথে যে আলোচনা আমরা করেছি তা নিশ্চয়ই আপনারা প্রতিদিনের জীবনে কাজে লাগাবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভ প্রত্যাশা রইল। আগামীতে কথা হবে অন্য কোনো সকালে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ বিদায় বলছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানী হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান ষড়সুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনায় মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ সেতু ও ফারহানা হক ফারহানা খান পুরবী।

0: সরু সুর, বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস গ্রীষ্মকাল। আগুনের মশাল হাতে মাঠ ঘাট পোড়াতে পোড়াতে গ্রীষ্মের আগমন ঘটে। তখন আকাশ বাতাস ধুলায় ধূসরিত হয়ে ওঠে, প্রকৃতির শ্যামল স্নিগ্ধ রূপ হারিয়ে যায়, খাল বিল নদী নালা শুকিয়ে যায়। অসহ্য গরমে সমস্ত প্রাণীকুল একটু শীতল পানি ও ছায়ার জন্য কাতর হয়ে পড়ে।
1: এরই মধ্যে কখনো হঠাৎ শুরু হয় কালবৈশাখীর দুরন্ত তাণ্ডব, ভেঙে চুরে সবকিছু তছনছ করে দিয়ে যায়। তবে গ্রীষ্ম শুধু পোড়ায় না, অকৃপণ হাতে দান করে আম, জাম, কাঁঠাল, জামরুল, লিচু, তরমুজ ও নারকেলের মতো অমৃত সব ফল।
0: পৃথিবীর অধিকাংশ দেশে ঋতুর সংখ্যা চারটি হলেও বাংলাদেশ ছয়।

0: ঋতুর দেশ। এখানে প্রতি দুই মাস অন্তরতর একটি নতুন ঋতুর আবির্ভাব ঘটে, আর প্রত্যেক ঋতুর আবির্ভাবে বাংলাদেশের প্রকৃতির রূপ ও সৌন্দর্য বৈচিত্র্যময় হয়ে ওঠে।
1: প্রিয় শ্রোতা, আসুন প্রকৃতির বিস্ময়কর উপহার নানা রঙের মৌসুমি ফল নিয়মিত খাওয়ার অভ্যাস করে তুলি এবং সুস্থ থাকি। এই আহ্বান রেখে শুরু করছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি ফারহানা খান পুরবি
0: এবং আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সেতু।
1: সরসুর শরঋতুর বাংলাদেশে জ্যৈষ্ঠ মাস আসে একটু ভিন্ন আবেশে। জ্যৈষ্ঠ প্রকৃতিকে যেমন নাড়া দেয় ভিন্নভাবে, তেমনি জনজীবনে দেখা দেয় এর বিচিত্র প্রভাব। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরমের দাপট বেড়েছে, কমছে বৃষ্টিপাত। বর্তমানে প্রখর রোদের তেজ, ভ্যাপসা গরম এবং বৃষ্টির আবহ নিরোধক খরা পরিস্থিতি চলছেই।
0: তবে রসময়ে জ্যৈষ্ঠ চিরকালই মিষ্টি অনুভূতি নিয়ে উপস্থিত হবে। জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন।

0: বাংলাদেশের প্রকৃতি নতুন নতুন সাজে সজ্জিত হয়ে তার রূপের মহিমা প্রচার করে। গ্রীষ্মের খরতাপ, বর্ষার অবিরাম বর্ষণ, শরতের মেঘমুক্ত নীল আকাশ, হেমন্তের কুয়াশা, শীতের অপূর্ব সকাল ও বসন্তের বৈচিত্র্যময় অপরূপ পুষ্প বাংলার মানুষের মনকে মুগ্ধ করে তোলে।
1: এই সময় গ্রাম বাংলার পথে প্রান্তরে শোয়া পায় সোনালু ফুল, চারিদিকে লালে লালে ছাপিয়ে দেয় কৃষ্ণচূড়া। জ্যৈষ্ঠ শেষ হতে না হতেই আসে বর্ষাকাল। বর্ষাকালে বাংলাদেশের প্রকৃতি প্রাণবন্ত হয়ে ওঠে, নদী খাল বিল এবং জলাশয় পানিতে পরিপূর্ণ হয়। বৃষ্টির পানি মাটির আর্দ্রতা বাড়ায়, যা গাছপালার বৃদ্ধিতে সহায়ক। তাই তো কবি নজরুল তাঁর গানে প্রকাশ করেছেন।

0: বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। ঋতুতে ঋতুতে এখানে চলে সাজ বদলের পালা, নতুন নতুন রং রেখায় প্রকৃতি আলপনা আঁকে মাটির বুকে, আকাশের গায়ে মানুষের মনে। তাই ঋতু বদলের সাথে সাথে এখানে জনজীবনেরও রং বদলায়।
1: বর্ষার পরে আসে শরৎকাল, শিউলি ফুলে মাতোয়ারা তখন প্রকৃতি। শিউলি ফুল ভোরের হিমেল বাতাসে ঝরে পড়া এক নীরব সৌন্দর্য। শরতের সকালে যখন পাপড়ে ঝরে থাকা সাদা কমলা রঙের শিউলি ফুলে, তখন মন কেমন এক নস্টালজিয়ায় ভরে যায়। অনেকেই শিউলি ফুলকে শুদ্ধতা, স্মৃতি আর প্রেমের প্রতীক হিসেবে দেখে থাকেন। সরাসরি আজকের পর্বে আমরা একটি গ্রীষ্মের খরতাপের গান যেমন শুনলাম, তেমন একটা মেঘলা নিশি ভোরের গানও শুনলাম। এবার শরতের গান শুনলে কিন্তু মন্দ হয় না।
0: গীতিকবি বলেন, শরৎ ঋতুর বাংলাদেশের শরৎ ঋতু শোভা পায়, শিউলি ফুলের গন্ধে সকলে মন ভরে ওঠে। আসুন শুনি তেমনি একটি গান।

0: সুপ্রিয় শ্রোতা, ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান স্বরসুর এখানে শেষ করতে যাচ্ছি। গানগুলো আপনাদের কেমন লাগলো চিঠিতে জানাতে পারেন। চিঠি লিখবার ঠিকানা স্বরসুর, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207। এতক্ষণ উপস্থাপন হয়েছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ হেল মাহমুদ সেতু
1: এবং আমি ফারহানা খান পুরবী। প্রিয় শ্রোতা, আবারও কথা হবে স্বরসুর অনুষ্ঠানের পরবর্তী আয়োজনে।
0: আর এই অনুষ্ঠানে প্রকৌশল নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ। ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান ষড়সুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। ষড়সুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, গানের কথা সাজিয়েছেন মাসুদ করিম, সুর করেছেন সুবল দাস।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আধুনিক গান। এবারের গানের কণ্ঠ দিয়েছেন অপু আমান, কথা সাজিয়েছেন এ বি এম মাহবুবুর রহমান, সুর করেছেন মিল্টন খন্দকার।

শুনছেন আধুনিক গান। এবারের গানের কণ্ঠ দিয়েছেন রন্টি দাস, কথা সাজিয়েছেন মোহাম্মদ মোশারফ হোসেন, সুর করেছেন রফিকুল আজিজ।

0: আপনারা শুনছেন আধুনিক গান। এবার এর গানের কণ্ঠ দিয়েছেন, এতক্ষণ শুনলেন আধুনিক গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ সানডে দ্য 17th অফ জ্যৈষ্ঠ, দ্য 13th অফ জিলহজ অ্যান্ড মে দ্য 31st. দ্য নিউজ রেড বাই শামস রহমান. ফার্স্ট দ্য হেডলাইন্স. 45th মার্টিরম অ্যানিভার্সারি অফ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিং অবজার্ভড উইথ ডিউ ডিগনিটি. প্রাইম মিনিস্টার পেজ ট্রিবিউট টু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান. Tariq Rahman urges all to actively participate in nation building imbued with ideal of Zia Rahman. Indian High Commission pays homage to Shahid President Zia Rahman, commemorating his

বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন সানিয়া সুলতানা লিজার কণ্ঠে। গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

দেশের গানটি শুনলেন সানিয়া সুলতানা লিজার কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কাবেরী নদী জলে কে গো বালিকা, নজরুল সঙ্গীত।

0: এতক্ষণ শুনলেন নজরুল সঙ্গীত। প্রিয় শ্রোতা বন্ধুরা, সাম্প্রতিক সময়ে আমরা পালন করলাম মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। এই ঈদ উল আজহায় অনেকেই বাড়ি গেছেন ঈদের আগে, অনেক ঈদের পরে যাবেন, যাচ্ছেন। এই যাত্রা পথটা যাতে নিরাপদ হয় সেজন্য আমাদের সবাইকে পথিমধ্যে থাকতে হবে অনেক বেশি সচেতন। আগামীকাল থেকে কিন্তু ঢাকা মহানগরী আবার সেই চিরচেনা রূপেই ফিরবে, অনেকেই আজ কিন্তু ঢাকামুখী হবেন। এই ঢাকামুখী হওয়ার সময়ও কিন্তু আপনাকে থাকতে হবে অনেক বেশি সাবধান, বিশেষ করে লঞ্চ ট্রেন বাসে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ করবেন না। মনে রাখবেন, আমাদের সচেতনতাই এনে দেবে আমাদের জীবনের নিরাপত্তা।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ। এখন শুনবেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: ভোরের প্রার্থনা। ভোরের স্নিগ্ধ হাওয়ায় দক্ষিণ দুয়ার দাউগ খুলি, ঝিরিঝিরি বইছে বাতাস, শরীর জোড়ায় গন্ধ পুষ্পকলি। এই গ্রীষ্মে তীব্র গরম শেষে দেহে যেন প্রশান্তি মেলে একরাশ, থাকুক একটু গাজুরানো হাওয়া, শান্তি নামক ধীরে নিয়ে দক্ষিণা বাতাস।
1: গ্রীষ্মের সকাল, গ্রীষ্মের দিনগুলোর একটি বিশেষ আকর্ষণীয় সময় হল তার সুবেহ সাদেক বা ভোরবেলা। খুব ভোরে যখন সূর্যের আলো ধীরে ধীরে পূর্বাকাশ রাঙাতে শুরু করে, তখন প্রকৃতি যেন এক নতুন রূপে জেগে ওঠে। হালকা ঠান্ডা বাতাসে পাখিদের কিচিরমিচির ডাক, কুয়াশার ধূসর পর্দা সরিয়ে উঠে আসা সূর্য এবং চারপাশে সবুজ গাছপালার মধ্যে ছড়িয়ে পড়া আলোক বিন্দু, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করে, তাই না বন্ধুরা?
0: ঠিক তাই। এমন এক আবহে বাংলাদেশের সর্বত্র ঈদুল আজহার ছুটির আনন্দ ধারাবহমান। আমরা জানি ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে একটি সুন্দর আনন্দঘন ঈদ উদযাপন করতে পারাটাই হচ্ছে মূল কথা। কোরবানি আমাদের শিক্ষা দেয় ধনী গরিব আত্মীয় স্বজন সকলের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির। সেই সম্প্রীতির রেশ ভরা ছুটির দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, হয়তো এখন অনেকের মনে বিষণ্নতা ভর করেছে, বিশেষ করে যারা প্রিয়জনদের সাথে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করছেন। তাদের জন্য ঈদের ছুটির শেষে ওই সব স্বজনদের ছেড়ে আসা খুবই বেদনার, খুব স্মৃতিকাতরতার, তাই না বন্ধুরা?

0: হ্যাঁ বন্ধুরা, কোরবানি ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই কর্মক্ষেত্রে ফিরছেন, আবার কেউ বা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এমনই সময় জ্যৈষ্ঠ মাসের মিষ্টি সকালে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ম্যাগাজিন মহানগরের সবুজ প্রাঙ্গণে।
1: হ্যাঁ বন্ধুরা, আর আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি শিউলি রানীবালা
0: এবং আমি শাকিল আহমেদ।
1: ভোরের আলোর শুভেচ্ছা সকলকে।
0: আজ রবিবার, 17ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 31শে মে 2026 খ্রিস্টাব্দ, গ্রীষ্মকাল।
1: বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরীর পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা অভিনন্দন।
0: শুভ জন্মদিন। তামাক শব্দটি উচ্চারণ করলেই যেন একটি পরিচিত গন্ধ, একটি ধোঁয়াটে পরিবেশ, একটি আবেশের জগৎ চোখের সামনে ভেসে ওঠে, তাই না বন্ধুরা? যেন প্রতিটি সিগারেটের ধোঁয়ার সাথে কিছু একটা চলে যায়, একটু একটু করে নিঃশব্দে। কেউ টের পায় না, যে সিগারেট টানছে সে টের পাচ্ছে না, আবার তার পাশে যে দাঁড়িয়ে আছে সেও পাচ্ছে না। অথচ সেই ধোঁয়া রেখে যায় তার ছাপ ফুসফুসের গভীরে, হৃদয়ের কোষে কোষে, একটি পরিবারের ভেতরে। এমনিভাবে পাবলিক প্লেসে ও পাবলিক পরিবহনে ধূমপান না করেও পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছে বহু মানুষ।
1: কেবল ধূমপান নয়, তামাকের যে কোনো রূপ, ধোঁয়াযুক্ত সিগারেট বা ধোঁয়াবিহীন জর্দা, গুল, সাদাপাতা, খৈনি, এসব কিছুই মানব দেহের জন্য সমান ক্ষতিকর। জর্দা গুলের ব্যবহার মুখ, গহ্বর, জিহ্বা, গলা, খাদ্যনালী এবং অগ্নাশয়ের ক্যান্সারের প্রধান কারণ। গবেষণা অনুযায়ী ধূমপানের তুলনায় ধোঁয়াবিহীন তামাক সেবনে মুখ, গহ্বরের ক্যান্সারের ঝুঁকি 18 গুণ বেশি।
0: বিপুল জনসংখ্যা, দরিদ্রতা, শিক্ষা ও সচেতনতার অভাবের কারণে বিশ্বের সর্বোচ্চ তামাকজাত পণ্য ব্যবহারকারী 10 দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে প্রায় 3,50,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনো ভাবে তামাকজাত দ্রব্য ব্যবহার করেন। বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে মারা যান প্রায় 1,61,000 মানুষ। তামাক সেবনের ফলে প্রতি বছর বিশ্বে প্রায় 80 লাখ মানুষের মৃত্যু হয়।
1: তামাকজাত দ্রব্য ব্যবহার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই তামাক ব্যবহারের ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি এবং তামাকের ব্যবহার কমাতে উৎসাহিত করতে প্রতি বছর 31শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবছর 2026 সালের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আনমাস্কিং দ্য অ্যাপেল, কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোবাকো এডিকশন।
0: হ্যাঁ ঠিক তাই, এবারের প্রতিপাদ্যের পেছনে একটাই বার্তা, তামাক শিল্প আমাদের সাথে মিথ্যা বলে আসছে বছরের পর বছর, আর আমরা সেই মিথ্যার মূল্য দিচ্ছি জীবন দিয়ে। তামাক কোম্পানির চাতুরি, তামাক শিল্পের চটকদার বিজ্ঞাপন ও নানা কৌশল যা মানুষের কাছে তামাককে আকর্ষণীয় করে উপস্থাপন করে, সেই মিথ্যা আবরণ সরিয়ে ফেলে আসল ক্ষতির চিত্র মানুষের সামনে তুলে ধরতে হবে।
1: হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে সকলের কাছে বিশেষ এই আহ্বান জানিয়ে এবং দিনটির সাফল্য কামনা করে চলে যাচ্ছে আজকের মহানগরীর অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
0: মহানগরীর প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে সাজানো আজকের ঢাকা। থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা। রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃত স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালী।
1: বন্ধুরা, আরও আছে ঢাকা মহানগরীর প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি। এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা। এবং বন্ধুরা, সময় থাকলে শোনাব গান, তো শোনা যাক এক এক করে।
0: মহানগরীর প্রিয় বন্ধুরা, প্রথমে শুনবো আজকের ঢাকা। চলছে ঈদের ছুটি, এই ছুটি আরও আনন্দময় করতে যেসব বিনোদন কেন্দ্রে আপনারা যেতে চান আর সেই সময়সূচি জানাতে তথ্যগুলো সংগ্রহ করেছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন খায়রুন্নাহার মিল্কি।
2: রাজধানীবাসীকে ঈদের আনন্দ দিতে নগরীর বেশ কিছু বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থান খোলা থাকবে আজও। স্বজন প্রিয়জনদের নিয়ে ঘুরে আসতে পারেন রাজধানীর এসব স্থানে। শাহবাগের জাতীয় জাদুঘরে সব বয়স ও শ্রেণী পেশার মানুষের জন্য অন্যতম দর্শনীয় স্থান। ঈদের ছুটিতেও খোলা থাকবে এ জাদুঘর। সপরিবারে ঘুরে আসতে পারেন এই নিদর্শন কেন্দ্রে। খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের আবাসিক ভবনগুলোর মধ্যে বিখ্যাত হল আহসান মঞ্জিল। পরিবারের সদস্যদের নিয়ে এখানে নবাবদের আভিজাত্যের ছোঁয়া উপভোগ করতে পারেন অনায়াসে। জাতীয় জাদুঘরের সময়সূচি অনুযায়ী খোলা থাকবে এ স্থাপত্য নিদর্শন। ঈদের ছুটিতে খোলা থাকবে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। এ সময় দর্শনার্থীদের ঢল নামবে এ বিনোদন কেন্দ্রে। চাইলে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন। ঈদের ছুটিতেও সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে শিশুদের পছন্দের শীর্ষে রয়েছে শ্যামলী শিশু মেলা। শিশু মেলায় রয়েছে ১৭টি ফ্যামিলি রাইড ও ৭০টির বেশি কিডস রাইড। নগরীর শিশুদের কাছে খুবই প্রিয় এই পার্কটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত খোলা রাখা হবে। মুঘল আমল নির্মিত একটি অনন্য ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা। প্রতিদিন হাজারো মানুষের ভিড়ে মুখর থাকে লাল ইটের দর্শনীয় কেল্লাটি। খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর পাশে রয়েছে ঐতিহাসিক লালবাগ শাহী মসজিদ। একসঙ্গে দুটো দর্শনীয় স্থান দেখার সুযোগ পাবেন এখানে গেলে। রাজধানীর ওয়ারিতে অবস্থিত বলদা গার্ডেনে রয়েছে প্রায় ১,৫০০ প্রজাতির গাছ। এখানে একটি সুন্দর পুকুর আছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাগানে নানা ধরনের গাছের পাশাপাশি পর্যটকদের জন্য রয়েছে গেস্ট হাউস। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ উদ্যানে ঘুরে বেড়ানো রয়েছে দর্শনার্থীদের জন্য। মার্কিন স্থপতি লুই কানের নকশায় নির্মিত রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অবস্থিত জাতীয় সংসদ ভবনটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যতম সেরা স্থাপত্যশৈলীর বাস্তব উদাহরণ। ভবনের প্রবেশাধিকার সাধারণ মানুষের না থাকলেও আশেপাশের পরিবেশ, কৃত্রিম লেক ও রাস্তার উপর অবস্থিত অস্থায়ী খাবার দোকানগুলো বিকেলের পর জমজমাট হয়ে ওঠে। ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন এখানেও, আর হাতির ঝিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন যে কোনো দিন। তবে যেখানেই যান এ গরমে বিশুদ্ধ পানি সঙ্গে নিতে ভুলবেন না যেন, আর সড়ক পার হন ট্রাফিক আইন মেনে। শ্রোতা বন্ধুরা, আপনাদের ঈদের ছুটি কাটুক অনাবিল আনন্দে, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের ঢাকা।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে। ঢাকার প্রতি আস্থাশীল হয়ে এখানেই স্থিতিশীল হচ্ছেন নানা পেশার শ্রমজীবী মানুষেরা। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে সেই সব শ্রমজীবী মানুষ ও তাদের বৈচিত্র্যময় পেশা।
1: ঠিক তাই বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজকে শুনব ঢাকার রাজপথের একজন ডাব বিক্রেতার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণের শামসুর নাহারিনী।
3: প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে। আজকের পর্বে আমরা পেয়েছি একজন ডাব বিক্রেতাকে, তার কাছ থেকে শুনব তার জীবনের গল্প। কি নাম আপনার?
4: শাহালম।
3: শাহালম ভাই, আপনার গ্রামের বাড়ি কোথায়?
4: নরসন্দি, থানা রায়পুরা, বাল্লাকান্দি।
3: কত বছর বয়সে আপনি ঢাকায় এসেছেন?
4: আমরা তো পুরো ফ্যামিলি আসছি ঢাকা, পুরো ৩০ বছর হয়ে গেছে বাপ মা নিয়ে সব ফ্যামিলি নিয়ে।
3: আপনি যখন গ্রামে ছিলেন তখন আপনি কি কাজ করতেন?
4: গ্রামে আমার আব্বুর সাথে বাজারে বাজারে যাইতাম, আমার আব্বু খাসি ব্যবসা করতো, আমার আব্বুর সাথে খাসি বিক্রি করতাম।
3: পড়াশোনা করেছেন?
4: জি না, পড়াশোনা করিনি।
3: এই যে আপনি ডাব বিক্রি করেন, ডাবগুলো সাধারণত কোন সময় বেশি চলে? শীতের সময় না, এখন যে গরম পড়ছে গরমে বেশি ডাব যায়?
4: গরমে চলে বেশি ডাব, শীতে কম চলে। শীতে বেচা কিনা এরকম হয় না, গরমে বেশি বেচা কিনা হয়, এই জন্য ডাব বন্ধ রাখছিলাম এক দুই মাস।
3: এই ডাবগুলো যে আপনি বিক্রি করেন, ডাবগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেন?
4: কারণবাজার থেকে।
3: আপনার এখানে বিভিন্ন সাইজের ডাব পাওয়া যায়, তো একটু বলবেন কি বড় সাইজের ডাবগুলো কত টাকা, ছোটটা কত টাকা, মাঝারি সাইজের ডাবগুলো কত টাকা?
4: ১৩০ টাকা থেকে ১৫০ পর্যন্ত আছে, আবার ছোটটা ৭০ টাকা, ৬০ টাকা, ৮০ টাকা আছে।
3: কেমন সারা পাচ্ছেন?
4: এখন তো গরম, একটু ডাব বেচা কিনা হয় বেশি। যেমন আজকে ২৫০ মাল আনছি, যে ১০০ মাল যদি বিক্রি করতে পারি তাও ১৫০ মাল থেকে যাবে, পরেটা আবার কালকে বিক্রি করে শেষ করতে হবে, পরে শেষ করে পরের দিন আবার আনতে হয়।
3: তো একটু বলবেন কি আপনার পরিবার কোথায় থাকে?
4: আমার পরিবার এখানেই থাকে, মোল্লাপাড়া বৌবাজার।
3: আপনার পরিবারে কে কে আছে?
4: আমার তিন ছেলে এক মেয়ে আর আমরা দুইজন।
3: আপনার পরিবারটা একটু বড় ধরনের পরিবার, তো আপনি ডাব বিক্রি করে প্রতিদিন যে আয় রোজগার করেন তা দিয়ে পরিবারের সকলের চাহিদা পূরণ করতে পারেন?
4: জি।
3: আপনার ছেলে মেয়েরা কে কি করেন?
4: আমার ছেলে মেয়েরা তিন ছেলে পড়াশোনা করে, মাদ্রাসা পড়ে একজন, আর দুই ছেলে আরেকজন স্কুলে পড়ে, আর এক মেয়ে স্কুলে পড়ে, এইটা পড়ে এক মেয়ে।
3: আপনার ছেলে মেয়েদের নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন?
4: পড়াশোনা করাইতেছি, তারা চাকরি জীবন করতে পারে, একটা ভালো ঠিক আছে পায়, আমার মতো যেমন ডাবের ব্যবসা না করে।
3: আপনি তো ডাব ব্যবসা করেন, ডাব ব্যবসা করে আপনি আপনার পরিবারের সকলের চাহিদা পূরণ করছেন, কিন্তু সকলের চাহিদা পূরণ করার পর আপনি কিছু জমাতে পারেন?
4: ডাব বিক্রি করে সংসার খাইয়া আয়ের মতো কিছু টাকা আমি ইনভেস্ট করতে পারি।
3: আপনি তো ডাব বিক্রি করেন, এই ব্যবসাটাকে আপনি করতে চান না অন্য কোনো ব্যবসা করার ইচ্ছা আছে?
4: আমি এটাই করতে চাই, অন্য ব্যবসা কোনো আমার ইচ্ছা নাই, ডাবের ব্যবসাই আমার ভালো।
3: বাংলাদেশ বেতারে আপনার মনের কথাগুলো বলতে পারছেন, আপনার কেমন লাগছে?
4: অনেক অনেক ভালো লাগছে।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
4: অসংখ্য ধন্যবাদ।
3: বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আবারও কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কারোর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা।
0: শুনলাম জীবন ও জীবিকা পর্বটি। ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। আর এই ইতিহাসের চিত্র আজও ফুটে ওঠে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানান অনুষঙ্গে। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রেখেছে।
1: হ্যাঁ বন্ধুরা, এবারের পর্ব নগর পাঁচালি। এই পর্বে শুনব ঢাকার ঐতিহ্য শাঁখারি বাজার নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি গ্রন্থনা করেছেন অদ্বৈত মারু, তার তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সকাল। আপনারা শুনছেন বাংলাদেশ বেতারের সাপ্তাহিক আয়োজন, মহানগরের নিয়মিত আয়োজন নগর পাঁচালি। আজ আমরা শুনব পুরনো ঢাকার ঐতিহ্য শাঁখারি বাজার সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, ঢাকা শহরের ইতিহাস শুধু রাজনীতি বা নগরায়নের ইতিহাস নয়, সংস্কৃতি, ধর্মীয় সহাবস্থান এবং কারুশিল্পেরও ইতিহাস। পুরনো ঢাকার প্রতিটি অলি গলিতে লুকিয়ে আছে বহু শতাব্দীর স্মৃতি। এমনই একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্মৃতিময় এলাকা শাঁখারি বাজার। এটি পুরনো ঢাকার একটি প্রাচীন জনবসতি। এলাকাটি বিশেষভাবে পরিচিত শাঁখ শিল্প এবং ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের বসবাসের জন্য। শাঁখারি বাজার নামটি এসেছে শাঁখা থেকে। শাঁখা হল সামুদ্রিক শাঁস থেকে তৈরি একটি বালা, যা বাঙালি হিন্দু সমাজে বিশেষ করে বিবাহিত নারীর জন্য ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি প্রতীক। ইতিহাসবিদদের বর্ণনা ও প্রচলিত ধারণা অনুযায়ী মোগল আমলে ঢাকায় বিভিন্ন অঞ্চল থেকে দক্ষ কারিগরদের আনা হয়েছিল বিভিন্ন হস্তশিল্পের উন্নয়নের জন্য। ধারণা করা হয় শাঁখ শিল্পে দক্ষ কারিগররা এই এলাকায় বসতি স্থাপন করেন এবং শাঁখ তৈরি ও বিক্রির কাজ শুরু করেন। সেই পেশাগত পরিচয় থেকেই পরবর্তীকালে এলাকাটির নাম হয়ে ওঠে শাঁখারি বাজার। শ্রোতাসঙ্গীরা, তবে একথাও সত্য, এই ব্যাখ্যা মূলত ঐতিহাসিক বর্ণনা, গবেষণা ভিত্তিক ধারণা এবং লোকমুখে প্রচলিত তথ্যের উপর নির্ভরশীল। নির্দিষ্ট একক ঐতিহাসিক দলিল ভিত্তিক প্রমাণ সীমিত হলেও পুরনো ঢাকার নামকরণের ইতিহাসে এই ব্যাখ্যা দীর্ঘদিন ধরে স্বীকৃত ও আলোচিত। শাঁখারি বাজার শুধু একটি বাজার নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য। এখানকার সরু রাস্তা, ঘন বসতিপূর্ণ পরিবেশ এবং পাশাপাশি দাঁড়িয়ে থাকা পুরনো দালানগুলো ঢাকার অতীত ইতিহাসের এক নীরব সাক্ষী। অনেক ভবনের কারুকাজ, বারান্দা ও স্থাপত্য শৈলী এখনও পুরনো ঢাকার ঐতিহ্যের ছাপ বহন করে। এই এলাকার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন। দীর্ঘদিন ধরে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে আসছেন। দুর্গাপূজা, সরস্বতী পূজা ও অন্যান্য ধর্মীয় উৎসবের সময় শাঁখারি বাজার বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে। উৎসবের আলো, সাজসজ্জা এবং মানুষের অংশগ্রহণ এই এলাকাকে আলাদা এক সাংস্কৃতিক রূপ দেয়। তবে বন্ধুরা, শাঁখারি বাজারের ইতিহাস শুধু ঐতিহ্যের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বেদনাও। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এ এলাকায় ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটে, বহু মানুষ প্রাণ হারান এবং পুরো এলাকা গভীর শোক ও ধ্বংসের সাক্ষী হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত। স্বাধীনতার পর শাঁখারিবাজার ধীরে ধীরে আবার জীবন্ত হয়ে ওঠে, কিছু পরিবার ফিরে আসে, কিছু ঐতিহ্য পুনর্গঠিত হয়। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শাঁখ শিল্পের আগের সেই ব্যাপকতা অনেকটা কমে গেছে। আধুনিক জীবনযাত্রা, কাঁচামালের সংকট এবং বাজারের পরিবর্তনের কারণে এই ঐতিহ্যবাহী শিল্প এখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে কিছু পরিবার এখনও এই পেশাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, যা পুরনো ঢাকার সাংস্কৃতিক ধারাকে বাঁচিয়ে রেখেছে। শ্রোতা সঙ্গীরা, আজকের ঢাকায় শাঁখারি বাজার আমাদের মনে করিয়ে দেয় একটি শহরের পরিচয় শুধু আধুনিক ভবন বা প্রশস্ত সড়কে নয়, তার ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবনধারার মধ্যেও লুকিয়ে থাকে তার প্রকৃত পরিচয়। শাঁখারি বাজার সেই ইতিহাসেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই এলাকা তাই শুধু একটি বাজার নয়, এটি পুরনো ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি, সহাবস্থান এবং ইতিহাসের এক নীরব সাক্ষী।
1: একটি শহর বা মহানগর মানে শুধু দালান কোঠা নয়, বরং তা হওয়া উচিত মানুষের স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য জীবনধারা নিশ্চয়তা রক্ষা করা। একটি শহর তখনই সুন্দর হয়ে উঠতে পারে যখন তার ভৌত অবকাঠামোর পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ সমান গুরুত্ব পায়।
0: বন্ধুরা, এবারের পর্ব নগর প্রকৃতি। গবেষণা গ্রন্থনা এম এম রাশেদ রাব্বি আর তা পড়ে শোনাচ্ছেন শামস উদ্দিন খালেদ।
6: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা নেবেন। ঢাকা ব্যস্ততা আর কোলাহলের শহর, কিন্তু এই শহরই প্রতি বছর এক বিশেষ সময়ে বদলে যায়। ধুলোমাখা রাস্তা, যানজট আর ক্লান্ত মুখের ভিড়ের মাঝেই হঠাৎ নেমে আসে এক মায়াবী আলো, হলুদের আলো। সেই আলো ছড়িয়ে দেয় দুটি ফুল, সোনালু ও কনকচূড়া। গ্রীষ্মের প্রখর রোদে যখন শহর ক্লান্ত হয়ে পড়ে, ঠিক তখনই সোনালু তার ঝর্ণাধারার মতন ঝুলে থাকা হলুদ ফুলে ঢাকাকে নতুন করে সাজায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সোনালু গাছ যেন সোনার মালা পড়ে আছে। বাতাসে দুলতে দুলতে সেই ফুলগুলো শহরকে মনে করিয়ে দেয় সৌন্দর্য কখনো হারিয়ে যায় না, শুধু সময়ের অপেক্ষায় থাকে। প্রকৃতিকে নয়নাভিরাম রূপে সাজিয়ে তুলতে সোনালু ফুলের জুড়ি নেই। পরিবেশ ও প্রকৃতির শোভাবর্ধনে সোনালু দারুণ এক নিসর্গ মায়া এনে দিয়েছে। দীর্ঘ মঞ্জুরিতে ঝুলে থাকা পাঁচ পাপড়ি বিশিষ্ট সোনালু ফুলের থোকা অনেকটা অলংকারের মতো। গ্রামের শিশু কিশোরীরা এখনও ওই ফুল কানে দুল লাগিয়ে খেলায় মত্ত হয়। সোনালু শেখায় সব সৌন্দর্য উচ্চকণ্ঠ নয়, কিছু সৌন্দর্য নিঃশব্দে প্রকৃতিকে সাজায়। অন্যদিকে কনকচূড়া তার উজ্জ্বল হলুদ কমলা রঙে শহরকে দেয় অন্য এক প্রাণ। সোনালুর মতন কোমল নয় কনকচূড়া, একটু বেশি তেজি, বেশি প্রাণবন্ত। এই ফুল যেন শহরের শক্তি, উদ্যম আর বেঁচে থাকার এক প্রতীক। ঢাকার বিভিন্ন সড়কে, পার্কে, শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এই দুই ফুল একসাথে মিলে তৈরি করে এক অনন্য দৃশ্য। পথচারীরা হয়তো তাড়াহুড়া করে চলে যায়, কিন্তু চোখের কোণে ঠিকই ধরা পড়ে এই হলুদ আভা। আর সেই এক ঝলকেই মনকে করে তোলে একটু হালকা, একটু উজ্জ্বল। এই ফুলগুলো শুধু প্রকৃতির শোভাই বাড়ায় না, মানুষের মনের উপরও ফেলে গভীর প্রভাব। ক্লান্ত শহুরে জীবনের এই রঙিন মুহূর্তগুলো যেন এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয়। ব্যস্ততার মাঝেও মানুষকে মনে করিয়ে দেয় জীবন শুধু দৌড় নয়, এর মাঝেও আছে থেমে দেখার মতো অনেক কিছু। তবে এই সৌন্দর্য চিরস্থায়ী নয় যদি আমরা তা রক্ষা না করি। নগরায়নের চাপে প্রতিনিয়ত কমে যাচ্ছে সবুজ, তাই প্রয়োজন সচেতনতা, প্রয়োজন পরিকল্পিত বৃক্ষরোপণ, প্রয়োজন এই ফুল গাছগুলোর প্রতি ভালোবাসা। যখনই আপনি ঢাকার কোনো পথে হাঁটবেন আর হঠাৎ দেখবেন মাথার উপর ঝুলে আছে সোনালুর হলুদ মালা কিংবা কনকচূড়ার উজ্জ্বল দীপ্তি একটু থামুন, সেই মুহূর্তটুকু উপভোগ করুন, হয়তো সেখানেই লুকিয়ে আছে আপনার দিনের সবচেয়ে সুন্দর অনুভূতি।
1: বন্ধুরা, শুনলাম নগর প্রকৃতি। মহানগরের প্রিয় শ্রোতা, সময় এখন সঙ্গীতের সুরে অবগাহনের। হ্যাঁ বন্ধুরা, শুনব নজরুল সঙ্গীত, একে এম শহীদ কবিরের কণ্ঠে।

0: মহানগরীর প্রিয় বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক যাত্রা পথের খবরা খবর নিয়ে শুভযাত্রা পর্বে। প্রথমেই শুনি রেলপথের খবর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 5 জোড়া বিশেষ ট্রেন ও 3টি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই মোতাবেক আজ 31শে মে সেইসব ফেরত যাত্রার বিশেষ ট্রেনগুলো চলবে। এছাড়াও নিয়মিত চলাচলকারী ট্রেনগুলো সময় মতো ছেড়ে যাবে ঢাকা কমলাপুর স্টেশন থেকে। যারা আজকের দিনে ট্রেন যাত্রী তারা নির্ধারিত সময়ে স্টেশনে হাজির থাকবেন। কেমন
1: বন্ধুরা, আজ আপনারা যারা প্রয়োজনীয় কাজে দূরপাল্লার বাসে করে ঢাকার বাইরে যেতে চান, তাদের জানাই আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলি থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে, বিশেষ করে কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী এবং উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের দিকে অনেকগুলি বাস চলাচল করে থাকে। এছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলি বাস সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে গুলিস্তান ও সায়দাবাদ টার্মিনাল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, বরিশাল সহ প্রায় 21টি জেলায় প্রচুর বাস চলাচল করছে।
0: এছাড়াও লঞ্চে করে যারা দেশে দক্ষিণাঞ্চলে যেতে চান তাদের জানিয়ে রাখি, বরিশাল, ভোলা, পিরোজপুর, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যাবে। যাত্রাপথে অবশ্যই মাস্ক পরুন। আপনাদের যাত্রা শুভ হোক।
1: বন্ধুরা, শুনলাম যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা। মহানগরের প্রিয় শ্রোতা, শেষ হয়ে এলো আজকের অনুষ্ঠানের সময়টুকু। বন্ধুরা, আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে। সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি শিউলি রানীবালা,
0: আমি শাকিল আহমেদ, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শর্মিন।

0: শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, সাম্প্রতিক সময়ে হামের একটি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময়মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়, তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র শুকনো খাবার বিতরণকালে এই আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল দেশের সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একই সঙ্গে তিনি মানুষকে দীক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয় এবং দেশ গঠন করতে হয়। তারেক রহমান বলেন, সেই আদর্শের অংশ হিসেবে দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে বিএনপি। তিনি বলেন, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশ গঠন করার ও মানুষের পাশে দাঁড়ানোর যে সুযোগ এসেছে তা সুষ্ঠুভাবে কাজে লাগাতে তার সরকার বদ্ধপরিকর। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মধ্যে বস্ত্র শুকনো খাবার বিতরণের পর প্রধানমন্ত্রী অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি ঢাকা নগরীকে বসবাসযোগ্য করে তুলতে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি নাগরিকদেরকেও নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে পরামর্শ দেন। তারেক রহমান বলেন, প্রত্যেকে যার যার স্থান থেকে সচেতনভাবে কাজ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালন সহজ হবে। উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদতবার্ষিকী পালনে ঢাকা শহর জুড়ে 16টি স্থানে পোশাক ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশীয় আজ পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। 1987 সালের 15ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 40তম সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে পৃথিবীব্যাপী সচেতনতা ছড়িয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে তামাকের প্রতি আসক্তি প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু কিশোর সহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া জানিয়েছে ত্রিপক্ষীয় সামরিক নিরাপত্তা জোট অকাসের অধীনে সমুদ্রের তলদেশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে তারা পানির নিচে ব্যবহারযোগ্য ড্রোন প্রযুক্তি তৈরি করবে। সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে এই তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা এই ঘোষণা দেন। অকাস সামরিক জোটের ধীর অগ্রগতির অভিযোগের প্রেক্ষাপটে এই ঘোষণা দেওয়া হয়। চালকবিহীন এই সাবমেরিন যান প্রযুক্তি আগামী বছরের মধ্যে তৈরি হবে বলে আশা করা হচ্ছে। 2021 সাল থেকে কার্যকর হওয়া অকাস সামরিক জোটের আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া যৌথভাবে পারমাণবিক সাবমেরিন নির্মাণ করবে, পাশাপাশি সামরিক দক্ষতা বিনিময় করবে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানের নৌবন্দর অভিমুখে যাত্রা করা গাম্বিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে ওমান উপসাগরীয় অঞ্চলে হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অচল করে দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা মহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রাখার মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা অগ্রসর হচ্ছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি করতে কোনো তাড়াহুড়ো করতে চাইছেন না। খেলার খবর ফুটবল। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। ক্রিকেট, স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধে 6টায় খেলা শুরু হবে। এর আগে গতকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে পরাজিত করে স্কটল্যান্ড। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, সঞ্চালনায় মোহাম্মদ লিয়াকত আলী।

0: সুপ্রিয় শ্রোতা দর্শক, একটি দেশ শক্তিশালী সমৃদ্ধশালী করতে গেলে, গড়তে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা। শিক্ষার উপর গুরুত্ব দিয়েই বর্তমান সরকার তাদের নির্বাচন ইস্তেহার তৈরি করেছেন এবং বাংলাদেশকে বিশ্বের সাথে তাদের চালচলনের জন্য, বিশ্বের সাথে তাদের সমন্বয় করার জন্য তিনি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আজকে এই শিক্ষার এই উন্নতিকল্পে আজকে আমরা এখানে দুজন বিশেষ ব্যক্তিদের আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। এখানে উপস্থিত আছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলার ডক্টর সাফিল শাহীন, আর উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার জনাব হাসনাত আলী। আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারিক রহমানের একটি স্লোগান সারা বাংলাদেশে আজকে আলোড়িত হচ্ছে, সেটা হলো সবার আগে বাংলাদেশ। এই ব্যাপারে প্রথম আপনার একটা মন্তব্য জানতে চাচ্ছি।
1: এই কথাটি, এই ভাবনাটি, এই দর্শনটি, এই ন্যারেটিভটি বাংলাদেশের শুরু থেকে হওয়া উচিত ছিল যে সবার আগে বাংলাদেশ। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন এই বিষয়টিকে তিনি যখন নিয়ে আসলেন সবার উপর বাংলাদেশ, এটা কিন্তু একটা নতুন অনুকরণ তৈরি করেছে, ব্যঞ্জনা তৈরি করেছে সকল স্তরের মানুষের কাছে এবং নিজেকে নিজের পরিচয়ের জায়গা থেকে উদ্বুদ্ধ করছে। আমরা মনে করি এটা শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমাদের এই যে উদ্দীপনা, এই যে অনুপ্রেরণা, এটাকে আমাদের ধারণ করা উচিত, আমাদের এটাকে বাস্তবায়ন করা উচিত।
0: আপনি কিভাবে চিন্তা করছেন যে নির্বাচন ইস্তেহার ছিল এই সরকারের শিক্ষার মান উন্নয়ন করা, গবেষণা ধর্মী শিক্ষা করা, বিশ্বের সাথে শিক্ষাকে, আমাদের শিক্ষাকে একটা লিয়াজো তৈরি করা, এই ব্যাপারে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি কি ধরনের পরিকল্পনা নিচ্ছেন?
1: এটা পরিষ্কার যে আমরা শিক্ষার ক্ষেত্রে আমাদের যে প্রত্যেকের এই যে বক্তব্য এখন সরকারের, দলের, মাননীয় প্রধানমন্ত্রীর, যে আমরা শিক্ষাক্ষেত্রে প্রথমে আগে প্রাথমিক শিক্ষাকে কিন্তু আমরা সবাই মনে করি যে প্রাধান্য দেওয়া উচিত। প্রাধান্য মানে গুরুত্ব। এই গুরুত্ব সম্পর্কে যে ব্যাখ্যাটা আছে, সেই ব্যাখ্যাটা হচ্ছে যে এর গুণগত মানকে তৈরি করা। আমি বলছি প্রাথমিক বলতে গিয়ে কিন্তু প্রাথমিক অথবা আপনার উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে উচ্চশিক্ষা, যেটা বিশ্ববিদ্যালয় যেখানে আমরা এখন কাজ করছি, সব জায়গায় এই শিক্ষার যে গুরুত্ব, গুণগত মান, উৎকর্ষতা, এই উৎকর্ষতার জন্য আমরা সকলেই কিন্তু উঠে পড়ে লেগেছি। এই গুণগত মানগুলোর বিষয়টা হচ্ছে যে আপনার মূল দেখতে হবে যে শুধুমাত্র বিল্ডিং গুলো নয়, ঘর না, দামি দামি ঘর তৈরি করো না, এখানে আপনাকে দেখতে হবে যে যোগ্য যে শিক্ষা প্রণালী, আপনার দেখতে হবে প্রশিক্ষণ শিক্ষকদের জন্য। আর আমার ব্যক্তিগত ভাবে একটা বিষয় মনে হয় যে আমাদের পরিবেশটাকে তৈরি করতে হবে। তার পরিবেশের জন্য আমাদের যেগুলো উদ্যোগ নিতে হবে, যেমন ধরেন আমাদের সময় ছোটবেলায় আমরা দেখেছি যে উপজেলায় হোক, গ্রামে হোক, লাইব্রেরি ছিল, পাঠাগার এবং ক্লাব ছিল, শিক্ষার, সংস্কৃতির, খেলাধুলার, এই বিষয়গুলোকে নিয়ে সমন্বিত ভাবে একত্রে কাজ করতে হবে।
0: ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সাহেবের কাছে। আপনার বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে আমাদের সবার আগে বাংলাদেশের যে স্লোগানটা এবং বাংলাদেশকে উন্নতি করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিশাল ভূমিকা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয় কি ধরনের ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন?
2: ধন্যবাদ আপনাকে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানটা জন্যই তো আমরা একাত্তরে রক্ত দিয়েছিলাম। বাংলাদেশ শোষিত হতো, বাংলাদেশ বঞ্চিত হতো, উন্নয়ন বঞ্চিত হতো, অর্থনৈতিকভাবে বঞ্চিত হতো, শিক্ষায় বঞ্চিত হতো, বাংলাদেশকে সবার উপরে দেখা হতো না, বরং পশ্চিম পাকিস্তানকে সবার আগে দেখা হতো। স্বাধীন করলাম দেশ, আমাদের প্রত্যাশা ছিল যে সবার আগে বাংলাদেশ ধারণাটাকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে যাব। কিন্তু আমরা কি দেখলাম, স্বাধীনতার পরপরই সবার আগে বাংলাদেশ হয়েছে, সবার আগে পরিবার হয়ে গেল, সবার আগে দল হয়ে গণতন্ত্র থেকে বাকশাল হলো, সবার আগে দেশ না হয়ে লুটপাটতন্ত্র কায়েম হলো, সবার আগে দেশ না হয়ে মানুষ ভাত পায় না, দুর্ভিক্ষ হয়, অনাহারে থাকে, নর্থ বেঙ্গল আমরা যারা বসবাস করি সেই এলাকা বঞ্চিত থাকে, এ সমস্ত চিত্র দেখলাম ওই সবার আগে বাংলাদেশ স্লোগানটাকে ধারণ না করার কারণে। 75-এর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউল স্বাধীনতার ঘোষক সবার আগে বাংলাদেশ ধারণ করলেন এবং তিনি প্রমাণ করলেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে, যে যে গণতন্ত্রের জন্য লড়াই করলাম সেই গণতন্ত্রকে হত্যা করে যে সবার আগে পরিবার, সবার আগে দল, সবার আগে ক্ষমতাকে, নীতিকে গ্রহণ করা হলো, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে উনি আবার জনগণের কাছে ফিরে গেলেন, দেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, জাতিকে উদ্বুদ্ধ করলেন, দেশকে অগ্রাধিকার দিলেন। এরপরে বেগম খালেদা জিয়া সবার উপরে বাংলাদেশ নারী নেতৃত্ব বলেন, খাল খনন বলেন, অনেকগুলো অসাধারণ কাজ করলেন। এরপর আবার গত 18 বছর আবারও ফিরে গেলেন সেই স্বাধীনতার পরপর সবার আগে পরিবার, এক পরিবারের প্রায় 42 জন সংসদ সদস্য, মন্ত্রী, ঢাকার মেয়র, ব্যাংকের মালিক, লুটপাটতন্ত্র, বেগমপাড়া, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল, সবার আগে যদি বাংলাদেশকে ধারণ করতাম তাহলে এগুলো হওয়ার কথা নয়। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। আমি খুশি বাংলাদেশের মানুষ হিসাবে, এই দেশে জন্মগ্রহণ করা একজন সন্তান হিসেবে আমি আশা করি যে স্লোগানটি আছে, এই স্লোগানটি কাজে কর্মে তার রাষ্ট্রীয় নীতি গ্রহণ করার মধ্য দিয়ে উনি বাস্তবায়ন করে প্রমাণ করবেন তার বাবা যেটি করেছিলেন প্রমাণ করেছিলেন, সেই প্রমাণটা সন্তান হিসাবে তার প্রমাণ করার সময় এসেছে এবং তিনি করছেন। অন্তত আচরণে, তার সাধারণ জীবনযাপনে, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, শুদ্ধাচারের ক্ষেত্রে, তিনি অন্তত বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের ভ্যানিটি প্রধানমন্ত্রীদের বা মন্ত্রীদের যে ভ্যানিটি, সেখান থেকে বের হয়ে এসে নিজে গাড়ি ড্রাইভ করছেন, নিজের পয়সায় তেল ব্যবহার করছেন, নিজের গাড়িটা নিজে ব্যবহার করছেন, এই যে একটা পজিটিভ গেস্টচার, এটা কেন কখন করা যায়? যখন মনে করা যায় যে এই দেশটা সবার উপরে, দলটি সবার উপরে নয়, দলের আদর্শ সবার উপরে নয়, দলবাজি সবার উপরে নয়, বরং একটি রাষ্ট্রকে আর্থিকভাবে সক্ষমতার চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হলে এই দেশটা ভালোবাসা, দেশ মাতৃকাকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা 52 ভাষায় সবার আগে বাংলাদেশ বুকে ধারণ করেছি, 6 দফা আন্দোলন করেছি, 71 মুক্তিযুদ্ধ করেছি, 90 সাত বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার মুক্ত করেছি, 24 আমার সন্তানরা রক্ত দিয়ে এই ঢাকার রাজপথে এখনো রক্তের গন্ধ পাওয়া যায়, এই বাংলাদেশ টেলিভিশনের সামনে আপনি গেলে পোড়া গন্ধ আপনি পাবেন, সেই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ হবে এবং সেই বাস্তবায়নটা মানুষ দেখতে চায়। শুধু স্লোগান নির্ভর কোন মিথ তৈরি করে জাতি বহুবার বিভ্রান্ত হয়েছে, সেই বিভ্রান্তির থেকে মানুষ মুক্তি পাবে বর্তমান সরকারের নেতৃত্বে, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সীমাবদ্ধতা অনেক, এটাকে অস্বীকার করার কিছু নাই। আর সবার আগে বাংলাদেশ স্লোগানটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, তো শিক্ষায় স্বাধীনতার 53 বছর 54 বছর চলে গেছে, এখন পর্যন্ত বাজেটে জিডিপির 2% কে টাচ করতে পারেনি। আপনি শিক্ষা ছাড়া একটি জাতিকে সমৃদ্ধ করবেন কি করে? আমার ভাই বলছেন যে মান উন্নত করতে হবে, কি করে উন্নত করবেন, কি করে উন্নত করবেন যেখানে গবেষণা বরাদ্দ নাই, কি করে উন্নত করবেন যেখানে বিদেশের ল্যাবের টিকা উৎপাদন হয় সেখানে গবেষণা করার জন্য ল্যাবের সামগ্রী কিনতে পাওয়া যায় না, আপনি বিজ্ঞান চর্চা করবেন, বিজ্ঞান শিক্ষা করবেন, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি, পঞ্চম শিল্প বিপ্লব করা নাচ্ছে দরজায়, আমার গ্রামের স্কুলগুলোতে যান আপনি, ল্যাবগুলোর সক্ষমতা দেখেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনার সরকার ঘোষণা করেছে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ আপনি দেবেন, এই বরাদ্দ প্রদানের ক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণটা খুবই জরুরি, খুবই জরুরি। গতানুগতিক কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে না গিয়ে আমার দেশের চাহিদা কি, কোন জায়গায় কর্মসংস্থান হবে সেটাকে একাডেমি এবং ইন্ডাস্ট্রি এই দুটার মধ্যে কোলাবোরেশন করে প্রকৃত চাহিদা নির্ধারণ করে আপনি যদি গ্রাজুয়েট তৈরি করতে পারেন, তাহলে আজকে যে বেকার তৈরি হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেই বেকারত্ব একদিকে লাঘব করা যাবে, কর্মসংস্থান তৈরি করা যাবে, বিদেশের যে ভারত শ্রীলঙ্কা বা এই নেপাল বহু লোকজন বাংলাদেশে কাজ করে, দক্ষ জনশক্তি আমরা তৈরি করছি না বলে, অতএব বাজার চাহিদার সাথে সমন্বয় রেখে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো তাদের যদি কারিকুলাম ঠিক করে, তাদের যদি সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস করে, তাহলে তো আমরা একদিকে বেকারত্ব দূরীভূত করতে পারবো, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের যে সম্পদটা বিদেশিরা নিয়ে যাচ্ছে সেটাকে আমরা সাফ করতে পারবো। অতএব গবেষণাটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্রাস্ট্রাকচার না হলে আপনি মানসম্মত লেখাপড়া দেবেন কোথায়? লাইব্রেরিতে পর্যাপ্ত বই যদি ভিসিরা কিনতে না পারে আপনি কি করে ছাত্রদেরকে শেখাবেন? ডিজিটাল ল্যাব যদি আপনি তৈরি না করেন, হাব যদি না তৈরি করেন, ইনকিউবেটর যদি আপনি তৈরি না করেন, কি করে আপনি উন্নত শিক্ষা আপনি দেবেন? অতএব ইনভেস্ট আপনাকে করতে হবে শিক্ষাতে, প্রচুর ইনভেস্ট করতে হবে। ইউনিসেফ বলছে যে জাতীয় বাজেটের জিডিপির 6% পর্যন্ত যদি আপনি বরাদ্দ না দেন, তো একটি দেশের শিক্ষা কখনো মানসম্মত পর্যায়ে যেতে পারে না।
0: আমি একটু বলি যে বর্তমান সরকার দেখলাম জিডিপির 5% শিক্ষাকে ওদের বরাদ্দ দেওয়ার একটা চিন্তা,
2: না এটা এত দরকার নেই, আপনি 3% যান না, আমার তো এখন 2-এর নিচে, আপনি যদি 3% বরাদ্দ দেন তাহলে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। আপনি যান না কেন 3%টা দেন? আমি তো এখন পর্যন্ত 2-কে টাচ করতে পারিনি স্বাধীনতার 54 বছরে, তাহলে আপনি যদি 3-এ যদি যান, তাহলে আমি আপনাকে কথা দিই এখানে লিয়াকত ভাই যে দেশের এই শিক্ষাঙ্গনের মানসম্মত শিক্ষা বা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নটা দেখেন এবং যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যে এডুকেশন উইথ ফান, এডুকেশন উইথ জয়, এই যে হ্যাপিনেস, এই জায়গা তো গুরুত্বপূর্ণ। দেখেন আমরা স্কুল করি, কলেজ করি, বিশ্ববিদ্যালয় করি, খেলার মাঠ কোথায়? আমরা যখন স্কুলে পড়তাম অ্যানুয়াল স্পোর্টস হতো, মাঠ নাই, স্পোর্টস হলো কি করে? কি করে একটা স্কুল তার খেলার মাঠ ছাড়া অনুমোদন পায়? কি করে একটা বিশ্ববিদ্যালয় তার খেলার মাঠ ছাড়া সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি পায়? কি করে সাংস্কৃতিক কর্মকাণ্ড ইয়ারলি কালচারাল ফেস্ট হতো সেগুলো ছাড়া আপনি একটা জাতিকে, আমার যে বাংলাদেশের যে চিরায়িত সংস্কৃতি সেটার বিকাশ আপনি ঘটাবেন কি করে সম্ভব? তত এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে কম্প্রেহেন্সিভ একটি প্ল্যান, দুঃখ করে আজকে আপনাকে বলি, স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত একটি শিক্ষানীতি আমরা তৈরি করতে পারিনি। কিভাবে সে আলু ভর্তা শিখায়, আবার খিচুড়ি রান্না করা শিখায়, আবার প্রশিক্ষণের জন্য কে আবার বিদেশে যায়, এরকম করে আমরা রাষ্ট্রীয় সম্পদ অপচয় করেছি, জাতিকে বিভ্রান্ত করেছি। আমার কেন জানি মনে হয় যারা শিক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত বা শিক্ষা নীতি প্রণয়নের সাথে জড়িত, তাদের সন্তানরা কি এই দেশে লেখাপড়া করে? আমার সন্তান তো পড়ে, কষ্টটা আমি বুঝি যখন শিক্ষাঙ্গনে গেলে আমার সন্তানরা দেখি মানহীন একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, নাম বড়, অনেক কিছু সুযোগ সুবিধা অপ্রতুল। তাদের সন্তানরা যদি পড়তেন এখানে, যারা নীতি নির্ধারণ করেন, পলিসি মেকার, নিশ্চয়ই তারা এগুলো করার জন্য খুবই আগ্রহী হতেন, যেটা আগ্রহী হন অন্যান্য কাজে। তাদের অধিকাংশ ছেলেমেয়েরা তো বিদেশের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, আমেরিকায়, কানাডায়, টাকার উৎস কোথায় আমি জানি না। যদি তাদের সন্তানকে যদি এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো যদি বাধ্যতামূলক করা যেত, আমি নিশ্চিত করে বলতে পারি আজকের শিক্ষা ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক ভালো একটা সিনারিও আমরা দেখতে পারতাম।
0: ধন্যবাদ। আমি একটু ইসরাফিল শাহিন ভাইয়ের কাছে যাচ্ছিলাম। আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে, বিশ্ববিদ্যালয় তো সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সব বাংলাদেশের সমস্ত মেধা সম্পন্ন লোকরাই তো বিশ্ববিদ্যালয়ে তারা অধ্যয়ন করেন এবং এখান থেকে তারা বিদেশে স্কলারশিপ নেন, ডিগ্রি নেন, দেশের উন্নয়নের জন্য বিভিন্ন গবেষণা চলে যাচ্ছেন। তো যেই জিনিসটা সমাজে খুব বেশি প্রচলিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে গেলে এবং শিক্ষক দলাদলি রাজনীতির জন্যই আজকে অনেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা একটু মুখ থুবড়ে পড়ে। তো এই ক্ষেত্রে আপনার মন্তব্য কি?
1: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি বলছেন যে
0: একটা দলীয় বা একটা স্বজন প্রীতি, যার ফলে মেধা সম্পন্ন ছেলেরা বা ইয়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিছু আসতে পারতেছে না, এতে শিক্ষার মান হয়তো খারাপ হচ্ছে, এই ধরনের একটা।
1: সে তো যদি আপনার শিক্ষক নীতিমালা যদি না থাকে এবং মেধার ভিত্তিতে, যেটা আমরা সবাই মনে করি,
0: যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা,
1: আমি সেটাই
0: গবেষণা ধর্মী শিক্ষা ব্যবস্থা
1: চালু করছি। আপনি যেটা বললেন পরিষ্কার কথা যে আপনি শিক্ষক নিয়োগের যে নীতিমালা হবে সে নীতিমালার মধ্যেই, যাতে করে আমরা কম্প্রোমাইজ না করি, সে নীতিমালাটার মধ্যে যেন স্বচ্ছতা থাকে। মূল কথা হচ্ছে যে নীতিমালা তো করলে হবে না, যারা নীতিটাকে প্রয়োগ করে সেই প্রয়োগকারীদেরকে হতে হবে, সেই জায়গাটা থাকতে হবে, তাকে ইনসিওর করতে হবে যে আমি যোগ্য লক্ষ্যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসবো। কথা দুটো, একটা হচ্ছে নীতিমালা অথবা সেই নীতিমালার যে মানদণ্ড অথবা তার যে মাত্রা, সেটা একটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যে তারা বাস্তবায়ন করছি আমরা, এই বাস্তবায়নের মধ্যে আপনাকে দেখতে হবে যে আমাদের মধ্যে কতটা সে ধরনের সততা, দেশপ্রেম, নিষ্ঠা, সেগুলো যদি আমরা ইনসিওর করতে পারি, নিশ্চিত করতে পারি।
2: আমি একটু সাহেব সাথে আপনি যে প্রশ্ন করছেন ওখানে একটু আমার যাইতে খুব আগ্রহ
0: বল।
2: রাজনৈতিক বিবেচনা সন্দেহ, আপনি যেটা বলছেন রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ গত 2-3 দশক আমাদের শিক্ষা ব্যবস্থার মানটাকে অনেক নিচে নেমে দিয়েছে, র্যাঙ্কিং এ আমরা থাকি না, তৃতীয় শ্রেণী পাশ করা লোকগুলো রাজনৈতিক বিবেচনা অনেক সময় শিক্ষক হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল না, এটি মেধাবীদেরকে অনেকাংশে আহত করেছে। দুই নম্বর যেটা হলো, আপনি ইদানিং দেখবেন সবাই অ্যাডমিন হতে চায়, কেউ শিক্ষক হতে চায় না। ডাক্তার হয়ে তারা অ্যাডমিন হতে চায়, শিক্ষক হতে চায় না। ইঞ্জিনিয়ার হয়ে তারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতে চায় না, তারা যায় অ্যাডমিন হতে। আমি যে গবেষণাগার ব্যবহার করতে চাই, সেই গবেষণাগার ব্যবহার করার জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা আমি চাই, জাতিকে আমি দিতে চাই পাঠ পঠন করে, সেই সুযোগ সুবিধা আদৌ সেখানে আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য যে মেশিনারিজ বা মেকানিজম, যে অর্থ বরাদ্দ দরকার, সেটা আমরা কতটুকু করছি, করতে পারছি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ওয়ার্কআউট আছে কিনা আমি এখন পর্যন্ত নিশ্চিত নই। নতুন সরকার এগুলো করবে বলে আমি অন্তত আশা করছি। দুই নম্বর কথা হলো, আপনি চাকরিটাকে যদি, শিক্ষকতা পেশাটাকে যদি আপনি যদি লুক্রেটিভ না করেন, যদি খুব আগ্রহী না করেন, তা আসবে কেন? বর্তমানে শিক্ষকতায় তারা আসতে চায় না, এক নম্বর কথা। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষকদের মর্যাদা, এর জন্য আমরাও অনেকাংশে দায়ী, আমাদের রাজনৈতিক দলগুলো দায়ী, কমে গেছে। দুই নম্বর কথা, একজন শিক্ষককে প্রকৃত মর্যাদাশীল করতে হলে আপনাকে আর্থিক সক্ষমতা তাকে দিতে হবে, সেই আর্থিক সক্ষমতার জায়গায় এই সাবকন্টিনেন্টে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট স্যালারি স্ট্রাকচার হলো বাংলাদেশের শিক্ষকদের। একজন প্রাইমারি শিক্ষক যিনি জয়েন করেন, উনি সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেন, 35 বছর চাকরি করার পরে সহকারী শিক্ষক হিসেবে রিটায়ারমেন্টে যান। আমার দেশের শিক্ষা ব্যবস্থার বেঞ্চমার্ক হলো প্রাইমারি। আমি কোথা থেকে ছাত্র পাই? ওই গ্রাম থেকে, প্রাইমারি স্কুল থেকে। আপনি প্রাইমারি স্কুলের শিক্ষককে অসন্তুষ্ট রেখে, তার সন্তুষ্টি নিশ্চিত না করে, তাকে স্বপদে জয়েন করার পরে সারা জীবন একই পদে রেখে আপনি তার কাছ থেকে মানসম্মত শিক্ষা প্রত্যাশা করবেন, তেঁতুল গাছ লেগে ফজলি আম খাওয়ার মতো একটা অবস্থা, সেটি আমরা করছি। দুই নম্বর কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা যদি বলেন, তাদের মর্যাদাগত অবস্থা আপনি দেখেন না, বেতন দিচ্ছেন না, সম্মান দিচ্ছেন না, কোনো কিছু দিচ্ছেন। মেধাবীদেরকে এই পেশায় যদি আপনি আগ্রহী করতে না পারেন, নতুন নতুন বিশ্ববিদ্যালয় হবে, নতুন নতুন নির্বাচনী ইশতেহার হবে, মেধাবীরা যদি আপনি না আসে, আগ্রহী না হয় তাহলে দেখবেন যে এক সময় এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এমনি অনেকাংশে বেকার তৈরি করার একটা অভিযোগ উত্থাপিত হচ্ছে, ভবিষ্যতে এটা আরো বেশি ত্বরান্বিত হবে। দেখেন, স্কলার প্রডিউস দ্য স্কলার, মেধাবী একজন মেধাবীকে তৈরি করে, তো মেধাবী তিনি উন্নত ভবিষ্যতের আশায় গবেষণা বা অন্য লেখাপড়ার জন্য বিদেশে চলে যাচ্ছে, তিনি আর আসছেন না, কারণ আমার দেশের যে স্যালারি স্ট্রাকচার বা আমার দেশের যে আর্থসামাজিক অবস্থা সেটি আমার সন্তানকে টানছে না বাংলাদেশে থাকার জন্য, একদমই টানছে না। তিনি তখন কি করছেন, তার চেয়ে কম মেধাবী মানুষ যখন তাকে ডমিনেট করছেন, তাকে নির্দেশ দিচ্ছেন, তখন তিনি মনের দুঃখে কষ্টে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, ফিরাতে পারছে না। সরকারকে উদ্যোগ নিতে হবে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, ফার্স্ট ক্লাস ফার্স্ট ফ্যাকাল্টি ফার্স্ট, বিদেশে গবেষণা করছে, তাদেরকে প্রয়োজনীয় অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে আমার দেশের উন্নয়নের জন্য, আমার দেশের ল্যাবকে ডেভেলপমেন্ট করার জন্য, আমার দেশের গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য। দেখেন, একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশ আমার আছে, ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা আমাদের কৃষি ক্ষেত্রে শস্য ক্ষেত্রে অভূতপূর্ব কিছু অবদান রেখে গেছেন, যার জন্য এখনো মহাদুর্যোগ কোভিড এর মধ্যে আমরা খাদ্য সংকটে পড়িনি। এখনো সকালে যে শস্যটি বগুড়ায় মহাস্থান হাটে বিক্রি হয়, সকালবেলা ঢাকার মানুষ সেটা কিনতে পারে। এই কৃষক কিচ্ছু চায় না, এ সমস্ত হাইব্রিড বা এই ধরনের বিষয়গুলো কৃষি বিশ্ববিদ্যালয় করেছে, তার আদলে আরেকটি প্রতিষ্ঠানকে আমরা করতে পেরেছি বাংলাদেশে। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করছি, সেখানে বাংলা পড়াচ্ছি, আমি বাংলার বিরুদ্ধে নই, পড়াতেই হবে বাংলা ভাষা, কিন্তু আপনার মূল উদ্দেশ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি পড়াচ্ছেন নাট্যকলা, আপনি পড়াচ্ছেন বিজনেস, কেন রে ভাই, বিজনেস পড়ানোর জন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনি দেশে একটা নাট্যকলা বিশ্ববিদ্যালয় করেন, সঙ্গীত কলা বিশ্ববিদ্যালয় করেন, আপনি পারফর্মিং আর্টস বিশ্ববিদ্যালয় করেন রবীন্দ্র ভারতীর মতো, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন বিজ্ঞান চর্চার জন্য, প্রযুক্তি চর্চার জন্য, আপনি সেখানে পড়াচ্ছেন অন্য জিনিস, তাহলে আপনার উদ্দেশ্যের সাথে তো কাজের কোনো মিল নাই। এই একটা অবস্থা, সেই অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে ভালো শিক্ষায় যেখান থেকে প্রোভাইড করা হয়, সেই শিক্ষার মক্কা বলা হয় যাকে, সেই লন্ডন, সেই ইংল্যান্ড, সেখানে থেকেছেন, ওনার নিজের মেয়ে সেখানে লেখাপড়া করেছেন, অতএব উনি জানেন যে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন, সেই বিষয়টা যদি উনি স্বপ্ন দেখেছেন, নির্বাচনী ইস্তেহারে গুরুত্ব দেবেন বলেছেন, আমি সেই স্বপ্নর বাস্তবায়ন করতে চাই, তাহলেই এই বাস্তবায়নটা যদি হয় তাহলেই বুঝবো যে সবার আগে বাংলাদেশ স্লোগান এবং বাস্তবতা যখন একাকার হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে, তখন লিয়াকত ভাই এই শিক্ষা সংকট নিয়ে আপনার আর আমার সাইন ভাইয়ের বসে কথা বলবো।
1: আমি একটা পয়েন্ট বলি আপনাকে,
3: আমাদের সময় খুব সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্ত
1: যে একটা বিষয়, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি যে আমাদের সকলেরই যদি শিক্ষার সাথে সংস্কৃতির একটা সমন্বয় না করি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে দেখবেন যে আপনি গানের শিক্ষক অথবা অন্যান্য এই যে ড্রয়িং এর শিক্ষক গত সরকার কিন্তু বাদ দিয়ে দিয়েছে স্কুল থেকে। তো আমার মূল কথা হচ্ছে যে শিক্ষাটা কি, শিক্ষাটা শুধুমাত্র তো বই পড়া না, যে বইটি পড়ছি অঙ্কের অথবা ফিজিক্সের, এটার সাথে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে, যেটাকে আমরা বলি যে এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম, সেটা ছিল আমাদের আমাদের ছোটবেলায়। এটাকে আপনাকে এবার একটা সিলেবাসের মতো আনতে হবে, সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে ট্রেনিং এর মধ্য দিয়ে, তা না হলে আপনার শিক্ষাটা তো আপনার হ্যাপিনেস তৈরি করবে না, প্লেজার তৈরি করবে না। শিক্ষার সাথে সংস্কৃতি কোনো বিরোধ নাই, সবার আগে যে বাংলাদেশ এটা তখনই সম্ভব যখন শিক্ষার সাথে সংস্কৃতিকে আপনি সমন্বয় করবেন।
3: ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা দর্শক, আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা শুনেছেন। আমাদের সবচেয়ে বড় কথা, সবার আগে বাংলাদেশ, এই মনোবৃত্তি নিয়ে সমস্ত ছাত্রছাত্রী তাদের মেধা নিয়ে বেরিয়ে আসুক, এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন পল্লীগীতি শুনবেন মিনা বড়ুয়ার কণ্ঠে। প্রথম গানটি লিখেছেন এবং সুর করেছেন আব্দুল লতিফ।

এনা বড়ুয়ার কণ্ঠে পল্লীগীতি শুনছেন। কবি জসিম উদ্দিনের লেখা ও সুরে এবারের গান প্রাণ সুখীরে ঐশন কন্দমুদলে বংশী বাজায়কে।

বাংলাদেশ বেতার ঢাকা। নীল নীল আকাশে ঝিরি ঝিরি বাতাসে আধুনিক গান। গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন অশোক কুমার সরকার। শুনবেন মোহাম্মদ আতিকুর রহমানের কণ্ঠে।

আধুনিক গান শুনছেন মোহাম্মদ আতিকুর রহমানের কণ্ঠে। এবারের গানটি রচনা করেছেন নাসিমা বেগম, সুর করেছেন তিমির নন্দী।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন মোহাম্মদ আতিকুর রহমানের কণ্ঠে।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বাংলাদেশ বেতার ঢাকা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন, গেয়েছেন শামা আলী। প্রথম গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে।

0: শামা আলীর কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, সমবেত কণ্ঠে এখন ফ্যামিলি কার্ডের গান শুনবেন। গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

সমবেত কণ্ঠে ফ্যামিলি কাটের গানটি শুনলেন। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কেয়া ত্রিপুরা। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণকালে এ আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল দেশের সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একই সঙ্গে তিনি মানুষকে দীক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয় এবং দেশ গঠন করতে হয়। তারেক রহমান বলেন, সেই আদর্শের অংশ হিসেবেই দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে বিএনপি। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশ গঠন করার ও মানুষের পাশে দাঁড়ানোর যে সুযোগ এসেছে তা সুষ্ঠুভাবে কাজে লাগাতে তার সরকার বদ্ধপরিকর। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের পর প্রধানমন্ত্রী অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এদিকে খিলগাঁওয়ের জোড় পুকুর মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি ঢাকা নগরীকে বসবাসযোগ্য করে তুলতে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি নাগরিকদেরকেও নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে পরামর্শ দেন। তারেক রহমান বলেন, প্রত্যেকে যার যার স্থান থেকে সচেতনভাবে কাজ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালন সহজ হবে। উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালনে ঢাকা শহরের ১৬টি স্থানে বস্ত্র ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে এই কর্মসূচি উদ্বোধন করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করে তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করে। ১৯৮৭ সালের ১৫ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৪০তম সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে তামাকের প্রতি আসক্তি প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। এদিকে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু কিশোর সহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। ত্রিপক্ষীয় সামরিক নিরাপত্তা জোট অকাসের অধীনে সমুদ্র তলদেশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। সিঙ্গাপুরে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এই তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা এই ঘোষণা দেন। এই সাবমেরিন যান প্রযুক্তি আগামী বছরের মধ্যে তৈরি করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। অকাস সামরিক জোটের আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া যৌথভাবে পারমাণবিক সাবমেরিন নির্মাণের পাশাপাশি সামরিক দক্ষতা বিনিময় করবে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডার জানিয়েছে, ইরানের নৌবন্দর অভিমুখী গাম্বিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ওমান উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রাখার মাধ্যমে যুদ্ধবন্ধে কূটনৈতিক প্রচেষ্টা নস্যাৎ করছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেথ বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তির আলোচনায় অগ্রগতি হচ্ছে। খেলার খবর ফুটবল। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যে ৬টায় খেলা শুরু হবে। এর আগে গতকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করে স্কটল্যান্ড। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে দেশাত্মবোধক গানের সুর শুনবেন, বাজিয়েছেন তপন কুমার সাহা।

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে দেশাত্মবোধক গানের সুর শুনলেন। বাজিয়েছেন তপন কুমার সাহা, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন মিরাজুল জান্নাত সোনিয়ার কণ্ঠে। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়, তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ এনামুল হক সাদী। প্রথম গানের গীতিকার শহীদুল্লাহ ফরাইজি, সুর করেছেন বারী সিদ্দিকী।

0: মোহাম্মদ এনামুল হক সাদির কণ্ঠে পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং FM 90, FM 106 ও FM 102 মেগাহার্টজে। দ্বিতীয় পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা দুজন, রাবেয়া সুলতানা শিউলি ও আমি গুলশান আরা হক। আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রবিউল ইসলাম, নাসরিন আক্তার ও লুৎফুন নাহার মেরি, এবং অধিবেশন তত্ত্বাবধানে রৌনক জাহান। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান আফসানা ফেরদৌস রুনার কণ্ঠে। প্রথম গানটির গীতিকার সাইফুল ইসলাম সর্দার, সুরকার শ্যামা খায়রুল ইসলাম।

আধুনিক গান শুনছেন আফসানা ফেরদৌস রুনার কণ্ঠে। এবারের গানটির গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার রুবায়েত শামীম চৌধুরী।

0: প্রথমে হিমালয় গলতে শুরু করেছে ও পরে তুমি আমার ভালোবাসা। দুখানে আধুনিক গান শুনলেন আফসানা ফেরদৌস রুনার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 31 মে রবিবার, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভায় বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা দুটোয়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বর্ষ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিম।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন জাহিদুর রহিম। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
0: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। এখন সমবেত কণ্ঠে শুনবেন খাল খননের গান। গানটির কথা লিখেছেন এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

সমবেত কণ্ঠে শুনলেন খাল খননের গান। বাংলাদেশ বেতার ঢাকা, অল্প কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আবুল হাশেম টিপু। বিশ্ব শান্তি রক্ষায় আত্মদানকারী ৬ বাংলাদেশি বীর সেনানী পাচ্ছেন জাতিসংঘের মরণোত্তর দাগ হ্যামারশোল্ড মেডেল। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আগামী ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে এ মেডেল হস্তান্তর করবেন। এবছর মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করা হবে। এদের মধ্যে ৬ জন বাংলাদেশি সহ ৫৯ জন গত বছর জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারান। দাগ হ্যামারশোল্ড মেডেল প্রাপ্ত ৬ বাংলাদেশি গত বছরের ১৩ই ডিসেম্বর সুদানের আবিয়েতে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত অবস্থায় প্রতিপক্ষের ড্রোন হামলায় নিহত হন। ঈদুল আজহার টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকে বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশন, বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মস্থলমুখী মানুষের আগমন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল থেকে সব ধরনের অফিস, আদালত ও আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ার মধ্য দিয়ে আবার কর্ম চাঞ্চল্য হয়ে উঠবে রাজধানী শহর ঢাকা। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। ১৯৮৭ সালের ১৫ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৪০তম সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে তামাকের প্রতি আসক্তি প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু কিশোর সহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা। আজ সকালে ৪৪৫ জন হাজি নিয়ে একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ ১৪টি ফ্লাইটে ৫৭৯৫ হাজির দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গতকাল ফিরতি ফ্লাইটের প্রথম দিনে ১৫টি ফ্লাইটে দেশে ফিরেন ৬১৭৫ জন হাজি। ত্রিপক্ষীয় সামরিক নিরাপত্তা জোট অকাসের অধীনে সমুদ্র তলদেশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। সিঙ্গাপুরে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এই তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা এই ঘোষণা দেন। এই সাবমেরিন যান প্রযুক্তি আগামী বছরের মধ্যে তৈরি করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। অকাস সামরিক জোটের আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া যৌথভাবে পারমাণবিক সাবমেরিন নির্মাণের পাশাপাশি সামরিক দক্ষতা বিনিময় করবে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানের নৌবন্দর অভিমুখে গাম্বিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ওমান উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রাখার মাধ্যমে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা নস্যাৎ করছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তির আলোচনায় অগ্রগতি হচ্ছে। খেলার খবর ফুটবল। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধে ৬টায় খেলা শুরু হবে। এর আগে গতকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করে স্কটল্যান্ড। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: সুপ্রিয় বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ পঞ্চকবির গানের অনুষ্ঠান পঞ্চসুরে। প্রথমে দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। শিল্পী বদ্রুন্নেসা ডালিয়া, শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতাবন্ধুরা আপনারা শুনছেন পঞ্চকবির গান। পঞ্চকবির গানে এবারে শুনবেন রজনীকান্ত সেনের গান নীলুফার ইয়াসমিনের কণ্ঠে, ওরা চাহিতে জানে না দয়াময়।

0: এতক্ষণ পঞ্চকবির গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি

0: গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
1: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
1: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
4: এই গরমে অবশ্যই শরীরকে ঠান্ডা রাখার ব্যবস্থা করুন, সম্ভব হলে বারবার ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন, একাধিকবার গোসল করতে পারলে ভালো হয়। শরীরে লবণের ঘাটতি মেটাতে লবণ পানি এবং স্যালাইন পানি পান করুন, লেবু দিয়ে চিনির শরবত পান করতে পারেন। এই গরমে শিশুদের ডায়রিয়া জনিত জ্বর এবং সর্দি কাশি হতে পারে, খোসপাঁচড়াও হতে পারে। এ থেকে রক্ষা পাবার জন্য শিশুদের শরীরের ঘাম বারবার মুছে দিন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
5: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের।

0: স্বাস্থ্য আমাদের জীবনের মূল ভিত্তি। আমাদের সার্থকতার প্রতি আমাদের স্বাস্থ্য সব সময় দৃষ্টি আকর্ষণ করে। শারীরিক ও মানসিক সুস্থতা ছাড়া জীবনের কোনো দিকেই পরিপূর্ণ সাফল্য অর্জন ও প্রকৃত সুখ উপভোগ করা সম্ভব নয়। সুস্থ দেহ মানেই কাজ করার শক্তি, উদ্যম এবং প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা। অসুস্থতা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। স্বাস্থ্য ভালো থাকলে মানসিকভাবে আমরা স্থির থাকি এবং জীবনের আনন্দ উপভোগ করতে পারি। সুস্থ মানুষ সহজেই সামাজিক কার্যকলাপে অংশ নিতে পারে, যা সুখের অন্যতম উৎস। সুস্থ থাকতে হলে সুষম পুষ্টিকর খাবার খেতে হবে। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শারীরিক শক্তি বৃদ্ধি এবং মানসিক চাপ কমানো সম্ভব। পর্যাপ্ত বিশ্রাম, ঘুম শরীর ও মন পুনর্গঠনে সাহায্য করে। মানসিক স্বাস্থ্যের যত্নে স্ট্রেস কমাতে ধ্যান, যোগ ব্যায়াম এবং আনন্দদায়ক কাজ করতে হবে। ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা রোগ থেকে রক্ষা করে। সুস্থতাই জীবনের প্রকৃত সুখের ভিত্তি। স্বাস্থ্য ভালো থাকলে আপনি জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে পারবেন। সুতরাং নিজের স্বাস্থ্যকে প্রাধান্য দিন, এমন আহ্বানে শুরু করছি আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা, গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়, যেখানে মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অপরিহার্য। তবে গর্ভাবস্থার সময় কিছু বিপদ চিহ্ন বা সমস্যার লক্ষণ দেখা দিতে পারে, যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব চিহ্ন দ্রুত শনাক্ত করে চিকিৎসকের কাছে যাওয়া গর্ভবতী মায়ের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানের শুরুতেই গর্ভবতী মায়ের বিপদ চিহ্ন ও সতর্কতা, এই বিষয়ে শুনব বিশেষ সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনিমা করিম।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গর্ভবতী মা আগামীকে বহন করেন, যে আগামী পরিবার, সমাজ এবং দেশের সম্পদ। তবে মায়ের গর্ভে ভ্রূণ জন্মানোর পর থেকে সন্তান জন্মানোর পরেও তাকে কিন্তু পরিচর্যা করতে হয়, সুস্থতার জন্য, ভালো থাকার জন্য। আর এই পুরো সময়টাতেই মা কিন্তু থাকেন বিপদে, শঙ্কায়, তার জীবনের জন্য ঝুঁকিও থাকে অনেকাংশে। শ্রোতা বন্ধুরা, গর্ভবতী মাকে নিরাপদ রাখতে হবে, এটাই আমাদের করণীয়। আর এজন্য আমাদের জানতে হবে তার বিপদের চিহ্নগুলো কি, বা তাকে আমরা কিভাবে পরিচর্যা করতে পারি। আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ডরিন আঞ্জুম, আসুন তার সাথে কথোপকথনে আমরা এ বিষয়ে বিস্তারিত জানি। তো আমরা শুরুতেই মূল প্রশ্নে চলে যাই, আমরা গর্ভকালীন পরিচর্যা বলতে আসলে কি বুঝি?
2: আসলে গর্ভকালীন সময়ে একজন মায়ের চাই বিশেষ যত্ন। মহিলাদের গর্ভধারণের পূর্বেই নিজের স্বাস্থ্য, গর্ভধারণ এবং সন্তান পালন সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়া দরকার, কারণ একজন সুস্থ মাই পারে একজন সুস্থ ও স্বাভাবিক শিশু জন্ম দিতে। তাই গর্ভবতী মায়ের জন্য প্রয়োজন সঠিক যত্ন ও পরিচর্যা। গর্ভকালীন যত্ন বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে বিশেষভাবে সাহায্য করতে পারে।
1: এজন্য একজন মাকে তো স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, তাই না?
2: অবশ্যই একজন

0: মাকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং এই পুরো গর্ভকালীন সময়ে একজন মা কমপক্ষে মানে চারবার স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। প্রথম ভিজিট হচ্ছে 16 সপ্তাহের মধ্যে, দ্বিতীয় ভিজিট 24 থেকে 28 সপ্তাহে, তৃতীয় ভিজিট 32 সপ্তাহ অর্থাৎ 8 মাসে এবং চতুর্থ ভিজিট 36 সপ্তাহ বা 9 মাসের সময়। এছাড়াও উনি হচ্ছে যদি পারেন তাহলে প্রতি মাসে অবশ্যই এই সেবাটি নিতে স্বাস্থ্যকেন্দ্রে বা ডাক্তারের কাছে যাবেন।
1: গর্ভবতী অবস্থায় মায়ের বা পরিবারের অন্যদের কি করণীয় মায়ের সাথে?
0: গর্ভকালীন এই সময়টাতে একজন মাকে মানে পরিবারে যারা সদস্য থাকবেন, শ্বশুর শাশুড়ি হতে পারে, স্বামী হতে পারে, অনেক সময় দেখা যায় যৌথ পরিবার থাকে, ননদরা থাকেন বা দেবররা থাকেন, যারাই থাকুক না কেন তাদের সবসময় উচিত যে একজন গর্ভবতী মাকে সবসময় হাসি খুশি রাখা এবং তার খাবারের ব্যাপারেও অবশ্যই খেয়াল রাখতে হবে, সে যেন প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খায় এবং তাকে অবশ্যই কমপক্ষে সারা দিনে দুপুরের খাবারের পর 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নিতে হবে এবং রাতের ঘুম তার পরিপূর্ণ হতে হবে, অন্ততপক্ষে 8 ঘন্টা তার ঘুমানোর প্রয়োজন রয়েছে এবং হচ্ছে তাকে দিয়ে আসলে সংসারের ভারী কাজগুলো যেন অবশ্যই তিনি না করেন,
1: এদিকে আমাদের খেয়াল রাখতে হবে
0: অবশ্যই।
1: আর এই যে আপনি যে বিষয়গুলো বললেন যেগুলো খেয়াল রাখতে হবে, এর পেছনে তো একটাই কারণ যে তিনি যেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন,
0: মা যেন নিরাপদ থাকে এবং সেই সাথে মা যেন একটা সুস্থ শিশুর জন্ম দিতে পারে, এটাই আসলে মানে
1: মূল বিষয় বা লক্ষ্য। তো আমি এবার একটু জানতে চেষ্টা করব আপা আপনার কথা থেকে যে মায়ের যে বিপদ চিহ্ন বলি আমরা, সেই বিপদ চিহ্নগুলো আসলে কি?
0: একজন গর্ভবতী মা দেখা যায় যে পুরো 9 মাস গর্ভে তার সন্তানটি ধারণ করে রাখেন, এই পুরো 9 মাসের মধ্যে বিভিন্ন ধরনের বিপদের মধ্যেই পড়তে পারেন, তার মধ্যে আমরা যেগুলোকে প্রধান বিপদ চিহ্ন হিসাবে ধরে থাকি সেগুলো হচ্ছে যে গর্ভাবস্থায় যদি হঠাৎ রক্তস্রাব হয়, যে প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তস্রাব হয় এবং ডেলিভারির সময়ও হতে পারে যে গর্ভফুল পড়তে দেরি হচ্ছে অর্থাৎ প্লাসেন্টা বের হতে যে দেরি হয় এবং গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পরে অনেক সময় দেখা যায় খিঁচুনি হয় যেটাকে আমরা এক্ল্যাম্পসিয়া বলে থাকি, মায়ের সাধারণত হাই ব্লাড প্রেশার থাকলে এ ধরনের ঝুঁকি থেকে যায়। এছাড়াও গর্ভাবস্থায় প্রসবকালে এবং প্রসবের পরে যদি শরীরে পানি আসে কিংবা খুব বেশি মাথা ব্যথা করে এবং মা যদি সে সময় চোখে ঝাপসা দেখেন, এটিও একটি বিপদচিহ্ন। আরেকটি বিপদচিহ্নের মধ্যে রয়েছে বিলম্বিত প্রসব, যেটাকে আমরা বলি যে প্রসব ব্যথা 12 ঘন্টার বেশি স্থায়ী হওয়া এবং দেখা যায় যে অনেক সময় যে বাচ্চার যে মাথা সেটা জরায়ুর রাস্তায় না এসে শরীরের অন্য যে কোনো অঙ্গ যদি দেখা যায় বাচ্চা হওয়ার রাস্তায় তাহলে কিন্তু এটা একটা বিপদচিহ্ন। এবং যদি জ্বর থাকে গর্ভবতীর বা প্রসবের পরও যদি মায়ের 3 দিনের মধ্যে জ্বর থাকে বা দুর্গন্ধ যুক্ত স্রাব যায় বা প্রসবের পরে যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, এই কয়েকটি বিপদচিহ্নকে মোটামুটি অবশ্যই জটিল বলে ধরতে হবে এবং তাৎক্ষণিকভাবে সেই ক্ষেত্রে গর্ভবতী মাকে বা প্রসব পরবর্তী মাও যদি উনি হয়ে থাকেন তাকে অবশ্যই চিকিৎসা কেন্দ্রে দ্রুত নিতে হবে।
1: আমরা শুনছিলাম গর্ভকালীন এবং প্রসবের সময় যে জটিল অবস্থাগুলোর কথা বা বিপদচিহ্নগুলো সেগুলোর কথা, এগুলো কি একদম মায়ের পেটে ভ্রূণ আসার পর থেকেই এগুলোর ব্যাপারে যদি যত্নশীল হওয়া যায় তাহলে কি এগুলো এড়িয়ে চলা যায় কিনা এবং সেটা কিভাবে?
0: একজন গর্ভবতী মা যদি তার গর্ভকালীন প্রতি মাসের চেক আপটি সঠিকভাবে ডাক্তারের কাছে বা স্বাস্থ্যকর্মীর কাছে করেন তাহলে কিন্তু এই ধরনের বিপদচিহ্নগুলো অবশ্যই এড়ানো যায়, কারণ দেখা যায় যে যখন একজন মা গর্ভাবস্থায় ডাক্তারের কাছে বা স্বাস্থ্যকর্মীর কাছে আসেন তখন তারা কিন্তু ওজন মাপে, ব্লাড প্রেশার মাপে, তারপর কিছু প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করে এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষা করা হয় গর্ভবতীর, যাতে করে তার গর্ভের যে বিভিন্ন পর্যায়ে অর্থাৎ আমরা যেটাকে বলি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার, ট্রাইমেস্টারগুলোতে এই যে জটিলতাগুলো বিভিন্ন সময়ে দেখা দেয় সেই জটিলতাগুলো তাৎক্ষণিকভাবে তখন আইডেন্টিফাই করা যায় বা নির্ণয় করে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেয়া যায়। তো সেই ক্ষেত্রে মা যদি নিয়মিত চেক আপটি নেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে গর্ভবতী মায়ের জন্য সুবিধা হয় এবং ডাক্তারদেরও পরামর্শ দিতে সুবিধা হয় যে ওই মাটি তার বিপদ অবস্থায় কখন কোন চিকিৎসাটি উনি নেবেন।
1: তো একজন গর্ভবতী মাকে কি ধরনের খাবার খেতে আপনি পরামর্শ দেবেন?
0: একজন গর্ভবতী মা প্রতিদিন 3 বেলা খাবারের পাশাপাশি অতিরিক্ত 2 বার পুষ্টিকর নাস্তা খাবেন। প্রতিদিন তার খাবারের তালিকায় মাছ, মাংস, কলিজা, দেশি ফল, শাকসবজি, ডাল ও বাদাম জাতীয় খাবার খাবেন, ডিম, দুধ ও দুধের তৈরি খাবার খাবেন। এছাড়া আয়রনযুক্ত খাবার যেমন মাছ, মাংস, কলিজা খাওয়ার পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবার খাবেন শরীরে আয়রনের শোষণের জন্য। সবসময় রান্নায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করবেন, চা কফি কম পান করবেন এবং বিশেষ করে খাবার পরে, এবং রক্তে চর্বি জমে বা তেল জমে এমন ধরনের খাবার, ডুবো তেলে ভাজা খাবার, অতিরিক্ত চিনি বা চিনি জাতীয় পানীয় এবং খাবার, এবং খাবারের সাথে খালি লবণ অর্থাৎ আমরা যেটা বলি আলগা লবণ, এগুলি কিন্তু খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং পুরো গর্ভকালীন সময়টাতে মা প্রথম তিন মাস অবশ্যই ফলিক অ্যাসিড খাবেন, যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করে, এবং তিন মাসের পর থেকে পুরো প্রসব সময়টুকু পর্যন্ত এবং প্রসব পরবর্তী অবশ্যই তাকে আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করতে হবে,
1: এবং সেগুলো তো চিকিৎসকরাই পরামর্শ দেবেন।
0: অবশ্যই, মানে বিভিন্ন ট্রাইমেস্টারে উনি যখন ডাক্তারের সেবা নিতে আসবেন তখনই চিকিৎসকরা তাকে সেইভাবে পরামর্শ দিবেন।
1: এতে গেল পরিবারের সবাই যত্ন নিলেন বা চিকিৎসক পরামর্শ দিলেন, একজন মায়ের তো এই পুরো জার্নিতে নিজেরও কিছু করণীয় আছে।
0: হ্যাঁ অবশ্যই, মা সবসময় হাসি খুশি থাকবেন, শুরুতে যেটা বললাম যে ভারী কাজ করবেন না, দুপুরে বিশ্রাম নেবেন, এবং অবশ্যই তার মানে গৃহ পরিচর্যার জন্য সাধারণ যে কাজগুলো সেগুলো উনি অবশ্যই করবেন, তাতে করে নর্মাল ডেলিভারি সহজ হয়ে যায়, এবং বিশ্রাম নেবেন, এবং অবশ্যই উনিও ডাক্তারের কাছে তার চেক আপটি যেন নিয়মিত হয় সেদিকে সজাগ থাকবেন।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু একজন গর্ভবতী মায়ের যে বিপদচিহ্ন বা সে ব্যাপারে আমাদের কতটুকু সচেতন থাকতে হবে, কি পরিচর্যা করতে হবে, সেসব বিষয় শুনছিলাম। এবারে একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আমি আপাকে আরেকটি শেষ প্রশ্ন করব, সেটি হচ্ছে যে একটি শিশু আসবে পরিবারে, এর জন্য আগাম প্রস্তুতি কেমন হতে পারে?
0: আগাম প্রস্তুতির মধ্যে আমরা কয়েকটা জিনিস বলি, যেমন হচ্ছে যে সেই পরিবারটি অবশ্যই যখন থেকে সন্তান গর্ভে আসবে তখন থেকেই তিনি তারা কিছু কিছু সঞ্চয় করে রাখবেন। হাসপাতালে যাওয়ার জন্য একটা বিশেষায়িত হাসপাতাল যেখানে ডেলিভারি ব্যবস্থা আছে সেটা চিহ্নিত করে রাখবেন, অর্থাৎ উনি প্রসব বেদনা উঠলে কোথায় যাবেন এই হাসপাতালটি তাকে চিহ্নিত করতে হবে। একজন রক্তদাতা অবশ্যই জোগাড় থাকতে হবে, এবং উনি কি ধরনের যানবাহনে করে হাসপাতালে পৌঁছাবেন সেটিরও ব্যবস্থা করে রাখতে হবে, এবং হচ্ছে একজন প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ সেবাদানকারীর কাছে হচ্ছে প্রাতিষ্ঠানিক ডেলিভারি যেন উনি করেন সেটা নিশ্চিত করতে হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা ডাক্তার ডরিন আঞ্জুমের কাছ থেকে গর্ভবতী মায়ের যত্ন প্রসবকালীন সময় বা তার আগে পরে তাকে নিয়ে কি কি করতে হবে, কতটুকু সচেতন থাকতে হবে এসব বিষয়ে জানছিলাম বিপদচিহ্নগুলো কিভাবে আমরা এড়িয়ে যেতে পারি। নিশ্চয়ই আপনাদের সব কথাগুলো মনে আছে, এবং এভাবেই আপনারা যদি মেনে চলেন আপনারা একজন সুস্থ মাকে পাবেন, সেই সাথে একটি সুস্থ সন্তানকেও পাবেন।
2: এতক্ষণ গর্ভবতী মায়ের বিপদচিহ্ন ও সতর্কতা এই বিষয় নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শোনা হল। প্রিয় শ্রোতা, 18 বছরের আগে মেয়েদের এবং 21 বছরের আগে ছেলেদের বিয়ে না দেওয়ার নিয়মটি মূলত স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক উন্নতির স্বার্থে তৈরি করা হয়েছে। এর পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারণ। 18 বছর বয়সের আগে মেয়েদের এবং 21 বছর বয়সের আগে ছেলেদের শারীরিক এবং মানসিকভাবে বিয়ের মতো গুরু দায়িত্ব নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া সম্ভব হয় না। কম বয়সে বিয়ে হলে মেয়েদের মাতৃত্ব গ্রহণের সময় জটিলতা বাড়ে এবং নবজাতকের স্বাস্থ্য ঝুঁকিও বৃদ্ধি পায়। বয়সের এই সীমা শিক্ষার গুরুত্বকে স্বীকৃতি দেয়। বাল্যবিবাহ অনেক সময় মেয়েদের ও ছেলেদের শিক্ষা জীবন থামিয়ে দেয়, যা তাদের ভবিষ্যতের আর্থিক ও সামাজিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে। ছেলেদের 21 বছর এবং মেয়েদের 18 বছর পর্যন্ত সময় দেওয়া হয় যাতে তারা শিক্ষা ও দক্ষতা অর্জন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। এটি তাদের সংসার জীবনের দায়িত্ব নেওয়ার জন্য আরও প্রস্তুত করে। বাল্যবিবাহ অনেক ক্ষেত্রে মেয়েদের প্রতি শোষণ ও নির্যাতনের ঝুঁকি বাড়ায়। এই বয়সসীমা তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছে। কম বয়সে বিয়ে হলে সন্তান জন্মের হার বেড়ে যায়, যা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। এটি নিয়ন্ত্রণে রাখার জন্য আইন কার্যকর ভূমিকা পালন করে। এবারে শুনব জনসংখ্যার গান। এএসএম মাসিউর রহমানের সাজানো কথায় এস এম আব্দুল আওয়ালের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সম খায়রুল ইসলাম।

0: বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের বিয়ে শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহ প্রতিরোধের জন্য প্রয়োজন সমাজের সবার সচেতনতা, যাতে প্রত্যেক ব্যক্তি তাদের শিক্ষা ও কর্মজীবনে সফল হয়ে একটি সুস্থ ও উন্নত জীবন যাপন করতে পারে। বন্ধুরা, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে পুরুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু নারী নয় বরং পরিবারের সামগ্রিক স্বাস্থ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জীবনমান উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে পুরুষের অংশগ্রহণের গুরুত্ব, এই বিষয়ে কথিকা শুনব মুস্তাকিম স্বাধীনের কাছে।
1: একটি পরিকল্পিত পরিবার হল দুটি সন্তানই যথেষ্ট। নারী ও পুরুষ দুজনকেই পরস্পরের বোঝাপড়ার মধ্য দিয়ে একটি সংসার জীবনকে এগিয়ে নিতে হয়। কিন্তু দেখা যায়, নারী ও পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে নারীদের চাইতে পুরুষরা সবসময় অনীহা প্রকাশ করে থাকে। সেই প্রাচীনকাল থেকেই সভ্যতার পরিবর্তনে যুগে যুগে নারী ও পুরুষ পরিবার প্রথাকে টিকিয়ে থাকলেও সিদ্ধান্ত গ্রহণ এবং কোনো সিদ্ধান্ত নারীর উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা এখনও বাংলাদেশে অব্যাহত। একটি পরিবারকে সুখী ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে সীমিত জনসংখ্যা থাকলে পরিবারটির প্রত্যেক সদস্যদের চাহিদা পূরণ করা সম্ভব হয়। এক্ষেত্রে নারীর শারীরিক ও মানসিক পরিপূর্ণতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পুরুষদেরই ভূমিকা রাখতে হয়। পুরুষদের ভূমিকাই গুরুত্বপূর্ণ। পুরুষতান্ত্রিক সমাজে পরিবারে নারীকে বন্ধু কিংবা সহযোগী হিসেবে ভাবার প্রবণতা এখনও তৈরি হয়নি, যার ফলে অধিকাংশ পুরুষই নারীর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে নিজেরা কোনো পদ্ধতি না গ্রহণ করে নারীদের উপরই চাপিয়ে দেন বিভিন্ন পদ্ধতি। নারী কি পদ্ধতি ব্যবহার করবে, কবে থেকে করবে তা নির্ধারণ করে দিবে পুরুষ, কিন্তু পদ্ধতি ব্যবহার না করার দায়ভার পুরোটাই নারীর। এমন মানসিকতা নিয়ে জনপ্রিয় বহুল ব্যবহৃত পদ্ধতিগুলো সবই নারীর জন্য যেন বানানো হয়েছে এবং পুরুষের এখানে অংশগ্রহণ কম। বাংলাদেশের জনসংখ্যার অন্যতম সমস্যা হল অল্প বয়সে বিয়ে ও সন্তান ধারণ। কুসংস্কার এবং শিক্ষার অভাবে এখনও নারীরা কোনো সিদ্ধান্ত নিজেরা নিতে পারে না। বিভিন্ন গবেষণা ও তথ্যে দেখা গেছে, যে সকল কিশোরী মাধ্যমিক বা তার উপরে শিক্ষা গ্রহণ করেছে তাদের শতকরা 18% সন্তান ধারণ করেছে। অপরদিকে যারা কোনো শিক্ষা গ্রহণ করেনি তাদের শতকরা 48% সন্তান ধারণ করেছে। তথাপি পরিবার পরিকল্পনা পদ্ধতিতে একটি বড় ঝুঁকি হচ্ছে দম্পতিদের স্বল্পমেয়াদী পদ্ধতির উপর নির্ভরশীলতা। বাংলাদেশে বর্তমানে শতকরা 54% সক্ষম দম্পতি আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেমন খাবার বড়ি, কন্ডোম, ইঞ্জেকশন, ইমপ্ল্যান্ট, IUD বা কপার টি ও স্থায়ী পদ্ধতি ব্যবহার করে থাকেন। এর মধ্যে শতকরা 45.8% দম্পতি স্বল্পমেয়াদী পদ্ধতিগুলো যেমন খাবার বড়ি, কন্ডোম, ইঞ্জেকশন ব্যবহার করে থাকে। প্রায় এক দশক ধরে দীর্ঘস্থায়ী ও স্থায়ী পদ্ধতির ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে, কিন্তু খুব বেশি সফল হওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করেন, সরকারের উচিত দীর্ঘস্থায়ী ও স্থায়ী পদ্ধতির উপর জোর দেয়া। আমাদের মোট জনগোষ্ঠীর 23% বয়স এখন 14-19 বছর, যারা পপুলেশন মোমেন্টাম এফেক্ট হিসেবে ক্রমান্বয়ে প্রজনন বয়সে প্রবেশ করবে এবং জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখবে 2031 সাল পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি মিনিটে যারা পৃথিবীতে জন্মায় যে 250 শিশু তার 9 জন শুধু বাংলাদেশে জন্মাচ্ছে। জনসংখ্যা প্রক্ষেপণ বা বিশ্লেষণ অনুযায়ী 2050-55 সালের দিকে দেশের জনসংখ্যা স্থিতাবস্থায় পৌঁছাবে, যখন মোট জনসংখ্যা হবে প্রায় 23 কোটি। বাংলাদেশের বর্তমান সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে পরিকল্পিত জনসংখ্যার দিকে দৃষ্টিপাত করছে এবং কর্মক্ষম জনগোষ্ঠীর ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, পরিকল্পিত জনসংখ্যাই জনশক্তি। সেক্ষেত্রে নারীর প্রতি সমমর্যাদা তথা নারীকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসতে পুরুষদের এগিয়ে আসতে হবে। পরিবারে এবং সমাজে শিক্ষা প্রসার বাড়াতে হবে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে পুরুষদেরই এগিয়ে আসতে হবে। এজন্য দেশের প্রত্যন্ত এলাকায় গণমাধ্যমে পরিকল্পিত পরিবার গঠনের কৌশলগুলো বেশি বেশি প্রচারের ব্যবস্থা করতে হবে। সমাজে নারী পুরুষের সম্পর্কগুলো বিভিন্ন শ্রেণী ও পেশার মধ্যে আরও ব্যাপক ও সহজ করে তুলতে হবে। নারীর প্রতি সম্মান জানানোর মানসিকতা, নারীকে শিক্ষিত হয়ে ওঠা এবং পরিকল্পিত পরিবার গঠনে তবেই পুরুষ হিসেবে নারীর প্রতি সম্মান জানানোর মানসিকতা, নারীকে শিক্ষিত হয়ে ওঠা এবং পরিকল্পিত পরিবার গঠনে পাশে থেকে সহযোগিতা করাই হবে পরিকল্পিত দম্পতিতে পুরুষ হিসেবে নিজেদের যথাযথ অবস্থানকে তুলে ধরা। তাই আসুন সমাজের যে যে পেশায় বা অবস্থানে থাকুন না কেন, পরিকল্পিত পরিবার গঠনে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ তৈরি করি এবং সুখী ও সমৃদ্ধ জীবন গড়ে তুলি।
0: পরিবার পরিকল্পনায় পুরুষদের অংশগ্রহণ কেবল নারীদের সাহায্য নয়, এটি একটি সম্মিলিত উদ্যোগ যা পরিবার ও সমাজকে উন্নত করতে সহায়তা করে। পুরুষরা যদি সচেতন ও দায়িত্বশীল হন, তবে একটি সুস্থ ও সুখী সমাজ গড়ে তোলা সম্ভব। প্রিয় বন্ধুশ্রোতা, এবারে চলুন শুনি আরও একটি জনসংখ্যা বিষয়ক গান। মোহাম্মদ শাহাবুদ্দিন মজুমদারের সাজানো কথায় লোকমান হাকিমের সুরে গানটি গেয়েছেন মোহাম্মদ মতিউর রহমান।

0: এতক্ষণ জনসংখ্যার গান শুনছিলাম। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতেই হবে, না হলে মাশুল গুনতে হবে। সকলে মিলে এ ব্যাপারে আন্তরিক ও সচেতন হলে তবেই সম্ভব জনসংখ্যা নিয়ন্ত্রণ। কাম্য জনসংখ্যা হোক দেশের কার্যকর ও দক্ষ জনশক্তি। শারীরিক ও মানসিক শক্তি জীবনে লক্ষ্য অর্জনে সাহায্য করে, যা সন্তুষ্টি এবং সুখ নিয়ে আসে। অসুস্থ হলে চিকিৎসার ব্যয় বাড়ে, যা আর্থিক চাপ সৃষ্টি করে। সুস্থতা এই চাপ থেকে মুক্ত রাখে। সুপ্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর আমাদের উদ্বিগ্নতার কারণ। পরিষ্কার পরিচ্ছন্নতা এই রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। বাড়ির আশপাশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তেমনি ঘুমানোর সময় অবশ্যই মশারি টানানো খুবই জরুরি। এডিস মশা যেন কোনোভাবেই কামড়াতে না পারে, সে ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে।
1: শুনছেন?
2: না বললে শুনবো কেমনে?
1: আমগো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে?
2: কি হয়েছে?
1: কেমন জানি হুগায়া যাইতেছে, তাছাড়া সন্ধ্যার কালে সবকিছু ঝাপসা দেহে।
2: ওহো, কিছু না, ঠিক হয়ে যাবে। না
1: ঠিক হয় কেমনে? আজ কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
2: কি যে করি, কত রকমের রোগ বিরোগ যে আছে দুনিয়ায়।
1: এইসব কথা কয়ে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান, সহির কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
3: দেখি মা, দেখি, ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, এদিকে এদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
2: ক মা, তোর অসুবিধা তুই ক।
4: সাত লাগলে ঝাপসা দেহি, রাত হইলে বাতির ফহরেও কিছু দেহি না।
3: আর দিনের বেলায়?
4: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়।
3: চোখ লাল হয়? চোখ দিয়ে পানি পড়ে?
4: যে পড়ে।
2: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়া?
3: চোখের অন্য তেমন কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাতকানা হয়েছে।
2: রাতকানা?
3: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকেই জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়। বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
0: প্রিয় শ্রোতা, শেষ করব আজকের অনুষ্ঠান নির্মাণ কুশীলবদের কথা জানিয়ে। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। সম্পাদনা করেছেন মোহাম্মদ নুরুল আমিন এবং স্বাস্থ্যই সুখের মূল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। বিশ্ব শান্তি রক্ষায় আত্মদানকারী ৬ বাংলাদেশি বীর সেনানী পাচ্ছেন জাতিসংঘের মরণোত্তর দাগ হ্যামারশোল্ড মেডেল। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ৫ জুন যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে এই মেডেল হস্তান্তর করবেন। এবছর মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করা হবে। এদের মধ্যে ৬ জন বাংলাদেশি সহ ৫৯ জন গত বছর জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারান। উল্লেখ্য, দাগ হ্যামারশোল্ড মেডেল প্রাপ্ত ৬ বাংলাদেশি গত বছরের ১৩ই ডিসেম্বর সুদানের আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত অবস্থায় প্রতিপক্ষের ড্রোন হামলায় নিহত হন। ঈদ উল আজহার টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকে বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশন, বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মস্থলমুখী মানুষের আগমন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল থেকে সব ধরনের অফিস আদালত ও আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ার মধ্য দিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে রাজধানী শহর ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। ১৯৮৭ সালের ১৫ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৪০তম সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে তামাকের প্রতি আসক্তি প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা। আজ সকালে ৪৪৫ জন হাজি নিয়ে একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ ১৪টি ফ্লাইটে ৫৭৯৫ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গতকাল ফিরতি ফ্লাইটের প্রথম দিনে ১৫টি ফ্লাইটে দেশে ফিরেন ৬১৭৫ জন হাজি। ত্রিপক্ষীয় সামরিক নিরাপত্তা জোট আকাশের অধীনে সমুদ্র তলদেশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় দ্রোণ প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। সিঙ্গাপুরে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এই তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা এই ঘোষণা দেন। এই সাবমেরিন যান প্রযুক্তি আগামী বছরের মধ্যে তৈরি করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। আকাশ সামরিক জোটের আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া যৌথভাবে পারমাণবিক সাবমেরিন নির্মাণের পাশাপাশি সামরিক দক্ষতা বিনিময় করবে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানের নৌবন্দর অভিমুখী গাম্বিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ওমান উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মাহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রাখার মাধ্যমে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা নস্যাৎ করছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেট বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তির আলোচনায় অগ্রগতি হচ্ছে। খেলার খবর ফুটবল। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ায় লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। ক্রিকেট। স্কটল্যান্ডের এডেনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধে ছটায় খেলা শুরু হবে। এর আগে গতকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে পরাজিত করে স্কটল্যান্ড। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে। বাংলাদেশ বেতার। আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর, আমি আবারও বলছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 31 মে রবিবার। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানী রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভায় বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 2টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এই গরমে অবশ্যই শরীরকে ঠান্ডা রাখার ব্যবস্থা করুন। সম্ভব হলে বারবার ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। একাধিকবার গোসল করতে পারলে ভালো হয়। শরীরে লবণের ঘাটতি মেটাতে লবণ পানি এবং স্যালাইন পানি পান করুন। লেবু দিয়ে চিনির শরবতও পান করতে পারেন। এই গরমে শিশুদের ডায়রিয়া, জ্বর এবং সর্দি কাশি হতে পারে, খোস পাচড়াও হতে পারে। এ থেকে রক্ষা পাবার জন্য শিশুদের শরীরের ঘাম বারবার মুছে দিন। এই গরমে আপনার শিশুকে যতটা সম্ভব প্রচণ্ড রোদে বের করবেন না। শিশুদের স্যালাইন, ডাব ও পানি সমৃদ্ধ খাবার খাওয়াবেন। জ্বর থাকলেও শিশুর শরীর ভেজা কাপড় দিয়ে বারবার মুছে দেবেন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স ও অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, এফএম 102 মেগাহার্স, এফএম 90 মেগাহার্সে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ পাঁচমিশালি গানের অনুষ্ঠানে। প্রথমেই ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে, নকিব খানের সুরে ডক্টর আরিফ রচিত, শিল্পী সামিনা চৌধুরী। শুনবেন আধুনিক গান।

পাঁচমিশালি গান শুনছেন। এবারে শুনবেন আপেল মাহমুদের কণ্ঠে আধুনিক গান লিখেছ আর না আসিতে রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে। গানটির গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

আপনারা পাঁচমিশালি গান শুনছেন। এবারে গানটি গিয়েছেন প্রসেনজিৎ সরকার ও শবনম মুশতারি প্রিয়াঙ্কা। এই গানটি লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।

0: সালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে শৈলকুপা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান। আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সকলের দায়িত্ব এবং সমাজের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না বলে জানান। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোন বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা সরজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 17 বছরে রাজনীতির দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের ভেতর এক ধরনের দুর্বৃত্তের রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার প্রত্যক্ষ উদাহরণ জঙ্গল সলিমপুর। তিনি বলেন, জঙ্গল সলিমপুরের প্রকৃত বাসিন্দাদের টেকসই পুনর্বাসনের জন্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। সালাউদ্দিন আহমদ বলেন, সারাদেশে যৌথ অভিযানের মাধ্যমে মাদক কারবারি এবং সন্ত্রাসীদের নির্মূল করা হবে, পাশাপাশি চাঁদাবাজি এবং জুয়ার মতো অপরাধগুলোকে গুরুত্বের সাথে চিহ্নিত করে পরিকল্পিতভাবে এসবের বিরুদ্ধে সরকার কাজ করবে বলেও জানান তিনি। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। 1987 সালের 15 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 40তম সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে তামাকের প্রতি আসক্তি প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু কিশোর সহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। ঈদ উল আজহার টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকাল থেকে বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশন, বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মমুখী মানুষের আগমন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল থেকে সব ধরনের অফিস, আদালত ও আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ার মধ্য দিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে রাজধানী শহর ঢাকা। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন হাজিরা। আজ সকালে 445 জন হাজি নিয়ে একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ 14টি ফ্লাইটে 5,795 জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গতকাল ফিরতি ফ্লাইটের প্রথম দিনে 15টি ফ্লাইটে দেশে ফিরেন 6,175 জন হাজি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় একজন স্বাস্থ্যকর্মী সহ অন্তত 6 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের উত্তরে আরও অগ্রসর হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দেশটির দক্ষিণে পোড়ামাটি নীতি গ্রহণের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে দ্রুত সময়ের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের পূর্বাঞ্চলের জাউতার শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনাবাহিনীর মার্কাভা ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। খেলার খবর ফুটবল। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। ক্রিকেট। স্কটল্যান্ডে এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল পশ্চিম উত্তর উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। খবরের পর আমরা আবার ফিরে যাচ্ছি পাঁচমিশালি গানে। শুনবেন বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে আধুনিক গান। গানের কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন রফিকুল আজিজ।

0: এতক্ষণ শুনলেন পাঁচমিশালি গান।
1: অস্বাভাবিক দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন, ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন, পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলুন, বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবারও বলছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবন ভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগরি ছোট পরিবার বিকেল 4:05। বিশ্ব তামাক মুক্ত দিবস 2026 উপলক্ষে কথিকা শুনবেন বিকেল 5:45। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন রাত 10:00। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন, অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দিবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে 2 বালতি পানি ও 1 বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতে তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন, পুরনো তার বদলে ফেলুন।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শরীর ভুবন অনুষ্ঠানে। আজ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, গীতিকার ও সুরকারদের অজানা গল্পগুলো আপনাদের জানিয়ে থাকি, তাদের কথা, সুর কিংবা গাওয়া গানগুলো শুনিয়ে থাকি। তার ধারাবাহিকতা আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, ক্লোজ আপ ওয়ান খ্যাত অপু আমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: অনেক ধন্যবাদ।
0: প্রথমে আপনার কাছে একটু জানতে চাই আপনার জন্মস্থান ও বেড়ে ওঠা সম্পর্কে।
1: আমার জন্মস্থান সিরাজগঞ্জে তারাস উপজেলায় এবং উপজেলার সদরেই আমার জন্ম। ঠিক সবে খুব ইজি লোকেশন চিনতে পারবেন গেলেই, খেলার যে মাঠ আছে মসজিদের পাশে আমাদের বাড়ি, ওখানে আমার জন্ম, এখানে আমার বেড়ে ওঠা।
0: আর গানের সাথে হাতেখড়ি কিভাবে হলো?
1: গানের সাথে হাতেখড়ি বেসিক্যালি আমার বাবার সাথে বসে বসে আমি গান শিখেছি। বাবা একজন সঙ্গীত শিক্ষক, তার পাশাপাশি তিনি রাজশাহী বেতারেও উনি গান গাইতেন, এখন বাংলাদেশ টেলিভিশনে উনি নজরুল গীতি গাইছেন। তো বাবার অনেক ছাত্রছাত্রী আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, তো ছোটবেলা থেকেই শুনতে শুনতে শিখতে শিখতে বড় হওয়া, এখনো কোনো সমস্যা হলে আমি বাবার কাছেই শিখি।
0: আমরা আরো অনেক কথা বলবো, অনেক অজানা গল্প আপনার কাছ থেকে জানবো। এই পর্যায়ে শুনবো আপনার একটি গান, কোন গানটি শুনবো?
1: এই পর্যায়ে মনে পড়ছে আমার প্রথম বড় বিগ বাজেটের একটি মিউজিক ভিডিও ছিল যাবে না ছেড়ে, এটি ধ্রুব মিউজিক থেকে বেরিয়েছিল। গানটি আমার নিজেরই লেখা, নিজেরই সুর, আমার সঙ্গে গেয়েছিল প্রিয়াঙ্কা বিশ্বাস।
0: শ্রোতা বন্ধুরা, আমরা এই গানটি উপভোগ করছি।

0: চমৎকার মঞ্চমুগ্ধের মতো গানটি আমরা শুনছিলাম,
1: থ্যাংক ইউ।
0: এই পর্যায়ে আমি একটু জানতে চাই আপনার কাছে আপনার অ্যালবাম সম্পর্কে।
1: আমার প্রথম অ্যালবাম বেরিয়েছে 2009 সালে। আসলে আমরা এমন একটা সময় ক্লোজ আপ ওয়ান থেকে বেরিয়েছি, আমাদের ব্যাচটা যে বেরিয়েছে তখন আসলে সিডির যুগ শেষ হয়ে আমরা ইউটিউবে চলে এসেছি, তো ব্যবসা খুব ভালো যাচ্ছিল না। তারপরও প্রথম যে অ্যালবামটি সেই অ্যালবামটি আমি আমার নিজের উদ্যোগেই করি। পরবর্তীতে অ্যালবামটি নটি গানের একটি অ্যালবাম ছিল সিডি, পরবর্তীতে সেই অ্যালবামটি আমি জি সিরিজের সঙ্গে কথা বলি এবং তারা এই অ্যালবামটি নেন। মোটামুটি বিক্রি হয়েছিল, গানগুলো এখন ইউটিউবে আছে এবং ওদের ওয়েবসাইটেও গানগুলো আছে।
0: এই পর্যন্ত তাহলে কতগুলো গান আপনার ইউটিউবে প্রচারিত হয়েছে?
1: এটা তো আসলে সেভাবে বলা আসলে মুশকিল, তারপরও প্রায় হাজারখানেকের কাছাকাছি হবে।
0: অসাধারণ। আচ্ছা, আমরা আরো অনেক কিছু জানবো, এই পর্যায়ে আপনি আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শুনবো?
1: ক্লোজ আপ ওয়ানে যে গানটি দিয়ে আমাকে সবাই চিনেছে, গানটি লিখেছে রবি ইসলাম জীবন এবং সুর করেছেন শওকত আলী ইমন। আজ বৃষ্টির দিন, রাইট?
0: অসাধারণ, আমি সেই কথাটি বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা যেহেতু অপু আমানকে পেয়েছি, আমরা এই গানটি আজকে শুনবো, আমরা মিস করতে চাচ্ছি না।

0: বেতারের সাথে যুক্ত কিভাবে হলেন এই বিষয়ে একটু জানতে চাই।
1: আমি আসলে বেতারের কয়েকজনের উপরে খুবই কৃতজ্ঞতা জানাই, কয়েকজনকে খুব কৃতজ্ঞতা জানাই, কারণে যে বেতারে আমি অনেকদিন যাবত আর্টিস্ট হিসেবে কাজ করেছি, তখন থেকে কাজ শুরু হয়। আর তার আগে আমি আসতাম প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুরকার শ্রদ্ধেয় সুজয় শ্যামের হাত ধরে, কারণ আমি তার সাথে বিগত 14 বছর, উনি যখন আমাদের ছেড়ে চলে যান, তার আগ পর্যন্ত আমি ওনার সাথে অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছি। তো দেখা যেত যে রেডিওর যে কাজগুলো আছে সে কাজগুলো আমার স্টুডিওতে বসে আমরা আগে একটা ডেমো ট্র্যাক তৈরি করতাম, তারপর এখানে এসে ফাইনালি যারা শিল্পী আছেন তারা রেকর্ড করতেন, তাদের কণ্ঠে রেকর্ড হতো।
0: আমরা জানি আপনি চলচ্চিত্র কাজ করেছেন, এই চলচ্চিত্র কাজের অভিজ্ঞতাটুকু একটু শুনতে চাই।
1: চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা, ওই তো শ্যাম কাকার হাত ধরে তো অনেক কাজ হয়েছে, তার মধ্যে জৈবতী কন্যার মন নামের একটি সিনেমা, সেই সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে 3টি ক্যাটাগরিতে, একটি গীতিকার, একটি সুরকার এবং একটি সঙ্গীত পরিচালকের ক্যাটাগরিতে। তো তার মধ্যে গীতিকার হিসেবে আমার আরেকজন গুরু শ্রদ্ধেয় কাজী মাজহারুল আনোয়ার, প্রখ্যাত গীতিকবি, তিনি পেয়েছেন, এবং সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে শ্রদ্ধেয় সুজয় শ্যাম পেয়েছেন, এবং আমি খুব গর্ববোধ করি যে দুইজনকেই আমি অ্যাসিস্ট করেছি। এছাড়াও আমার গান গাওয়ার কথা বললে শ্রদ্ধেয় কাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারের সুরে মিয়া বিবি রাজী সিনেমাতে আমি প্রথম প্লেব্যাক করি, এটি শিহাব শাহীন পরিচালিত একটি সিনেমা ছিল, তাও সেটা 2009 কি 10-এর ওই দিকে হবে আর কি।
0: এই পর্যায়ে তাহলে আমরা একটা চলচ্চিত্রের গান শুনি, কোনটা শুনব?
1: মিয়া বিবি রাজীর গানটাই আমরা শুনতে পারি, আমার সঙ্গে গিয়েছিল কোনাল, আষাঢ় আসে শ্রাবণ আসে।
0: শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে গানটি আপনাদের জন্য।

0: গান থেকে ফিরে আবার একটু জানতে চাই, আমরা জানি আপনি গান করছেন, তার পাশাপাশি আর অন্য কোনো কাজে কি ব্যস্ত আছেন?
1: গান করার পাশাপাশি গান গাওয়া, গান লেখা, গান সুর করা, গান কম্পোজ করা, মানে যেটাকে আমরা এখন বলি ট্র্যাক তৈরি করা, এগুলো তো আছে। এগুলোর পাশাপাশি আমি নতুন একটা উদ্যোগ নিয়েছি, যেটি হচ্ছে আমরা ফেস করেছি আমাদের সময়, আমরা যখন ইন্ডাস্ট্রিতে নতুন আসি তখন আমাদের গান করে দেওয়ার জন্য কোনো উদ্যোক্তা ছিলেন না, কোনো স্পন্সর ছিল না। তো নতুন নিউকামার যারাই আসছে এখন, আমি একটা নতুন নিয়েছি হাতে উদ্যোগ, সেটা হচ্ছে তাদের যাতে নতুন করে গান করে দেয়া যায়, মানে তোমরা আসো ভাই আমি তোমাদের জন্য গান করে দিচ্ছি। এতে আমি আমার একটি প্রোডাকশন হাউস করেছি, র্যাম প্রোডাকশন। র্যাম প্রোডাকশন থেকে যারা নিউকামার আছে, নিউকামারদের জন্য আমি ফ্রিতে গান করে দিই।
0: চমৎকার আপনার এই অসাধারণ উদ্যোগ, আমার বিশ্বাস আরো অনেক শিল্পী আমরা পাবো এবং আপনার এই উদ্যোগ এটা স্মরণীয় হয়ে থাকবে এবং অনেকের জন্য অনুকরণীয় হবে।
1: অনেক ধন্যবাদ।
0: আপনার কাছে এই পর্যায়ে একটু জানতে চাই, আমরা জানি আপনারা স্টেজ শো করছেন দেশে দেশের বাহিরে, স্টেজ শো করতে গিয়ে এমন কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা যা এখন আপনার মনে পড়ে?
1: সে তো অনেক রকম অভিজ্ঞতাই আছে। ইউএসএ শো করতে গিয়ে আমার একটা অভিজ্ঞতার কথা খুব মনে পড়ে, আমরা যখন ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে একটা শো করছিলাম, তখন মাইকেল জ্যাকসনের বিটেড গানটা আমাকে গাইতে হয়েছিল, কারণ সেখানে অনেক ইয়াং জেনারেশন ছিল, ইয়র্ক কলেজের অনেক স্টুডেন্টস ছিল। তো ওই গান গাইতে গাইতে সামনে যাওয়ার পর এক পর্যায়ে স্টুডেন্টসরা আমার হাত ধরে আমাকে নিচে নামিয়ে নিয়েছিল এবং অনেকক্ষণ আমি লাপাত্তা ছিলাম, আমাকে তারা
0: শূন্য ভাসছিলেন,
1: আমি প্রায় শূন্য ভাসছিলাম আর কি। তো ফ্যান যে আসলে কেমন হয়, এটা বাইরের দেশে শো করতে না গেলে আসলে ফ্যানের এই জিনিসটা, এই ব্যাপারটা আসলে বোঝা যায় না। আমাদের দেশে শিল্পিত্বে শিল্পিত্বটাকে ওই টেলিভিশনের পর্দা পর্যন্ত অথবা হেডফোনে কানে গান শোনা পর্যন্ত, এই পর্যন্তই মানুষ সীমাবদ্ধ রাখতে পছন্দ করে, কারণ আরো অনেক কিছু বাইন্ডিংস আমাদের দেশে রয়েছে, কিন্তু যেখানে শিল্পের কোনো বাইন্ডিংস নাই সেখানে আসলে ফ্যানের ফ্যানিজমটা বোঝা যায়।
0: খুব চমৎকার বলেছেন, আমরা আরো কথা বলবো, এই পর্যায়ে আপনি আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শুনবো?
1: আমি একজন সরকারি কর্মকর্তার কথা বলছি, তিনি যে এত ভালো লেখেন আমার চোখে এসছে এবং তার সঙ্গে কাজ হয়েছে, ডাক্তার নুরে আলম ডিউ, তিনি পিজি হাসপাতালে উনি আছেন। তো ওনার একটি গান আমি ছোট একটি কাহিনী চিত্র করেছিলাম মিউজিক ভিডিওর সাথে, আগে দুটো সিকোয়েন্স এবং পরে দুটো সিকোয়েন্স, গানটা নিজের কাছে খুব ভালো লাগে। গানের কথা হচ্ছে কিছু তো বল।
0: শ্রোতা বন্ধুরা, আমরা এই মুহূর্তে শুনছি এই গানটি,
1: কিছু

0: এই পর্যায়ে আমি আপনার কাছে আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, আপনার শিক্ষা জীবন সম্পর্কে একটু জানতে চাই।
1: আমার পরিবারে আমার বাবা আছেন, আমার মা আছেন, আমার একটি কন্যা সন্তান আছে, তার 7 বছর বয়স, এবং আমি আসলে বাংলা স্টুডেন্ট। তারপরে বাংলা থেকে এসে আমার আসলে শিক্ষার মাঝখানে অনেক রকমের অনেক ধরনের লেখাপড়া হয়েছে। আমি এক সময় সিভিলে ডিপ্লোমা পড়েছি এবং অবশেষে আমাকে বাংলায় পড়তে হয়েছে। এখন ইসলামিক স্টাডিজ, তারপরে বুদ্ধিজম, এরপরে ইত্যাদি বিভিন্ন রিলিজিয়াস যে কনসেপ্টের বইগুলো আছে সেগুলো আমি রীতিমতো চর্চা করছি। এবং অনেকে হয়তো অবাক হতে পারেন যে আমি এই বয়সে এখন একজন হুজুরও রেখেছি আরবি কায়দা শেখার জন্য, যাতে করে আরবি ভাষাটা পড়া যায়, যে অ্যারাবিক লিটারেচার যাতে পড়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে আমি একজন গুরুর সাথেও কথা বলছি, যিনি কিনা সংস্কৃত বিষয়ে পারদর্শী, তার সঙ্গে কথা বলছি। খুব রিসেন্ট আমি সংস্কৃত নিয়েও পড়াশোনা করার আমার ইচ্ছা আছে।
0: মানে চমৎকার এই আপনার এই শেখার আগ্রহটুকু, আপনি সবকিছুই যে চেষ্টা করছেন, এটা জেনে আমাদের ভালো লাগছে।
1: এক্স্যাক্টলি, কারণ মানুষের জীবন খুবই সীমাবদ্ধ। আমার মনে হয় মানুষের এই জীবনের প্রত্যেকটা সময় কাজে লাগানো উচিত। আর রিলিজিয়াস কনসেপ্টটা খুবই জটিল, যার কাছে যেমন তার কাছে তেমন। সত্যের রাস্তা খুঁজে পেতে হলে অবশ্যই সবাইকে সব ধরনের বই পড়তে হবে।
0: এই পর্যায়ে জানতে চাই আপনার কাছে একটু সঙ্গীতে আপনার আদর্শ, বা আপনি যদি বলে কাকে আপনি অনুসরণ করছেন, ভালো লাগে, এমন কি আছেন?
1: সঙ্গীতে আসলে এটা খুবই কমপ্লেক্স, খুবই কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন। আমি এক কথায় শেষ করে দিই, প্রত্যেকটা জিনিসের দুটি ধারা থাকে, একটি হচ্ছে শ্রুতিমধুর আর একটি হচ্ছে নয়েজি, মানে যেটি কানে নেওয়া যায় না। তো শ্রুতিমধুর শুনতে পারা যায় এমন যে কেউ যদি গান করেন বা কোনো মিউজিক তৈরি করেন, সেটি আমার কাছে ভালো লাগে।
0: চমৎকার, চমৎকার আপনি উত্তর দিয়েছেন। আমার বিশেষ আমাদের শ্রোতা বন্ধু যারা আছে তারাও এটাতে অনুপ্রাণিত হবে, এবং তারা যে গান শিখতে চায়, গানের প্রতি আগ্রহী হয়, তারা এই মেসেজটুকু তারা বুঝতে পারবে আপনি কি বুঝাতে চেয়েছেন এর মধ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। এই পর্যায়ে একটু জানতে চাই, মধুদার ক্যান্টিন এমন একটা গান আপনার সম্ভবত আমরা আছে, আমরা জানি, এটা প্রেক্ষাপটটুকু একটু শুনতে চাই আগে।
1: মধুদার ক্যান্টিন গানটি তৈরি হয় শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে, যখন আমি ওনার গান লেখার সাথে আমি সুর করছি, তখন উনি আমাকে মধুদার ক্যান্টিন এই গানটি উপহার হিসেবে দেন। এবং উনি বলেন, দেখো সব বিষয় নিয়ে গান হয়েছে, কিন্তু এই মধুর ক্যান্টিনে এক সময় আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, তখন সেখানে আমরা যেতাম এবং অনেক আড্ডা হতো। এখন আর মধুদার ক্যান্টিনে কিছুই হয় না। তখন মধুদার ক্যান্টিন ছিল যখন এই গানটা উনি লেখেন। তো উনি মধুদার ক্যান্টিন গানটি লিখলেন এবং গানটি আমাকে দিলেন। গানটি আমি সুর করলাম এবং আমি গেয়েছি, আমার সঙ্গে তার সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার, দিঠি আপা আমার সঙ্গে গানটি গেয়েছেন। অসম্ভব ভালো একটি গান এবং গানটি চাইলে আপনারা সবাই ইউটিউবে সার্চ করলে পাবেন।
0: আমরা এই মুহূর্তে গানটি শুনতে যাচ্ছি, আমরা এই সুযোগ মিস করতে যাচ্ছি না। শ্রোতা বন্ধুরা, আমরা এই মুহূর্তে এই গানটি আপনাদের জন্য নিবেদন করছি।

0: গান আড্ডায় আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে সবশেষ একটু জানতে চাই, সঙ্গীত নিয়ে আপনার ভাবনা এবং বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ বেতারের শ্রোতাদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু বলেন।
1: বাংলাদেশ বেতার নিয়েই বলি, সঙ্গীত নিয়ে আমার ভাবনা তো আমার কথাবার্তার মধ্যে অনেকে হয়তো বুঝতে পেরেছেন যে শ্রুতি মধুর যাই কিছুই হবে সেটাই সব সময়ের জন্য মানুষের ভালো কাজে ব্যবহার করা হবে। বাংলাদেশ বেতার নিয়ে বলতে চাই, আপনার সঙ্গেও সঙ্গে আরো যারা রয়েছেন আমাদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, তারা আমাকে এই একই রকম ভাবে ভালোবাসুক এবং আমি আপনাদেরকে একই রকম ভাবে ভালোবাসা দিয়ে যাই এবং ভালো ভালো কাজ বাংলাদেশের এই সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য আমরা সৃষ্টি করে যাই এবং আমরা বহন করে চলি।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ অপু আমান, আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে কথা বলেছেন এবং আমার সম্বন্ধে এত ইনফরমেশন আপনি এত অল্প সময়ের মধ্যে আমার সামনে নিয়ে এসেছেন, হাজির করেছেন, আমি আসলে খুবই আপনার প্রতি কৃতজ্ঞ।
0: অপু আমান, আপনি আপন মহিমে এগিয়ে যান এই প্রত্যাশা রইল, আর শ্রোতা বন্ধুদের সুরের ভুবনের পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

0: এতকে শুনলেন শিল্পী গীতিকার এবং সুরকারের জীবন ভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন। আজকের অংশগ্রহণকারী শিল্পী ছিলেন অপু রহমান, উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং সুরের ভুবন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি। প্রথমে শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িলোকে। গানের গীতিকার ও সুরকার সিরাজুল ইসলাম।

আপনারা পল্লীগীতি শুনছেন। এবারে গানটি শিল্পী রথীদেব রায়, গীতিকার এবং সুরকার হরলাল রায়।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান। আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সকলের দায়িত্ব এবং সমাজের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান। চট্টগ্রামের জঙ্গল সেলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সেলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরে রাজনীতির দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের ভেতরে এক ধরনের দুর্বৃত্তের রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার প্রত্যক্ষ উদাহরণ জঙ্গল সেলিমপুর। তিনি বলেন, জঙ্গল সেলিমপুরের প্রকৃত বাসিন্দাদের টেকসই পুনর্বাসনের জন্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। সালাউদ্দিন আহমেদ বলেন, সারা দেশে যৌথ অভিযানের মাধ্যমে মাদক কারবারি এবং সন্ত্রাসীদের নির্মূল করা হবে। ঈদ উল আজহার টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকে বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশন, বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মস্থলমুখী মানুষের আগমন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল থেকে সব ধরনের অফিস, আদালত ও আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ার মধ্য দিয়ে আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে রাজধানী শহর ঢাকা। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা। আজ সকালে ৪৪৫ জন হাজি নিয়ে একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ ১৪টি ফ্লাইটে ৫৭৯৫ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গতকাল ফিরতি ফ্লাইটের প্রথম দিনে ১৫টি ফ্লাইটে দেশে ফেরেন ৬১৭৫ জন হাজি। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। ১৯৮৭ সালের ১৫ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৪০তম সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। সুন্দরবনে জীববৈচিত্র, বন্য প্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাসের জন্য সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়ালি, ময়ালি এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্য প্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময় নদী, খালে মাছ ডিম ছাড়ে, বন্য প্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রতি বছরের মতো এবারও তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় একজন স্বাস্থ্যকর্মী সহ অন্তত ৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের উত্তরে আরও অগ্রসর হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম দেশটির দক্ষিণে পোড়ামাটি নীতি গ্রহণের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের পূর্বাঞ্চলের জাউতার শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনাবাহিনীর মার্কাভা ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। খেলার খবর ফুটবল। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যে ৬টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: This is Bangladesh Betar Dhaka. You are tuned to World Music.

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন পাঁচ মিশালি গান। প্রথমেই শুনবেন মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে গানের গীতিকার আব্দুল হাই আলহাদি, সুরকার খন্দকার নুরুল আলম।

আপনারা শুনছেন পাঁচ মিশেলি গান। এবার শুনবেন আধুনিক গান শিল্পী জানিতা আহমেদ ঝিলিক, গান রচয়িতা মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: এতক্ষণ পাঁচ মাসের গান শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তৃতীয় পালায়। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, শামীম আহমেদ, শাহাবুদ্দিন মাহতাব, জান্নাতুল ফেরদৌসি লিজা এবং আমি রেজওয়ানুল কবির সুমন।
2: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ খুসরু সিদ্দিক, মোহাম্মদ রবিউল ইসলাম, নাসরিন আক্তার, লুৎফুন্নাহার মেরি এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সঞ্চালনা করছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ সহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত রয়েছেন। শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান। আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সকলের দায়িত্ব এবং সমাজের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান। চট্টগ্রামের জঙ্গল সেলিমপুরে আর কোন বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সেলিমপুর এলাকা সরেজমিন পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 17 বছরে রাজনীতির দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের ভেতরে এক ধরনের দুর্বৃত্তের রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার প্রত্যক্ষ উদাহরণ জঙ্গল সলিমপুর। তিনি বলেন, জঙ্গল সলিমপুরের প্রকৃত বাসিন্দাদের টেকসই পুনর্বাসনের জন্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। সালাউদ্দিন আহমদ বলেন, সারা দেশে যৌথ অভিযানের মাধ্যমে মাদক কারবারি এবং সন্ত্রাসীদের নির্মূল করা হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতার পদাঙ্ক অনুসরণ করে কাজ করছেন। তার কর্মতৎপরতা এবং নেতৃত্বের গতিশীলতা জনগণের কাছে ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে জাসাস আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক আগ্রাসন রোধে জিয়া শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। রুল কবির রিজভী বলেন, দেশে এখন গণতন্ত্র ফিরে এসেছে বলে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। ঈদ উল আজহার টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকে বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশন, বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মস্থলমুখী মানুষের আগমন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল থেকে সব ধরনের অফিস, আদালত ও আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ার মধ্য দিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে রাজধানী শহর ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। 1987 সালের 15ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 40তম সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় একজন স্বাস্থ্যকর্মী সহ অন্তত 6 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের উত্তরে আরও অগ্রসর হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম দেশটির দক্ষিণে পোড়ামাটি নীতি গ্রহণের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের পূর্বাঞ্চলের জাউতার শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনাবাহিনীর মারকাভা ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। খেলার খবর, ফুটবল। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে। Thank you.
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
0: শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবারের আজকের আয়োজন। আজকের এসো গড়ি ছোট পরিবারে আপনাদের জন্য থাকছে আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান। আশা করছি পুরো আয়োজন জুড়ে থাকবেন আমাদের সাথে। সুস্থ দেহের সঙ্গে সুস্থ মন অঙ্গাঙ্গিভাবে জড়িত, এগুলোর মধ্যে কোনো একটির অনুপস্থিতি সার্বিক সুস্থতাকে আমাদের ব্যাহত করে। এক্ষেত্রে অবহেলা করলে পরবর্তী সময়ে নানা সমস্যা দেখা দিতে পারে, এর জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করা। আমাদের শুধু শারীরিক কিংবা মানসিক নয়, বরং সার্বিক সুস্বাস্থ্যের জন্য খেয়াল রাখতে হবে। কারোর সুস্থতা বলতে কিন্তু কেবল শারীরিক কিংবা মানসিক সুস্থতা বোঝানো হয় না, একই সঙ্গে শারীরিক মানসিক পারিবারিক প্রতিটি ক্ষেত্রে সবকিছু মিলিয়ে সার্বিক সুস্থতা বিবেচনা করা হয়। একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে তার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে স্বাস্থ্য বিষয়ক গান শুনব শিল্পী বাবুল রেজা। গানের কথা লিখেছেন নুরুজ।

আমাদের দেশ একটি জনবহুল দেশ। পৃথিবীর এই ছোট্ট দেশটিতে জনসংখ্যা ক্রমাগতভাবে বেড়েই চলছে। অধিক জনসংখ্যার কারণে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, বিনোদন সকল ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। অধিক জনসংখ্যা নানাবিধ সামাজিক ও অর্থনৈতিক সমস্যারও সৃষ্টি করতে পারে। এই জনসংখ্যাকে সম্পদে পরিণত না করতে পারলে অদূর ভবিষ্যতে দেশ পিছিয়ে যাবে। তাই জনসংখ্যাকে কর্মদক্ষ করে গড়ে তুলে কাজে লাগিয়ে দেশ দ্রুত আরো বেশি উন্নতি করতে হবে। এবারে জনসংখ্যা সমস্যা নিয়ে সচেতনতার গান শুনব সুরে সুরে শিল্পী এম আর হাসান সেলিম।

নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ইপটিজিং এর মূল উৎস। কাজেই ইপটিজিং প্রতিরোধে নারীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করা উচিত। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে আমাদের তরুণ সমাজ। তারা নিজেরা সচেতন হয়ে এবং অন্যকে সচেতন করে একটি সুস্থ, সুন্দর, আলোকিত সমাজ গড়ে তুলতে পারে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ইপটিজিং নিয়ে সচেতনতামূলক গান শুনব, যেগুলো কণ্ঠ দিয়েছেন সমখারুল ইসলাম ও অনিমা ডিকস্তা।

আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান এসো করি ছোট পরিবার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। এইডস বিষয়ক সচেতনতামূলক গান শুনব শিল্পী ইমামুর রশিদ। গানের কথা লিখেছেন রফিকুল ইসলাম ইরফান।

শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজ যারা ছোট্ট শিশু তারাই আগামী দিনের দেশ পরিচালনার গুরু দায়িত্ব পালন করবে। কিন্তু নানা কারণে আমাদের দেশের শিশুরা আজ উপযুক্ত পরিচর্যা থেকে বঞ্চিত ও অবহেলিত। জীবন জীবিকার তাগিদে তারা বাধ্য হচ্ছে হার ভাঙা পরিশ্রমে। মানবতার বিকাশ ও জাতির বৃহত্তর স্বার্থে শিশুশ্রম রোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শিশুশ্রম নিয়ে গান শুনব, যুগলে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আক্তারুজ্জামান ও মঞ্জু সাহা।

সুস্থ জীবনের জন্য নিরাপদ পানির কোন বিকল্প নেই। পানির অপর নাম জীবন, কারণ দূষিত পানি অনেক ক্ষেত্রের কারণ হয়ে দাঁড়ায়। আর্সেনিক দূষণ পরিচ্ছন্ন জীবনের ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায়। বিশেষজ্ঞদের মতে আর্সেনিক হল একটি রাসায়নিক পদার্থ। ভূগর্ভে আর্সেনিকের সৃষ্টি হয়। নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে অতিরিক্ত পরিমাণ আর্সেনিক খাবার পানির সঙ্গে মিশে সৃষ্টি হয় আর্সেনিক দূষণ। এই সমস্যা আমাদের দেশের জন্য একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। আর্সেনিক দূষণ নিয়ে এবারে গান শুনব। শিল্পী শকতারা আক্তার, গানের কথা লিখেছেন মোকাম আলী খান।

0: জীবন বাঁচায় আমরা সবাই জানি, আর্সেনিক থাকলে পরে নিরাপদ হবে না সে পানি।
1: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। গান শুনবে এবারে শিল্পী শাহনাজ বেলি। গানের কথা লিখেছেন খন্দকার।

প্রতিটি সন্তানের শিক্ষা, বিনোদন, শারীরিক ও মানসিক বৃদ্ধির সুযোগগুলো নিশ্চিত করার জন্য প্রতিটি পরিবারে সন্তান সংখ্যা আরও অনেক বেশি সীমিত রাখা প্রয়োজন। অন্যথায় আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে সঠিকভাবে নজর দেওয়া সম্ভব হয় না, আর অসচ্ছল পরিবারের ক্ষেত্রে বিষয়টি আরও অনেক ভয়াবহ রূপ ধারণ করে। শিশুর সঠিক অধিকারের কথাও আমাদের বিবেচনা করতে হয় এই সময়। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাস

জন্য প্রতিটি পরিবারই হওয়া চাই পরিকল্পিত পরিবার। আর সুখী পরিবার মানেই পরিকল্পিত পরিবার। শিশুর প্রতি সহিংস আচরণ এবং সকল ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। আজকে শিশুরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দিবে, তাই শিশুদের সকল প্রকার অধিকার নিশ্চিত করে তাদের শিক্ষিত ও দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। শিশুর অধিকার বিষয়ক গান শুনব শিল্পী রোকসানা মমতাজ। গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার।

0: বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জ। অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভার অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নিচ্ছেন, ভাষণ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের 45তম শহীদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি ফাতিমা আফরোজ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই আলোচনা সভা এবং যে দোয়া মাহফিলটি রাখা হয়েছে, এটি ইতিমধ্যে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারিক রহমান এমপি। এই আলোচনা সভার সভাপতিত্ব করছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই নাম যার নামের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীনতার ঘোষণা। তিনি 25শে মার্চের সেই 71-এর 25শে মার্চের কালে রাত্রিরে, দিবাগত রাতে, যিনি চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ঘোষণা করা হয় তার নেতৃত্ব দেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। তিনি দৃঢ়চিত্তে উচ্চারণ করেন ওই রিভল্ট। পরবর্তীতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে। বাংলাদেশের স্বাধীনতার এই ঘোষণা বাংলাদেশের আপামর জনগণকে অসীম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, স্বাধীনতা পরবর্তী সময় দেশের ক্রান্তি লগ্নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে আমরা তাই দেখতে পাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, উন্নয়ন ও উৎপাদনের সুদূর প্রসারের নীতি গ্রহণ এবং 13 দফা কর্মসূচির মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের শক্তি এদেশের জনগণ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা আজ দুঃখের সাথে জানাচ্ছি, গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে এমন একজন মহান রাষ্ট্রনেতাকে আমরা হারিয়েছি 1981 সালের 30শে মে। গতকাল ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদত বার্ষিকী। আজ এই উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা সভা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি ভাষণ প্রদান শুরু করলেই আমরা সরাসরি আপনাদের সেই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক গান। প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে গান এবং পরে দেশের গান।

0: বক্তব্য রাখছেন।
1: আমরা আনন্দের সাথে জানাচ্ছি এই মুহূর্তে ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
2: শহীদ জিয়ার 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জনাব মাহবুবুল্লাহ সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যখন এখানে আসছিলাম এবং এখানে বসে বক্তব্য শুনছি, আমি চিন্তা করছি যে আচ্ছা আমি শুরুটা করব কিভাবে, কারণ এই জন্য এটা চিন্তা করছিলাম যে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকেই শহীদ জিয়ার গঠিত রাজনৈতিক আদর্শে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য, দলের সাংগঠনিক স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে আমরা নিয়োজিত আছি। এই মঞ্চে খুব সম্ভবত আমি যতটুকু আমি ধারণা করতে পারি সেলিমা আপা আছেন একমাত্র, শহীদ জিয়া যখন জীবিত ছিলেন দপ্তরে বোধহয় সেলিমা আপা কাজ করতেন, কাজে সরাসরি যদি শহীদ জিয়ার সহকর্মী বলা হয় মঞ্চে একজন উপস্থিত আছেন, অন্যরা বিভিন্ন সময় হয়তো দূরে থেকে কাজ করেছেন। সামনে যারা উপস্থিত আছেন আপনারা খুব সম্ভবত অধিকাংশই মনে হয় শহীদ জিয়াকে সামনাসামনি সেভাবে দেখেননি, হাতে গোনা কয়েকজন ছাড়া জীবিত শহীদ জিয়াকে সামনাসামনি দেখেননি, কেউ কেউ, সবাই না, আমি বলেছি অধিকাংশ, মানে কমের মধ্যেও যারা আছেন তারা দেখেছেন অনেকে। প্রবলেমটা হয়েছে আমার, এই জন্য প্রবলেমটা যে আমি কোন অবস্থান থেকে কথা বলবো, কারণ উনি তো আমার পিতা। এই মুহূর্তে আমি হয়তো দলের দায়িত্বে আছি, দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আছি, ওই হিসাবে চিন্তা করলে উনি আমার নেতা, আবার আরেক দিক দিয়ে চিন্তা করলে আমি উনার সন্তান। কাজে আমি এখন কোন অবস্থান থেকে কোন দিক থেকে বক্তব্য রাখবো এটা খুব ডিফিকাল্ট একটা বিষয় আমার জন্য, আমার কাছে মনে হয়েছে। বক্তব্যের শুরুতে আমি যেহেতু আমি ওনার সন্তান সেজন্য আমি আমার দুটো এক্সপিরিয়েন্স আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই, তারপরে হয়তো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যে রাজনৈতিক অবস্থান থেকে অর্থাৎ ওনার দলের একজন কর্মী হিসাবে ওনার সম্পর্কে আমার বক্তব্য আজকের এই অনুষ্ঠানে।

বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য মানুষজন থাকে। আমাদের পাশেও মানুষজন ছিল বাসার কাজে, হাউসকিপিং সহ বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য। তখন বয়স কম, স্বাভাবিকভাবেই এই বয়সে 12-13 বছর বয়সের একজন ছেলের সে কিরকম তখন সে মানুষে থাকতে পারে, এটা আপনার ধারণা। দুষ্ট প্রকৃতির ছেলে, যা ইচ্ছা হচ্ছে তাই করার চেষ্টা করছে, যা ইচ্ছা হচ্ছে তাই বলার চেষ্টা করছে। এবং স্বাধীনতার পরপর এখন যেরকম আনফর্চুনেটলি দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে বুলিং হয়, তো স্বাধীনতার পরপর আমরা তখন ছোট, বিভিন্ন পাকিস্তানের মাত্র গিয়েছি, পাকিস্তানি অনেক বেশ কিছু শব্দ যেগুলো দিয়ে মানুষকে বুলিং করা যায় এরকম শব্দগুলো আমরাও শিখেছি তখন স্কুল থেকে, এরকম শব্দ। তা আমি সেরকম কয়েকটি শব্দ আমাদের বাসার যে কোনো একজন সহকারী যা ছিল, যারা কাজে সহযোগিতা, তাদের উপরে আমি সেরকম একটু বুলিং করলাম। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন, জানতে পারার পরে যতটুকু আমার মনে পড়ে উনি কানটা এইভাবে ধরে টেনে আমাকে নিয়ে গেলেন। উনি যখন জানলেন ব্যাপারটা, লোকটা, ওরা যেখানে সাধারণত বসতো কাজের ফাঁকে ফাঁকে যেখানে রেস্ট করতো, ওখানে ওই লোকটা বসা ছিল, উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে, ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, এই ঘটনাটি আমি আপনারা যে শুনলেন, আপনাদের সামনে যেভাবে আমি তুলে ধরলাম ঘটনাটা, কানটা ধরার স্টাইলটা যেটা দেখালাম, নিশ্চয়ই আপনারা খুব মজা পেয়েছেন। বাট আমি মজা দেওয়ার জন্য আপনাদেরকে ঘটনাটা বলিনি, আমি ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করেছি। এটি আমাদের সামাজিক বা পারিবারিক শিক্ষার একটি বিষয় আছে এখানে। আমার কাছে 17 বছর পরে দেশে ফেরার পরে আমি মহাসচিব সাহেবের সাথে, আরও কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সাথে মাঝে সাঝে কথা প্রসঙ্গে আলাপ করেছি। আমার কাছে মনে হয়েছে আমরা ছোটবেলায় যেই পারিবারিক বা সামাজিক শিক্ষাটা পেয়েছিলাম, কোথায় যেন একটা অভাব মনে হয়েছে দেশে ফিরে আসার পরে। এরকম একটা বিষয়ের মনে হয় অভাব আছে, কোথাও একটা অভাব। হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন যারা আছেন আপনারা এখানে। এরপরে আমি মনে করি যে এই বিষয়টিতে বোধহয় আমাদের নজর দেওয়া উচিত। এর ভিতরেই সরকারের দায়িত্বভার গ্রহণ করার পরই আমি আমাদের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত যারা আছেন তাদের সাথে আমি বসেছিলাম। আমি তাদের সাথে কান্ধারা ঘটনাটি বলিনি, তবে আমার যে এক্সপিরিয়েন্সটি সেটি আমি তাদের কাছে বলেছি, যে মূল্যবোধের যে একটা ঘাটতি দেখা যাচ্ছে এই ব্যাপারে তারা এবং শিক্ষা মন্ত্রণালয় কিভাবে কাজ করতে পারে। অর্থাৎ আমাদের সমাজের সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ীভাবে কথা বলা, এই যে এরকম আরও যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনের জন্য আমাদের। আসুন, এরপরে আমি আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি 1986 সালের, আব্বা মারা যাওয়ার প্রায় 6 বছর পরের ঘটনা, 5 বছর, 5.5 বছর পরের ঘটনা। আমি প্রথমবার আম্মার সাথে ওমরা করতে গিয়েছি, এটি মাগরেবের মক্কায়, তখন আমরা, এটি মাগরেবের সময়কার ঘটনা। মাগরেবের পরে এশার নামাজের আগে আমরা সৌদি গভর্নমেন্টের দাওয়াতেই গিয়েছিলাম। তো তারা তখন, এখন যেরকম আপনারা নিশ্চয়ের মধ্যে অনেকে গিয়েছেন, এখন অনেক বড় বড় হোটেল ওখানে আছে, সেই সব, সেই সকল জায়গায় সরকারি মেহমান যারা থাকে তাদেরকে রাখে তারা। তখন খুব একটা কিছু ছিল না, তখন শুধু, এখন যে হারাম শরীফটা মক্কা, মানে যে হারাম শরীফটা যত বড় তখন আরও অনেক ছোট ছিল, এবং চারিদিকে রাস্তা ছিল। তা আমাদেরকে যেখানে রেখেছিল ঠিক রাস্তার উপরে মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল। আপনারা অনেক আগে যারা গিয়েছেন এখানে, যদি কেউ গিয়ে থাকেন, মনে হয় মক্কা হোটেলের সাথে পরিচিত আছেন। মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল, ওখানেই তারা কম বেশি মোটামুটিভাবে গেস্টদেরকে রাখতো, তাদেরকে, গভর্নমেন্ট যাদেরকে নিয়ে যেত। তা আমাদেরকে মক্কা হোটেলে রেখেছিল।
আমরা এক

0: তিনি ছিলাম ওখানে, আবার রাতে জেদ্দায় নিয়ে এসেছিল আমাদেরকে। এনিওয়ে তো মাগরিবের নামাজ শেষ করে এসার জন্য যাবো, তো আমি হোটেল রুমে এসেছি একটু রিফ্রেশ হওয়ার জন্য। তো আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফটে আসবে, দুইটা তিনটা লিফট, খুব বড় যে হোটেল ছিল নট দ্যাট। তো লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফটের জন্য অপেক্ষা করছি, আমার পাশে এসে আরেকটি লোক দাঁড়ালো, লোকটি দাঁড়ালো, তো লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে, ওর ড্রেস ট্রেস দেখেই বোঝা যাচ্ছে যে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান হলেও হতে পারে, তবে মোটামুটিভাবে বলা যায় ইন্দোনেশিয়ান, ওরা যেরকম ক্যাপ ট্যাপ পরে ওরকম। তো লোকটি আমাকে দেখলো, আমাকে দেখে তারপরে আমাকে বলল কোন দেশ, খুব সংক্ষেপ বললো উইচ কান্ট্রি, এইভাবে বললো। তা বললাম বাংলাদেশ। লোকটা দুই সেকেন্ডের মধ্যে আমাকে বললো ও বাংলাদেশ জিনিসটা রেকগনাইজ ওভাবে করলো না, কিন্তু ওর সাথে সাথে বললো ও জিয়াউর রহমান। আমার নিজের সাথেই ঘটনাটাই ঘটলো, ও বললো যে ও জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমান বলতেই তারা বাংলাদেশ বুঝত, যে বাংলাদেশ বলতেই মুসলমান দেশগুলো জিয়াউর রহমান বুঝত। এটাই ছিল সন্তান হিসাবে আমার আরেকটি এক্সপিরিয়েন্স, যেখানে সন্তান হিসাবে পিতার জন্য আমি গর্ব অনুভব করেছি। এই কথাটা দিয়ে আমি আজকে, আপনারা এখানে যারা আছেন এবং এখানে মিডিয়ার অনেকগুলো ক্যামেরা আছে, নিশ্চয়ই এখানে লাইভ কানেকশনও আছে, এটা দিয়ে যেটা সংক্ষেপে আমি বোঝাতে চাইছি সকলকে, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হেনরি কিসিঞ্জার বলেছিল দেশ স্বাধীনের পরে, দুর্ভাগ্যজনক দুর্ভিক্ষের পরে, যে বটমলেস বাস্কেট। মাত্র কিছুদিনের মধ্যে শহীদ জিয়াউর রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন একটি পর্যায়ে নিয়ে গেছিলেন বাংলাদেশকে, মহাশীর সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে 1980-81 সালের দিকে বাংলাদেশ চাল রপ্তানি করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এত অল্প সময়ে এমন জায়গায় বিশ্ব দরবারে নিয়ে গেছিলেন যে মানুষ শহীদ জিয়া বা বাংলাদেশ বললে দুটোকে একসাথেই বুঝত মানুষ। প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা সেই মানুষের বা সেই মানুষটার রেখে যাওয়া আদর্শ বা দলের রাজনীতি আমরা করছি। আজকে আমাদেরকে এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যেমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি, অর্থাৎ বলা যায় মোটামুটিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের যা যা ছিল মোটামুটিভাবে সকল কিছুই শহীদ জিয়া ইনহেরিট করেছিলেন, কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সব কিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময়ে দেশের পরিবর্তন, অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা সহ বাংলাদেশের সকল পর্যায়ের, সকল কর্নারের বিএনপির যে সকল নেতা কর্মীরা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আমি বলতে চাই যে বিগত 12 তারিখের নির্বাচনের পরে আপনাদের দল সরকার গঠন করতে সক্ষম হয়েছে, বাট গত 17 বছরে কি হয়েছে তার জীবন্ত সাক্ষী কিন্তু আপনারা এখানে বলা যায় উপস্থিত প্রত্যেকটি মানুষ। কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল, কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, কিভাবে দেশের শিক্ষা স্বাস্থ্য সকল কিছুকে, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা সকল কিছুকে ধ্বংস করা হয়েছে, তার কম বেশি জীবন্ত সাক্ষী আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, এখানে যারা কানেক্টেড আছেন অনলাইনে প্রত্যেকটি মানুষ, রাজনৈতিক দলের সদস্য ছাড়াও কম বেশি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সহ প্রত্যেকটি মানুষ দেশের জীবন্ত সাক্ষী এই ব্যাপারে। বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, এখানে কয়েকজন বক্তা তাদের বক্তব্যে বলেছেন মানুষ প্রত্যাশা করে তার কাছেই, যার কাছ থেকে সে কিছু পেতে পারে। একটি কথা প্রচলিত আছে যে ঢিল কোন গাছে মারে মানুষ, আম গাছে মারে, লিচু গাছে মারে, জাম গাছে মারে, যে গাছে ফল আছে, অর্থাৎ যে দিতে পারে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে, যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করে গিয়েছিলেন, যে দলকে জনগণের ভিতরে ভিত্তি স্থাপন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই দলের কাছেই মানুষ প্রত্যাশা করে। আজকে আপনারা যারা এই আলোচনা অনুষ্ঠানে যোগদান করেছেন, সারা দেশেই কম বেশি সব জায়গায় এরকম আলোচনা অনুষ্ঠান হচ্ছে। আজকের এই অনুষ্ঠানটি আমাদের বহু নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী হয়তো রাতে, সন্ধ্যায় বা আগামীকাল অনলাইনের মাধ্যমে সব বক্তার বক্তব্যই শুনবেন। তাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনারই উত্তরাধিকার তারা। কাজেই আসুন, শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। বর্তমান সরকার একটি রাজনৈতিক সরকার, অর্থাৎ একটি রাজনৈতিক দল যার নীতি আছে, যার আদর্শ আছে, যার পরিকল্পনা বা ম্যানিফেস্টো আছে, যে পরিকল্পনা বা ম্যানিফেস্টো আমরা দেশের মানুষের সামনে তুলে ধরেছিলাম 12 তারিখের নির্বাচনের আগে। এবং দেশের মানুষ এই ম্যানিফেস্টো বা পরিকল্পনা দেখেছে, শুনেছে, বুঝেছে এবং 12 তারিখে তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী ধানে শীষে ভোট দিয়ে ধানে শীষকে সেই দায়িত্ব দিয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, এই পরিকল্পনা যদি, যেহেতু 12 তারিখ পর্যন্ত এই পরিকল্পনাটি ছিল বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা, 12 তারিখ পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো, কিন্তু 13 তারিখ সকাল থেকে, 13 তারিখ সকাল থেকে বাংলাদেশের মানুষের রায় যখন আমরা জানতে পারলাম, যখন 151 পার হয়ে গেল, তখন বোঝা গেল বাংলাদেশের মানুষ 2/3 মেজরিটি দিয়েছে এই পরিকল্পনার পক্ষে, এই ম্যানিফেস্টোর পক্ষে। অর্থাৎ এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি এখন শুধুমাত্র আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, বরং এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি হচ্ছে যে মানুষ যারা এটির পক্ষে রায় দিয়েছে, 52% মানুষ যারা ভোটে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 52% মানুষ, তাদের এটি ম্যানিফেস্টো, তাদের এটি পরিকল্পনা। রাজনৈতিক দলের সরকার হিসাবে অবশ্যই এটি আমাদেরকে পালন করতে হবে, এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। এই পরিকল্পনাগুলোর মধ্যে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির কথা শুনেছি, আমাদের পরিকল্পনা বা ম্যানিফেস্টোর মধ্যে এই পরিকল্পনার কথা আছে। আমরা এখানে শহীদ জিয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা শুনেছি কিভাবে শহীদ জিয়া শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন, শিক্ষিত করতে চেয়েছিলেন জাতিকে। ঠিক তারই রিফ্লেকশন, শিক্ষা সংক্রান্ত বিষয় আমাদের, তারই রিফ্লেকশন আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। এখানে বক্তারা আলোচনা করেছেন কিভাবে গার্মেন্ট শিল্পের, যেই গার্মেন্ট শিল্পকে নিয়ে আমরা গর্ববোধ করি, যেই গার্মেন্ট শিল্প আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করছে, সেই গার্মেন্ট শিল্পর কিভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল শহীদ জিয়ার সময়, ঠিক একইভাবে, অর্থাৎ শিল্পের বিপ্লব আমরা ঠিক একইভাবে তার রিফ্লেকশন রেখেছি আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে। অর্থাৎ আমাদের দেশে কিভাবে শিল্পের প্রসার আবার ঘটানো যায়, কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে আমরা আমাদের অর্থনৈতিক ভিত্তিকে গড়ে তুলতে পারি, যেমন বন্ধ কলকারখানাগুলো চালু করা সহ যে পরিকল্পনা আমরা নিয়েছি, ঠিক একইভাবে আমরা পরিকল্পনা নিয়েছি কিভাবে নতুন নতুন ডাইভার্সিফিকেশন, কী কী ইন্ডাস্ট্রি এই দেশে আমরা গড়ে তুলতে পারি, সেই পরিকল্পনাগুলোকে আমরা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে রেখেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এখানে আমরা শুনেছি ডক্টর জাহিদের বক্তব্যে যে নারী বিষয়ক যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ের উৎপত্তি কিভাবে হয়েছিল, সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কিভাবে জিনিসটিকে তুলে এনেছিলেন সেটি আমরা দেখেছি। আমরা নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আমরা ফ্যামিলি কার্ডের বিষয়ে একটি বিষয় রেখেছি, ফ্যামিলি কার্ড বিষয়ক একটি বিষয় আমরা রেখেছি। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ধীরে ধীরে প্রত্যেকটি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে দেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন, আমাদের যে ম্যানিফেস্টোর পক্ষে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে শহীদ জিয়ার প্রত্যেকটি পথ নির্দেশিকা আমরা গ্রহণ করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে এখন কি দাঁড়াচ্ছে? সরকার সরকারের কাজ করবে, কিন্তু আপনিও কিন্তু সেই দলেরই একজন, যে দলের সরকার সেই দলের একজন আপনি কিন্তু কর্মী, আজকে সেই দলের কর্মী। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসাবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন, সঠিক কাজটিকে আপনি সহযোগিতা করতে থাকবেন, তখনই এই সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব। আমাদের সংসদের যে 214 জন এমপি, আমাদের যে 50 জন আমি সহ 50 জন যে ক্যাবিনেট সদস্য আছেন, আমরা শুধু পরিশ্রম করলেই কিন্তু কার্যক্রমগুলি সফল হবে না, আপনাদের সকলের সহায়তা প্রয়োজন হবে। আপনারা প্রত্যেকটি মানুষ দেশের, সারা দেশের আনাচে কানাচে আমাদের বিএনপি বলুন, যুবদল বলুন, ছাত্র দল বলুন, স্বেচ্ছাসেবক দল বলুন, মহিলা দল বলুন, আইনজীবী ফোরাম বলুন, তাঁতি দল বলুন, শ্রমিক দল বলুন, অর্থাৎ আমাদের মূল দল সহ প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনে গ্রামে গঞ্জে হাটে বাজারে উপজেলায় পৌরসভায় বিভাগীয় শহরে যেখানেই বলুন না কেন, 12 তারিখের নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। একটি সফল সরকার হতে পারলেই আমরা, তাও কি, জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে, এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয় তাহলে অবশ্যই শুধুমাত্র 214 জন এমপি বা 50 জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। এখন আপনারা হয়তো বলতে পারেন, প্রিয় সহকর্মীবৃন্দ, যে আমি তো এমপি না, মন্ত্রী না, বা আমি সরকারের সাথে রিলেট না, আমি কিভাবে এবার কাজে সহযোগিতা করব। প্রিয় সহকর্মী, আপনি এমপি নন, আপনি মন্ত্রী নন, আপনি হয়তো উপজেলা চেয়ারম্যানও নন, আপনি হয়তো ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যানও নন বা মেম্বারও আপনি নন, আপনি কিভাবে কাজটি করবেন? আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনি আপনার যে সংগঠন আছে, আপনার যে রাজনৈতিক কার্যক্রম আছে, সাংগঠনিক কার্যক্রম আছে, সাংগঠনিক শৃঙ্খলা আছে, এই বিষয়গুলোকে আপনি সঠিক রাখার মাধ্যমে, অর্থাৎ আপনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কাজেই পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হলে আপনি পলিটিক্স করার মাধ্যমেই আপনি দলকে সঠিক রাখবেন, এবং দলকে সঠিক রাখার মাধ্যমেই আপনি সরকারকে সহযোগিতা করতে সক্ষম হবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই 45তম শহীদ জিয়ার 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা শপথ গ্রহণ করতে পারি। কি সেই শপথ? আমরা শপথ গ্রহণ করতে পারি, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এটি জনগণকে সাথে নিয়ে 2024 সালের 5ই আগস্ট জনগণকে সাথে নিয়ে আমরা একটি সফল আন্দোলন করেছিলাম। 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণকে সাথে নিয়ে আমরা একটি সফল নির্বাচন পার হয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে একটি সফল সরকার আমরা কার্যক্রম, সফল সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি, তাহলেই আমরা একমাত্র 30 মেতে শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। প্রিয় সহকর্মী, আসুন এটি হোক সরকার গঠন করার পরে শহীদ জিয়ার প্রথম যে মৃত্যুবার্ষিকী বা শাহাদাত বার্ষিকী, সেই শাহাদাত বার্ষিকীতে এটিই হোক আজকে আমাদের শপথ, এটিই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমার আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
1: শুভেচ্ছা বন্ধুরা, এতক্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে। যেতে যেতে বলে যাই, এতক্ষণ আপনাদের সাথে ধারা বর্ণনায় ছিলাম ফাতিমা আফরোজ সোহেলি, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রুহুল আমিন এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় ছিলেন তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয়ক হিসেবে ছিলেন এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে। খুদা হাফেজ।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানে।

0: প্রিয় শ্রোতা, মোহাম্মদ সামির হোসেনের কণ্ঠে পরপর দুখানি লালন গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন খবর।

0: সন্ধে ছয়টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সানজিদা সুলতানা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি রাজধানীর ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সঞ্চালনা করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান। আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সকলের দায়িত্ব এবং সমাজের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 17 বছরের রাজনীতির দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের ভেতরে এক ধরনের দুর্বৃত্তের রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার প্রত্যক্ষ উদাহরণ জঙ্গল সলিমপুর। তিনি বলেন, জঙ্গল সলিমপুরের প্রকৃত বাসিন্দাদের টেকসই পুনর্বাসনের জন্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। সালাউদ্দিন আহমদ বলেন, সারাদেশে যৌথ অভিযানের মাধ্যমে মাদক কারবারি এবং সন্ত্রাসীদের নির্মূল করা হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতার পদাঙ্ক অনুসরণ করে কাজ করছেন। তার কর্ম তৎপরতা এবং নেতৃত্বের গতিশীলতা জনগণের কাছে ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে জাসাস আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক আগ্রাসন রোধে জিয়া শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। রুহুল কবির রেজভি বলেন, দেশে এখন গণতন্ত্র ফিরে এসেছে বলেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। ঈদ উল আজহার টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকে বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশন, বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মস্থলমুখী মানুষের আগমন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল থেকে সব ধরনের অফিস আদালত ও আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ার মধ্য দিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে রাজধানীর শহর ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয় বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। 1987 সালের 15ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 40তম সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় একজন স্বাস্থ্যকর্মী সহ অন্তত 6 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের উত্তরে আরও অগ্রসর হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দেশটির দক্ষিণে পোড়ামাটি নীতি গ্রহণের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের পূর্বাঞ্চলের জাওতার শহরে রূপকণ্ঠে ইসরায়েলি সেনাবাহিনীর মার্কাভা ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। খেলার খবর ফুটবল। গোয়ায় জহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। সবশেষ আবহাওয়া, আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আমি
1: ভালো আছি,
2: আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি কাউলি লিবু,
3: সবাই ভালো আছি। আমি তো আরো ভালো আছি, আলান পালান গরু বাছুর আস মুরগি নাতি নাতকর সবাই লই আল্লাহ।
2: রূপালি যে মিসকি মিসকি হাসতেছে ব্যাপারটা কি কত বাবু তোমার দিকে তাকায়া?
1: রূপালির আসলে ঘটনা হচ্ছে কি, সে এখন একটা মানে মানে কৃষি কার্ড দিয়ে সে জানো
2: কি
1: সুবিধা নিয়ে আরেকটা পুকুর নিয়েছে। তুমি বললো তার আগে আমি এদের কেটে ধরি। এই লিলিবু কার্ড তো তুমিও করছো, তুমি করছো
4: আমার
3: টাকা পয়সা দরকার, উত্তরের বন্দর জমিদার ঠিক অনেক ব্যাংকে যাবো, ব্যাংকের লোন নিবো, গেছিলাম।
1: কামাল মিনা,
5: আমি অবশ্য কার্ড নিয়ে রাইখা দিছি, পরিকল্পনা এখনো করি নাই যে কি করা যায়। ভালো তোমাকে দেখে দিও, তোমরা কি করো দেখে দেখে আমি শুরুটা করবো।
2: পরিকল্পনা যা করবা, এত সরকার বইলাই দিছে যে এই কার্ড দিয়ে এই এই পরিকল্পনা গুলো করন যাবে। তাহলে তুমি শোনো না,
5: আর তো বইলা দিছে, কিন্তু আমি কি করবো
1: পরিকল্পনা ভালো লেগেছে যে কোনো একটা জিনিস ধরে তো আর সমস্যা করা
2: সঙ্গে করা যাবে না,
1: পরিকল্পনা করে কাজ করা ভালো। কার্ড আমাদের ভালোর জন্য দিয়েছে, আমরা কার্ডের সুষ্ঠু ব্যবহার করবো। আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি,
2: বলো।
1: সেটা হলো যে লিলিবু একটা ব্যবস্থা নিচ্ছে, তুমি ছাগল এবং ভেড়া পালন করতে শুরু করতে পারো।
2: ছাগল
5: যদি খাসি বড় বানানো যায় কোরবানির সময় চমৎকার দাম পাওয়া যায়।
1: নিজের এই পালা পশু দিয়ে তুমি
5: কোরবানি করা যাবে।
3: একটা খাসি 20,000 টাকা বেচছি জানো,
5: এই দেখছো
2: জিলা কত দিয়া
4: সেটা নাই,
3: 6,000 টাকা।
2: চিন্তা করো 6,000 টাকার খাসি,
1: অল্প করে শুরু করো,
2: ছয় মাস বা এক বছর পাঁচশো, তাইলে কত লাভ চিন্তা করতে পারো। তুমি 10টা পারলো, তাহলে তোমার অবস্থাটা কি?
1: ছোট করে শুরু করো, এই জন্য তোমার ঋণ নিতে হবে না, তুমি একটা দুটো কিনতে পারো, আর একটা দুইটা থেকে বছর বছর তোমার
5: ছাগল হবে,
1: বাড়তে থাকবে, সুবিধা হবে। ঠিক আছে,
5: হ্যাঁ ঠিক আছে,
1: ধন্যবাদ
5: ধন্যবাদ, একেবারে ধন্যবাদ কি, কয়েকটা ধন্যবাদ দিলাম, আমার এটাও তো মাথায় ছিল না, এত চমৎকার জিনিস।
3: এবার শোনো পারমানিক ভাই কি করবে, এটাও
1: খালি তো যে শুনলা আল্লাহ ফাইলা, কিন্তু কিভাবে করবা পালন পালন সেটা কি জানা দরকার নাই?
5: অবশ্যই,
4: সেটা হলো আসল কথা।
1: আসো কথায় আসো, যে আমরা আত্মকর্মসংস্থানে ছাগল ও ভেড়া পালন সম্পর্কে একটা আলোচনা শুনব, তার মাধ্যমে আমরা শিখব, শিখে আমরা নিজেরাও ছাগল ও ভেড়া পালন শুরু করব। ঠিক আছে,
6: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। আজকের বিষয় আত্মকর্মসংস্থানে ছাগল ও ভেড়া পালন। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, প্রকল্প পরিচালক, বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণ প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা। স্বাগত আমাদের আজকের আসরে আপনাকে। প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে ছাগল বা ভেড়া পালন কিভাবে আত্মকর্মসংস্থানের অন্যতম হাতিয়ার বলে আপনি মনে করেন?
7: ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ছাগলকে বলা হয় গরিবের গাভী, অল্প পুঁজি, কম জায়গা, দ্রুত বংশহারের বংশবৃদ্ধির কারণে গ্রামীণ বেকার যুবক নারীদের জন্য এটি একটি আদর্শ ব্যবসা। গ্রামীণ মহিলারা বাড়ির কাজের পাশাপাশি এবং যুবকরা বাড়ির পেছনে ছোট পরিসরে এই খামার তৈরি করতে পারেন। মাত্র 5-10টি ছাগল বা ভেড়া দিয়ে শুরু করে সঠিক পরিচর্যা ও মাচা পদ্ধতিতে পালন করলে বছরে লক্ষাধিক টাকা আয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সম্ভব।
6: এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, চলমান প্রকল্পের মাধ্যমে কিভাবে ব্ল্যাক বেঙ্গল ছাগল ও ভেড়ার জাত সম্প্রসারণ সম্ভব, আদৌ কি সম্ভব কিনা?
7: অবশ্যই সম্ভব, কারণ হচ্ছে যে চলমান প্রকল্প যেটা বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল গোট ও দেশীয় ভেড়া সম্প্রসারণ প্রকল্পে আমি নিয়োজিত রয়েছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা 3টি বিভাগের 9টি জেলায় ছাগল ও ভেড়া পালনকারীদের খামারিদের আমরা কন্ট্রাক্ট গ্রোয়ার ফার্মার্স সিলেকশন করেছি, যাদের ছাগলের সংখ্যা 13,400। অন্যদিকে আমরা 225 জন বাককিপার বা পাঠা পালক নিকট রক্ষিত পাঠা এবং কৃত্রিম প্রজননের মাধ্যমে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণ ও সম্প্রসারণ করা হবে।
6: আপনি কৃত্রিম প্রজননের কথা বললেন, তাই এখন জানতে চাইব কৃত্রিম প্রজননের জন্য সিমেন তৈরি করতে হবে কি, আর যদি হয় তবে তা কিভাবে সম্ভব?
7: প্রাণী সম্পদ অধিদপ্তর এই প্রথম ছাগল ও ভেড়ায় কৃত্রিম প্রজননের লক্ষ্যে প্রকল্পটি হাতে নিয়েছে। ছাগল ও ভেড়ার সিমেন তৈরির লক্ষ্যে সরকারি ছাগল উন্নয়ন খামার সাভার ও সরকারি ভেড়া উন্নয়ন খামার রাজশাহীতে ছাগল ও ভেড়ার নিউক্লিয়াস হার্ট তৈরি করা হচ্ছে। উক্ত নিউক্লিয়াস হার্ট হইতে সংগৃহীত সিমেন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালিত হবে আমার নির্দিষ্ট পাইলট এলাকায় যেখানে আমার প্রকল্পটা পরিচালিত হবে।
6: আমরা জানি দারিদ্র বিমোচনে ব্ল্যাক বেঙ্গল ছাগল ও ভেড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আপনার কি মনে
7: ছাগল ও ভেড়া এটা তো দ্রুত বংশ বৃদ্ধি করে, বছরে দুইবার বাচ্চা দেয় তারা এবং এক থেকে চারটি বাচ্চা দেওয়ার ক্ষমতা রয়েছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের। এছাড়া খাদ্য খরচ কম, যেমন ভেড়া চরে খেতে পছন্দ করে এবং ছাগল কম খাদ্যে বেঁচে থাকতে পারে। অন্যদিকে দ্রুত মুনাফার বিষয়টি এখানে জড়িত, মাংস দুধ এবং চামড়া বিক্রি করে নিয়মিত আয় সম্ভব ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাধ্যমে, এবং সে কারণেই বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর এই ধরনের একটা চমৎকার প্রকল্প হাতে নিয়েছে।
6: আপনি বলছিলেন পাইলট প্রকল্পের কথা, এই যে পাইলট প্রকল্প এর পরবর্তী পরিকল্পনা আসলে কি?
7: অ্যাকচুয়ালি পাইলট প্রকল্প অর্থ হচ্ছে এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য ইম্প্যাক্ট স্টাডি করে এই প্রকল্পটা তিন বছর, যেমন আমার প্রকল্পটা রয়েছে 2025 সালের জুলাই থেকে 2028 সালের জুন পর্যন্ত তিন বছর মেয়াদি, তিনটা ডিভিশনের নয়টা জেলায় আমরা কার্যক্রম চালাবো। এখানে আমরা যেমন বলেছি যে বাককিপার এবং কৃত্রিম প্রজনের মাধ্যমে আমরা কিন্তু কৃত্রিম প্রজন কার্যক্রম চালাবো গোটা দেশে, মানে তিনটা ডিভিশনে। সেক্ষেত্রে ছাগলকে যেমন কৃত্রিম প্রজনন এবং বাকির মধ্যে এআই করবো আমরা, তখন কিন্তু তাদের কনসেপশন রেটটা কি পর্যায়ে আসবে, কনসেপশন রেটটা এবং যদি সত্যি সত্যি আমাদের খামারিরা যারা কন্ট্রাক্ট গ্রোয়ার ফার্মার রয়েছে তারা এবং অন্যান্য আপামর জনসাধারণ যারা ছাগল পালন করে এমন ব্যক্তিবর্গ বা মহিলারা তারা যদি লাভবান হয় এবং ইম্প্যাক্ট স্টাডিতে যদি সত্যি সত্যি রেজাল্টটা পজিটিভলি আসে তখন গোটা দেশব্যাপী এই প্রকল্পটা আমরা চালাবো, এমন প্রক্রিয়া এমন প্ল্যান পরিকল্পনা নিয়েই প্রাণী সম্পদ অধিদপ্তর এই প্রকল্পটা হাতে নিয়েছে।
6: অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার কিছু তথ্য আপনার কাছ থেকে জানলাম আত্মকর্মসংস্থানে ছাগল ও ভেড়া পালন সম্পর্কে। নিশ্চয়ই আমাদের কৃষিজীবী ভাই বোনেরা আপনার এই তথ্য থেকে উপকৃত হয়েছেন।
1: বলো কামাল মিনা।
5: আমি তো অনেক উপকৃত হইলাম, কারণ আমি আগে জানতাম কি ছাগল কিনবো, সন্ধ্যায় গোয়াল নিব, সকালে ঘাস খাওয়াবো, ছাগল বড় হবে বিক্রি করব। কিন্তু আজকে আলোচনা শুনলাম তো বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে ভালো করে লালন পালন করা যায়, ডাক্তার দেখাইতে হবে রোগ হইলে, তারপর কিভাবে খাবার খাওয়াইতে হবে,
2: কিভাবে খাইলে ছাগল তাড়াতাড়ি বড় হবে,
5: হ্যাঁ অনেক কিছু শিখলাম ভাই।
1: এবং একই সাথে কিভাবে এই পশু সুস্থ থাকবে,
5: ওই যে ডাক্তার দেখাইতে হবে রোগ টোক হইলে, আগে ব্যবস্থা নিতে রোগ না হয়।
1: দেখ শোনার পরে তোমার মনটা ভালো হয়েছে, তোমার মন এবং সকলের মন ভালো করার জন্য এখন একটা গান শোনাচ্ছি,
5: আরো চমৎকার।
1: চলো আমরা একটা গানই শোনাচ্ছি। হ্যাঁ

0: গান শুনলা, খুব ভালো লাগলো।
1: ও ভালো লাগলো,
0: তবে আরেকটা জিনিস ভালো লাগলো যে আমার দেখে বেশি করে নাসির ভাই, বুঝছো?
2: আচ্ছা,
0: নাসির ভাই দেখলাম যে গত কয়েকদিন আগে তার বাড়ির পাশে যে ছোট্ট যে খালটা ছিল না, এটা ওই যে নালা হয়ে গেছে, খাল ছিল,
2: এখন ছোট নালা হয়ে গেছে,
0: এটারে উনি আবার খাল বানিয়ে ফেলেছেন।
3: তবে এটা কিন্তু আমি নিজের উদ্যোগে বানাইছি, বুঝছো?
0: এটা নিজের উদ্যোগে আমাদেরকে করতে হবে,
2: মানে বর্ষাকালে ছোটখাটো নৌকা চলবো নাকি,
3: সরকারের উপরে নির্ভর করে তো চলবো না,
0: তাই না? এই নালাটা এখন খাল হয়েছে, কি সুন্দর পানি যাচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে, আমাদের পরিবেশ বাঁচতেছে। এবং এই খালের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, মনে করো যে শুষ্ক মৌসুমে তো পানির দরকার,
4: খাল দিয়ে পানি
2: আসবে।
1: শোনো বাবুল ভাই, এই যে ধরো খালের আশেপাশে যে জায়গাগুলো পয়দা থাকে না, আচ্ছা এই জায়গায় যদি তুমি গাছ লাগাও, পেঁপে গাছ লাগাও, তারপরে তোমার
2: বিভিন্ন ফল গাছ
1: লাগাও, যা লাগাও খুব সুন্দর ভাবে হয়, আর পানি দেওয়ার তো কোনো অসুবিধাই নাই, খালি পানি দেওয়ার সুন্দর ভাবে দেওয়া যাবে।
0: তুমি খাল সম্পর্কে আমরা শুনলাম,
4: আগে পিছে নেট দিয়ে মাছ চাষ করুন, যায় না তো যায়,
0: তোমাদেরকে আমি এবার একটু এই যে খাল খননের কি উপকারিতা সে সম্পর্কে একটু জ্ঞান মনে করো না,
2: প্রশিক্ষণ
3: আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
2: তাহলে শুনি,
5: সঞ্জুয়ে এখন কিন্তু আর বৈশা থাকনের টাইম নেই, সবাই একসাথে দেশ গঠনে কাজ করতে হইব।
6: হ্যাঁ, তুই ঠিকই বলছিস রানা, অনেক ত্যাগের পর আমাগো দেশে একটা নির্বাচিত সরকার আসছে, এখন সবাই রে দেশ গঠনে আগে আসতে হইব।
5: অবশ্যই, নিজেকে ভালো থাকার জন্যই আমাগো কাজ করতে হইব।
6: তাইলে শোন, তোরে একটা দারুণ খবর দিই, বর্তমান নির্বাচিত সরকার খাল খননের উদ্যোগ নিছে, জানোস তাতে কিন্তু মেলা সুবিধা আছে।
7: দুই বন্ধু বৈশা বৈশা কি কি পরিকল্পনা করতেছো? হ্যাঁ
6: আসো আসো,
5: দেশ উন্নয়নের জন্য আমাদের কি কি করা দরকার তাই নিয়ে কথা বলতেছিলাম।
7: তোমাদের উৎসাহ দেখা আমার খুব ভালো লাগতেছে, আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তাইলে আমাদের দেশ উন্নত হইতে খুব বেশি দিন সময় লাগবে না। আচ্ছা তোমরা খাল খননের কথা শুনছো না?
6: আরে লীরা শুনছি মাইনে, আমরা তো সেই বিষয় নিয়েই কথা বলতেছিলাম।
5: এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাইব এইটা কিন্তু ভালোভাবে জানা দরকার আমাদের।
7: ঠিক বলছো, খাল খননের সুবিধার কথা বইলা শেষ করা যাইব না। এই যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাইব, জলাবদ্ধতা নিরসন হইব, নৌজান নির্বিঘ্নে চলাচল করতে পারব, সেই সাথে পণ্য আনা নেওয়ায় সময়ও বাঁচব, ভূগর্ভস্থ পানির ব্যবহারও সাথে সাথে কমব।
8: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হইল অনেক কর্মসংস্থান সৃষ্টি হইব।
7: আরে মিনা, তুমি কোথা থেকে আসলা?
8: আমি বাড়ির দিকে যাইতেছিলাম, তোমাগো কথা শুইনা যোগ দিলাম।
7: বর্তমান সরকারের বেশ কিছু উদ্যোগের মধ্যে একটা হলো খাল খনন, দীর্ঘদিন এই উদ্যোগ বন্ধ থাকার কারণে আমাগো অনেক ক্ষতি হইছে।
5: সেটা বুঝতে পারতেছি, খালগুলা শুকিয়ে যাওয়ার ফলে যেখানে সেখানে ময়লা আবর্জনা পইরা থাকায় রোগ ব্যাধি সব বাইরে যাইতেছে।
8: শোনো, আমাগো দেশ হইল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হইল শুকনা মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
6: হ্যাঁ, তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
7: সাথে সাথে খাল খনন পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
5: আমি বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল নদী খনন ও পুনর্খনন এখন সময়ের দাবি।
8: ঠিক বলছো, এই কর্মসূচি বাস্তবায়ন হইলে দেশের পানি সম্পদের সঠিক ব্যবহার সম্ভব হইব, কৃষিকাজে পানি সরবরাহ বৃদ্ধি পাইব।
6: শোনো, যে এলাকায় খাল বা কোনো জলাশয় থাকে সেখানে তাপদাহ কম থাকে, বুঝছো? জানোই তো পৃথিবীর উষ্ণতা তো দিন দিন বাড়তেছে।
7: হ্যাঁ, এই কথাটা একেবারে তুমি ঠিক বলছো, এই জন্যই তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করছিলেন, যা সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন, খাদ্য স্বনির্ভরতা অর্জন ও পরিবেশ উন্নয়নে সহায়তা করছিল।
5: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাইবে।
8: আরো আছে, খেতে পানি দেওয়ানোর জন্য আর চিন্তা থাকবো না, ফসল উৎপাদন বাড়বো, এই ফসল কাটার জন্য লোক আনতে হইব। দেখলা খাল খনন কেমনে মানুষের কাজের ব্যবস্থা করলো?
7: আমাদের গ্রামের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে স্বীকৃতি লাভ করবো এই খাল খনন।
5: তবে কেন আর বসে থাকা,
6: চলো করি ভাই খাল খনন।
7: বাঁচবো মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে
5: আনন্দের।
0: আশা করি যারা শুনলা তারা নিজের খাল অন্যের খাল সব খাল খনন করবে,
1: সবাই মিলে কাজ করবে। ওই যে তো কয় না যে দশে মিলে করি কাজ,
2: খারিজ দিলা হিলাস।
4: এত সুবিধা, আমার দুঃখ, আমার বাড়ির পাশে খাল নাই।
0: লাউর উপকারিতা বলো কি কি? এবং লাউর ডাটা আমরা তো সাধারণ ভাবে লাউ চাষ করি, কিন্তু উত্তম ভাবে কিভাবে ভালোভাবে এটা করা যায় এটা শিখলে নিশ্চয় আরো ভালো হবে।
1: শিখলে তো তোমার উত্তম ফলন হবে।
0: অবশ্যই উত্তম ফলন হলে মনে করো যে আমাদের প্রামাণিক ভাবে দাও তো বেড়ে যাবো,
1: এবং উত্তম
0: খাওয়াটা উত্তম রূপে হবে
1: এবং খাইতে পারবো।
0: হ্যাঁ, চলো আমরা শুনি একটা সাক্ষাৎকারের মাধ্যমে।
4: আচ্ছা শুনি।
9: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আসর থেকে। উত্তম কৃষি চর্চা, নিরাপদ রপ্তানি এবং আমাদের খাদ্য যেন নিরাপদে আমরা পেয়ে থাকি বা ভক্ষণ করতে পারি, সে কারণে এই চর্চা বা এই পদ্ধতিটাকে প্রচারিত করা হচ্ছে এবং কৃষকদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়ে জ্ঞাত করা হচ্ছে। আজকে আমরা জানব উত্তম কৃষি চর্চা বা গ্যাপ অনুসরণ করে লাউ চাষ কিভাবে করা যাবে সে বিষয় নিয়ে। আর এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর আলভেলি আফিফা মীর, সিনিয়র সহকারী পরিচালক উদ্যান, উদ্যান উন্নয়ন বিভাগ, বিএডিসি, কৃষি ভবন, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
10: ধন্যবাদ আপনাকে।
9: আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই, এই যে বলছিলাম উত্তম কৃষি চর্চা বা গ্যাপ, এটা আসলে কি?
10: নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে উদ্যান জাতীয় ফসল, বিশেষ করে সবজি ও ফল চাষে খামার পর্যায় থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে নিরাপদ এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন ও সংগ্রহোত্তর প্রক্রিয়ার যেসব চর্চা বাস্তবায়ন জরুরি এবং গুরুত্বপূর্ণ, সেগুলিকেই উত্তম কৃষি চর্চা হিসেবে বর্ণনা করা হয়। বাংলাদেশে বিষয়টি নতুন হলেও বিশ্বব্যাপী উন্নত দেশগুলো অনেক আগে থেকে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে সবজি ও ফলমূল উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে।
9: আপনি বলছিলেন আমাদের দেশে এটা নতুন একটা পদ্ধতি, এখন যদি একটু জানতে চাই এই যে লাউ চাষের কথা আমরা বলছি আজকে, একজন কৃষক কিভাবে উত্তম কৃষি চর্চা বা গ্যাপ অনুসরণ করে লাউ চাষ করবে এটা একটু বলবেন।
10: এই উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের জন্য উত্তম কৃষি চর্চা মানদণ্ডের 5টি মডিউল বাধ্যতামূলকভাবে ব্যবহার নিশ্চিতকরণ করতে হবে। এর জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গ্যাপ স্ট্যান্ডার্ড অনুসরণ করে 10টি সবজি এবং 5টি ফলের উত্তম কৃষি চর্চার প্রোটোকল নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে বেগুন, লাউ, করল্লা, চিচিঙ্গা, বাঁধাকপি, বরবটি, পটল, পেঁপে, আলু এবং কচুরলতি। লাউ চাষে কৃষক অবশ্যই এই গ্যাপ প্রোটোকল ভালোভাবে পড়বেন এবং নির্দেশনা অনুসরণ করে লাউ উৎপাদন করবেন।
9: আপনি বলছিলেন প্রোটোকলের কথা, গ্যাপ প্রোটোকলের কথা, আমরা এবারে একটু এই বিষয়টাই জানতে চাইবো যে গ্যাপ প্রোটোকল অনুযায়ী যদি লাউ চাষ করতে হয় তাহলে একজন কৃষকের অবশ্য করণীয় বিষয়গুলো কি কি?
10: একটি চাষ পদ্ধতি আসলে অনেক বিস্তারিত বিষয়, বলা সময় সাপেক্ষ। সংক্ষেপে গুরুত্বপূর্ণ ও অবশ্য করণীয় কাজগুলি আমি বলছি। বেলে দোআঁশ মাটির ভালো জমি নির্বাচন এবং জমির মাটি ও সেচের পানি পরীক্ষা করে ওই মাটির উপযোগিতা নির্ধারণ করতে হবে। লাউ চাষের জন্য জমির লেআউট বা নকশা নির্ধারণ করতে হবে। বেডে মাদা তৈরি করে লাউ চারা রোপণ করতে হবে এবং সেচের জন্য অবশ্যই নালা থাকবে। উচ্চ ফলনশীল ভালো জাত নির্বাচন করতে হবে, যেমন বাড়ি লাউ চার বা ডায়না, ময়না ইত্যাদি। সঠিক জাতের ভালো বীজ ক্রয়ের জন্য নিবন্ধিত বীজ ডিলারের নিকট থেকে বীজ ক্রয় করতে হবে। বীজবাহিত রোগ এবং ছোট চারায় ছত্রাকের আক্রমণ রোধ করতে প্রোভেক্স দ্বারা বীজ শোধন এবং ব্যাভিস্টিন স্প্রে করে বীজতলার মাটি শোধন করতে হবে। এছাড়া বীজতলা প্রস্তুতের সময় ট্রাইকোডার্মা সার ব্যবহার করলে সেটা জৈব মাটি শোধকের কাজ করে। চারা ছোট অবস্থায় বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা ভালো। বীজতলা এবং মূল জমি নাইলন নেট দিয়ে ঘিরে দেওয়া উচিত, এতে পোকা ও রোগের সংক্রমণ কম হবে। মূল জমিতে পলিথিন মালচ ব্যবহার করা ভালো, এতে জমিতে আর্দ্রতা ও তাপমাত্রা ঠিক থাকে, আগাছা জন্মায় না, ফলে শ্রমিক খরচ কম লাগে। মূল জমিতে অবশ্যই একটি সাইনবোর্ড লাগাতে হবে যেখানে লাউয়ের জাত, চারা রোপণের তারিখ, জমির পরিমাণ, কৃষকের নাম, ঠিকানা ইত্যাদি তথ্য লেখা থাকবে, এবং গাছ একটু বড় হলে গাছের গোড়ার দিকের শোষক শাখাগুলো কেটে দিতে হবে এবং বাউনি ও মাচা দিতে হবে। মাটি ও পানি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক জমির সার ও সেচ ব্যবস্থাপনা করতে হবে। জমিতে সার, সেচ, বালাইনাশক প্রয়োগ করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ ও দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করতে হবে। ফসল সংগ্রহের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বাজার চাহিদা অনুযায়ী আকার ও পুষ্টতা বিবেচনা করে গাছ থেকে বোটা সহ লাউ সংগ্রহ করতে হবে। সংগ্রহের পর মাটির সংস্পর্শে রাখা যাবে না, ক্রেটস, বাঁশের ঝুড়ি বা কার্টুন ব্যবহার করা উচিত। লাউ চাষে করণীয় সকল কাজ কোন কোন তারিখে এবং কোন কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী করা হয়েছে তার বিস্তারিত তথ্য একটি খাতায় লিখে রাখতে হবে, যেমন জাতের নাম, বীজ বপনের তারিখ, জমিতে চারা রোপণের তারিখ, সার, কীটনাশক ও সেচ প্রদানের তারিখ, প্রয়োগকৃত বালাইনাশকের নাম, সার ও কীটনাশক প্রয়োগের মাত্রা, প্রয়োগকারীর নাম, ফসল সংগ্রহের তারিখ ইত্যাদি তথ্য অবশ্যই একটি খাতায় লিখে রাখতে হবে এবং খাতাটি সংরক্ষণ করতে হবে। বীজ, সার, কীটনাশক, বালাইনাশক ক্রয়ের সকল রসিদ এবং কৃষি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপত্র ও পরামর্শপত্র সমূহ সংগ্রহ করে রাখতে হবে।
9: এবার একটু জানতে চাই, গ্যাপ প্রোটোকল অনুসরণ করে লাউ উৎপাদনে সার ও বালাই ব্যবস্থাপনায় কি কি বিষয় বা কোন বিশেষ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো একটু বলবেন।
10: ফসলকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখার জন্য যৌক্তিকভাবে পরিমিত মাত্রার সার, সেচ ও বালাইনাশক প্রয়োগ করতে হবে। সেচের পানি অবশ্যই বিশুদ্ধ ও নিরাপদ হতে হবে, প্রয়োজন অনুযায়ী নালাতে সেচ দিতে হবে, রোগাক্রান্ত গাছের পাতা ও ফল অপসারণ করতে হবে, বেশি আক্রান্ত হলে সম্পূর্ণ গাছ তুলে জমি থেকে দূরবর্তী স্থানে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে, ক্ষতিকর পোকা মাকড় যেমন মাছি পোকা দমনে সেক্স ফেরোমেন ফাঁদ এবং জ্যাসিড, সাদা মাছি ও অ্যাফিড দমনে হলুদ আঠালো ফাঁদের ব্যবহার উত্তম, জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহার বেশি করতে হবে, প্রয়োজনে রাসায়নিক সার, ছত্রাকনাশক ও বালাইনাশক ব্যবহার করা যেতে পারে, তবে সেটা অবশ্যই কৃষি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপত্র ও পরামর্শ অনুযায়ী পরিমিতভাবে প্রয়োগ করতে হবে।
9: আপনি বলছিলেন জৈব বালাইনাশকের কথা, একটু জানতে চাইবো এই যে জৈব বালাইনাশকের কথা বলছেন, এই ক্ষেত্রে অর্থাৎ এই যে গ্যাপ প্রোটোকলের ক্ষেত্রে কি কি জৈব বালাইনাশক ব্যবহার করা যাবে?
10: বাংলাদেশে যেসব ধরনের জৈব বালাইনাশক এখন পাওয়া যাচ্ছে, যেমন লাউয়ের ক্ষতিকারক পোকা পামকিন বিটল দমনে জৈব কীটনাশক বায়োম্যাক্স এম অথবা বায়োনিম প্লাস 1 মিলি/লিটার হারে ব্যবহার করা যাবে, আক্রমণ বেশি হলে রাসায়নিক কীটনাশক যেমন সেভিন ব্যবহার করা যেতে পারে, লাল মাকড় দমনে জৈব বালাইনাশক ফিজিটিমাইট ইকোম্যাক 1 মিলি/লিটার হারে ব্যবহার করতে হবে, আক্রমণ বেশি হলে রাসায়নিক কীটনাশক যেমন ভার্মিটেক 1 মিলি ব্যবহার করা যেতে পারে পার লিটারে, জেসিড, সাদা মাছি ও অ্যাফিড দমনে জৈব বালাইনাশক বায়োক্লিন 5%, জৈব কীটনাশক ফাইটোক্লিন, বায়োম্যাক্স এম, সাকসেস ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।

0: বাবা বাবা, লাউ তো মানে চাষ শুনলাম না,
1: আমার তো মনে হলাম শিখলাম এবং সবাই রে শিখাইতো বুঝায় কইতো।
2: এত সুন্দর করে চাষ করলে যদি এত ফল পাওয়া যায়, শতভাগ ফলন, এইভাবে আমরা করবো,
0: আমরা চাষ করব, নিজেরা স্বাবলম্বী হব, দেশকে এগিয়ে নিয়ে যাব, সবাইকে স্বাবলম্বী করবো,
3: আমাদের
0: তাইলে চলো বাড়ি যাই। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। সম্পাদনায় ছিলেন মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভীন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রনিয়া সুলতানা। তাহলে চলো যাই,
2: চলো।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সামিনা চৌধুরী। প্রথম গানের গীতিকার ডক্টর আরিফ, সুর করেছেন নকিব খান।

0: বাজে বারোটা, আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল 9টায় 53% এবং সন্ধ্যে 6টায় 52%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:11 এবং অস্ত যাবে সন্ধ্যা 6:42। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland rehopos valid till 1 AM says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Some places of Chattogram and Sylhet divisions and a few places of Mymensingh, Rajshahi, Khulna and Borishal divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Otherwise, mainly dry weather is likely to prevail else over the country with partly cloudy sky. Mild heat wave is sweeping across Rajshahi, Rangpur and Khulna divisions along with Dhaka, Tangail, Mymensingh, Narshindi, Chaandpur, Brahmanbaria and Potokali districts and it may continue. Day temperature may remain nearly unchanged and slight rise in night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Saidpur 37.5 degrees Celsius and the minimum was at Sylhet 23.7 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 36.4 degrees Celsius and minimum 26.8 degrees. Humidity recorded in air at 9 AM was 53% and at 6 PM 52%. Sunrise over Dhaka tomorrow at 5:11 AM and sunset at 6:42 PM. And that's all for weather for this time.
0: Onushthan Bangladesh Betarer Shokol Kendro Theke Ek Joge Procharito Holo. বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা তিরিশ মিনিটে। রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত নটা পাঁচ মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গানে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত দশটায়। জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম, সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়াঙ্কা শুকুল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করেন। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। ১৯৮৭ সালের ১৫ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৪০তম সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ক্ষতিগ্রস্ত ৭২৪ জন কৃষকের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম প্রধান অতিথি চাল ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় তিনি বলেন, চলতি মৌসুমে উজানের পানি ও অতিবৃষ্টিতে ভৈরবের ৭টি ইউনিয়ন ও পৌরসভায় ক্ষতিগ্রস্ত ২৪৪ জন কৃষককে ৩ মাস ১৫ কেজি করে চাল ও নগদ ৩,০০০ টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার কৃষি ও কৃষকের সার্বিক কল্যাণ এবং প্রান্তিক মানুষের নানামুখী উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদ উল আজহার টানা ৭ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকে বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশন, বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মস্থলমুখী মানুষের আগমন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল থেকে সব ধরনের অফিস আদালত ও আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ার মধ্য দিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে রাজধানী শহর ঢাকা। বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠেছে গাজীপুর সাফারি পার্ক। আজ সকাল থেকেই পার্কের প্রধান ফটক ও কোর সাফারি পার্ক এলাকায় টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় হাজারো দর্শনার্থীকে। পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটাতে পার্কে ভিড় করেন দর্শনার্থীরা। নরসিংদীতে চলতি মৌসুমে বোরো ধান কাটা শেষ পর্যায়ে রয়েছে। অধিকাংশ জমির ধান ইতোমধ্যে কাটা শেষ হলেও শেষ পর্যায়ের কিছু জমিতে এখনও কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। এ মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ ও ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। তবে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হওয়ায় জেলার বিভিন্ন এলাকায় পাকা ও আধা পাকা ধান মাঠে হেলে পড়ায় অতিরিক্ত শ্রমিক এবং সময় বেশি লেগেছে। জেলা কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে জানানো হয়েছে,

0: সাথে ধান কাটার সময় বৈরি আবহাওয়া থাকার পরও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:11 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:42 মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05 মিনিটে।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: কেন মাস্টার ভাই তো সুন্দর পাঞ্জাবি পরেছে, আমাকে জরুরি নাবু দেওয়া নাকি সুন্দর শাড়ি পরেছে।
3: যাই হোক, আজকের যে আসর শুরু করার আগে বলি যে অনেকেই তো ইতিমধ্যে গ্রাম ছাড়তে শুরু করেছেন, এটি খেয়াল করেছো কি যে গাছ লাগানো হয়েছে কিনা?
4: এবারে
5: যে ফলের গাছ, ঔষধি গাছ, সব গাছই না লাগাইছি।
2: আমার একটা কথা মাস্টার ভাই, যে আমাকে যারা শহরের থেকে আত্মীয় স্বজন যারা আইসে, এরা তো সব শহরে ফিরতেছে, এখন আমাকেও চিন্তা হইলো এরা যেন সুস্থ সুন্দর ভাবে তারা যেন তাকে জায়গায় যায় পৌঁছায়, কোন রকম দুর্ঘটনা যেন না হয় সেই দিক থেকে চিন্তা ভাবনা
4: করা যাবে না, যানবাহনে কোনো জায়গায়।
3: একদম ঠিকই বলেছো। আর চলো আজকে যে বিষয় নিয়ে আমরা শুনবো, মাঠে ও গুদামে ডাল ফসলের ক্ষতিকর পোকামাকড় সমূহ এবং তাদের দমন ব্যবস্থাপনা, এটা আমাদের সবারই জানার দরকার। সবারই এটা জানা দরকার যে মাঠে এবং গুদামে এত আমরা ডাল তৈরি করলাম, ডাল উৎপাদিত হলো, সেই ডাল নিয়ে গিয়ে সংরক্ষণ করলাম, কিন্তু ক্ষতিকর পোকামাকড় যদি তাতে ধরে তো চলো এখন শুনবো তাহলে মাঠে ও গুদামে ডাল ফসলের ক্ষতিকর পোকামাকড় সমূহ এবং তাদের দমন ব্যবস্থাপনা। এ নিয়ে বলছেন ডক্টর এস এম মিজানুর রহমান, তিনি অধ্যাপক ও চেয়ারম্যান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সাক্ষাৎকার গ্রহণ করেছেন তার তানিয়া সুলতানা। চলো আমরা শুনি।
6: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে। আজ আমরা কথা বলবো মাঠে ও গুদামে ডাল ফসলের ক্ষতিকর পোকামাকড় সমূহ এবং তাদের দমন ব্যবস্থাপনা সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে আসরে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এস এম মিজানুর রহমান, অধ্যাপক ও চেয়ারম্যান কীট তত্ত্ব বিভাগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে।
7: ধন্যবাদ।
6: শুরুতেই আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশের প্রধান ডাল জাতীয় ফসল কোনগুলো এবং এদের প্রধান ক্ষতিকর কীট পতঙ্গ সমূহ সম্পর্কে।
7: বাংলাদেশের দক্ষিণ উত্তর পশ্চিম জেলাসমূহে ব্যাপকভাবে মসুর, মুগ, খেসারি, মাসকলাই, ফেলন ও মটর চাষাবাদ হয়। বাংলাদেশে ডাল ফসলের মধ্যে চাষযোগ্য এলাকা ও মোট উৎপাদনের দিক থেকে খেসারি প্রথম, মুগ দ্বিতীয়, মসুর তৃতীয়, মাসকলাই চতুর্থ এবং ছোলা পঞ্চম অবস্থানে আছে। কিন্তু ব্যবহার ও জনপ্রিয়তার দিক থেকে মসুর প্রথম স্থান লাভ করে আছে। মাঠে ও গুদামে ডাল জাতীয় ফসল

0: নানা ধরনের কীট পতঙ্গের আক্রমণ দেখা যায়, যেমন জাপ পোকা মসুর মুগ মাসকলাই ছোলা ও খেসারিতে আক্রমণ করে। মুগ ডাল ফসলে ফ্লি বিটল চারা ফুলের থ্রিপস পাতা মোড়ানো পোকা ফুল ও ফল ছেদক পোকার আক্রমণ হয়। ছোলা মুগ মাসকলাই ও মসুরিতে ফল ছেদক পোকার আক্রমণ হয়। মটর ডাল ও মাসকলাইয়ে বিছা পোকার উপদ্রব দেখা যায়। তাছাড়া সংরক্ষণাগারে বা গুদামে প্রায় সব ধরনের ডালে শুশরি বা ব্রুকিড বিটলের আক্রমণে ব্যাপক ক্ষতি দেখা যায়।
1: এ পর্যায়ে জানতে চাইব এসব কীট পতঙ্গ, যেসব কীট পতঙ্গের নাম আপনি বললেন, এসব কীট পতঙ্গের মাঠ ফসলে আক্রমণ, ক্ষতির ধরন এবং দমন ব্যবস্থাপনা সম্পর্কে।
0: জাপ পোকা সাধারণত দলবদ্ধভাবে মসুর মাসকলাই ও খেসারির পাতা কাণ্ড ডগা পুষ্পমঞ্জরি ও ফলে আক্রমণ করে থাকে এবং সেখান থেকে রস চুষে খায়। জাপ পোকা হলদে মোজাইক রোগের বিস্তারে বাহক হিসাবে কাজ করে। আক্রমণের মাত্রা বেশি হলে ডাইমেথোয়েড জাতীয় কীটনাশক যেমন টাফগড় প্রতি 2 লিটার পানিতে 2 মিলিলিটার হারে স্প্রে করতে হবে। ফল ছেদক পোকার আক্রমণে অনুকূল আবহাওয়ায় ছোলার ফলন শতকরা 80%-এরও বেশি কমে যেতে পারে। ফল ছেদক পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য ক্ষেতে পতঙ্গবুক পাখি বসার ব্যবস্থা করার জন্য করা যেতে পারে। ছোলার মধ্যে আন্তঃফসল যেমন ধনিয়া গম সরিষা তিসি ইত্যাদি ফসলের চাষ করে আক্রমণের মাত্রা কমানো যেতে পারে। আক্রমণের মাত্রা বেশি হলে থায়ামেথোক্সেম প্লাস ক্লোরানট্রিনিলিপ্রোল যেমন ভিটাকো 40 WG প্রতি লিটার পানিতে 0.15 গ্রাম হারে মিশিয়ে 7-10 দিন পরপর স্প্রে করতে হবে। মুগ ডাল ফসলে ফ্লি বিটল চারা ও ফুলের থ্রিপস পাতা মোড়ানো পোকা ফুল ও ফল ছেদক পোকার আক্রমণ হয়। আক্রমণের মাত্রা বেশি হলে আইসোপ্রোকার্ব জাতীয় কীটনাশক যেমন মিপসিন 75 WP প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া গরম ও শুষ্ক আবহাওয়ায় মুগ ফসলে থ্রিপসের ব্যাপক আক্রমণ দেখা দেয়। আক্রমণের মাত্রা ব্যাপক পরিলক্ষিত হলে ক্লোরফেনাপির যেমন ইন্ট্রিপিড 10 SC প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হারে মিশিয়ে 7 দিন পরপর 1-2 বার স্প্রে করতে হবে। অথবা ইমিডাক্লোপ্রিড জাতীয় কীটনাশক যেমন ইমিটাফ 20 SL প্রতি লিটার পানিতে 0.5 মিলিলিটার হারে মিশিয়ে 7-2 দিন পরপর স্প্রে করতে হবে। এছাড়া মুগ গাছে ফুল ধরার সময় থেকে ফুল ও ফল ছেদক পোকার আক্রমণ দেখা দিতে পারে। এক্ষেত্রে থায়ামেথোক্সেম এবং ক্লোরানট্রিনিলিপ্রোলের মিশ্রণ যেমন ভিটাকো 40 WG প্রতি লিটার পানিতে 0.15 গ্রাম হারে মিশিয়ে 7-10 দিন পরপর স্প্রে করতে হবে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইব ডাল ফসল সংরক্ষণকালীন সময়ে গুদামে বা বাড়িতে পোকা কিভাবে ক্ষতি করে এবং তা থেকে পরিত্রাণের উপায় কি।
0: ডাল বীজ গুদামে বা বাড়িতে সংরক্ষণকালে শুশরি পোকার আক্রমণে বীজ নষ্ট হয়ে যেতে পারে। এতে বীজ খাওয়ার অনুপযুক্ত হয়ে যায় এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যায়। একটি কথা আমরা সবাই জানি যে গুদামজাত ফসলকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আমরা প্রথমেই আসি গুদামজাত ডাল আমরা কিভাবে শুকাবো। গুদামে বীজ সংরক্ষণের আগে ডাল বীজ সবসময় পরিষ্কার ও শক্ত খোলায় রেখে পাতলা করে ছড়িয়ে কটকটে করে শুকাতে হবে। কোনো সময় বৃষ্টি হলে বীজ পুনরায় শুকাতে হবে। সংরক্ষণের জন্য ডালের দানা শুকিয়ে আর্দ্রতার পরিমাণ 8-9 ভাগ নিয়ে আসতে হবে। শুকনো ডাল দাঁতের নিচে কামড় দিলে যদি খট শব্দ হয় তাহলেই বোঝা যাবে বীজ সংরক্ষণের উপযোগী হয়েছে। এছাড়া সংরক্ষণ পাত্রে আমরা ডাল কিভাবে ভরবো এবং রক্ষণাবেক্ষণ করবো। গুদামজাতকরণের পূর্বে দানা ভালোভাবে পরিষ্কার করতে হবে। ডাল বীজ ঠান্ডা করে তারপর সংরক্ষণ পাত্রে ভরতে হবে। ডালের দানা শুকিয়ে বায়ুরোধী পাত্র যেমন পলিব্যাগ সহ ছালার বস্তা ধাতব বা প্লাস্টিক ড্রামে সংরক্ষণ করতে হবে। অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট বা ফসটক্সিন ট্যাবলেটের 2টি বড়ি প্রতি 100 কেজি গুদামজাত ডালে ন্যাকড়ার পুটলিতে বেঁধে ব্যবহার করলে দীর্ঘ সময় বীজ ভালো থাকবে। বীজের জন্য টন প্রতি 300 গ্রাম মেলাথিয়ন বা সেবিন 10% গুড়া মিশিয়ে পোকার আক্রমণ প্রতিরোধ করা যায়।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। নিশ্চয়ই আমাদের কৃষিজীবী ভাই বোনদের তথ্যগুলি উপকারে আসবে।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
2: ততক্ষণ শুনছিলাম আমরা মাঠে ও গুদামে ডাল ফসলের ক্ষতিকর পোকামাকড় সমূহ এবং তাদের দমন ব্যবস্থাপনা, এ নিয়ে বলছিলেন ডক্টর এস এম মিজানুর রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। গান শুনতে চাচ্ছ তো?
3: গানের ব্যবস্থা কর।
2: গান তো শুনবো, তার আগে যে কাজটা করার দরকার সেটা হচ্ছে কি, যে আমাদের চারপাশে যে সমস্ত খালগুলো পড়ে রয়েছে অথবা কি বলবো নালার মধ্যে পড়ে রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে। সবই তো আর
4: সরকারের উপর তাকিয়ে থাকলে হবে না, নিজেদের দায়িত্ব।
2: আমরা যদি মনে করি যে এই যে ক্যানেলটা এইটুকু যদি আমরা এটাকে যদি খনন করা হয় তাহলে কিন্তু এই চারপাশে লোকের উপকার হবে,
4: তাহলে আমাদেরই উপকার আসলে।
2: প্রশাসনকে আমরা জানাবো, হ্যাঁ আমাদের সব উপকার হবে, আমরা প্রশাসনকে জানাবো, এইটা কিন্তু করতে হবে
5: সবাই মিলে উদ্যোগ নিতে।
4: খালি দেশক ভালোবাসি দেশক ভালোবাসি মুকুট করলে হবে না, এগুলা কাজেও প্রমাণ দেওয়া লাগবে।
2: আসলে তুমি ঠিকই বলেছ যে দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেশ আমার সব বললে হবে না, আমার কাজ করে প্রমাণ করতে হবে যে আমি সত্যিকারের দেশপ্রেমী। হ্যাঁ কথা তো সবাই আমরা বলতে পারি, কিন্তু কাজ কজন করতে পারি?
6: দেশকে ভালোবেসে বসে থাকলে
2: চলবে না রে, চলবে না।
7: আমার সাথে একটা কথা আছে, দেশ আমারে কি দিল সেটা চিন্তা না করে আমি দেশে কি দিতে পারলাম এটাই বড়
4: কথা। তো দেশ এমনি তত্ত্বরে এগিয়ে যাবে।
2: তো চলো, এত সুন্দর সুন্দর কথা যখন বললে আর ঈদের রেশ যখন এখনো রয়ে গেছে,
5: একটা গানের ব্যবস্থা করো,
2: ভালো লাগবে তোমাদের গান শোনাই, খুব ভালো লাগবে। শিল্পী কল্যাণী ঘোষ, গীতিকার ও সুরকার এম এন আখতার। চলো শুনি আমরা।
5: আচ্ছা আচ্ছা শুনি।

0: গান শুনলে শিল্পী ছিলেন কল্যাণী ঘোষ, আর গানটির গীতিকার ও সুরকার এম এন আক্তার। আচ্ছা, এবারে সেই এ সপ্তাহের কৃষি নিয়ে ইসমত জাহান এমিয়াপা, তিনি বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি। তো চলো সেটা শুনি। তার সাথে কথা বলেছেন সজীব দত্ত।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আজকের আসরে স্বাগত জানাচ্ছি, আমি সজীব দত্ত। আমরা আজকে কথা বলবো এই সপ্তাহের কৃষি এ বিষয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসমত জাহান এমি, বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কৃষি মন্ত্রণালয়। আপনাকে স্বাগত। আপনার কাছে শুরুতেই আউশ ধান সম্পর্কে জানতে চাই।
2: এখনো আউশের বীজ বোনা না হয়ে থাকলে অতি দ্রুত বীজ বপন করতে হবে। আউশের উচ্চ ফলনশীল জাতগুলো হল বিড়ি ধান 21, বিড়ি ধান 27, বিড়ি ধান 48, বিড়ি ধান 65, বিড়ি ধান 83, বিড়ি ধান 85, বিড়ি ধান 98, বিড়ি ধান 106 এবং বিনা ধান 19। এসব জাতগুলো চাষ উপযোগী। চারার বয়স 12-15 দিন হলে ইউরিয়া সারের প্রথম কিস্তি হিসাবে একর পূর্তি 18 কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে এবং এর 15 দিন পর একই মাত্রায় দ্বিতীয় কিস্তি উপরি প্রয়োগ করতে হবে। আর ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে জমিতে সার প্রয়োগের সময় ছিপছিপে পানি রাখা সহ জমি আগাছামুক্ত রাখতে হবে।
1: আমন ধান সম্পর্কে জানতে চাই।
2: আমন ধানের ক্ষেত্রে নিচু এলাকায় বোরো ধান কাটার 7-10 দিন আগে রোপা আমনের বীজ ছিটিয়ে দিলে বা বোরো ধান কাটার সাথে সাথে আমন ধানের চারা রোপণ করলে বন্যার বা বর্ষায় পানি আসার আগেই চারা সতেজ হয়ে ওঠে এবং পানি বাড়ার সাথে সাথে সমান্তালে বাড়ে। চারা রোপণের 10-15 দিন পর সামান্য ইউরিয়া ছিটিয়ে দিলে তাড়াতাড়ি চারা বাড়ে এবং ফলন ভালো হয়। এ মাসের মধ্যে রোপা আমনের জন্য বীজতলা তৈরি করতে হবে। এছাড়াও স্বল্প সময়ে অধিক জায়গায় ধানের চারা নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট গভীরতা লাগানোর জন্য রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করতে পারেন। এ যন্ত্র দ্বারা চারা রোপণের জন্য ট্রে অথবা পলিথিন সিটের উপর চারা উৎপাদন করতে হয়। 3-4 পাতা বিশিষ্ট 20-22 দিন বয়সের চারা এ যন্ত্রের সাহায্যে জমিতে রোপণ করা যায়। জমি উর্বর হলে সাধারণত কোনো রাসায়নিক সারের প্রয়োজন হয় না, তবে অনুর্বর হলে প্রতি বর্গ মিটার বীজতলার জন্য 2 কেজি জৈব সার মাটির সাথে মিশিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। প্রতি বর্গ মিটার জমির জন্য 80 গ্রাম বীজের প্রয়োজন হয়। বীজ বোনার আগে অঙ্কুরিত করে নিলে তাড়াতাড়ি চারা গজায়, এতে পাখি বা অন্যান্য কারণে ক্ষতি কম হয়। ভালো চারা পাওয়ার জন্য বীজতলায় নিয়মিত সেচ দিতে হবে, অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, আগাছা দমন, সবুজ পাতা ফরিং ও থ্রিপসের আক্রমণ প্রতিহত করার সহ অন্যান্য কাজগুলো সতর্কতার সাথে করতে হবে। জ্যৈষ্ঠ মাসে আউশ ও বোনা আমনের জমিতে পামরি পোকার আক্রমণ দেখা যায়। পামরি পোকা ও এর কীড়া পাতার সবুজ অংশ খেয়ে গাছের অনেক ক্ষতি করে। আক্রমণের প্রাথমিক পর্যায়ে হাত জাল, গামছা, লুঙ্গি বা মশারি দিয়ে পামরি পোকা ধরে মেরে ফেলতে হবে। তাছাড়াও আক্রান্ত গাছের গোড়া থেকে 5 সেন্টিমিটার অর্থাৎ 2 ইঞ্চি রেখে বাকি অংশ কেটে কীড়া ও পোকা ধ্বংস করতে পারেন। আর যদি আক্রমণ বেশি হয় তাহলে অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় সঠিক সময় প্রয়োগ করতে হবে।
1: এ পর্যায়ে আপনার কাছে পাট এবং তুলা সম্পর্কে জানবো।
2: পাটের জমিতে আগাছা পরিষ্কার, ঘন ও দুর্বল চারা তুলে সেচ দেয়া এসব কাজগুলো এখন করতে হবে। ফাল্গুনী তোষা জাতের জন্য একর প্রতি 40 কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হবে। আর মাটিতে রস না থাকলে বা দীর্ঘদিন বৃষ্টি না হলে হালকা সেচ দিতে হবে এবং বৃষ্টির কারণে পানি জমে থাকলে তা নিকাশের ব্যবস্থা করতে হবে। পাট শাক যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর, তাই নিড়ানির সময় তোলা অতিরিক্ত পাটের চারা ফেলে না দিয়ে শাক হিসাবে ব্যবহার করতে পারেন। এ সপ্তাহে পাটের বিছা পোকা বা ঘোড়া পোকা জমিতে আক্রমণ করতে পারে। বিছা পোকা দলবদ্ধভাবে পাতা ও ডগা খায়, আর ঘোড়া পোকা গাছের কচি পাতা ও ডগা খেয়ে পাটের অনেক ক্ষতি করে। বিছা পোকা ও ঘোড়া পোকার আক্রমণ রোধ করতে পোকার ডিমের গাধা পাতার নিচ থেকে পোকা সংগ্রহ করে মেরে বা পুড়িয়ে ফেলতে হবে। আর জমিতে ডালপালা পুঁতে দিলে পোকা খাদক পাখি যেমন শালিক, ফিঙ্গে এসব পোকা খেয়ে আমাদের দারুণ উপকার করে। আর যদি আক্রমণ বেশি হয় তাহলে অনুমোদিত কীটনাশক সঠিকভাবে সঠিক সময় সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন। তুলার ক্ষেত্রে আমরা জানি যে আগামী আষাঢ় শ্রাবণ মাস তুলা বীজ বপনের উপযুক্ত সময়, তাই আপনারা যদি তুলা চাষের উপযোগী জমি থাকে এবং আপনি তুলা চাষে আগ্রহী হন তাহলে তুলা উন্নয়ন বোর্ডের নিকটবর্তী অফিস বা ইউনিটে যোগাযোগ করতে পারেন।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।
2: আপনাকেও ধন্যবাদ।

0: ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা।
1: তাল গাছ সব গাছকে ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে।
0: আরে তাল গাছের মাথা তো ন্যাড়া, পাতা নাই, এমন হইল কেমনে?
2: ঠাডা পুইরা এমন সর্বনাশে ছেড়ে বইন।
0: ঠাডা মানে তো বজ্রপাত, কও কি মিয়া?
3: বৃষ্টি তুফান শুরু হয়েছে, অহন বাইরে খাড়ায় কথা না কইয়া তাড়াতাড়ি ঘরে আসো সবাই, ঠাডাও পড়বো।
1: গাড়িটা রাহুম কই ভাবি?
3: ওই যে উদলা নতুন গরুর ঘরে ঢুকায় দেন ভাই।
1: আচ্ছা,
2: আমিও গরু ছাগল গুলা ঘরে আইনে রাখি।
3: ঠাডা পড়তেছে, আপনি এক পাও নড়বেন না।
0: ম্যাগের ডাক শুনলে গরু ছাগল গুলা নিজে নিজে বাড়িতে শুইটাইবো ভাই যা।
3: ওই যে আবার
1: এমন দিনে বজ্রপাত বেশি হয় আর ঘন ঘন হয়। এই সময় ঘরের বাইরে খোলা মাঠে বিদ্যুতের তারের নিচে লম্বা বড় গাছের পাশে নদীতে নৌকায় পানির কাছে ঠাকুরটা নিষেধ।
0: শুনছি ওইসব জায়গা হইল বিদ্যুতের জমাট ঘর, মানে ইলেকট্রিক চার্জ খুব বেশি। বজ্রপাত হইলেই মানুষ বা অন্য কোনো প্রাণীর শরীরের রক্ত ওই বজ্রপাতের বিদ্যুৎ যখন তখন কাছে টানে, শরীর পুইড়া ছাই হইয়া যায়।
2: কোন কি ভাবি?
1: হ্যাঁ, এই জন্যই বজ্রপাত শুরু হইলে পথচারীদের হাতের আংটি, ঘড়ি, ছাতা, সোনারূপার অলংকার, চাবি আর চাষি ভাইদের কাঁচি, খুন্তি, কোদাল সব খুইলা কমপক্ষে 50 হাত দূরে সরায় রাখতে হয়। ধাতুর তৈরি জিনিস চুম্বুকের মতন বিদ্যুৎ রে কাছে টানে।
0: সোজা খাড়ায় না থাকিয়া শুকনা মাটিতে শুয়া পড়তে হয়, খাড়া হইলেই বিপদ।
3: হ লম্বা গাছের নিচে থাকোনো মানা, ওই লম্বা গাছও চুম্বুকের মতন ঠাডা, মানে এই বজ্রপাতের বিদ্যুৎ কাছে টানে, কেউ রক্ষা পায় না।
2: এইসব শুনেই তো সরকারি বিধি মতন পুকুর পাড়ে কড়া তাল গাছ লাগাইছিলাম, ঠাডা কইরা 3-4টা গাছ একেবারে ছাই হয়ে গেছে। আবারও বেশি করে তাল গাছ লাগানো লাগ।
3: আজ আবার শুরু হয়েছে, শহরের দালান ঘরে দেওয়ালে লম্বা চুম্বুক মিশানো লোহার দণ্ড লাগানো থাকে, জ্বরের দিনে ঠাডা পড়ার সময় বিদ্যুৎ নিরোধক হিসেবে ওই দণ্ড বিদ্যুৎ চুইসা নিয়ে ঘরবাড়ি রক্ষা করে।
1: এই সব বিষয়ে আবহাওয়া বিভাগ সতর্কবাণী প্রচার করেছেন, ওইসব মাইনা চললে কোনো বিপদই ঘটবো না।
0: তাইলে আসেন সবাই বলি,
3: বজ্রপাত চলাকালীন বিধি নিষেধ মাইনা চলি,
1: জানমাল রক্ষার কথা সবাই রে বলি।
4: এ সপ্তাহের কৃষি শোনা হলো। দেখো এই যে বজ্রপাতের কথা আমরা বলে থাকি, এখন কিন্তু ঘন ঘন বজ্রপাত হয়।
5: ওরে আল্লাহ,
4: তুমি যখন বলছিলে যে তাল গাছের অভাবে এত,
5: বড় বড় গাছ লাগাইতে হবে, তাল গাছ, বিশেষ করে তাল গাছ যেগুলো লম্বা গাছ এগুলো বেশি বেশি লাগাইতে হবে।
6: এই ঠাডার জন্য তো সবাই বলে বড় যত লম্বা গাছ লাগানো।
5: আজকেও দেখলে না যে পরিমাণ ঠাডা পড়লো, ওরে
7: অনেক ভয় পাইছি,
5: অনেক ভয় পাইছি ভাই, অনেক ভয় পাইছি।
4: তো যাক, আমাদের কিন্তু বজ্রপাত সম্পর্কে প্রায় বলা হচ্ছে আমাদের বেতারে, টেলিভিশনে বজ্রপাত থেকে সতর্ক থাকতে বলা হচ্ছে। বলা হচ্ছে যে মুহূর্তে দেখছেন যে আকাশ ঘন মেঘে ঢেকে গেছে, দেখা যাচ্ছে যে প্রচন্ড ঝড় বৃষ্টির একটা আশঙ্কা দেখা যাচ্ছে, তখন ঘর থেকে না বেরোনোই উচিত। যারা নাও ছেড়ে দিয়েছেন তাদেরকেও নাওটা কুলে রাখা উচিত এবং এই সময়টা খুব সাবধান থাকা উচিত, তাই না?
5: মনে করো যাদেরও বাইর হয়ে গেছে, তাদের মনে করো যে ওখানে গাছের নিচে যাওয়া যাবে না,
6: বড় তাৎক্ষণিক ব্যবস্থা
5: নিতে হবে, কানের মধ্যে আঙ্গুল দিয়ে বসি পড়া লাগবে যদি বজ্রপাত হয়,
6: আর নিরাপদ জায়গায়
5: যতটা সম্ভব নিরাপদ জায়গায় একটু যাওয়া লাগবে।
8: না আর ঘরের মধ্যে থাকলে ওদের জানলার কাছে যাওয়া যাবে না, আর ওদের
4: আমরা এই সমস্ত সময় যে আজকাল যে বিশেষ করে বজ্রপাত হয় বা কোনো জায়গায় কোন হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে গেল, আমরা উদ্ধার করার থেকে বেশি
5: ছবি তোলা নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।
6: বিভিন্ন দুর্ঘটনার সময় ছবি তুলে ওইটা করা যাবে না,
4: তাকে উদ্ধার করা তার সেবায় এগিয়ে যাওয়ার থেকে বড় কাজ হচ্ছে ছবি তোলা, এটাও কিন্তু ঠিক না,
5: খুবই অন্যায় কাজ। বড় অসহযোগিতা হয়, বেশি বেশি মানুষের ভিড় হয়, তখন কি হয় যে মনে করো যে যারা উদ্ধার কর্মী তারাও পৌঁছাবার পায় না সেই জায়গায়, তাই না মাস্টার ভাই?
4: হ্যাঁ, আমাদের নিজের বোঝা উচিত যে আমরা যেন মোবাইলে একেবারে আসক্ত না হয়ে পড়ি। আমাদের আগে তো কাজ নিজেকে বাঁচানো, অপরকে কি করে বাঁচানো যায়, অপরের জন্য আমরা কি সুযোগ সৃষ্টি করতে পারি, সেটা না করে আগে আগে ছবি তোলা এই জিনিসটা খারাপ।
6: সবাই মিলে সহযোগিতা করত,
4: কি বলো তুমি জোনা ভাই, কি বলো?
8: সেটাই তো করছি,
6: বিপদে আগে যাই,
8: খালি মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে না।
4: তো আমাদের আজকের আসরের কাজ এ পর্যন্তই, আসরের সময়ও প্রায় শেষ। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি।
6: আচ্ছা, চলো যাই, উঠি।

0: বাংলাদেশ বেতার আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় বৈশাখী খাতুন, করণ শিকদার এবং আমি লায়লা পারভিন কেয়া। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রাশেদুল ইসলাম ও এস এম আল জুবায়ের, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমাদের শুনছেন, আপনাদের প্রত্যেককে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান দুরবার। সৈনিক ভাই ও বোনেরা, দুরবার অনুষ্ঠানে আপনাদের জন্য আজকের নিবেদন চিত্রকৃতি। তার আগে জানিয়ে দিই আপনাদের সাথে রয়েছে আমরা কজন। আমি কনুজ সিকদার,
1: আমি লায়লা পারভিন কেয়া,
2: এবং আমি বৈশাখী।
0: সৈনিক ভাই বোনেরা, বলছিলাম চিত্রগীতির কথা। হ্যাঁ বন্ধুরা, চিত্রগীতি অনুষ্ঠানে আপনাদের জন্য আজ রয়েছে ছায়াছবির গান।
2: চিত্রগীতির আয়োজনে প্রথমেই আমার প্রাণের প্রিয়া ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর এবং বেবি নাজনীনের কণ্ঠে শুনবেন একটা নজর দেখা হলেই বেঁচে যাই আমি এই গানটি।

এবারে শুনব হৃদয়ের কথায় ছায়াছবির গান। হাবিব ওয়াহিদ গেছেন ভালোবাসবো বাসপুরে বন্ধু তোমায় যতনে, এই গানটি।

0: চিত্রগীতির আয়োজনে এবারে শুনবেন সুপার হিরো ছায়াছবি থেকে ইমরান ও কনার কণ্ঠে গান।
1: এক পলকে তোমায় দেখে প্রেমে গেছি পড়ে,

সৈনিক ভাই ও বোনেরা আপনারা শুনছেন ছায়াছবির গান চিত্রকৃতিতে। এবারে শোনাব রাজকুমার ছায়াছবির গান, একসাথে গিয়েছেন বালাম ও কোনাল।

0: সৈনিক ভাই বোনেরা এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আর সেই সাথে শেষ হয়ে গেল দুর্বারের আয়োজনমালা। দুর্বারে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি কনুজ শিকদার,
1: আমি লায়লা পারভিন কেয়া,
2: আমি বৈশাখী।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি শাকিল আহমেদ। এডিনবারায় ত্রিদেশ নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশ জয়ের জন্য 163 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 ওভারে 2 উইকেটে 19 রান করেছে। এর আগে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 162 রান করে। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় শুরু হবে। এদিকে ডাবলিনে ত্রিদেশ নারী টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় ম্যাচে আজ পাকিস্তান স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 9টায় খেলা শুরু হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 25 রানে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্বাগতিক ভারতের মোকাবেলা করবে। এর আগে আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে 2-0 গোলে পরাজিত করে নেপাল নারী দল প্রতিযোগিতার সেমিফাইনালে উন্নীত হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মে পিএসজি। গতরাতে হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে পেনাল্টি শুট আউটে আর্সেনালকে 4-3 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতে নিয়েছে পিএসজি। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময় শেষে 1-1 গোলে সমতা থাকলেও পেনাল্টি শুট আউটের মাধ্যমে খেলা নিষ্পত্তি হয়। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র 11 দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে ইতোমধ্যে চূড়ান্ত দলের নাম ঘোষণা শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। আগামী মঙ্গলবার লাহোর কাতাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 5:30টায় খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ছাড়া বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে পাকিস্তান 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি 4 জুন লাহোরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছেন। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। দুটি ম্যাচই লেস্টারশায়ারে অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড রুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যায় নির্বাচনী চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। আগামী মাসের 21-27 পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটির ইউ এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলা খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরো ভালো, আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন, তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। আল কোরআন। এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: প্রিয় শ্রোতা, ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার। উৎসবের পরে বেশ অনেকদিন পর্যন্ত আনন্দ থাকে মনের মাঝে, আশা করছি সবাই সেই আনন্দেই ভালো আছেন, আনন্দের মাঝেই আছেন, আছেন প্রিয়জনের সাথে। সময় উপযোগী সচেতন সিদ্ধান্ত যাপিত জীবনকে সহজ করে তোলে। সচেতনতা এক ধরনের প্রতিরোধক ব্যবস্থা। আগে থেকেই সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে ছোট পরিবার গড়ে তুলতে হবে, আমাদের আশেপাশে পরিবেশ প্রকৃতি সবকিছুর প্রতি যত্নশীল হতে হবে। এই সবকিছুই আমাদের প্রতিদিনের সচেতনতার একটি অংশ। বন্ধুরা, ডাকবাক্সে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আমরাও সময় নিয়মে হাজির হয়ে গিয়েছি চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য। অন্যান্য সময়ের মতো আজ উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। শুভেচ্ছা ও স্বাগত আজকের ডাকবাক্স পর্বে।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি বরাবরের মতো। প্রথম চিঠিটি পেয়েছি জুবের আল ফাহাদ আপনার কাছ থেকে, লিখেছেন গফরগাঁও ময়মনসিং থেকে। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং অনুরোধ করেছেন প্রিয় অনুষ্ঠানে নিয়মিত আগের মতো কুইজ চালু করতে।
1: শ্রোতা বন্ধু জুবায়ের আল ফাহাদ, চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানে আগের মতো কুইজ চালুর অনুরোধ করেছেন। আমরা চেষ্টা করছি সব অনুষ্ঠানে আগের মতো কুইজ চালু করার জন্য। কুইজ চালু করতে পারলে আমরা আপনাদেরকে যথারীতি জানিয়ে দেব।
0: শিকদার ইসাক আলী আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের একটি নিয়মিত অনুষ্ঠানের নাম হচ্ছে সুখের ঠিকানা। অনেকে থাকে প্রভাতী অনুষ্ঠান সুখের ঠিকানা নামে জানে। এটি প্রতিদিন সকাল 7:20 নিয়মিত প্রচার করা হয়ে থাকে। আমি এই আসরের নিয়মিত শ্রোতা। একদিন একটি করে বিষয় নিয়ে আলোকপাত করা হয়। প্রচার সীমা ছোট হলেও গুরুত্ব অনেক। কর্তৃপক্ষকে সেজন্য ধন্যবাদ। সুখের ঠিকানা অনুষ্ঠানের প্রথম 5 মিনিটে সাক্ষাৎকার এবং পরবর্তী 5 মিনিটে একটি করে জনসংখ্যা বিষয়ক গান শুনতে চাই।
1: শ্রোতা বন্ধু শিকদার ইসাক আলী, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের 4টি পর্বের মধ্যে সকালের পর্বটি নিয়ে মতামত জানিয়েছেন। সুখের ঠিকানা নামে প্রচারিত এই অনুষ্ঠানটির স্থিতি 10 মিনিট প্রতিদিনই প্রচারিত হয়। আপনি ঠিকই বলেছেন যে প্রতিদিন একটি বিষয়ে আলোচনা উপস্থাপন করা হয়, যাতে শ্রোতারা প্রতিদিন সকালে পরিকল্পিত পরিবার গঠন, স্বাস্থ্য পুষ্টি বিষয়ে প্রয়োজনীয় তথ্য পরামর্শ পেয়ে যেতে পারেন। তবে অনুষ্ঠানটির স্থিতি কম হওয়ায় একই সাথে আলোচনা এবং গান প্রচার করা আসলে সম্ভব নয়। আশা করি আপনি বিষয়টি ভেবে দেখবেন।
0: এবারে ইমেল থেকে পড়ছি। আফি আফরিন নাগরপুর টাঙ্গাইল থেকে ইমেল করেছেন, লিখেছেন, আপনি, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সচেতনতামূলক কাজ করে যাচ্ছে, আমাদের বিবেককে জাগ্রত করার পাশাপাশি সহায়তা করছে ছোট পরিবার গঠন করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে। এ সকলই ছোট পরিবার অনুষ্ঠানটি থেকে যে শিক্ষামূলক ফোন ইন অনুষ্ঠান প্রচার হয়, উঠান বৈঠকের মাধ্যমে পরিবার সহ আশেপাশের লোকজনদের নিয়ে শুনে থাকি। ধন্যবাদ রইল কর্তৃপক্ষকে, বেশি বেশি সচেতনতামূলক ফোন ইন প্রচারের দাবি জানাই।
1: অনেক অনেক ধন্যবাদ আফিয়া আফরিন আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করার মাধ্যমে পরিকল্পিত পরিবার গঠন এবং স্বাস্থ্য পুষ্টি বিষয়ে শ্রোতাদের সচেতন করাই আমাদের উদ্দেশ্য। আশা করি শ্রোতারা অনুষ্ঠান শুনে সচেতন হবেন এবং সুন্দর জীবন গঠনের উপায় খুঁজে পাবেন। ফোন ইন অনুষ্ঠান নিয়মিত প্রচারিত হচ্ছে, আশা করি থাকবেন আমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ ইমেলের জন্য।
0: মোসাম্মদ মাকসুদা খাতুন নাচুল চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন, প্রকৃতিতে চলছে মধুমাস জ্যৈষ্ঠ, এই মাসে হরেক রকমের পাকা ফলের সমারোহ, তাই তো এই সময় প্রতিদিনের মতো বেতারে ভালোবাসা অনুপ্রাণিত হয়ে গিয়েছি, মিস করছি না কোনো অনুষ্ঠান, বারবার ফিরে আসি বেতারের কাছে। বেতার হচ্ছে একটা গণমাধ্যম এবং বেতার শুধু আমাদেরকে আনন্দ বিনোদন দেয় না, অনেক অজানা তথ্যও জানিয়ে থাকে, অনেক শিক্ষণীয় বিষয়, জানা অজানা তথ্য, আবহাওয়ার পূর্বাভাস, দেশ বিদেশের খবর, পারিবারিক সামাজিক জীবনে চলার নিয়ম নীতি বিষয়ে অবগত হওয়া যায় বেতারের মাধ্যমে। বেতারে প্রচারিত অনুষ্ঠানগুলোর মাধ্যমে জীবনে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, শিক্ষা দীক্ষা এবং অনেক গঠনমূলক তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতেও পারা যায়। এমন সব কথা লিখে আপনি বলেছেন, বেতার হোক আমার আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তের পরম বন্ধু।
1: মোসাম্মদ মাকসুদা খাতুন, আপনি আপনার মেইলে বাংলাদেশ বেতারের প্রতি আপনার আস্থা ও ভালোবাসার কথা জানিয়েছেন। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন বাংলাদেশ বেতারের সাথে, নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান শুনবেন, বিশেষ করে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে আমাদের কাছে মতামত জানিয়ে লিখবেন।
0: মোহাম্মদ ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে ইমেল করেছেন, আপনার ইমেইলে আপনি পরিকল্পিত পরিবার সম্পর্কে লিখেছেন, সুখী জীবন কি করে গঠন করতে হয় সেই সম্পর্কে লিখেছেন, লিখেছেন মায়ের স্বাস্থ্য রক্ষা বিষয়ে কিভাবে সচেতন হতে হয় আমাদেরকে, এবং ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এইসব বিষয়গুলো জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে নিয়মিত প্রচারিত হয়ে থাকে, সেটি আপনার ভালো লাগার জায়গা।
1: অনেক ধন্যবাদ মোহাম্মদ ইসমাইল হোসেন। শ্রোতাদের সচেতন করার জন্য জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। আপনারা সচেতন হলে, শ্রোতারা সচেতন হলে অনুষ্ঠান প্রচারের উদ্দেশ্য সফল হয়।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানে ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করার জন্য আমাদের ইমেল আইডিও জানিয়ে দিচ্ছি, betarphnc1207@gmail.com, এবং আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। মোহাম্মদ আজমাইন হোসেন জয়পুরহাট সদর থেকে ইমেল করেছেন, আপনি 19 মে তারিখে প্রচারিত এসগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা স্থায়ী পদ্ধতির সুবিধা এই বিষয়ে আলোচনা শুনেছেন, আর লিখেছেন জনসচেতনতামূলক এবং অত্যন্ত সময় উপযোগী অনুষ্ঠানটি আয়োজন করার জন্য বেতার কর্তৃপক্ষ এবং জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে এমন তথ্যবহুল অনুষ্ঠান শ্রোতাদের সমৃদ্ধ করবে বলে আশা করি।
1: শ্রোতা বন্ধু মোহাম্মদ আজমাইন হোসেন, আপনি গত 19 মে তারিখে প্রচারিত ফোন ইন অনুষ্ঠান শুনে মতামত জানিয়েছেন, আপনি নিজেও ফোন করেছেন এবং উত্তর পেয়েছেন, এবং অনুষ্ঠানটি ভালো লাগার পাশাপাশি আপনি এই অনুষ্ঠান থেকে কি কি গুরুত্বপূর্ণ বিষয় জেনেছেন তাও আমাদের কাছে লিখে জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনার ইমেইলের জন্য।
0: দীপক চক্রবর্তী, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটা অনুষ্ঠান আমার নিকট ভীষণ ভালো লাগে। ডাকবাক্সে যারা সুন্দর লেখা পাঠান তাদেরকেই বিজয়ী করা হচ্ছে, তবে অনেক বন্ধু আছেন যারা ছোট করে লেখা লিখে থাকেন, তাদেরকেও যেন বিজয়ী করা হয়, তাহলে অনেক শ্রোতা বন্ধু ভীষণ আনন্দ পাবে বলে মনে করি।
1: শ্রোতা বন্ধু দীপক চক্রবর্তী সেরা চিঠি বিষয়ে আপনার কিছু মতামত উপস্থাপন করেছেন। প্রতি সপ্তাহে আমরা শ্রোতাদের কাছ থেকে অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন ইমেইল এবং চিঠি পেয়ে থাকি, বিভিন্ন দিক বিবেচনা করে একটি চিঠিকে সেরা চিঠি হিসেবে নির্বাচন করা হয়ে থাকে এবং আমরা তা অনুষ্ঠানে জানিয়ে দিয়ে থাকি। সেরা চিঠি নির্বাচনের বিষয়ে চিঠির বক্তব্যকেই বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, ছোট বা বড় সেটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন।
0: বন্ধুরা, এবারে জানাবো এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা ইমেল থেকে নির্বাচিত করেছি, লিখেছেন মোহাম্মদ নাসির হোসেন দেওয়ানগঞ্জ জামালপুর থেকে।
1: দেওয়ানগঞ্জ জামালপুরের শ্রোতাবন্ধু মোহাম্মদ নাসির হোসেন, আপনি আমাদের কাছে ইমেল পাঠিয়েছেন একটি, ইমেলটি এ সপ্তাহের সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে, আমরা পড়ছি ইমেল থেকে।
0: প্রিয় ডাকবাক্স, প্রতি রবিবার রাত 8টার সময় যতই ব্যস্ত থাকি না কেন হাজির হয়ে যাই ডাকবাক্স অনুষ্ঠান শোনার জন্য। বেতার হচ্ছে আমার একটি প্রিয় মাধ্যম যা মাঠে ঘাটে খেতে খামারে খুবই সুন্দরভাবে পরিবারের সদস্যদের নিয়ে শুনতে পারছি, যা একেবারেই বিনামূল্যে। রেডিও সেটটি যখন সবাই দেখতে পায় তখন অগণিত মানুষ কাছে এসে যায়, তাদেরকে বেতারের অনুষ্ঠান শোনার জন্য উৎসাহিত করি। ছোট পরিবার গঠন এবং গর্ভবতী মায়েদের সেবা যত্ন ও করণীয় সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি, যা প্রতিটি পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে পরামর্শ দিয়ে থাকি গ্রামের ছেলেদেরকে অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য, যাতে করে সমাজের মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারে। পরিশেষে বলবো, নিজে বেতার শুনুন এবং অন্যদেরকেও শোনার জন্য উৎসাহিত করুন।
1: মোহাম্মদ নাসির হোসেন, আপনি নিয়মিত ডাকবাক্স অনুষ্ঠান শুনছেন, একই সাথে বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান শুনে থাকেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শ্রোতাদের জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাও আপনি সুন্দর করে উল্লেখ করেছেন। নিজে শুনছেন, অন্যদেরকেও উৎসাহিত করছেন শোনার জন্য, একই সাথে আপনি অন্যদেরকে ভালো কাজে নিয়োজিত থাকা এবং খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিচ্ছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে, অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
0: আবারও ইমেল থেকে পড়ছি, মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেল করেছেন। আপনি লিখেছেন, এই সেল থেকে নতুন নতুন নাটিকা আরো বেশি করে প্রচার করা হোক, যেমন মাদক, বয়সন্ধিকাল, কিশোর গ্যাং, নিরাপদ মাতৃত্ব, এসব বিষয়ে মানুষ আলোচনার চেয়ে নাটিকা শুনতে বেশি পছন্দ করে, তাই প্রযোজক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, সাথেই আছি সব সময়।
1: মেহেদী হাসান মামুন, আপনি আরো বেশি নাটক শুনতে চেয়েছেন, আমরাও এই বিষয়টি সংশ্লিষ্ট অনুষ্ঠানের প্রযোজককে জানিয়েছি।
0: মোহাম্মদ আজমাইন হোসেন জয়পুরহাট সদর থেকে ইমেল করেছেন। আপনি লিখেছেন, 12ই মে প্রচারিত এসগুরি ছোট পরিবার ফোন ইন অনুষ্ঠানটি শুনেছেন এবং লিখেছেন, অনুষ্ঠানের নির্ধারিত বিষয়ে দুই সন্তানের মাঝে ন্যূনতম বিরতির গুরুত্ব, আলোচনা থেকে যা যা জানতে পেরেছেন, বিয়ের কতদিন পর সন্তান নেওয়া উচিত, বিয়ের পর সন্তান না হওয়ার কারণগুলো চিহ্নিত করা এবং বাবা মায়ের প্রয়োজনীয় টেস্ট ও কাউন্সেলিং এর গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছেন। সবচেয়ে বড় শিক্ষা ছিল প্রি ম্যারেজ কাউন্সেলিং। শেষ করেছেন আপনার ইমেল আপনি এভাবে, বাংলাদেশ বেতারের এই মহতী উদ্যোগে আমি সাধুবাদ জানাই, এই ধরনের জীবনমুখী প্রচারণাই আমাদের একটি সুস্থ ও সচেতন সমাজ উপহার দিতে পারে, অনুষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ আজমাইন হোসেন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত ফোন ইন অনুষ্ঠান শুনেছেন এবং অনুষ্ঠান শুনে কি কি গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন তা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন, একই সাথে অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার কাছে।
0: মহেশপুর ঝিনাইদহ থেকে ইমেল করেছেন মুহাইমিনুর রহমান, লিখেছেন, মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্য, সুশিক্ষা ও পুষ্টি অন্যতম, আর এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল যে নিরলস, দায়িত্বশীল ও মানব কল্যাণমুখী ভূমিকা পালন করে চলেছে তা সত্যি প্রশংসার ঊর্ধ্বে এবং গভীর শ্রদ্ধার দাবিদার। আরও লিখেছেন, এই মহৎ কাজের সাথে জড়িত প্রতিটি কর্মকর্তা, পরিকল্পনাবিদ, প্রযোজক, উপস্থাপক ও কলাকুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ, গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন।
1: মুহাইমিনুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি নিয়মিত অনুষ্ঠান শুনছেন এবং জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে সুন্দর মতামত জানিয়েছেন, আবারও লিখবেন আশা করি।
0: বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরো যারা ইমেল করেছিলেন, এটিএম আতাউর রহমান রঞ্জু পীরগাছা রংপুর থেকে, আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে, তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে।
1: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি নিয়মিত শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান। মতামত জেনে আমাদের কাছে লিখবেন চিঠি বা ইমেল, আমরাও প্রতি সপ্তাহে নির্ধারিত সময়ে হাজির হয়ে যাব ডাকবাক্স অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: প্রিয় শ্রোতা, আপনাদের চিঠি এবং ইমেলের অপেক্ষায় থাকবো আমরা, আগামীতে একই সময়ে আবারও হাজির হব আপনাদের মুখোমুখি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সরকারের মূল লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী। টানা 7 দিনের ঈদ উল আজহার সরকারের ছুটি শেষে অফিস খুলছে আগামীকাল। রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বললেন আইনমন্ত্রী। সন্ত্রাসমুক্ত হবে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, কাউকে এখানে উচ্ছেদ করা হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা। ক্যান্সার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য, ইঞ্জেকশনেই টিউমার সম্পূর্ণ নির্মূলের দাবি। লেবাননে ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে জরুরি বৈঠকের আহ্বান ফ্রান্সের। এবং গোয়ায় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবলে এখন বাংলাদেশের মোকাবেলা করছে স্বাগতিক ভারত। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর। তিনি আজ রাজধানীর কৃষিবিদ্যা ইনস্টিটিউশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদগণ। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধ, 7ই নভেম্বরের সিপাহী বিপ্লব এবং একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। সভায় UGC চেয়ারম্যান ড মামুন আহমেদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড মাহবুবুল্লাহ জিয়াউর রহমানের দেশপ্রেম ও বিচক্ষণ নেতৃত্বের কথা তুলে ধরে বলেন,
3: তিনি সংকটকালে উদাহরণ যেগুলো তৈরি করেছিলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তার প্রত্যেকটি উদাহরণ অনুসরণ করে বাংলাদেশের রাজনীতির অগ্রযাত্রা, উন্নয়নের অগ্রযাত্রা, পরিচালনার অগ্রযাত্রা এবং প্রশাসনিক পরিবর্তনের অগ্রযাত্রা করা সম্ভব।
4: জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান চিন্তার জগতে, মননের জগতে, দর্শনের জগতে, জাতীয়তার ক্ষেত্রে তার বাংলাদেশী জাতীয়তাবাদ।
2: আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল।
5: আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কয়েকটা বিষয়ে অত্যন্ত উল্লেখযোগ্য মনে হয় আমার, তার মধ্যে প্রথমটি হচ্ছে যেটা, সেটা তিনি বাংলাদেশি জাতিকে একটা নতুন পরিচয় দিয়েছিলেন, একটা আইডেন্টিটি দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে।
2: আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নৈতিক অবস্থানের কথা তুলে ধরে বর্তমানে পারিবারিক ও সামাজিক মূল্য

0: সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ীভাবে কথা বলা, এই যে এরকম আরো যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে দেশের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেয়েছিলেন সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,
0: আমরা এখানে শহীদ জিয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা শুনেছি কিভাবে শহীদ জিয়া শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন, শিক্ষিত করতে চেয়েছিলেন জাতিকে। ঠিক তারই রিফ্লেকশন, শিক্ষা সংক্রান্ত বিষয় আমাদের, তারই রিফ্লেকশন আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। এখানে বক্তারা আলোচনা করেছেন কিভাবে গার্মেন্ট শিল্পের, যে গার্মেন্ট শিল্পকে নিয়ে আমরা গর্ববোধ করি, যে গার্মেন্ট শিল্প আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করছে, সেই গার্মেন্ট শিল্প কিভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল শহীদ জিয়ার সময়, ঠিক একইভাবে অর্থাৎ শিল্পের বিপ্লব আমরা ঠিক একইভাবে তার রিফ্লেকশন রেখেছি আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে।
1: আলোচনা সভায় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান আদর্শকে ধারণ করে বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারের ছুটি শেষে আগামীকাল খুলবে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজার। এবছর ঈদ উল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটানা সাত দিনের ছুটি উপভোগ করেন। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারও শুরু হবে নিয়মিত কার্যক্রম। এদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে। এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ফলে রাজধানীর বিভিন্ন সড়ক ও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। আরও শুনুন প্রতিবেদনে।
3: ভোরের আলো ফুটতেই কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে চিরচেনা ব্যস্ততা। ঈদ উদযাপন শেষে ফের কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। ট্রেন থেকে নামা যাত্রীদের চোখে মুখে প্রিয়জনদের সঙ্গে কাটানো আনন্দের রেশ থাকলেও ফেরার তারা স্পষ্ট। ঢাকায় ফেরা যাত্রীদের কণ্ঠে নেই তেমন কোনো অভিযোগ।
4: ভিড় এত, মানে বসার সিটের চেয়ে স্ট্যান্ডিং বেশি।
5: ঈদই তো শেষ হইলো না, তার মধ্যে তো চলে আসা হইলো।
6: পড়াশোনা আছে, পরীক্ষা আছে সামনে, তো পড়তে হবে জন্য চলে এসেছি।
3: এদিকে কর্মস্থলে ফিরতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানজটের চাপ। বাড়তি চাপ ছিল সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাশের মহাসড়কেও। তবে বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে খুশি সড়ক পথের যাত্রীরা।
7: মোটামুটি স্বাচ্ছন্দ্যের সাথে এখানে এসে পৌঁছেছি ঢাকায়।
8: যাওয়া আসাটা অনেক ভালো এবং সুবিধাজনক ছিল।
9: ঈদ ভালোই কাটছে, যাতায়াতও ভালো হয়েছে।
10: আজ দুদিন পর একটু যান বেশি হবে, এর কারণে আগে চলে আসা।
3: এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকা ফেরা যাত্রীদের ভিড়। পরিবার পরিজনদের সঙ্গে ঈদ আনন্দ কাটিয়ে চিরচেনা ঢাকা এখন মুখরিত হচ্ছে ফেরার মিছিলে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: শিশু রামেসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান।
11: আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন।
2: আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সকলের দায়িত্ব এবং সমাজের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সরকার একটি নতুন কারাগার স্থাপন করবে। আর চট্টগ্রামে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল সাধারণ মানুষের মাঝে উচ্ছেদের গুজব ছড়াচ্ছে, তবে এখান থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না। জঙ্গল সলিমপুর ও এর আশপাশের এলাকাকে অবশ্যই সন্ত্রাসমুক্ত করা হবে। এখানে আর কোন বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য থাকবে।

0: থাকবে না।
1: আমরা রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। আমরা প্রাথমিকভাবে এখানে চট্টগ্রামের জেলখানা যে স্থানান্তর হওয়ার কথা বা লিং রোডের পাশে সেই জায়গাটা আমরা দেখেছি এবং আরো প্র্যাকটিক্যালি ভিজিট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যাবেন। কোন বসতি উচ্ছেদ করা হবে না। সন্ত্রাসীরা যেখানে আশ্রয় নিয়ে থাকুক না কেন, যাদেরই বস্ত্র নিয়ে থাকুক না কেন, সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে মাদক সন্ত্রাস জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন। তিনি আজ ফেনীর সোনাগাজী পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেন। মন্ত্রী বলেন, জিয়াউর রহমান জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন এবং তিনি ছিলেন এদেশের উন্নয়নের রূপকার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। নানা আয়োজনে মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। দেশে হাম উপসর্গ নিয়ে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা 1377 জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, ডিএসসিসি তিন দিনে 36,000 টনেরও বেশি কোরবানির পশু ও বিভিন্ন পশুর হাটের বর্জ্য অপসারণ করেছে। আজ রাজধানীতে এক সংবাদ বিজ্ঞপ্তি সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডিএসসিসি প্রশাসক জানান, তারা এই সময় 33,942 টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। তবে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ডিএসসিসি ঈদুল আজহার বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে তিনি জানান। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল থেকে 31 আগস্ট পর্যন্ত টানা 3 মাসের জন্য সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়ালি এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী, উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময় নদী খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রতি বছরের মতো এবারও 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে 20 লাখ ইউরো অনুদান দিবে ফিনল্যান্ড সরকার। ইউএনএইচসিআর জানিয়েছে, নতুন এই অর্থায়নের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিসহ এমন কিছু গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দেওয়া সম্ভব হবে যেখানে এতদিন অর্থের ঘাটতি ছিল। এই অনুদান এমন সময় এল যখন জাতিসংঘ ও এর মানবিক অংশীদাররা রোহিঙ্গা সংকট মোকাবেলায় নতুন করে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। ত্রিমুখী ক্ষমতা সম্পন্ন নতুন ধরনের একটি ক্যান্সার বিরোধী ইঞ্জেকশন রোগীদের শরীরে টিউমার সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে বলে আন্তর্জাতিক এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, 11টি দেশে পরিচালিত এই আন্তর্জাতিক ট্রায়ালে এমন রোগীদের এই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যাতে ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বা পুনরায় ফিরে এসেছে এবং প্রচলিত অন্যান্য চিকিৎসায় কোনো সুফল পাওয়া যায়নি। চিকিৎসকরা এই ফলাফলকে অভূতপূর্ব বলে অভিহিত করেছেন। এটি ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। অ্যামিভ্যান্টাম্যাব নামের ইঞ্জেকশন এক তৃতীয়াংশের বেশি রোগী টিউমার ছোট করে ফেলতে সক্ষম হয়েছে। অনেক ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। এর মধ্যে 15 জন রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা দেখতে পান তাদের টিউমার সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। লন্ডনের ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের অধ্যাপক কেভিন হ্যারিংটন বলেন, যেসব ক্যান্সার রোগী চিকিৎসায় কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি অকার্যকর হয়ে পড়ে, সেক্ষেত্রে নতুন চিকিৎসা নজিরবিহীন সাড়া দেয়। ইসরায়েলি বাহিনী স্থল অভিযানে লেবাননের দক্ষিণাঞ্চলে ঐতিহাসিক বাফোট দুর্গ দখল করায় ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো আজ এই একটি টেলিভিশন চ্যানেলে বক্তব্যে একথা জানান। তিনি বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখা ও দেশটির ভূখণ্ডে তাদের ক্রমবর্ধমান দখলদারিত্বের কোন যুক্তিসঙ্গত কারণ নেই। ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ইরানি জনগণের অধিকার সুরক্ষিত হওয়ার নিশ্চয়তা না থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অবসান সংক্রান্ত কোন চুক্তি মেনে নেবে না। তিনি আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত পার্লামেন্টের এক অধিবেশনে বক্তৃতা করছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটি হেক্সেথ হুঁশিয়ার করে বলেছিলেন, চলমান আলোচনা ভণ্ডুল হলে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা চালাতে প্রস্তুত। দাতব্য চিকিৎসা সংস্থা মেথসাস ফ্রোতিয়ের এমএসএফ সতর্ক করে বলেছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলার প্রাদুর্ভাব অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এমএসএফ এর উপপরিচালক অ্যালান গঞ্জালেস জানান, এর আগে কখনো স্বল্প সময়ে এত বেশি সংখ্যক রোগী শনাক্ত হয়নি। ডিয়ার কঙ্গোতে এখন 1000 বেশি ইবোলার রোগী রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং সেখানে ইবোলার মারা গেছে অন্তত 246 জন। খেলার খবর ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন স্বাগতিক ভারতের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 1-0 গোলে এগিয়ে রয়েছে। এর আগে আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে 2-0 গোলে পরাজিত করে নেপাল নারী দল প্রতিযোগিতার সেমিফাইনালে উন্নীত হয়েছে। ক্রিকেট। এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশ জয়ের জন্য 163 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 14 ওভারে 4 উইকেটে 95 রান করেছে। এর আগে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে হারিয়ে 162 রান করে। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বাংলাদেশ স্বাগত স্কটল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে সুনামগুলো আরেকবার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সরকারের মূল লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শহাদতবার্ষিকীর আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী। রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বললেন আইনমন্ত্রী। সন্ত্রাসমুক্ত হবে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, কাউকে এখানে উচ্ছেদ করা হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যান্সার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য, ইঞ্জেকশনেই টিউমার সম্পূর্ণ নির্মূলের দাবি। এবং গোয়ায় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবলে এখন বাংলাদেশের মোকাবেলা করছে স্বাগতিক ভারত।
5: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আদনিনা মরিন। যথাযথ মর্যাদায় দেশের সাবেক রাষ্ট্রপতি, অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী পালিত হল গতকাল। সৈনিক ও রাজনৈতিক জীবনে অসামান্য অবদান রেখে গেছেন জিয়াউর রহমান। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। পরবর্তীতে রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের অর্জনও অসামান্য। তিনি মাত্র 3.5 বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছিলেন। এই সীমিত সময়েও অসামান্য সব কীর্তি তিনি করে গেছেন। যুগান্তকারী সব কর্মসূচি গ্রহণ করেছিলেন যার অনেকগুলি উৎপাদন ও দেশের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। খাল খনন কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচিগুলো ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে অতীব গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান ছিলেন একজন সত্যিকার গণমুখী শাসক, কিন্তু রাষ্ট্রের জন্য দুর্ভাগ্যের বিষয় যে মাত্র 45 বছর বয়সে তার বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। বস্তুত ওই ঘটনায় এমন একজন রাষ্ট্রনায়কের অকাল প্রয়াণ ঘটে যে যিনি একটি দেশের রাষ্ট্রপতি হয়েও নিজের পদমর্যাদা, প্রোটোকল ইত্যাদির তোয়াক্কা না করে গ্রামের মানুষ, মজুর, কৃষকদের সঙ্গে মিশে তাদের এলাকায় খাল খননে অংশ নিয়েছেন, পাশাপাশি সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। বিশেষ করে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন তিনি এবং এর মাধ্যমে এক নজিরবিহীন ও দ্রুত রূপান্তরের সূচনা হয়। 74-এর দুর্ভিক্ষ ও ব্যাপক অর্থনৈতিক অব্যবস্থাপনা থেকে তিনি জাতিকে রক্ষা করেছিলেন। ওই অবস্থার উত্তরণ ঘটিয়ে দেশে কৃষি উৎপাদন ব্যাপক বাড়িয়ে দেশকে খাদ্যে উদ্ধৃত করতে সক্ষম হয়েছিলেন। রাজনৈতিক ক্ষেত্রেও তার অবদান যুগান্তকারী। বাকশাল থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ ঘটিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন, দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধ করেছিলেন, মুক্তবাজার অর্থনীতির প্রবর্তন ঘটিয়েছিলেন, পাশাপাশি নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিক নির্দেশনা দিয়েছিল। বলা চলে এই মহান দেশনায়কের অসামান্য সব পদক্ষেপ ও অবদান তাকে একজন সফল জাতি নির্মাতার আসনে অধিষ্ঠিত করেছিল, কেননা তিনি দেশকে একটি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। জাতি গঠন, উৎপাদন ও উন্নয়নে তার রাজনৈতিক দর্শন তার গভীর রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় বহন করে। এই মহান রাষ্ট্রনায়কের সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর এখন দেশ পরিচালনার গুরুদায়িত্ব বর্তেছে। চলতি বছরের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তার পক্ষে ব্যাপক জনরায়ের প্রতিদান দিতে ও পিতার উন্নয়ন ও উৎপাদন দর্শনকে এগিয়ে নিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 16টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচি নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে দলের স্থানীয় কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান। দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে রাখা বক্তব্যে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। দেশের সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশবাসীকে এই শিক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয় এবং দেশকে গঠন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আত্মনির্ভর বাংলাদেশ গঠনের এক দূরদর্শী রূপকার। তিনি উৎপাদনের রাজনীতির ধারণাকে সামনে এনেছিলেন, কারণ তার মতে রাজনীতির মূল উদ্দেশ্য হবে জনগণের জীবনমান উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি। তিনি বুঝেছিলেন দেশকে বাঁচাতে হলে উৎপাদন বাড়াতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। সংবাদ পর্যালোচনা শেষ হলে এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।

0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আয়োজনে এখন শুনবেন দেশের গান, শিল্পী এন্ড্রু কিশোর।

মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় আলী আকবর রূপোর সুরে গান শুনলেন এন্ডু কিশোরের কণ্ঠে। এবারে দেশের গান শুনবেন শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। শিল্পী কণ্ঠে গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন,
2: চারপাশে ছেড়ে ধোঁয়া, বিষাক্ত করছ বায়ু, পরোক্ষ ধূমপান যে কেড়ে নেয় পরম আয়ু। এসো তবে করি পণ, হাতে ধরি হাত, তামাক করি বর্জন, বাঁচাইয়ে জীবন।
3: প্রিয় বন্ধুরা, আজ 31শে মে বিশ্বব্যাপী পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস বা ওয়ার্ল্ড নো টোবাকো ডে।
2: 1987 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই দিবসটি ঘোষণা করে।
3: এর মূল লক্ষ্য হল তামাক ব্যবহারকারীদের তামাক বর্জনের আহ্বান জানানো এবং তামাকজনিত রোগ ও মৃত্যু প্রতিরোধ করা।
2: এদিনে বিশ্বজুড়ে র্যালি, মতবিনিময় সভা এবং তামাক বিরোধী প্রচারণা চালানো হয়। এই দিনে তামাকজাত পণ্যের ব্যবহার থেকে বিরত থেকে সুস্থ জীবন বেছে নেওয়ার শপথ নেওয়া হয়।
3: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আজ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস।
2: শ্রোতা বন্ধুরা, গ্রীষ্মের সন্ধ্যা অতিক্রান্ত রাতের চলতি প্রহরে বরাবরের মতো উত্তরণ আয়োজনের শুরুতেই রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ববিচিত্রা।
3: আর বিশ্ববিচিত্রা খবরগুলো সংগ্রহ করে সংকলন করেছেন ফয়সাল আহমেদ অনন্ত।
2: রহস্যের শেষ নেই এই পৃথিবীতে, এখানে নানা রহস্যময় ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আবিষ্কৃত হচ্ছে বহু রহস্যময় এবং চমকপ্রদ স্থান ও বস্তু, যা কখনো কখনো আমাদেরকে অবাক করছে, আবার কখনো করছে মুগ্ধ। প্রকৃতির আশ্চর্যজনক এসব ঘটনার কোনো কোনোটির ব্যাখ্যা আমরা খুঁজে পেয়েছি, আবার কিছু ঘটনা আজও হয়তো ব্যাখ্যাতীত। চলুন আজকের বিশ্ববিচিত্রায় দেখে নিই এমনই অদ্ভুত ও বিস্ময়কর প্রকৃতির ঘটনা, স্থান ও বস্তু। সমুদ্রের পানিতে ফসফরাসের উপস্থিতির ফলে সমুদ্রের ফেনা রাতে জলজল করে, এ তথ্য আমরা অনেকেই জানি। তবে 2015 সালে হংকংয়ের একটি সমুদ্র সৈকতে দেখা যায় এক চমকপ্রদ দৃশ্য। রাতের আধারে সমুদ্রের পানি থেকে নীলচে এক আভা বের হতে থাকে হঠাৎ করেই। পরবর্তীতে জানা যায় নিকটবর্তী একটি খামারের দূষণের ফলে সমুদ্রের পানিতে একটি বিশেষ অণুজীব ছড়িয়ে পড়ে, যারা পানিতে আলোর বিচ্ছুরণ ঘটায়, আর তার ফলেই সৃষ্টি হয় এই অদ্ভুত সুন্দর দৃশ্যের। যদি কখনো এই ভেবে অবাক হন যে মানুষ কিভাবে রং বেরঙের ছবি আঁকার অনুপ্রেরণা পেয়েছিল, তবে আপনাকে যেতে হবে চীনের ঝানগাই ডানজিয়া ল্যান্ডফর্ম পার্কে। এই পার্কেই অবস্থিত বিস্ময়কর ও অদ্ভুত সুন্দর রংধনু পাহাড়, 2009 সালে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এই পাহাড়টি প্রাকৃতিকভাবেই নানা রঙে রঙিন। নানা খনিজ পদার্থ, আয়রন অক্সাইড প্রভৃতির উপস্থিতির ফলেই পাহাড়টি এমন রং ধারণ করেছে। অদ্ভুত রকম বাঁকানো বনের প্রতিটি গাছ। বনটিতে প্রবেশ করলে প্রথম দর্শনেই আপনার মনে হতে পারে আপনি হয়তো কোনো রূপকথার জাদুর বনে প্রবেশ করেছেন, কারণ 1930 সালে লাগানো এই বনের প্রায় 40টি পাইন গাছের সবগুলো গাছই উত্তর দিকে বাঁকানো। দেখে মনে হবে কোনো এক জাদু মন্ত্রের প্রভাবে বনের সমস্ত গাছ বুঝি একদিকে বেঁকে গেছে। অদ্ভুত দর্শন এই বনের অবস্থান পোল্যান্ডের গ্রাইফিনোতে। কেন এই বনের সব গাছ উত্তর দিকে বেঁকে গেছে তা আজও রহস্য। ভয়ঙ্কর সুন্দর নীল আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির লাভার রং কমলা থেকে লাল হয় বলেই আমরা জানি, তবে ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় অবস্থিত আইজেন আগ্নেয়গিরির লাভা নীল। অদ্ভুত সুন্দর এই আগ্নেয়গিরির লাভার রং বরফের মতো নীলচে হলেও এটি মোটেও ঠান্ডা নয়। ব্যতিক্রমী এই আগ্নেয়গিরিতে প্রায় 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফিউরিক গ্যাসের দহন হচ্ছে সব সময়, আর এই গ্যাসগুলো বাতাসের সংস্পর্শে এসেই এই নীল রঙের আগুনের সৃষ্টি করছে, ঠিক যেমন আগুন আমরা দেখি আমাদের বাসার গ্যাসের চুলায়। বাঙালি সমাজের বিরাট গর্বের প্রতীক বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ ছেলে চিত্রশিল্পী মুর্তজা বশিরও আমাদের অহংকার।
3: ১৯৫০ দশকে ভাষা আন্দোলনে যখন সারা দেশ উত্তাল, সে আন্দোলনে তিনিও যোগ দিয়েছিলেন।
2: রাজনীতি সচেতন এই শিল্পী ঢাকায় লেখাপড়া শেষে ইতালির ফ্লোরেন্সে শিল্পকলা বিষয়ে উচ্চতর পড়াশোনা করেন এবং দেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে শিক্ষকতা করেন।
3: ভাষা আন্দোলনের সৈনিক ছবি আঁকার পাশাপাশি লেখালেখিতে মুনশিয়ানা দেখিয়েছেন।
2: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে চিত্রশিল্পী মুর্তজা বশিরের বর্ণাঢ্য জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহের।
4: মুর্তজা বশির বহু যাত্রা ও বহু মাত্রার এক জীবন্ত চিত্রকর। এই মোহগ্রস্ত পৃথিবীর স্রোতের বিপরীতে আপোষহীন বয়ে চলা এক শিল্পীর নাম মুর্তজা বশির, যিনি কঠিন বাস্তবতার কোনো প্রকার আঘাতেও নিজেকে বিক্রি করেননি সময়ের কাছে। তার মতে, নাম যশ খ্যাতির পেছনে ছুটে অনেক প্রতিভাই হুট করে জ্বলে ওঠে, ফানুষের মতো দপ করেই নিভে যায়। এই খ্যাতির মোহকে পদদলিত করতে না পারলে আর্টিস্ট হওয়া যায় না। যে জীবনে মোহই মুখ্য, সেই জীবনে সিদ্ধি লাভ সম্ভব নয়। তাই তো মুর্তজা বশির অবিরাম কাজ করে গেছেন পাগলের মতো, এমনকি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও কেবল কাজ নিয়েই ভেবেছেন। আমাদের মাঝে কাজের মধ্যেই বেঁচে থাকতে চেয়েছেন মৃত্যুঞ্জয়ী মুকুট মাথায় নিয়ে। তার এই চাওয়াকেই প্রতিষ্ঠা করতে অসংখ্য গ্যালারিতে প্রদর্শিত হয়েছে তার অমর সৃজন। বহুমাত্রিক এইসব প্রদর্শনীতে ছিল শিল্পীর আঁকা অগণন চিত্রকর্ম, লেনোকাট, তার সংগ্রহ করা মুদ্রা, তাকে নিয়ে লেখা বিভিন্ন চিঠি, ভাস্কর্য, বই ইত্যাদি। গ্যালারির দেয়াল জুড়েই যেন শিল্পীর যাপিত জীবনের ছড়িয়ে ছিটিয়ে থাকা অনুষঙ্গের স্মৃতিগুলো কুড়িয়ে এনে সেটে দেওয়া, যেন স্মৃতির জাদুঘর শিল্পীর রেখে যাওয়া জীবনের ফসিল পেয়ে মেলে ধরেছে তার আপন স্রষ্টাকে। শিল্পী মুর্তজা বশির এমন একজন মানুষ যিনি শুধু চিত্রশিল্পী নন, একজন ভাষা সংগ্রামী, সাহিত্যিক, ঔপন্যাসিক আর গবেষকও। অনুভূতির প্রকাশে যখন যেমন তৃষ্ণা পেয়েছে, তখন তেমন শিল্প শাখায় দ্বারস্থ হয়েছেন তিনি। বহুবিধ গুণের অধিকারী শিল্পী সাহিত্য সাধনায় লিখেছেন উপন্যাস, কবিতা, আত্মজীবনী। পাশাপাশি মুদ্রার ইতিহাস নিয়েও শিল্পী বেশ কৌতূহলী ছিলেন, এ বিষয়ে গবেষণা করতে গিয়েও বই লিখেছেন। ইতিহাসের গভীর অরণ্যে খুঁজে পেয়েছিলেন আলোর দিশা। মুদ্রা নিয়ে জানতে গিয়ে একসময় শিল্পী নিজেই শৌখিন মুদ্রা সংগ্রাহক হয়ে উঠেছিলেন। বিভিন্ন দেশ থেকে তার সংগ্রহ করা সেই সব সংগৃহীত মুদ্রা ও চাবির নান্দনিক রিং এইসব গ্যালারিতে উজ্জ্বলতর অবস্থান নিয়েছে। শিল্পী কালি ও কলমে এঁকেছেন নারীর অবয়ব, রেখা দিয়েই নারীকে নন্দিত করেছেন সহজ ও সাবলীল ভঙ্গিতে। তার সে নামক সিরিজ বেশ রহস্যময়, বোঝা যায় না মুখগুলো একই নারীর নাকি বিভিন্ন জনের, হয়তো একই নারীকে বারবার এঁকেছেন বিভিন্নভাবে। সেই রেখাতেই কি দুর্দান্ত গতিতে আঁচড় কেটে তৈরি করেছেন পুরুষের দেহ তার ফিগার স্টাডি নামক ছবি সিরিজে। ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমেও তিনি কাজ করেছেন। লেনোকাট মাধ্যমে করা মুচি বালক এবং বিড়িওয়ালা নামক ছবিতে নিম্নশ্রেণীর মানুষের কঠিন অস্তিত্ব ও সমাজের প্রতি তাদের আকুল আবেদন প্রকাশিত হয় তাদের মুখের অভিব্যক্তিতে। ভাষা আন্দোলন নিয়ে কাজ করা প্রথম দিকের শিল্পীদের মধ্যে মুর্তজা বশির উল্লেখযোগ্য, তাই তাকে ভাষা সৈনিকও বলা হয়। ভাষা আন্দোলন নিয়ে ব্লাডি একুশ নামক চিত্রটি তার অনন্য সৃষ্টি। শিল্পীর শৈল্পিক মাপকাঠিতে আরেকটি মাত্রা যোগ করেছে ভাস্কর্য। শিল্পী পাথরের তৈরি ফেস অ্যান্ড ফর্ম নামক একটি সিরিজ করেছেন ভাস্কর্যের, এ যেন একই মানুষের বহুমাত্রিক নন্দন প্রয়াস। মুর্তজা বশিরের বহুরঙা প্যালেট দেখে মনে হয় তার অন্তর্দৃষ্টি, অভিজ্ঞতা এবং চিন্তাধারায় তিনি প্রকৃতি এবং এর রহস্য ধারণ করেছেন। প্যালেটে বিমূর্ততার স্বতন্ত্র প্রকাশ একটা আলাদা ভাষা তৈরি করেছে। স্মৃতির গভীর অরণ্যে প্রতিফলিত হয় শিল্পীর আবেগ, তার রঙগুলো প্রাণবন্ত হয়ে ওঠে সেখানে। নরম রং তুলির লঘু স্পর্শ এমন একটি ভাষা প্রতিষ্ঠা করে যা আমাদের কাছে অপরিচিত বলে মনে হয়। তেজস্বী কণ্ঠে সর্বদা সত্য বলা শিল্পী মুর্তজা বশীর কোনো প্রকার তোষামো ছাড়াই শিল্প রচনা করে গেছেন, তাই যা কিছু সত্য তাকেই দ্রুব মেনেছেন তিনি। চিত্রশিল্পী মুর্তজা বশীর বাংলাদেশের শিল্পাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি একেবারেই চিত্রশিল্পী, সাহিত্যিক, গবেষক, প্রাবন্ধিক এবং সংস্কৃতি চিন্তক হিসেবে বিখ্যাত। তিনি শুধু রং তুলির শিল্পী ছিলেন না, বরং ইতিহাস, সমাজ, মানুষ, ভাষা, রাজনীতি ও নন্দনতত্ত্ব নিয়ে গভীর চিন্তাশীল এক সৃজন মানুষ। আধুনিক বাংলাদেশের শিল্পকলার বিকাশে তার অবদান অনস্বীকার্য। মুর্তজা বশীর ছিলেন এমন একজন শিল্পী যার কাজের মধ্যে যেমন ছিল দেশজ মাটি ও মানুষের গন্ধ, তেমনি ছিল বিশ্বশিল্পের আধুনিকতার স্পর্শ। বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন তার বাবা। মৃত্যুর আগে পর্যন্ত দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন, সুন্দরের ভেতর খুঁজেছেন সত্যকে, এমন বিদ্বৎ পরিবারে বেড়ে ওঠার ফলে শৈশব থেকেই তিনি সাহিত্য, ইতিহাস, ভাষা ও সংস্কৃতির আবহে গড়ে ওঠেন। মুর্তজা বশীর প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষা গ্রহণ করেন সরকারি চারুকলা ইনস্টিটিউটে, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বাংলাদেশের শিল্প, সাহিত্য, চিন্তার ইতিহাসে তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে।
2: রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। বাংলাদেশে প্রচলিত এই প্রবাদটি সারা বিশ্বের যুদ্ধপীড়িত মানুষের জন্যই প্রযোজ্য। যুদ্ধ সাংঘাতিক ক্ষতিকর এক রাজনৈতিক ব্যাধি।
3: যুদ্ধের ভয়াবহতা যুদ্ধ শেষে পরবর্তী জীবনকেও মারাত্মকভাবে প্রভাবিত করে।
2: নোবেলজয়ী তানজানিয়ান লেখক আব্দুল রাজাক গুর্না তার সারা জাগানো উপন্যাস আফটার লাইফসে পূর্ব আফ্রিকায় জার্মান ও ব্রিটিশ উপনিবেশবাদের অবসানের পরের জীবন কিভাবে প্রভাবিত করে তা চিত্রিত করেন। যুদ্ধের ভয়াবহতার মাঝেও মানুষের ভালোবাসা, মানবিক সম্পর্ক এবং টিকে থাকার অদম্য ইচ্ছা এই উপন্যাসের অন্যতম প্রধান বিষয়।
3: প্রিয়োত্তরণ সঙ্গী, গ্রন্থ পরিচিত পর্বে আব্দুল রাজাক গুর্না রচিত আফটার লাইফস উপন্যাস সম্পর্কে এখন পর্যালোচনা করছেন অধ্যাপক মাসুর শাহিদ হোসেন।
5: আফ্রিকা, নাম শুনলেই কারুর চোখে ভাসে কালো রঙের মানুষ, কারুর মনে পড়ে ব্রিটিশ উপনিবেশের বর্বরতা। তবে অন্য অনেক কিছুর মতো এও খণ্ডিত বাস্তব। যেমন আফ্রিকা নিছক কালো মানুষের নয়, ভাবুন মিশর বা লিবিয়ার কথা। অন্যদিকে ঊনবিংশ আর বিংশ শতক জুড়ে স্ক্র্যাম্বল ফর আফ্রিকার কালে আফ্রিকা জুড়ে লুণ্ঠন করেছে কেবল ব্রিটিশ তো নয়, পর্তুগিজ, স্প্যানিশ, ইতালীয়, বেলজিয়ান, ফ্রেঞ্চ, জার্মান কে নয়, যেমন জার্মানি। তাঁদের তাবড়ো তাবড়ো দার্শনিকে আমরা নুবজ, কিন্তু কয়েকবার খোঁজ নিয়েছি যে ওই দার্শনিকগণ রাজনৈতিক আগ্রাসন নিয়ে কি কি করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদে বর্বরতার কথা শুনেছি, কিন্তু কতটা জেনেছি আফ্রিকায় জার্মান আগ্রাসন নিয়ে। যেমন আমরা কতজন জানি 1904 সালে শুরু হয়ে 4 বছর ধরে আজকে যে নামিবিয়া, সে নামিবিয়ায় চলা হেরেরো আর নামা অভ্যুত্থানের কথা, আর সে আন্দোলন দমাতে জার্মান বাহিনী যে লাখের কাছাকাছি হেরেরো আর নামা জনগোষ্ঠীর মানুষ কচুকাটা করেছিল। অনেকের মতে হেরেরোদের 80% মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়। কত অজানা রে! এই অজানার পথে রাস্তা দেখায় বিশ্ব সাহিত্য। সেই সম্ভার থেকেই আজকে আমাদের আলাপে আছে একটি উপন্যাস, আফটার লাইভস। লেখক আব্দুল রাজাক গানা। 2021 সালে নোবেল পুরস্কার পাওয়ায় হয়তো এই উপন্যাসিকের গোটা দুয়েক লেখা আমাদের পড়া আছে। আফ্রিকায় তানজানিয়ার জানজিবারে জন্ম নেয়া গানা যে কারণে নোবেল জিতলেন তার প্রধান কারণ ছিল উপনিবেশবাদের প্রভাব আর শরণার্থী জীবনের ব্যাপারে তাঁর আপোষহীন সহানুভূতিশীল অন্তর্দৃষ্টি। নোবেল প্রাপ্তির 1 বছর আগে 2022 সালে প্রকাশিত হয় আফটার লাইভস। এই উপন্যাস যেন গার্নার সাহিত্যবোধের সারাংশ, একাধারে আপোষহীন আর সহানুভূতিশীল। কি হতে পারে আফটার লাইভসের বাংলা, উত্তর জীবন, পরের জীবন, কোনোটাই হয়তো মনে ধরেনি অনুবাদকের। তাই আমিরুল আবেদিন তার বাংলা অনুবাদে উপন্যাসের নামখানা ইংলিশই রাখলেন, আফটার লাইভস। উপন্যাসটি শুরু হয় ঊনবিংশ শতকের শেষ ভাগে বা শেষ ভাগ ছুঁয়ে বিংশ শতকের শুরুতে, যখন পূর্ব আফ্রিকা জার্মান ঔপনিবেশিক শাসনের অধীনে। শুরু হয় খলিফা চরিত্রকে নিয়ে, একদিকে যেমন তার একাকিত্বর দুর্বিষহ যন্ত্রণা, অন্যদিকে তানজানিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে মাঝি মাঝি বিদ্রোহ। লোকমতে 1-3 লাখ মানুষ নাকি মারা যায় সেই বিদ্রোহ আর তার থেকে সৃষ্টি করা দুর্ভিক্ষে। এই বিপন্নতা খলিফা কাটিয়ে ওঠে যখন তার জীবনে আসে আশা, তার স্ত্রী। এমনটা দেখি আফিয়া হামজা জীবনেও। আফিয়ার জীবন কেটেছে অনাথ হয়ে, অনেকটা দাসের মতো, শাসনে আর শোষণে। হামজার শৈশবও যেন একই রকম। পরে তাকে জোর করে জার্মান সেনাবাহিনীতে যোগ দিতে হয়। যুদ্ধ থেকে সে বেঁচে ফেরে বটে, তবে ফেরে যুদ্ধের ভয়াবহতা নিয়ে, শরীরে ও মনে। তবু এই দুজন জীবন গোছাতে এগোয়। তবে সব জীবন, সবার জীবন গুছিয়ে তোলা হয় না। যেমন আফিয়ার ভাই ইলিয়াস, শেকড় হারানো ইলিয়াস, শেকড় খুঁজবে কোথায়? এভাবে যা বলছিলাম, আফটার লাইভস হয়ে ওঠে একাধারে আপোষহীন আর সহানুভূতিশীল। আব্দুল রাজাক গার্না আপোষহীন থাকেন জার্মান উপনিবেশবাদের বর্বরতার উপস্থাপনে। যেমন উপন্যাস তুলে ধরে কিভাবে স্থানীয়দের জবাই করা গবাদি পশুর মতো ভূমিতে ফেলে রাখা হতো। পরবর্তীতে লেখক এই নৃশংসতার পাশাপাশি আনেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে উপন্যাসের এক চরিত্রের মর্মান্তিক মৃত্যু। তবে কিংবা তবু এ বর্বরতার সাথে পাল্লা দিয়ে চলে নিগৃহীত মানুষের বেঁচে থাকা, যেখানে গার্না কেমন সহানুভূতিশীল হয়ে ওঠেন। উপনিবেশকালে হ্যাঁ, কেউ কেউ ভালো থাকে কারণ তারা কম জানে, কেউ কেউ ভালো থাকে কারণ তারা উপনিবেশের দোসর হয়ে কাজ করে, ফায়দা নেয়, আর কেউ কেউ হামজার মতো ট্রমাক্রান্ত হয়ে যায়, বারবার তার স্বপ্নে ফিরে আসে, এত চিৎকার, এত আত্মনাদ, এত রক্তক্ষরণ। তবু হামজা শেষমেশ আফিয়ার সাথে জীবন গুছিয়ে নেয়। তারা দুজনে জানে তাদের কিছু নাই, তবু এই দুই নাই মিলে যদি এক অদ্ভুত আছি গড়ে ওঠে। উপনিবেশের আফটার লাইভস যেন এই আশা আর হতাশার পীড়নে আর প্রেরণায় অনেক অনেক নতুন জীবন। এই আফটার লাইফ উপনিবেশের যা গেছে, তবে রেখে গেছে অনবনীয় প্রভাব। এই আফটার লাইফ আরো বেশি উত্তর উপনিবেশিক মানুষের। হ্যাঁ, গেছে অনেক কিছু, গেছে যা গেছে তা গেছে, যা আছে যতটুকু আছে তা কুড়িয়ে কাড়িয়ে নতুন করে জীবন বানাতে চায় এরা। তাই শেষ করি উপন্যাসের এক বাক্য দিয়ে। বিশৃঙ্খলা আর ধ্বংসের মধ্য দিয়েও পৃথিবী ঠিক এগিয়ে যায় সব সময়। অলওয়েজ।
2: ১৯৬৬ সালে মুক্তি পায় খান আতাউর রহমান পরিচালিত চলচ্চিত্র রাজা সন্ন্যাসী।
3: একই বছর মুক্তি পায় সৈয়দ আওয়াল পরিচালিত গুনাই বিবি।
2: প্রিয় শ্রোতা সঙ্গী, সিনেমার কথা ও গান নিয়ে সাজানো পর্ব কথাই ও গানে চলচ্চিত্র এবারের আয়োজন। আজ শুনবেন রাজা সন্ন্যাসী ও গুনাই বিবি ছায়াছবির গান। পর্বটি গ্রন্থনা উপস্থাপনায় রয়েছেন তনিমা করিম। কথায় ও গানে চলচ্চিত্র পর্বে আমন্ত্রণ সবাইকে। বন্ধুরা, আজ শোনাব রাজা সন্ন্যাসী এই সিনেমার নানা গল্প। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত রাজা সন্ন্যাসী চলচ্চিত্রটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মিত একটি উল্লেখযোগ্য অন্যতম চলচ্চিত্র। এটি মূলত ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসের মামলার সত্যি কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছিল। এতে অভিনয়শিল্পীরা ছিলেন আজিম, আনোয়ার হোসেন, সুজাতা, রোজি আফসারি এবং অমল বোস। এটি ছিল অভিনেতা অমল বোসের প্রথম সিনেমা। গাজীপুরের ভাওয়াল স্টেটের মেজর কুমার, রমেন্দ্র নারায়ণ রায়ের রহস্যময় মৃত্যু এবং দীর্ঘ 12 বছর পর সন্ন্যাসী বেশে ফিরে এসে নিজের অধিকার দাবি করার সেই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে এর কাহিনী আবর্তিত হয়েছে। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত রাজা সন্ন্যাসী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার এবং সুরকার খান আতাউর রহমান। তিনি এই চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি গানগুলোয় সুরও দিয়েছিলেন। যেহেতু এটি ভাওয়াল সন্ন্যাসীর জীবন নিয়ে লেখা এবং ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত, এর গানে লোকজ ও মারফতি সুরের প্রাধান্য ছিল। সে সময়কার জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহবুবা রহমান এই চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলেন। তবে এই ছবির গানের তালিকা এবং অডিও বর্তমানে খুব একটা সহজলভ্য নয়, কারণ এটি একটি পুরানো ব্ল্যাক এন্ড হোয়াইট ক্লাসিক। এবারে আসা যাক একই বছর অর্থাৎ ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত আরেকটি চলচ্চিত্রের গল্পে। জানাবো গুনাই বিবি সম্পর্কে। তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি অত্যন্ত সফল লোককাহিনী নির্ভর সামাজিক চলচ্চিত্র এটি। মূলত 100 বছরের পুরনো এক লোকগাথার উপর ভিত্তি করে নির্মিত, যা বাংলার মানুষের কাছে যাত্রাপালা হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন সৈয়দ আওয়াল। মুক্তি তারিখ 17 জুন ১৯৬৬। অভিনয় করেছিলেন তোতা মিয়া চরিত্রে আখতার হোসেন, শওকত আকবর, রানী সরকার, কালিদাস, অনুরাধা এবং নায়িকা চরিত্রে দিলরুবা।
6: নাম ভূমিকায় অভিনয় করা দিলরুবা ছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এমএ ক্লাসের ছাত্রী। তিনি নির্মাতা সৈয়দ আওয়ালকে কথা দিয়েছিলেন যে তিনি কেবল এই একটি চলচ্চিত্রে অভিনয় করবেন। ছবিটির ব্যাপক সাফল্যের পর অনেক প্রস্তাব পেলেও তিনি আর কোন সিনেমায় অভিনয় করেননি এবং পরবর্তীতে লন্ডনে স্থায়ী হন। মুক্তির প্রথম দিনই এই ছবিটি ঢাকায় 12টি সিনেমা হলের মধ্যে 11টিতে মুক্তি পেয়েছিল এবং অভাবনীয় ব্যবসায়িক সাফল্য অর্জন করেছিল। এটি মূলত গুনাই বিবির প্রেম এবং তার জীবনের করুণ পরিণতির গল্প। তোতামিয়া চরিত্রে অভিনেতা আখতার হোসেন এই ছবিটিতে অভিনয় করেই আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন। এই ছবির গানগুলো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে জনপ্রিয় হয়েছিল। সঙ্গীত পরিচালক ছিলেন সত্য সাহা। এই ছবির একটি গান ফেরদৌসী রহমানের কণ্ঠে, ও কোকিল ডাইকোনা।

0: তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, তামাক, সিগারেট, বিড়ি, জর্দা, গুল এইসব মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর সব উপাদান।
2: তামাক বা বিড়ি সিগারেটে যারা অভ্যস্ত, ধূমপানের কারণে তাদের নিজেদের ফুসফুস, হৃদযন্ত্র যেমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে।
1: এতে করে যারা ধূমপানে অভ্যস্ত নন তারাও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়।
2: তাই আসুন বন্ধুরা, তামাককে না বলুন, সুস্থ সবল নিরোগ জাতি গঠনে সহায়তা করুন।
1: প্রিয় বন্ধুরা, আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন অমিয়া অমানিতা, উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ আলমগীর হোসেন,
2: আমি ফাতিমা আফরোজ সোহেলি, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।

0: Bangladesh, founder of the Bangladesh Nationalist Party, BNP, Shahid President Ziaur Rahman was observed across the country with solemn respect. Shahid President Ziaur Rahman is the proclaimer of Bangladesh's great independence and a pioneer and reintroducer of multi-party democracy. It is unfortunate for the nation that he met a tragic death following an assassination by a group of misguided military personnel at the Chattogram Circuit House in 1981, when he was only 45. But in his short life, he became an unforgettable figure in the national history of Bangladesh. He could serve as president of Bangladesh for only 3.5 years, but in such a short tenure of his governance, the great leader brought about an unprecedented, sweeping transformation to the country. He rescued the nation from the catastrophic aftermath of the 1974 famine and rampant economic mismanagement, successfully steering Bangladesh towards achieving a food surplus and vastly increased agricultural production. In fact, it was Shahid President Ziaur Rahman's crucial leadership that made the transformation of the society and country possible through uniting the people. He returned the nation to multi-party democracy from one-party rule and Bakshal. Shahid President Ziaur Rahman restored freedom of press, put an end to corruption and lawlessness, and led the country towards self-sufficiency in food production. By initiating canal excavation, he brought about a revolution in agriculture. At the same time, he introduced a free market economy. So to say, he was touted as a nation builder as he made pioneering role in building the nation and helped Bangladesh to stand on a solid foundation. Recognizing the need for both long-term planning and coordinated efforts to advance a newly independent nation, Shahid President Ziaur Rahman demonstrated remarkable foresight, adopting in 19-point political philosophy. As of now, the economy of Bangladesh stands on three pillars: agriculture, garment industry, and foreign remittances, all were initiated by the late president. At a function in the capital marking the 45th death anniversary of Shahid President Ziaur Rahman, Prime Minister Tariq Rahman, his worthy successor, asked citizens to actively participate in nation building by following the ideals of Shahid President Ziaur Rahman. While addressing an event ahead of distributing clothes and dry food items among the underprivileged in the capital ECB and Kuril areas, Tariq Rahman said, "The core focus of Shahid President Ziaur Rahman's politics was serving the nation and standing by its people." Tariq Rahman said, "He is always for standing by the destitute, as his father taught how to work for the country and how to build it." Earlier, Prime Minister Tariq Rahman placed wreaths at the grave of Shahid President Ziaur Rahman in Shailabanga Nagar to mark his martyrdom anniversary. For nearly 17 years, the people of the country and BNP as a whole could not properly observe the solemn day in a free environment due to repressive action by the fascist regime led by Sheikh Hasina. After the fall of her regime, BNP was voted to power with an overwhelming majority in the February 12th general election this year. The newly formed government led by Tariq Rahman has already launched aggressive programs aimed at comprehensive institutional reforms and production growth. It has begun various reform initiatives and production-oriented programs like Family Card, Farmers Card, Sports Card, Loan Waiver for Farmers, Canal Excavation and Re-Excavation. These initiatives are the follow-ups of Shahid President Ziaur Rahman's various welfare-oriented programs for the people. That is the end of the news commentary.
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং রাজধানীতে আজ ঈদের আমেজ, বিনোদন কেন্দ্র ও পার্কগুলোতেই উপচে পড়া ভিড়। আজ বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIB মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সভায় সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর MP বলেন,
3: যখনই মানুষ কর্তব্য বিমূঢ় হয়েছে ৭১ সালে, যখন দিশে হারা, তখনই মেজর জিয়া বলছি অক্ষেত মেজর তার কথা কিন্তু গোটা জাতিকে জাগিয়ে তোলে। আবার ঠিক ৭৫ সালে যেন একই অবস্থা বিষয়ে অত্যন্ত উল্লেখযোগ্য মনে হয় আমার। তার মধ্যে প্রথমটি হচ্ছে যেটা হচ্ছে তিনি বাংলাদেশি জাতিকে একটা নতুন পরিচয় দিয়েছিলেন, একটা আইডেন্টিটি দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে। পরবর্তীকালে বাংলাদেশ জাতি যে সামনে এগিয়ে যেতে পারে সঠিক নেতৃত্ব দিলে সেটা তিনি প্রমাণ করেছিলেন। ১৯৭১ থেকে ৭৫ ছিল একটা বিভীষিকাময় সময়, একটা দুঃসময়ে স্বাধীনতা যেন ব্যর্থ হয়ে গেল এই কথা মনে হচ্ছিল প্রতি মুহূর্তে এই আওয়ামী লীগের দুঃশাসনে। সেই জাতিকে, সেই তলাবিহীন ঝুড়িকে আবার টেনে তোলা উপরে এবং সেখানে একটা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া, এটা জিয়াউর রহমান সাহেব তার নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করে। এই ঐক্যবদ্ধ করার ছিল সবচেয়ে বড় গুণ, বিভাজন করেননি, জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। যে কারণে তিনি যে প্রথম যে ক্যাবিনেট তিনি তৈরি করেছিলেন রাষ্ট্রপতির দায়িত্বে এসে, এটাকে বলা হয় যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্যাবিনেট, বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ বিরোধী ক্যাবিনেট তৈরি করেছিলেন এবং যে কারণে ভিত্তা রচনা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন, এটা একটা মেজর সংস্কার ছিল, একটা মৌলিক পরিবর্তন। এই পরিবর্তনটা তিনি করেছিলেন, মিডিয়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেছেন, প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চেয়েছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এই বিষয়টা খুব জরুরি, এটি হচ্ছে একটা রাষ্ট্রকে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গড়ে ওঠে শুধু তার প্রতিষ্ঠান নির্মাণের মধ্য দিয়ে, এবং সেটাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার কাজ শুরু করেছিলেন এবং অনেক দূর এগিয়ে গিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সামনে সেই আলোকবর্তিকার মতো, যার দিকে তাকিয়ে আমরা সামনের দিকে এগোব। প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রের এমন কোন ক্ষেত্র ছিল না যে ক্ষেত্রে তা হাত পড়েনি, কিন্তু আপনি যদি গবেষণার দিকে যান, বাংলাদেশ গবেষণা প্রতিষ্ঠানগুলোর দিকে যাবেন, দেখবেন প্রত্যেকটাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম খুলে করা আছে। অর্থাৎ শুরু করেছেন তিনি গবেষণা দিয়ে, তার উচ্চ ফলনশীল উপসি, যেটা উচ্চ ফলনশীল ধানের বীজ তিনি নিয়ে এসেছেন, যার ফলে বাংলাদেশে তিনি একটা বিপ্লব সূচনা করেছিলেন।
2: BNP'র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান MP বক্তৃতায় উল্লেখ করেন,
4: সেই ৩.৫ বছরের পর থেকে দীর্ঘ কয়েক দশক এই বাংলাদেশ পেরিয়ে এসেছি আমরা, কিন্তু আমি জোর করায় বলবো সেই সামান্য ৩.৫ বছরের স্বল্পতম সময়ের ভেতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের যে উন্নয়ন করেছিলেন, বাংলাদেশের যে সম্মান তিনি বিদেশে সৃষ্টি করেছিলেন, বাংলাদেশের মানুষের যে অধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কোন জিয়াউর রহমানকে আমরা স্মরণ করতে এসেছি, সেই জিয়াউর রহমান তিনি এদেশে নারীর অধিকার, শিশুর অধিকার এবং যুবকের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। যখন জাতিসংঘ সারা বিশ্বে যখন জোর গলায় নারীর অধিকার কথা, শিশুর অধিকারের কথা, যুবকের অধিকারের কথা বলতে শুরু করেনি, সেই সময় তিনি বাংলাদেশে নারী, শিশু এবং যুবকের অধিকারের কথা বলেছিলেন। তিনি একটি মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন, যিনি তার প্রেসিডেন্ট সেক্রেটারিয়েটে তিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত করেছিলেন, যিনি বাংলাদেশের শিক্ষাকে বাস্তবধর্মী করতে চেয়েছিলেন, বাংলাদেশে খাল খনন করে বাংলাদেশের কৃষিতে বিপ্লব এনেছিলেন এবং এই অভাবের দেশ বাংলাদেশ থেকে খাদ্য বিদেশে রপ্তানি করেছিলেন। কোন জিয়াউর রহমান? সেই জিয়াউর রহমান যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ, সেই দেশকে তিনি জাতিসংঘে তিনি সিকিউরিটি কাউন্সিলের তিনি একজন সদস্য হিসেবে উন্নীত করেছেন। যে জিয়াউর রহমানকে আল কুদস কমিটিতে তাকে সদস্য করা হয়েছিল মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে। আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের তিনটি গুণ আমরা অনুসরণ করি, যার প্রথমটি হচ্ছে শৃঙ্খলা, দ্বিতীয়টি হচ্ছে সততা এবং তৃতীয়টি হচ্ছে দেশপ্রেম। জাতির একটি ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি বাংলাদেশকে সেই ক্রান্তিকাল থেকে উদ্ধার করেছিলেন।
2: BNP'র স্থায়ী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী MP বক্তৃতায় উল্লেখ করেন,
5: গণতান্ত্রিক দর্শন ভাবনা চিন্তা, তার অর্থনৈতিক দর্শন চিন্তা ভাবনা, পররাষ্ট্রনীতির যে দর্শন চিন্তা ভাবনা, সামাজিক এবং আঞ্চলিক চিন্তা ভাবনা দর্শন, বিএনপি কিন্তু আজ অবধি আমরা সে জায়গাতে আছি, আমরা একটু সরি নাই। এবং আমাদের জন্য যেটা আজকে যে পথে উন্মুক্ত হয়েছে আগামীর বাংলাদেশের জন্য, সেটার ভিত্তি অলরেডি আমাদের হাতে আছে, যে ভিত্তির উপর বিএনপি আগেও সরকার পরিচালনা করেছে। বারবার একটি ভঙ্গুর রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতির থেকে আবার আমাদেরকে স্থিতিশীলতায় আসতে হয়েছে, বারবার আবার আমাদেরকে সমৃদ্ধির পথে যেতে হয়েছে। ঠিক এইবারও একই অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেটা পেয়েছিলেন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া উনিও সম্মুখীন হয়েছেন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু একই সংকটের সম্মুখীন আজকে। এবং সুখবর হচ্ছে আমাদের একটা বড় জনসমর্থন নিয়ে আজকে আমরা দায়িত্ব পেয়েছি, এবং যেহেতু আমাদের ভিত্তি অনেক বেশি শক্তিশালী, আমাদের আদর্শ দর্শন অনেক বেশি শক্তিশালী, আমাদের নীতিমালা প্রকৃতভাবে যেখানে আছে সেই নীতিমালার উপর ভিত্তি করে আমরা এগিয়ে যেতে পারবো।
2: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এমপি বক্তৃতায় উল্লেখ করেন,
6: যিনি ক্ষমতায় আসীন হয়ে, যিনি অসাধারণ হয়েও সাধারণভাবে গ্রামে গঞ্জে মানুষের পাশে, কৃষকের পাশে ঘুরে বেড়াতেন, তার কারণ তিনি বুঝেছিলেন এই বাংলাদেশে যে যদি একে আত্মনির্ভরশীল করতে হয় এই দেশের মাটি থেকে সেটা করতে হবে। এবং সেখানে তাই তিনি কৃষকের পাশে, যুবকের পাশে, মহিলাদের পাশে এবং শিশুদের পাশে বিভিন্ন অঙ্গনে বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি করে নারীদের উন্নয়ন, যুবকের উন্নয়ন, ছাত্রদের উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন তিনি কর্মসূচি দিয়ে গেছেন। এবং সেই কারণে আজকে আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটাকে মনের মধ্যে আমাদেরকে অনুধাবন করে আমরা যেন সেই আদর্শ নিয়ে এগিয়ে চলতে পারি।
2: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ এমপি বক্তৃতায় বলেন,
7: মহিলা বিষয়ক অধিদপ্তর করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মন্ত্রণালয় করে। আজকের যে যুবক, এই যুবকদেরকে সুসংগঠিত করার জন্য এই যুব সংস্থা আর মহিলা সংস্থার প্রবর্তন করেছেন, কারণ জিয়াউর রহমান জানতেন যুবকদেরকে যদি ঐক্যবদ্ধ না করা যায় তাহলে দেশ পুনর্গঠন করা যাবে না, মহিলাদেরকে যদি সংঘবদ্ধ করা না যায়, তাদেরকে যদি ট্রেনিং দেওয়া না যায়, প্রশিক্ষণ না দেওয়া যায় এবং পুরুষদের পাশাপাশি ক্ষমতায়ন করা না যায় তাহলে দেশ সামনে এগোবে না। সেই জন্যই মহিলা সংস্থা, যুব সংস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনন্য আবিষ্কার।
2: মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বক্তৃতায় বলেন,
8: রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ব্যক্তি মানুষ হিসেবে পরিশুদ্ধ থাকার যে জায়গাটি, তার স্বল্পহার, তার পরিমিতি বোধ, পরিমিতি খাবার, তার জীবনযাপনের ক্ষেত্রে একজন রাষ্ট্রপতি হিসেবেও যেভাবে জীবনযাপন করেছেন, এটা যদি আমরা অনুসরণ করি, এটাকে যদি আমরা অনুকরণ করি, নিঃসন্দেহে এই রাষ্ট্রে, এই সমাজকে একজন এই ধরনের ব্যক্তি মানুষের সংখ্যা যখন বাড়বে, এই দেশকে আমরা একটি সমৃদ্ধশালী দেশ, শক্তিশালী দেশ এবং অধিকাংশ মানুষই ভালো মানুষ হিসেবে বিবেচিত হবেন, অপরাধ কমে যাবে, অপরাধীদের দৌরাত্ম্য কমে যাবে।
2: বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ তাঁর বক্তৃতায় বলেন,
9: আজকের শপথ মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব যে কোনো মূল্যে রক্ষা করা। আজকের শপথ গণতান্ত্রিক ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ করা। আজকের শপথ সততা, নিষ্ঠা ও ত্যাগ দিয়ে দেশ গড়ে তোলা। অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সাম্য ও ন্যায্যতা ভিত্তিক সমাজ গড়ে তোলা। প্রতিটি দেশবাসীর মুখে হাসি ফুটানো। আঞ্চলিকতা, কুপমণ্ডকতা ও কুসংস্কার পরিহার করে আধুনিক জ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। এই শপথ আমরা নেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির ধুলো স্পর্শ করে।
2: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটির আজ ছিল শেষ দিন। আজও রাজধানীর সর্বত্রই লক্ষ্য করা যায় ঈদের আমেজ। বিশেষ করে নগরীর বিনোদন কেন্দ্র ও পার্কগুলোতে ছিল নানা বয়সের মানুষের উপচে পড়া ভিড়। আমাদের বেতার প্রতিনিধিরা আজ ঘুরে বেড়িয়েছেন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ও পার্কগুলোতে। রাজধানীর জিয়া উদ্যানে ঘুরতে আসা বেশ কয়েকজন তাঁদের অনুভূতি তুলে ধরে বলেন,
10: যেহেতু আমরা কর্মজীবী মানুষ, ঢাকা শহরে ঘুরতে পাই না, বাচ্চাদের স্কুল আছে, আমিও জব করি, এই কারণে ছুটির দিন হওয়াতে আমরা চিন্তা করলাম যে যাই কোথাও একটা ঘুরে আসি। তখন হঠাৎ করে ডিসিশন নিলাম জিয়া উদ্যানে যাই, এখানে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়নি, আমি এসেছি আগে কিন্তু ওদেরকে নিয়ে আসে নাই, এই ফার্স্ট ওরা আসছে, ওরা দেখতে পেয়েছে। অনেক ভালো লেগেছে, আমি এখানে দেখতে পেয়েছি জিয়ার রহমান এবং খালেদা জিয়ার কবর, এখানে অনেক সুন্দর গাছগুলো আছে, ঢাকা শহরে ব্যাসেজমেন এইভাবে গাছগুলো দেখিনি, অনেক সুন্দর লাগছে।
2: তবে সবকিছু ছাপিয়ে জাতীয় চিড়িয়াখানায় আজও ছিল হাজার হাজার দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
11: বাঘ দেখলাম, বানর দেখলাম, অনেক কিছুই দেখেছি।
12: মোহাম্মদ খুকন, আমি আসছি সিঙ্গার মানিকগঞ্জ, পরিবার নিয়ে আসছি, বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চারা খুব মজা পাইতেছে। আমি ঈদের পরে আসলাম, চিড়িয়াখানা বড়, তাই অনেক পশু পাখি আছে ছুটি কাটানোর জন্য, মানে খুব সুন্দর একটা জায়গা। বাঘ দেখলাম, তারপরে জিরাফ দেখলাম, হাতি দেখলাম, গন্ডার দেখলাম, বানর, অনেক বিদেশি পাখি।
11: চিড়িয়াখানা আসে আমার অনেক ভালো লাগতেছে, এখানে হরিণ বাঘ ভাল্লুক সবকিছু অনেক ভালো করে দেখছি, এখানে আবহাওয়া অনেক ভালো, সেজন্য আজকে অনেক ভালো লাগতেছে। ঈদটা ভালোই কাটছে, এখন ঈদের পরে তো সবাই সবার কাছে থাকে, সেজন্য আমরা সবাই একসাথে হয়েছি, সেজন্য আজকে এখানে ঘুরতে আসলাম, ভালোই লাগতেছে।
2: এদিকে সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানী থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ রাজধানীর নগর ভবনে বর্জ্য অপসারণের তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,
13: প্রিয় নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই, অনেক সচেতন নাগরিক নির্ধারিত স্থানে পশু কোরবানি করে বর্জ্য ব্যাগ ভরে নির্দিষ্ট স্থানে রেখে আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের মাঠ পর্যায়ে দারুণ সহযোগিতা করেছেন। নাগরিকদের উদ্বুদ্ধ করতে ডিএসসিসির 75টি ওয়ার্ডে 46 টন ব্লিচিং পাউডার, 210 গ্যালন স্যাবলন, 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছিল। সচেতন নাগরিকদের সংখ্যা হয়তো এখনো শতভাগ নয়, তবে আমরা জানি ইতিবাচক পরিবর্তন রাতারাতি আসে না, ধীরে ধীরে অধিকাংশ নগরবাসী সচেতন হয়ে উঠবেন এবং নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে আমরা একটি কাঙ্ক্ষিত ও পরিচ্ছন্ন ঢাকা বিনির্মাণ করতে পারব বলে আমি আশাবাদী। বিদ্যমান বাস্তবতা এত বিপুল পরিমাণ বর্জ্য দ্রুততম সময়ে অপসারণ করাটা বড় চ্যালেঞ্জ। স্বাভাবিক পর্যায়ে যেখানে প্রতিদিন 3,200 থেকে 3,500 টন বর্জ্য অপসারিত হয়, সেখানে প্রায় একই জনবল ও সম্পদ ব্যবহার করে কোরবানির দিনগুলোতে দৈনিক প্রায় 5 গুণেরও বেশি বর্জ্য অপসারণ করতে হয়। বিগত 3 দিনে ডিএসসিসির নিজস্ব পিএসএসসি প্রায় 13,453 জন কর্মী মাঠ পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন। এই বিশাল কর্মযজ্ঞে 382টি বিশেষ যান যন্ত্রপাতি সহ 2,117টি ছোট গাড়ি ব্যবহার করা হয়েছে। 75টি ওয়ার্ডে ডিএসসিসি কর্তৃক 357টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ ছিল, যেখানে গত 3 দিনে মোট 17,315টি পশু কোরবানি করা হয়েছে। আপনারা জানেন এবছর 3 দিনে কোরবানির পশুর হাট ও বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ছিল 33,942 টন। আনন্দের বিষয়, সকল সহযোগিতা ঈদের দিন থেকে গতকাল 30 মে রাত 12টা পর্যন্ত আমরা মোট 36,086 টন বর্জ্য মাত্রায় ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছি, অর্থাৎ আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি।
2: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো আজ আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে।
1: সাথে রয়েছি আমরা দুজন, আমি এস এম আসাদুজ্জামান
0: এবং আমি সুরাইয়া সুলতানা।
1: আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন।
0: আয়োজনের শুরুতেই আপনাদেরকে শোনাব মায়ার নাম ময়না ছায়া ছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।
1: শুনতে চেয়েছেন গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সাথে আছে সজীব এবং সুমাইয়া শিরিন শিলা।
0: চলুন তাহলে শোনা যাক, দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না।

0: এবারে মহামিলন ছায়াছবির গানের অনুরোধকারী শ্রোতারা হলেন উলিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি, লাবিব ও দিশা,
1: ওয়াবদা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে এস এম হোসেন। শোনাব একদিন, দুই দিন, তিন দিন পর তোমারই ঘর হবে আমারই ঘর, শিল্পী সালমা জাহান ও এম এ খালেক।

0: জীবন সংসার ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও আগুনের কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন আপনারা।
1: রানীবন্দর, চিনির বন্দর, দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস ও সৈকত কুমার দাস।

0: প্রিয় শ্রোতা, এবার গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আপনারা দক্ষিণ পিরিচপুর বাজিতপুর কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম শান্ত ও আলিয়া সুলতানা,
1: দক্ষিণ লালপুর নাটোর থেকে আব্দুল হান্নান ও আকলিমা বেগম,
0: তোমার বুকেরই ভেতরে আমার সুখের বসতবাড়ি,
1: মা যখন বিচারক ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

0: বন্ধুরা, অনুরোধের আসরে এবারের গানটির অনুরোধকারী শ্রোতারা হলেন বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে আনারুল ইসলাম।
1: শুনতে চাচ্ছেন অশান্তি ছায়া ছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে কেদিয়া মন কারিলা ও বন্ধুরে।

0: চন্দনদ্বীপের রাজকন্যা। এ ছায়াছবি থেকে গান শুনতে চেয়ে চিঠি পাঠিয়েছেন উত্তর মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মোসাম্মদ সাকিরুন নেসা, মোসাম্মদ উর্মি খাতুন মিম ও মোসাম্মদ মুন্নি খাতুন।
1: আজমর উলিপুর কুড়িগ্রাম থেকে সুপ্র আহমেদ ও নাজ আহমেদ।
0: গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী।
1: ছায়াছবি চন্দনদ্বীপের রাজকন্যা।

0: সহযাত্রী ছায়াছবি থেকে এবারে গানটি অনুরোধকারী শ্রোতারা হলেন তারাগঞ্জ রংপুর থেকে এইচ এম মাজিদুল ইসলাম, উম্মে সালমা, মোহাম্মদ মুহিদ আল হাসান এবং মোহাম্মদ নাইম আল হাসান।
1: শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন অনুরোধের আসর নিবেদন। সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: এবারে বিয়ের ফুল ছায়াছবির গান শুনতে চেয়েছেন আপনারা।
0: তারাপাশা হোসেনপুর কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ তাহসান ফারাবি নাজমুল,
1: গানটির শিল্পী এন্ড্রু কিশোর।

0: নয়ন ভরা জল ছায়া ছবি গান শিল্পী মনির খান ও কনক চাপা।
1: শুনতে চেয়েছেন ঘেউর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ মুফাজ্জল হোসেন, সাথে আছেন শামিমা শাম্মি, আলিয়া বেগম, সুমন বিশ্বাস এবং মোহাম্মদ শাহিনুজ্জামান।
0: চলুন তাহলে শোনা যাক, সবকিছুরই শুরু আছে, শেষও হয়ে যায়।

0: সরিষা ভিটাপাড়া সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল, সাথে আছে ইমরান হালিম ফিরোজ, কনা সজীব, মারুফা রবিউল জাহাঙ্গীর এবং রুবেল।
1: আপনারা সবাই শুনতে চেয়েছেন আজকের ফয়সালা ছায়াছবির গান,
0: শিল্পী কনক চাপা।

0: এবারে গানটির অনুরোধকারী শ্রোতারা হলেন গোংরা, চাপরা, নদিয়া, ভারত থেকে হীরামন শেখ এবং রেহানা শেখ।
1: আপনারা শুনতে চাইছেন নাচের পুতুল ছায়াছবির গান মাহমুদুন নবীর কণ্ঠে, আয়নাতে ওই মুখ দেখবে যখন।
2: হ্যালো, কাকে চাই?
3: তোমাকে।
2: আপনি, আপনি কে?
4: সেই আমি

0: বন্ধুরা, এবার এই গানটি শুনতে চেয়ে যারা অনুরোধ করেছেন জানিয়ে দিচ্ছি তাদের নাম। বেনুঘাট দিঘিরপাড় রংপুর থেকে সেলিম রাজ, ইমনবাবু, রিপনবাবু, সেলিনা আক্তার, রুমি খাতুন।
1: মেলাবর বড়ভিটা বাজার কিশোরগঞ্জ নীলফামারী থেকে শ্রী অমল চন্দ্র রায় ও শীলা রানী।
0: বেন্ডারবাড়ি উলিপুর কুড়িগ্রাম থেকে জাহাঙ্গীর আলম, নুরুল আলম এবং ফারুক আলম।
1: পিরোজপুর সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আনিরুল ইসলাম বিনতে আসফিয়া তাসনিম।
0: আপনাদের পছন্দ প্রেমের তাজমহল ছায়াছবির গান ইন্দ্র কিশোর ও কনক চাপার কণ্ঠে, ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা।

0: শ্রোতা বন্ধুরা, ঘড়ি কাটা বলছে যেতে হবে, এবারে যাবার পালাম। তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি, অনুরোধের আসর নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে লিখবেন এই ঠিকানায়।
1: অনুরোধের আসন নিবেদন প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। ইমেইল ঠিকানা bbnibedon2018@outlook.com।
0: এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, উপস্থাপনায় আমি এস এম আসাদুজ্জামান
1: এবং সুরাইয়া সুলতানা,
0: নিবেদন গ্রন্থনায় ডক্টর দেবপ্রসাদ দা, সম্পাদনায় আব্দুল আউয়াল,
1: তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রবিবার ঠিক একই সময়।
1: সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাতেমা শারমিন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, সরকারের ইশতেহার এখন কেবল বিএনপির নয়, এটি এখন জনগণের ইশতেহার। যারা এর পক্ষে রায় দিয়েছেন তাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পথ নির্দেশনা দিয়েছিলেন তার ধারাবাহিকতা রক্ষা করেই সরকার কর্মসূচি হাতে নিয়েছে এবং দেশ পরিচালনা করছে। বিচার, শিক্ষা ও স্বাস্থ্যসহ গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আগামীকাল খুলবে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। এবছর ঈদ উল আজহা উপলক্ষে ২৫শে মে থেকে ৩১শে মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটানা সাত দিনের ছুটি উপভোগ করেন। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারেও শুরু হবে নিয়মিত কার্যক্রম। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে। এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ফলে রাজধানীর বিভিন্ন সড়কেও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। শিশু নামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান। আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সকলের দায়িত্ব এবং সমাজের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সরকার একটি নতুন কারাগার স্থাপন করবে। আজ চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল সাধারণ মানুষের মাঝে উচ্ছেদের গুজব ছড়াচ্ছে, তবে এখান থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না। জঙ্গল সলিমপুর ও এর আশেপাশের এলাকাকে অবশ্যই সন্ত্রাসমুক্ত করা হবে। এখানে আর কোন বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনের জীববৈচিত্র, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল থেকে ৩১শে আগস্ট পর্যন্ত টানা তিন মাসের জন্য সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এই সময় জেলে, বাওয়ালি, মোয়ালি এবং পর্যটককেই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এই সময় নদী খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রতি বছরের মতো এবারও তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ত্রিমুখী ক্ষমতা সম্পন্ন নতুন ধরনের একটি ক্যান্সার বিরোধী ইঞ্জেকশন রোগীদের শরীরের টিউমার সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে বলে আন্তর্জাতিক এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ১১টি দেশে পরিচালিত এই আন্তর্জাতিক ট্রায়ালে এমন রোগীদের এই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যাদের ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বা পুনরায় ফিরে এসেছে এবং প্রচলিত অন্যান্য চিকিৎসায় কোনো সুফল পাওয়া যায়নি। চিকিৎসকরা এই ফলাফলকে অভূতপূর্ব বলে অভিহিত করেছেন। এটি ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারী মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে পারিবারিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যের সুখের মূল বেলা 11:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ইশগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর রাত 10:05। FM 90 MHz রাত 12:15 নিঃশুল্ক শুনবেন নাটক সেজপৌ, রচনা আশরাফুজ্জামান, প্রযোজনা নওয়াজেশ আলী খান। FM এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার, আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 53%, সন্ধ্যে 6টায় 52%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:11, সূর্য অস্ত যাবে 6:42। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 MHz, FM 102 ও FM 90 MHz। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: শীতকাল থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারেও শুরু হবে নিয়মিত কার্যক্রম। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে। এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ফলে রাজধানীর বিভিন্ন সড়কেও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান। আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সকলের দায়িত্ব এবং সমাজের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সরকার একটি নতুন কারাগার স্থাপন করবে। আজ চট্টগ্রামে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল সাধারণ মানুষের মাঝে উচ্ছেদের গুজব ছড়াচ্ছে, তবে এখান থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না। জঙ্গল সলিমপুর ও এর আশেপাশের এলাকাকে অবশ্যই সন্ত্রাসমুক্ত করা হবে। এখানে আর কোন বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিজেলের দাম অপরিবর্তিত রেখে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। আজ রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা থেকে অপরিবর্তিত রাখা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার 130 টাকা থেকে বাড়িয়ে 135 টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার 135 টাকা থেকে 140 টাকা, আর অকটেনের দাম 140 টাকা বাড়িয়ে 145 টাকা করা হয়েছে। আজ রাত 12টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। 2024 সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। খেলার খবর, ফুটবল। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ স্বাগতিক ভারতের কাছে 3-0 গোলে পরাজিত হয়েও সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ রানার্স আপ হয়েছে বাংলাদেশ। আগামী বুধবার বাংলাদেশ সময় বিকেল 4টায় একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নেপালের এবং রাত 8টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটানের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই মোহাম্মদ আবুল হোসেন। প্রাইম মিনিস্টার এন্ড বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হ্যাজ সেইড দ্যাট হিজ গভর্নমেন্ট ইজ কমিটেড টু ফুলফিলিং অল এক্সপেকটেশনস অফ দ্য কান্ট্রিজ পিপল। হি সেইড দিস ওয়াইল অ্যাড্রেসিং এ ডিসকাশন এজ দ্য চিফ গেস্ট এট দ্য কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ইন দ্য ক্যাপিটাল টুডে মার্কিং দ্য 45th মার্টিরম অ্যানিভার্সারি অফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। The Prime Minister said government's manifesto is no longer just PNP's manifesto, it is now the manifesto of the people. Government has to fulfill the hopes and aspirations of those who voted in favor of it. He said, following the guidance given by Shahid President Zia Rahman, government has undertaken programs and are governing the country accordingly. Reaffirming the government's commitment to restoring democracy and improving justice, education and healthcare, Tariq Rahman said the aspirations people expected after the liberation were not fulfilled. Over the past 17 years, the nation has witnessed how democracy, justice, education and healthcare were killed. The BNP government has assumed responsibility at a difficult and crucial time. If government proceed carelessly during this period, the country and future generations will suffer irreparable damage, he added. All government and private offices, including banks, insurance companies, and capital

দেশের গান শুনলেন রুনা লাইলার কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

আজকের নাটক মেম বউ, রচনা আশরাফুজ্জামান, প্রযোজনা নওয়াজেশ আলী খান, নাট্যানুষ্ঠান মেম বউ।

0: নেম সাহেব আলী, ফাদার্স নেম কেরামত আলী, এজ 27, কান্ট্রি বাংলাদেশ। না, কোনো রকমই মুখস্থ হয় না। নেম সাহেব আলী, ফাদার্স নেম কেরামত আলী, এজ। ইংরেজি ভাষাটাই বড্ড গোলমেলে। সাত দিনের মধ্যে রপ্ত করতে না পারলে মুন্সি চাচা বলেছেন টিকিট কিনবেন না। কি মুশকিল। নেম সাহেব আলী, ফাদার্স নেম কেরামত আলী, এজ 27।
1: তোমার ইংরেজির ধাক্কায় আর ঘরে থাকা যায় না, মুখস্থ হলো। এই নাও তোমার নাস্তা।
0: নাস্তা না, বলো ব্রেকফাস্ট। কিন্তু ইংরেজি ভাষাটাই বড্ড খটমটে,
1: মুখস্থ হয়ে হয় না। কিচ্ছু নেই, শুনে শুনে আমারই মুখস্থ হয়ে গেছে। নেম সাহেব আলী, ফাদার্স নেম কেরামত আলী, এজ।
0: স্বামী শ্বশুরের নাম মুখে নিলে লোকে বলবে কি?
1: ছাই, ইংরেজিতে বললে কেউ বুঝবে না।
0: মনে হচ্ছে আমার বদলে তুমি গেলেই ভালো হতো।
1: কেন, এক বছর পর তুমি আমাকে নেবে না? এর মধ্যেই আমি ইংরেজি শিখে নেব।
0: থাক এখন মুখস্থ করা, ছুরি কাঁটাটা ধরা ঠিক করি, ব্রেকফাস্টটা সামনে রাখো। কি এনেছো?
1: এই মুন্সি চাচা যা যা বলে দিয়েছেন, এই যে আন্ডা পোচ, এটা হচ্ছে মাছ ভাজা, আর এটা রুটি।
0: বলো এগ পোচ, ফিশ ফ্রাই আর টোস্ট।
1: বেশ, এগ পোচ, ফিশ ফ্রাই, টোস্ট হলো।
0: না, কাঁটা দিয়ে মুখে কিচ্ছু ওঠে না। এক কাজ করো, ফজল ভাইয়ের মেম ভাবিকে ডাকো, তার কাছ থেকে শিখে নি।
1: মেম ভাবি? সে তো কাঁটা ছুরি ছেড়ে এখন হাত দিয়ে খায়, আর ব্রেকফাস্টের বদলে খায় যাও। গাউন পরা সে তো ভুলেই গেছে অনেক দিন।
0: তবুও শেখাতে পারবে, রাতে দাওয়াত করো। আরে আরে আরে, তুমি হাসছো, কার্তিকে ডিমটা ছিটকে গেল, শক্ত করে পোচ করেছো।
1: তুমি কাটতেই জানো না, নষ্ট করলে ডিমটা।
0: দা হাতে বাঁশ কাটতে জানি, কিন্তু ছুরি কাটা দিয়ে ডিম কাটা এত শক্ত জানতাম না।
1: এক কাজ করো, আগে হাত দিয়ে খেয়ে নাও, তারপর খালি প্লেটে ছুরি কাটা নিয়ে রপ্ত করো।
0: হ্যাঁ, তাই করি। কিন্তু মুন্সি চাচা মাত্র 3 দিন সময় দিয়েছেন। এক কাজ করো, তুমি মেম ভাবির কাছে শিখে এসো, তারপর আমি তোমার কাছে শিখবো। বুঝি না সব বিলে যায় কেন, হাত ছেড়ে সব কাঁটা দিয়ে খায়। শুনেছি পানি পর্যন্ত খরচ করে না, কাগজ দিয়ে।
1: ছি ছি ছি, আর ঘেন্না ধরিও না তুমি। শোনো, আমার কাছে কসম খাবে, আমাদের নিয়মকানুনগুলো মেনে চলবে। আর আরেকটা কথা,
0: কি?
1: এই সাদা মেয়েদের মুখের দিকে দেখবে না। মদনপুরের পিসাবের কাছ থেকে আজ একটা তাবিজ এনে দেবো, কোমরে বেঁধে রাখবে, কেউ তোমার দিকে নজর দিতে পারবে না।
0: নজর কেউ দিতে পারবে না বউ, সবসময় তোমার জন্য মন পুড়বে। ভাড়ার পাউন্ড হাতে জমলেই এসে তোমাকে নিয়ে যাবো।
1: শিগগির করবে। সাদেক ভাই 1 বছরের মধ্যে নিয়ে গেল বউকে, আর নমু মামু সেই যে গেল আর ফিরে এলো না।
0: যদি আমি না ফিরি?
1: ছি, অমন কথা বলো না, আমার বুকটা কাঁপে। টাকা রোজগার করতে বিদেশে যাবে, আমি বাধা দিতে পারি না, কিন্তু ফিরে আসবে।
0: পাগলি, কাছে আয়। আমি বুঝতে পারছি না 1 বছর তোমাকে ফেলে কি করে থাকবো।
1: আল্লাহ আমার খবর নেবেন। 1 বছর, এই 1 বছর আমি মেম ভাবির কাছে ইংরেজি সবক নেব, আর কাঁটা ছুরি ধরতে শিখব। ও, শুনেছ মেম ভাবি গায়ে মেয়েদের একটা স্কুল করবে?
0: তুমিও সেই স্কুলে ভর্তি হবে নাকি?
1: হ্যাঁ, শুনেছি স্কুলে ছোট ছেলে মেয়েদের জন্য, তবে মেম ভাবি যদি ভর্তি করে নিশ্চয়ই হব।
0: বেশ মজা হবে, বিলেত গিয়ে তত্তর করে ইংরেজি বলবে, আমি অনেক শিখে ফেলবো, দেখেই তোমাকে বলবো ম্যাডাম হাউ টু ডু।
1: শোনো, এই,
0: হ্যাঁ,
1: আমি না একটা ইংরেজি জানি।
0: কি
1: বলবো?
0: হ্যাঁ,
1: আই লাভ ইউ।
0: ডেকে নিয়ে এসো। হায় হায়, এখন পরীক্ষা নিলে আমি নিঘাত ফেল করব।
1: আসুন চাচা।
2: বাহ, এই তো সব শুরু করেছ। একটা খবর দিতে এলাম, এন্ট্রি পারমিট হয়ে গেছে। জানো আজকাল লোক নিয়ে যাওয়া খুব শক্ত।
0: আপনি সব করেছেন চাচা, তাই ভরসা। তা নঈম ভাইয়ের কি খবর?
2: তারটা এখনো আটকে আছে। স্টুয়ার্ট সাহেবকে আজ ঢাকায় ফোন করব, তার ভাইকে লন্ডনে আমাদের চেইনের হেড অফিসে চাকরি দেবো বলেছি।
0: আজব কথা চাচা, সে দেশে বসে আপনারা সাহেবদের চাকরি দেন?
2: লেখাপড়ার কাজ তো বেশিরভাগ তারাই করে, আরও নানা কাজে তাদের সাহায্যের দরকার হয়। যে দেশে ব্যবসা করব সে দেশের লোকের সঙ্গে মিলেমিশে কাজ করতেই হবে।
1: চাচাকে কিন্তু মনেই হয় না 20 বছর বিলেতে আছেন। ফজল মামু 3 বছর বিলেতে কাটিয়ে এসেছেন, আল্লাহকে পর্যন্ত গড বলেন।
2: বিদেশে থাকলেই বদলাতে হবে, তার কোনো মানে নেই। যখন যে দেশে থাকবো সে দেশেরই আচরণ করতে হবে, তবে নিজেদের ধর্মকর্ম বদলানো উচিত না।
0: চাচা, বিলেতে আমাদের ধর্মকাজ করা যায়?
2: যাবে না কেন, ওকিং এ বড় মসজিদ আছে, আমাদের চাঁদাতেও ছোট মসজিদ হয়েছে ইস্ট্যান্ডে, আমি নামাজ সেখানেই পড়ি।
1: দেখবেন আপনার ভাতিজা যেন নামাজ কাজে না করে চাচা।
2: নিশ্চয়ই দেখবো, সেখানে সকলের হেফাজত করাই তো আমার কাজ। তা কাঁটা ছুরি ধরা কতটা মস্ক হলো?
0: আপনি আবার একটু দেখান চাচা, আমি বসে বসে মস্ক করি।
2: তাই বাঁধাটা শিখেছ?
0: এই দেখেন চাচা।
2: হ্যাঁ চলবে, তবে নটটা আরো ঢিলে হবে, ছুরি কাঁটা ধরাটা আবার দেখিয়ে দি। এই যে এমনি ধরবে ছুরি, আর এমনি ভাবে কাঁটা, এমনি কেটে মুখে তুলবে, খুব সোজা। তুমি হাসছো মা?
1: চাচা আন্ডানা ওর প্লেট থেকে লাফ দিয়ে পালিয়েছিল।
2: হ্যাঁ প্রথম প্রথম এমনি হবেই, তবে রক্ত হয়ে গেলে কোনো অসুবিধা হবে না। বসে বসে অভ্যেস করতে থাকো, হাওয়াই জাহাজে উঠলেই ছুরি কাঁটাতে খেতে হবে, বুঝলে? এবার চলি, অনেক কাজ বাকি, সব ঠিক করে নাও, যে কোনো দিন টিকিট এসে যাবে।
0: আমি তৈরি মুন্সি চাচা,
2: আমি খবর এলেই তোমাকে জানাবো। আচ্ছা চলি।
0: উফ, বেঁচে গেছি। মুন্সি চাচা আজ পরীক্ষা নেননি, টাইটা তুমি বেঁধে দিয়েছিলে তাই রক্ষে।
1: কয়েকবার চেষ্টা করলেই তুমি টাই বাঁধতে পারবে, মেম ভাবে আমাকে একদিনে শিখিয়েছে, ওই অনেকটা চুলে ফিতে বাঁধার মতো।
0: ওটা পরে শিখে নেব, আজ বসে বসে কাঁটা ছুরি অভ্যেস করি। তুমি মেম ভাবির সঙ্গে একবার আলাপ করে এসো, আমাকে দেখিয়ে দিতে পারবেন কিনা।
1: তাই যাই, রান্নাঘরেরও কাজ বাকি, একবারই সেরে আসবো। হ্যাঁ তুমি অভ্যেস করতে থাকো।
0: ঠিক আছে।
1: মেম ভাবি, মেম ভাবি।
3: ও হ্যালো নসীমা, কামিন কামিন, কি খবর?
1: টাই বাঁধাটা কোনো রকমেই শেখাতে পারছি না, আর কাঁটা ছুরি ধরাটা আরো শক্ত, তুমি এসে একবার দেখিয়ে দেবে?
3: তোমার হাজবেন্ডটা কোনো কাজের না, লন্ডনে গেলে মেয়েরা তাকে বাদর না যাবে, আই টেল ইউ।
1: বিলেতের মেয়েরা যদি তোমার মতো হয় আমার কোনো ভয় নেই।
3: ইউ মিন আমি খুব ভালো?
1: হ্যাঁ, সমস্ত গায়ের মেয়েরা তোমার কথা বলে। নমু মামুর মেম্বো গায়ে এক সপ্তাহ টিকতে পারেনি, আর ফরিদ ভাই বিবি 3 মাস থেকে তালাক নিয়ে চলে গেল।
3: বাট আমার ভালো লাগে এই কান্ট্রি, তাই জন্যে তোমার পাজল বাইকে বলেছি নট টু গো ব্যাক টু লন্ডন এগেন। হার বিলাতে না গিয়ে জমি জমা করে এদেশেই থাকো।
1: আচ্ছা শুনেছি ফজল ভাই বিলেতি কায়দায় এদেশে চাষবাস করবে।
3: হ্যাঁ হ্যাঁ দ্যাটস রাইট, মুকিমপুরের কাছে আজ ল্যান্ড দেখতে গেছে, তা লিজটা ঠিক করে স্কুলের কাজ স্টার্ট করে দেব।
1: আচ্ছা খুব ভালো হবে ভাবি, আমি তোমার স্কুলের প্রথম ছাত্রী হব। জানো এ বি সি ডি আমার শেখা হয়ে গেছে।
3: তোমার ব্রেন খুব শার্প আছে। এবার তোমাকে ফার্স্ট লেসন দেব।
1: আচ্ছা
3: 6 মাসের মধ্যে তুমি সাধারণ আলাপ করতে পারবে।
1: ভাবি ও বলেছে 1 বছরের মধ্যেই আমাকে নিয়ে যাবে, খুব মজা হবে তাই না? বিলেতে গিয়ে আমি পটপট ইংরেজি বলবো।
3: ইউ সি ভাষাটা শিখে গেলে অ্যাকচুয়ালি খুব সুবিধে হবে।
1: আচ্ছা
3: এদেশ থেকে কাজের জন্য যারা যায়, আই মিন ওখানে গিয়ে শেখবার চেষ্টা করে, তাদের খুব অসুবিধা হয়।
1: তুমি আজকাল খুব সুন্দর বাংলা বলো ভাবি।
3: থ্যাংক ইউ।
4: ফাজিলকে বলেছি শহরে গিয়ে নতুন বই নিয়ে আসবে।
1: ভাবি তোমার বিলেতের জন্য মন পড়ে না?
4: ওয়েল
3: আছে, এর মধ্যেই তোমার স্বামীকে

0: 8 bis da capire.
1: Bah, that's fine. আচ্ছা ঠিকই দিচ্ছি,
2: ওটা আরো শক্ত ভাবি, শক্ত হলে লাফ দিয়ে পালায়।
1: দোষটা ডিমে নয়, চুরি ধরার। আমাকে দেখো যা যা করতে থাকি, তুমি তাই তাই করো। ইয়েস ইয়েস
0: করো।
2: আরেকটু
1: প্র্যাকটিস করে নাও, মুন্সি আঙ্কেল দেখলে সত্যি খুশি হবেন।
2: আচ্ছা মেরি ভাবি, বলতে পারো তোমাদের দেশে হাত থাকতে ছুরি কাঁটা দিয়ে খায় কেন?
1: কারণ ওই খাঁটি অত্যন্ত ঠান্ডা হয়ে বাড়ি বাড়ি হাত মুখ ধোয়া অসুবিধে, অভ্যেস হয়ে গেলে তো তোমার কাছেও সোজা লাগবে।
2: আমি অভ্যেস করতে যাবি, ধন্যবাদ তোমাকে।
1: থ্যাংক ইউ।
2: এখন মনে হচ্ছে টাই বাঁধা কাঁটা ছুরি ধরা দুটোই অত শক্ত নয়।

0: কোনো রকমেই তোমার সুটকেসটা সাজাতে পারছি না, আমার হাত কাঁপছে, বুকটা ধুকধুক করছে।
1: তাই তো আমার বাঁধা ঠিক হচ্ছে না, মুন্সি চাচা যে কোনো সময় এসে পড়ে।
0: বুঝতেই পারছি না তুমি একা কি করবে, যত শিগগির পারো আমাকে নিয়ে যাবে, আর মেমভাবে বলেছেন আমাকে 1 বছরের মধ্যেই সব শিখিয়ে দেবেন।
1: তুমি ওর কাছে বেশি বেশি থাকবে। হ্যাঁ, আমার লুঙ্গিগুলো সঙ্গে যাচ্ছে তো?
0: বিলেতে গিয়ে লুঙ্গি পরবে?
1: আহা, প্রথম প্রথম পড়তেই হবে, রাতে কেউ দেখতে পাবে না, তারপর স্লিপিং স্যুট অভ্যেস হয়ে যাবে। সময় প্রায় হয়ে এলো, তাড়াতাড়ি করো, গাড়ি যে কোনো সময় এসে যাবে, নবীনগর থেকে আরো দুজনকে তুলবে।
0: শোনো,
1: কি
0: আমার সব কথা মনে আছে কি?
1: প্রায় সমস্ত রাত কথা বলেছো, মনে থাকবে না?
0: মনে রেখো, আমাকে ছুঁয়ে সব কথা বলেছ। নামাজ পড়বে, রোজার দিন রোজা রাখবে, হারাম কিছু ছুবে না। আর
1: আর মনে হচ্ছে ওটা নিয়ে তোমার বেশি ভয়। যারা এত সুন্দরী বউ ঘরে, সে কেন পরের দিকে নজর দেবে? হোক না মেম হুরপরি, আমার চোখে তোমার চাইতে সুন্দরী কেউ না।
0: সত্যি বলছো? আবার আমাকে ছুঁয়ে বলো, কোনো মেয়ের দিকে তাকাবে না?
1: উফ, কতবার আমাকে দিয়ে বলাবে, কোনো মেয়ের দিকে তাকাবো না, তাকাবো না, ছোবো না।
0: মনে থাকে যেন আমাকে ছুঁয়ে 3 বার বললেছ।
1: 3 বার বললে কি হয়?
0: যদি কথা না রাখো, এসে আমার মরা মুখ দেখবে।
1: পাগলি, মরা খুব শক্ত, আর 1 বছরের মধ্যেই তোমাকে নিয়ে যাব। টিকিটের টাকা জমা হলে টিকিট পাঠাবো। হ্যাঁ, কোটটা দাও।
0: নাও
1: দাও। আচ্ছা, মনে হয় বুকের দিকে একটু টাইট।
0: কেন, সালাম চাচা তো ভালো দর্জি, সকলেই বিলেতে তার স্যুট নিয়ে যায়, কদিন গায়ে দিলেই সয়ে যাবে।
1: দেখি।
0: হ্যাঁ, এই তো, খুব সুন্দর লাগছে। তোমাকে যত দেখি তত ভয়।
1: পাগলামি করার আর সময় নেই, দাও তো হ্যাটটা, যে কোনো সময় গাড়ি এসে পড়বে।
0: এই নাও।
1: হ্যাঁ, এইবার ছাতাটা দাও।
0: দিচ্ছি।
1: বলো তো এবার কি রকম দেখাচ্ছে?
0: ফজল ভাই বিলেত যাবার সময় ঠিক এই রকম সেজেছিলেন।
1: সকলেই এভাবে লন্ডনে যায়, হ্যাট কোট ছাতা না হলে নাকি লন্ডনে নামা যায় না। রুমালটা এইখানটাতে গুঁজে দাও। হ্যাঁ হ্যাঁ,
0: নাও।
1: সময় হয়ে এসেছে, যে কোনো সময় মুন্সি চাচা এসে যাবে।

0: কি
1: পীর সাহেবের তাবিজ, এসো তোমার কোমরে বেঁধে দিই।
0: একেবারে ছেলে মানুষ তুমি, এখন আর কোমরে বাঁধবে কি করে, দাও পকেটে রাখি।
1: বেশ তাই রাখো, কিন্তু লন্ডনে নেমেই কোমরে বেঁধে নেবে, কেমন?
0: তাই নেব, তুমি যখন বলছো সব করব। ওই বোধহয় মোটর আসছে।
1: আমার আমার বুক কেমন করছে।
0: নাসিমা, আমি চাই তুমি আমাকে হাসি মুখে বিদায় দেবে। ওই যে হর্ন বাজছে, আর সময় নেই, সবার কাছে বিদায় নিতে হবে।
1: হাসি মুখেই বিদায় দিচ্ছি। খোদা খোদা তোমাকে রক্ষা করবেন, আর পৌঁছে চিঠি দেবে।
0: তুমিও প্রতি সপ্তাহে চিঠি দেবে। আসি, খোদা হাফেজ।
1: খোদা হাফেজ।

0: ant, ant মানে পিঁপড়ে, bat, bat মানে বাদুর, cat, t, cat মানে বিড়াল, g, dog মানে কুকুর। মেরি ভাবি আজ অনেক শিখে ফেলেছি, আর তো ডগ আর ক্যাটের ইংরেজি আগেই জানতাম।
1: স্পেলিং নিশ্চয়ই জানতে না? তিন অক্ষরের স্পেলিং গুলি শেখা হয়ে গেলে ফোর লেটার্স এর শব্দে যাব। হ্যাঁ, আর অনেক নতুন কথা শিখতে পারবে।
0: সেদিন তো সাত অক্ষরের বানান শিখেছো ভাবি।
1: ওটা খুব সহজ বানান, ডার্লিং সকলেই জানে। বাই দ্য ওয়ে, তোমার চিঠির উত্তর এসছে?
0: না, সে চিঠির উত্তর আসেনি। প্রথম মাসে ঠিক ঠিকই চারটে এলো, তারপর থেকেই গড়িমসি।
1: না না, don't you get upset, এখনো তোমার বই নাই, লন্ডন চিনতেও সময় লাগে। নাও লিসন, এবার খুব কড়া করে একটি চিঠি লিখবে।
0: এবার অনেক দোহাই দেব, জানো আমার কাছে তিন সত্যি করে গেছে।
1: বাট পুরুষরা সহজেই ভাঙতে পারে। But he will be needing lots of money. ও অনেক টাকা রোজগার করতে না পারলে সেখানে সহজে কেউ কাছে বিড়বে না। তোমার হাজবেন্ডের কাজ শিখতে অ্যাটলিস্ট সিক্স মান্থস লাগবে, তারপর পুরো বহাল হবে।
0: হয়তো কাজ শিখতে খুব ব্যস্ত, তাই সময় পাচ্ছে না। তবুও তা জানা উচিত আমি কতখানি ভাবনায় থাকবো।
1: সীমা
0: ভাবি,
1: খুব বুঝি ভালোবাসো তোমার হাজবেন্ডকে?
0: স্বামীকে কে না ভালোবাসে ভাবি।
1: ইটস রিয়েলি সারপ্রাইজিং, বিয়ের আগে তোমাদের পরিচয় হয় না, অথচ কি করে তোমরা স্বামীকে ভালোবাসো?
0: কেন, বিয়ের পর আমাদের পরিচয় হয়, ভালোবাসা হয়।
1: বাট আই স্টিল ক্যানট গেট ইট, তোমার ফাজল ভাইয়ের সাথে আমার ছয় মাস কোর্টশিপ চলছিল।
0: ও,
1: তারপর অনেক বেবি চিনতে আমি ডিসাইড করি আচ্ছা বিয়ে করব।
0: এত করেও শুনেছি তোমাদের বিয়ে ঘন ঘন ভেঙে যায়।
1: ইয়েস, মতের মিল না হলে ডিভোর্স হয়ে যায়।
0: ভাবি, তুমি ফজল ভাইকে খুব ভালোবাসো তাই না?
1: ইয়েস আই ডু। ভালো না বাসলে নিজের দেশ ছেড়ে এত দূরের কান্ট্রিতে এলাম কেন?
0: তোমার স্কুল ঘর তৈরি নিয়ে ফজল ভাই খুব খাটছে।
1: বেচারা আমার সাথে কথা বলতেও টাইম পায় না। পুয়ার চ্যাপ, নতুন ট্রাক্টর এসেছে, সেটা নিয়েই কদিন থেকে মেতে আছে।
0: আচ্ছা, শুনেছি দিনে এককানি জমি নাকি চষা যায়।
1: হ্যাঁ হ্যাঁ, বছরে তিনটে চাষ দেওয়া যাবে, এখানে তো অনলি দুবার চাষ হয়।
0: হ্যাঁ,
1: একটা পাম্প বসালে পানিরও অভাব হবে না।
0: ভাবি, তুমি চাষের কাজও এত জানো।
1: আমার প্যারেন্টস খুব ছোটবেলায় মারা যায়, এক মামার কাছে ফার্মে আমি বড় হই।
0: ভাবি, তুমি কত জানো।
1: লেখাপড়া শিখলে, আই মিন এডুকেশন পেলে তোমরাও জানবে, এদেশে মেয়েদের কমপ্লিটলি পরের উপর নির্ভর করে থাকতে হয়।
0: ভাবি, তুমি বলেছ আরও লেখাপড়া শিখলে তোমার স্কুলে আমাকে কাজ দেবে।
1: হুম হুম, তুমি খুব ইন্টেলিজেন্ট মেয়ে, আরও কিছুদিন পড়লেই ছোটদের তুমি শেখাতে পারবে।
0: খুব মজা হবে ভাবি, তুমি হেডমাস্টার আর আমি সেকেন্ড মাস্টার।
1: আমি আমি মিসেস মনসুরকেও মাঝে মাঝে এসে হেল্প করতে পারি।
0: আরও মজা হবে, কিন্তু মেম সাহেব তো তোমার মতো বাংলা বলতে পারেন না।
1: হ্যাঁ, মিসেস মনসুর লিডসে এক স্কুলে মন্টেসরি শেখাতেন।
0: আচ্ছা,
1: সে আমাদের অনেক সাহায্য করতে পারবে।
0: ভাবি, তোমার মতো কেউ না, আমি যা শিখবো তোমার কাছে।
1: থ্যাংক ইউ।
2: ভাবি ভাবি ভাবি, তুমি কোথায়?
0: এই যে মেম ভাবির ঘরে।
2: লতিফ মামা এসেছে বিলেত থেকে, ভাইয়া তোমার নামে চিঠি আর পার্সেল পাঠিয়েছে।
0: দেখি দেখি, তুমি যাও এখন, আমি আসছি।
2: শিগগিরই এসো, সবাই জানতে চাচ্ছে ভাইয়া কি লিখলো, কি পাঠিয়েছে।
0: তুমি যাও, আমি আসছি। মেরি ভাবি,
1: কি, হোয়াট ইজ ইট?
0: মস্ত বড় চিঠি, ঘরে গিয়ে পড়বো। প্যাকেটটা খুলি।
1: হুম হুম,

0: মুখখানি, আবারই কথা ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে।
1: স্টিল হি ইজ ডাল,
0: জানো কি ডার্লিং,
1: সত্যি কথা লিখেছে, ইউ আর রিয়েলি আ ডার্লিং।
0: ভাবি আমার আর তর সইছে না,
1: চিঠি পড়তে হবে। গো গো গো গো, ক্লিপ তোমাকে কিন্তু সুন্দর মানিয়েছে।
0: আচ্ছা আসি, হ্যাঁ।

0: আমার সঙ্গে বলো, আমি খাই আই ইট,
1: আমি খাই আই ইট,
2: ইট না ইট না, বলো আই ইট,
1: আই ইট,
2: দ্যাটস গুড,
0: আমি পড়ি আই রিড,
1: আমি পড়ি আই রিড,
0: আমি চলি আই ওয়াক,
1: আমি চলি আই ওয়াক,
2: ও নো নো, বলো আই ওয়াক,
1: আই ওয়াক,
0: আমি খেলি আই প্লে,
1: আমি খেলি আই প্লে,
0: আমি যাই আই গো,
1: আমি যাই আই গো,
0: আমি ঘুমাই আই স্লিপ,
1: আমি ঘুমাই আই স্লিপ।
2: নাও গার্লস, বেশ কয়েকবার এগুলি মুখস্থ করো।
0: করো,
1: আমি খাই আই ইট, আমি পড়ি আই রিড, আমি চলি আই ওয়াক, আমি খেলি আই প্লে।
2: স্টপ স্টপ গার্লস, রাহিলা নাও তুমি সব বলো তো।
3: আমি খাই আই ইট, আমি পড়ি আই রিড, আমি চলি আই ওয়াক, আমি
2: আই ওয়াক,
3: আই ওয়াক, আমি খেলি আই আই
2: আই প্লে,
3: আই প্লে,
2: ইয়েস। হুসনা তুমি বলো, আমি ঘুমাই কি হবে?
4: আই স্লিপ।
2: নো, আই স্লিপ,
4: আই স্লিপ,
2: দ্যাটস ভেরি গুড, শিখে ফেলেছো। সবাই বাড়ি গিয়ে মুখস্থ করবে। হ্যাঁ, ইংরেজি বলতে হলে ভার্ব মানে ক্রিয়াপদের দরকার হয়। কাল তোমাদের সেগুলি শেখাবো। আজকে ক্লাস এখানেই শেষ হয়েছে।
5: চলি মেরি আন্টি, গুড বাই,
2: গুড বাই, গুড বাই, গুড বাই, খুদা হাফিজ।
0: মেরি ভাবি, ভাবতেই পারিনি স্কুল এমনি জমে উঠবে।
2: ভেরি স্পিডি প্রোগ্রেস রিয়েলি। আমি ভাবিনি মেয়েরা এত শিগগির একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারবে।
0: বাংলাও সকলে শিখে ফেলেছে ভাবি।
2: ওটা নিজের ভাষা, আরো ভালো করে শিখতে হবে। একজন ভালো টিউটর চাই।
0: হ্যাঁ,
2: টাউন থেকে কমলিনীকে আনাবো, বাংলা ক্লাস বিকেলে করাবো।
0: কমলিনী দিদি একটা বইও লিখেছেন ভাবি।
2: আই সি। থাকে পেলে অনেক সুবিধা হবে। এখানকার মেয়েরা কেউ বাইরে স্কুলে যেতে চায় না।
0: আমাদের পর্দা খুব বেশি, বড় হলে বেপর্দা হয়ে আমরা বাড়ির বাইরে যেতে পারি না।
2: ওয়েল, যে কান্ট্রি যা নিয়ম মানতে হবে। লুক অ্যাট মি, আমিও আজকাল মাথায় কাপড় না দিয়ে বাইরে যাই না।
0: মেমরা কিন্তু অন্যরকম।
2: আমি মেম নই, হাউস ওয়াইফ, ঘরের বউ আছি।
0: তোমার প্রশংসা তো সকলের মুখে।
2: আই এম সো হ্যাপি, সকলে ভালোবাসলি আমি খুশি।
0: মেরি ভাবি, তুমি সত্যি ভালো।
2: থ্যাংক ইউ।
0: হো, আজ আমাকে লেসন দেবে না?
2: ও ইয়েস, ব্রিং আউট ইউর এক্সারসাইজ বুক,
0: ইট ইজ হিয়ার,
2: প্লিজ গো থ্রু ইউর এসে অন ম্যাঙ্গো।
0: ম্যাঙ্গো ইজ এ ফ্রুট,
2: ফ্রুট,
0: হ্যাঁ, ইট ইজ grown in our
2: country,
0: country, it is sweet fruit, when it is
2: green,
0: green, it is
2: sour,
0: sour, we eat mango.
2: That's beautiful. Now 5 sentences শেষ করতে বলেছিলাম। There was only one mistake. Mango is a fruit. এর মতো it is a sweet fruit. এর মাঝখানেও একটি এ লাগাবে।
0: আচ্ছা,
2: it is a sweet fruit.
0: এ না?
2: ইংলিশ বাক্য তৈরি করতে হলে adjective লাগে।
0: ভেবেছিলাম ইংরেজি খুব শক্ত।

0: যে কোনো ল্যাঙ্গুয়েজ ঠিক করে শিখলে শক্ত মনে হবে না।
1: জানো ভাবি, ও না আর কমাস পরই আমাকে নিয়ে যাবে লিখেছে, ভারী দুষ্টু হয়েছে। লিখেছে হঠাৎ যদি বিয়ে করে বসে আমি কি করব। আমি কি লিখে দিয়েছি জানো, যদি করতে পারো আমার কোনো আপত্তি নেই।
0: মাই গড, তুমি তাই লিখেছো?
1: হ্যাঁ,
0: কমিট করা হয়ে গেল যে।
1: কেন, ভয়ের কিছু আছে? আমি তো ঠাট্টা করে লিখেছি, ওর তরফ থেকে আমার কোনো ভয় নেই।
0: লেটস হোপ ফর দ্য বেস্ট। পুরুষদের কমপ্লিটলি বিশ্বাস করতে নাই। খ্রিস্টান হলে তোমার বইয়ের কিছু ছিল না, কিন্তু মুসলিম লোতে ওয়াইফের সম্মতি নিয়ে স্বামী আবার বিয়ে করতে পারে।
1: মেম ভাবি, ফজল ভাইকে তুমি পুরো বিশ্বাস করো না?
0: এদেশে এসে করি, ও কান্ট্রিতে থাকলে চোখে চোখে রাখতাম।
1: আর মাত্র কয়েক মাস, আমিও গিয়ে চোখে চোখে রাখবো।
0: মে গড হেল্প ইউ। পড়াশোনা আজ শেষ করা থাক। হ্যাঁ, কিছু পার্সোনাল কাম সারতে হবে।
1: আচ্ছা, নতুন কোনো এক্সারসাইজ দেবে না?
0: ও ইয়েস, কাল দি প্যাডি ডানের উপর একটা এসে লিখে নিয়ে আসবে।

0: ভাবি ভাবি ভাবি,
1: কি ব্যাপার, এত ছুটে আসছো?
0: শুনেছো ভাবি, মুন্সি চাচা এসেছেন।
1: এত শিগগির কোথায়?
0: উনি তো 6 মাস পরপরই আসেন। শুনেছি এবার কাতানা ইরানের লোক নিয়ে যাবেন। একটু বড় হলে আমিও যেতাম।
1: যেভাবে সকলে যাচ্ছে, দেশই উজাড় হয়ে যাবে। এমন একটি ঘর নেই যেখান থেকে এক আধজনও লন্ডনে যায়নি।
0: শুনেছি লন্ডন খুব আজব শহর ভাবি, মাটির নিচ দিয়ে রেলগাড়ি চলে।
1: এমন আজব আর কি, আসমানের উপর দিয়ে আজকাল মানুষ উড়ে যায়। তোমার ভাই এলে আমিও তেমনি করে উড়ে যাব।
0: তুমি সুন্দর ইংরেজি শিখেছো ভাবি, আমরা স্কুলেও অতটা শিখতে পারি না।
1: তুমিও মেম ভাবির কাছে শেখো না কেন?
0: মেয়ে মানুষের কাছে শিখলে স্কুলের ছেলেরা ঠাট্টা করবে যে।
1: দূর বোকা, লেখাপড়া সকলের কাছেই শেখা যায়। কেন, মেম ভাবির কাছে শুনেছি বিলেতের বড় বড় কলেজেও মেয়েরা পড়ায়।
0: আমি বিলেতে গেলে কাজ করতে যাব না, লেখাপড়া শিখতে যাব।
1: খুব ভালো কথা, আমিও বিলেতে গিয়ে স্কুলে ভর্তি হব।
2: বাড়িতে কেউ আছে?
1: এই মুন্সি চাচা, যাও নিয়ে এসো।
0: আসছি মুন্সি চাচা।
1: চাচা
3: থাক থাক মা, আর সালাম করতে হবে না, এমনি দোয়া করছি। কেমন আছো মা?
1: খোদা ভালোই রেখেছে। আপনি হঠাৎ?
3: আমি তো হঠাৎই আসি, এবার মিডল ইস্টে কিছু লোক নিয়ে যাওয়ার কাজ পড়েছে।
1: ও, আমাকেও লন্ডনে নিয়ে যান মুন্সি চাচা, গয়না বেচে আমি টিকেটের টাকা জোগাড় করব।
3: লন্ডনে যাওয়া অত সহজ নয় মা, শুধু টিকিট কিনলেই হয় না, স্পন্সর করতে হয়, এন্ট্রি পারমিট লাগে, সময় হলে সাহেব আলী সব করবে। সাহেব আলী ঠিক মতো চিঠিপত্র লেখে?
1: আজকাল একটু কমই পাই। লিখেছেন কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকেন।
3: আজকাল অনেক কিছু নিয়েই সাহেব আলী ব্যস্ত থাকে, আমাদের চেন ছেড়ে অন্য জায়গায় কাজ নিয়েছে। তাকে আরো ঘন ঘন চিঠি লিখতে বলবে, আমি গিয়ে দেখব যাতে শিগগিরই তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
1: তার খুব কাজ বুঝি?
3: কাজ সেখানে সকলকেই করতে হয় মা, তবে আমাদের চেন ছেড়ে যাওয়াতে চোখে চোখে রাখতে পারছি না, লন্ডন শহরটা চট করে সকলে হজম করে নিতে পারে না।
1: তবু আপনি ওর খবর রাখবেন মুন্সি চাচা, আপনার উপর ভরসা করেই তাকে আমি যেতে দিয়েছি।
3: জানি আমার দায়িত্ব অনেকখানি, তাই তোমাকে বলতে এসেছি। আমার কাছাকাছি আজকাল সে আসতে চায় না, চিঠি লিখে সাবধান করে দেবে, লিখবে তার চালচলনের কথা মুন্সি চাচার কাছে সব শুনেছ।
1: আচ্ছা
3: আমি আসি, অনেক কাজ, যদি পারি যাবার আগে দেখা করে যাব।
1: আপনি একটু বসুন চাচা, আমি একটু শরবত করছি, খালি মুখে বাড়ি থেকে যেতে নেই, আমার 2 মিনিটও সময় লাগবে না। ফরিদ, তুমি চাচার সঙ্গে কথা বলো।
3: তুমি বেশ বড় হয়ে উঠেছো, লেখাপড়া করছো?
0: আমি ক্লাস 7-এ পড়ি। মুন্সি চাচা, ভাবি বিলেত যাবার জন্য ইংরেজি শিখেছে।
3: তোমাদের মেম ভাবির কাছে বুঝি? শুনেছি মেয়েদের একটা স্কুল ও করেছে।
0: জি, গায়ের অনেক মেয়েরা সেখানে পড়ছে।
3: ভালো কাজ করছে, ছেলেদেরও যদি এমনি শেখাতে পারতো।
0: মুন্সি চাচা, আমি বড় হয়ে আপনার সঙ্গে যাব।
3: আগে বড় হও, তোমার ভাইয়ের জন্য আমার বড় ভাবনা, তার চালচলন বুঝতে পারি না, আমি জানি আমার উপর ভরসা করে সকলকে যেতে দেয়।
1: চাচা, আপনার দেরি হলো না তো?
3: আরে না মা, ফরিদের সাথে গল্প করছিলাম। তুমি নাকি ইংরেজি শিখেছ?
1: এই একটু একটু শিখেছি চাচা।
3: খুব ভালো কথা, কিছু ইংরেজি শিখে লন্ডনে গেলে অনেক সুবিধে হয়। সর্বদ মা, তুমি নিশ্চিন্ত থাকো মা, সাহেব আলীকে খুঁজে বের করে সব বলবো।
1: আচ্ছা আচ্ছা, দোয়া করবেন চাচা।
3: খোদা তোমার ভালো করুন, আসি মা।
1: আচ্ছা,
4: কিন্তু তোমাকে নিয়ে যেতে হলে তাকে অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হবে।
1: নিশ্চয়ই এসে সব করবে, আমি এবার একা ছেড়েই দেবো না।
4: আই পার্সোনালি বিলিভ যাদের বিয়ে হয়েছে প্রথমে সঙ্গে যাওয়া উচিত।
1: আমি এবার যাবই, কোনো মতে একা ছেড়ে দেব না।
4: ভালোই হবে, ইংরেজি এত শিখেছো যে লন্ডন তোমার কাছে ফরেন কান্ট্রি মনে হবে না।
1: মেম ভাবি, তোমার একটা হাই হিল জুতা দেবে?
4: কিন্তু কেন?
1: আমি না যেদিন ও আসবে একটু চমক দেব, আমি বিলেতি মেয়েদের মতো গাউন পরবো আর মাথায় হ্যাট। এলেই বিলেতি মেয়েদের মতো বলবো, ডার্লিং হাউ ডু ইউ ডু।
4: ওয়েল, ইটস আ নাইস আইডিয়া।
1: জানো ভাবি,
4: ইয়েস,
1: তোমাকে না বলে একটা গাউন জোগাড় করেছি,
4: রিয়েলি,
1: আর একটা হ্যাটও।
4: আমার ভালো ভালো ম্যাক্সি স্কার্টস আর ব্লাউজগুলো লন্ডনে রেখে এসেছি, আমার মেকআপের কসমেটিক্সগুলো তোমাকে দিয়ে দেব।
1: বেশ মজা হবে, এখানে বসেই বিলেতি বউ, ইংরেজি ছাড়া কথাই বলবো না। দেখবো এক বছরে ও কত ইংরেজি শিখেছে।
4: তোমার চাইতে বেশি নিশ্চয় শেখেনি, আই ক্যান গ্যারান্টি দ্যাট।
1: আজ লেসন দেবে না ভাবি?
4: নো, নট অন সানডে, রোববার কিছু করতে নেই, সপ্তাহে একদিন ব্রেনকে রেস্ট দিতে হয়।
1: আচ্ছা,
4: আজ বিকালে ভাবছি ফাজলকে সঙ্গে নিয়ে টাউনে যাব।
1: ফজল ভাইকে আজকাল দেখাই যায় না, শুধু ক্ষেত নিয়ে আছেন।
4: কুমির চারাগুলি খুব কুইকলি বাড়ছে, দেখলে খুশি লাগে।
1: ভাবি সকলেই বলছে গ্রামে নাকি এরকম ফসল কখনো হয়নি।
4: নতুন ভাবে কাল্টিভেট করলে সকলেরই হবে, যে মাটি ফসল দেয় তার যত্ন করতে হয়। এদেশের দুধের গাইগুলিরও কোনো যত্ন নেই।
1: তুমি অনেক জানো ভাবি।
4: থ্যাংক ইউ, আমি মেমোতে পারি, কিন্তু আমি চাষি মামা মামির কাছে বড় হয়েছি।
1: ভাবি তোমার কাছে এলে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি হ্যাঁ, কাল পোস্ট অফিসে লোক পাঠিয়ে খবর নেব কোনো চিঠি এলো কিনা।
4: চিঠি এলে জানাবে। হ্যাঁ
1: আচ্ছা।

0: ভাবি ভাবি ভাবি
1: কি ব্যাপার এত চেঁচামেচি
0: ভাইয়া আসছে ভাইয়া
1: কবে কই কোনো চিঠি পাইনি তো
0: বড় চাচা চিঠি পেয়েছে বৈজু ভাই আসছে আজ সকালে ঢাকা পৌঁছাচ্ছে বিকাল নাগাদ এখানে এসে যাবে
1: কিন্তু চিঠি পেলাম না কেন হয়তো পরে আসবে পোস্ট অফিসে যেমন হয়েছে কখনো তিন দিনে চিঠি আসে কখনো ১৩ দিনে মনে আছে একবার চিঠি এসেছিল লিখবার ২০ দিন পর এক কাজ করো একবার পোস্ট অফিসে খবর নাও আমি এদিকে সব গুছিয়ে নেই হ্যাঁ
0: বড় চাচার বাড়িতে তো মোরগ জব দেওয়া হয়ে গেছে
1: রকিবকে বলো না আমাদেরও দুটো মোরগ জবাই দিতে আর ও শোনো এই তোমার ভাই গুঁড়ো মাছ খেতে ভীষণ ভালোবাসে পুকুরে একবার জালও ফেলুক
0: এক্ষুনি বলছি ভাই আনবে তুমি লিখে দিয়েছিলে তো
1: হ্যাঁ দুবার লিখেছি বল নিশ্চয়ই আনবে যাই মেম ভাবিকে একবার খবরটা দিয়ে আসি উফ আমার কত কি করতে হবে যাই
0: আমি যাই নিজেই জাল ফেলে গিয়ে

0: পারো না, চোখে মাস্কারা, ঠোঁটে লিপস্টিক।
1: কিন্তু যা দেখাচ্ছে সাহেব দেখে চিনতেই পারলে হয়।
2: ভাবি আমার কিন্তু বুক ধুক ধুক করছে, খুলে ফেলি সব।
1: নাসিমা, ইউ কান্ট রিট্রিট নাও। এই সাজিয়া চায়বালির মাথা ঘুরিয়ে দিতে হবে।
0: খুব মজা হবে, বাইরের ঘরে দরজার কাছে দাঁড় করিয়ে দেবো, চিনতে না পেরে শর্ট শর্ট করে ঘরে ঢুকে দেখবে শূন্য ঘর।
2: না বাপু, আমি ঘরে থাকবো, যদি চিনতে দেরি হয় সব টেনে টুনে খুলে ফেলবো।
1: আমরা কিন্তু সব দরজার পাক দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখবো।
0: ম্যারি আন্টি, বিয়েতে আমাদের ভারী মজা হয়, বাসুর রাতে বরকনে এক ঘরে গেলে আমরা লুকিয়ে দেখি।
1: আজ নাসিমার ওয়েডিং নাইট আছে, লন্ডন থেকে এসে সাহেবালি নতুন বউ দেখবে।
2: ভাবি
3: আন্টি, খোপায় ফুলের মালাটা দিয়ে দে।
0: দুর্বোকা, মেম সাজাচ্ছে, মাথায় হ্যাট পরাবো।
4: ভাবি ভাবি,
2: কি খবর ফরিদ?
4: শহরে ঢাকা থেকে ভাইয়ার ফোন এসেছে, পুবের ঘরটা থাকবার জন্য ঠিক করতে বলেছে।
2: নিশ্চয়ই তোমার ভাইয়ার মাথা খারাপ হয়েছে, পুবের ঘর বড় হতে পারে কিন্তু এটাই আমাদের ঘর।
3: আমরা কত সুন্দর করে ঘর সাজিয়েছি,
0: দরজার সামনে একটা মালা এনে সাজিয়ে দেবো।
4: আমারও মনে হয় ভাইয়া এই ঘরটা দেখে খুশি হবে, যদি পুবের ঘরে যেতে যায় পরে গেলেই চলবে।
3: ঘর দেখবার পর নিশ্চয়ই আর পুবের ঘরের কথা বলতে হবে না।
4: আমার মনে হয় বিলাত থেকে বড় খাট এনেছে, এ ঘরে আটবে না।
0: নিশ্চয়ই বড় বাড়ির মতো স্প্রিং এর খাট হবে,
2: যে খাটি আনবে এ ঘরে থাকবে।
1: কোয়াইট কোয়াইট গার্লস, আগে আসুক না, পরে দেখা যাবে বেড কোথায় রাখবে।
2: তুমি রাস্তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকো, গাড়ির শব্দ শুনলেই এসে খবর দেবে।
4: যাচ্ছি, গাড়ির শব্দ পেলে আমি দৌড়ে আসব।
1: এবার নাও তো নাসিমা, মেক্সিটা পরে নাও।
0: এখনো জুতো পরানো বাকি, মাথায় হ্যাট।
3: আমার হাসি পাচ্ছে, কিরকম দেখাবে মামিকে।
2: ভাবি আমার কিন্তু বুক কাঁপছে, ঘর বদলাতে চাচ্ছে, বিলাতে থেকে হয়তো মেজাজই বদলে গেছে, সব কিছু সাহেবী কায়দায় করতে হবে।
1: ভালোই হবে, এসে মেম বউ পাবে। লাভলি, কাউন্টার তো আমাকে চমৎকার মানিয়েছে।
3: এবার জুতোটা পরিয়ে দিই, এত উঁচু হিল চলবে কি করে,
0: হ্যাটটাও মাথায় পরিয়ে দিই।
3: আল্লাহ, একেবারে খাঁটি মেম, ম্যারি আন্টিকেও হার মানিয়েছে।
1: তোমাদের ম্যারি আন্টি আজকাল একেবারে কাইয়া বউ হয়ে গেছে।
0: ম্যারি আন্টি চট করে বাঙালি হয়ে গেছেন, আজকাল শক্ত শক্ত বাংলাও বলেন।
2: আমার চাইতেও শক্ত বাংলা বই পড়েন।
1: তুমিও ইংলিশ অনেক শিখে ফেলেছ, সাহেব আলী চতি চমকে যাবে।
2: আর বাড়িও না তো, এবার আমাকে একটু ধরো, আমাকে দাঁড় করাও, আমি আমি একবার হাঁটবার অভ্যেস করি।
0: ধরো
2: ধরো,
0: এই
2: গাহেলা তুমি এদিক থেকে ধরো। আবার এগিয়ে যাচ্ছি,
3: এবার অনেকটা এগিয়ে গেছে।
2: আমি হাঁটি,
1: আমি ফার্মে যখন ঘোড়ায় চড়তে শিখি তখন আমারও এইরকম অবস্থা হয়েছিল।
0: ম্যারি আন্টি, আপনি ঘোড়ায় চড়তে জানেন?
1: ও দেশে ফার্মে কাজ করতে হলে সব শিখতে হয়, ট্রাক্টরও চালাতে জানি। লোক লোক লোক হাইল পায় দিয়ে নাসিমা মিরাকল করছে।
2: আমি ভাবছি কি করে আবার তোমাদের কাছে আসবো।
1: যখন এত দূর গিয়েছ ফিরতেও পারবে। এসো মেকআপটা করে দি, হ্যাঁ বিকাল হয়ে আসছি, কোনো সময় এসে পড়বে ওরা।
2: না না, আমাকে ধরো না, আমি বেড়া ধরে ধরে আসছি। মনে হচ্ছে পুল সেরাত পার হচ্ছি।
1: মাই ডিয়া, আসল ফটটুকু এখনো বাকি, কেমন করে এগিয়ে যাবে আমরা আড়াল থেকে দেখবো।
2: খবরদার, ভাবি তোমরা কেউ উকি দেবে না, আমি তো নতুন বউ না। এসো এসো মেম ভাবি, আর কি কি করতে হবে?
1: এবার গা চাদরটা খুলে পেলো।
0: সুন্দর।
1: হুসনা, হ্যাটটা দাও। রাহিলা, হ্যাঁ পরিয়ে দাও। মাই, শি লুকস ফ্যান্টাস্টিক। এবার আর তুমি বাঙালি লাগছো না, কমপ্লিটলি ওয়েস্টার্নাইজড লাগছো।
3: বোধহয় গাড়ি আসছে, শব্দ পাচ্ছি, আমি দেখে আসি।
2: অন্য কোনো গাড়ির শব্দ নয় তো?
3: বোধ হয় না, গাড়ি এইদিকেই আসছে।
2: ম্যাম ভাবি, আমাকে ধরো, আমার না বুক কাঁপছে।
3: দু দুটো গাড়ি এদিকেই আসছে, মনে হচ্ছে আরেকটা বৈজু নানার গাড়ি। ওই যে এসে পড়েছে।
2: ভাবি,
3: গাড়ি থেকে নামছে সব। এক মেয়ে দেখছি নামছে সাহেব মামার সঙ্গে।
2: নিশ্চয়ই বৈজু ভাই মেয়ে মেনেছে। ধরো আমাকে, আমি আমাকে একটু জানলার কাছে নিয়ে যাও। এই কই, সব গেল কোথায়?
3: ঘরের আড়ালে চলে গেল, বোধ হয় এদিক দিয়ে ঘুরে আসছে।
2: ম্যাম ভাবি, একটু দেখো না গিয়ে, একটু একটু দেখো না।
1: মোস্ট প্রবাবলি লাগেজ নামাচ্ছে ওই দিকে, তাই সময় লাগছে আসতে।
4: ভাবি ভাবি ভাবি,
2: কি হলো?
1: কি হলো, ওরা কোথায় গেল?
4: উপাস দিয়ে পূর্বের ঘরের দিকে যাচ্ছে।
2: পূর্বের ঘরের দিকে?
4: হ্যাঁ।
2: আমরা এ ঘরে বলনি?
4: ভাইয়া মেম নিয়ে এসেছে।
2: মেম?
4: হ্যাঁ, মেম বিয়ে করে এনেছে।
1: হোয়াট?
2: মেম বিয়ে করেছে? কোথায় মেম?
4: ওই যে পূর্বের ঘরের দিকে নিয়ে যাচ্ছে, ওই দেখো, ওই যে হাত ধরে।
2: আমি তো যেতে পারছি না, আমাকে আমাকে একটু ধরো। ওই ওই তো যাচ্ছে, কিন্তু আমিও তো মেম সেজেছি কাউনপুরে, পায়ে হাইল জুতা। কোথায় যাচ্ছে ওরা, কোথায়? আমাকে আমাকে ধরো, আমি তো যেতে পারছি না, আমি তো যেতে পারছি না, আমি তো যেতে পারছি না, আমি পড়ে যাচ্ছি।

এতক্ষণ মেম বউ নাটকের অভিনয় শুনলেন। রচনা আশরাফুজ্জামান। বিভিন্ন ভূমিকায় রূপদান করলেন নাসিমা আলেয়া ফেরদাউসি, ম্যারি আজমেরি জামান, সাহেব জিয়াউল হুদা, মুন্সি চাচা ইনাম আহমেদ, রাহেলা নাভেরা খান, হুসনা সাজিয়া আফরিন, ফরিদা আসিয়া খানম। অন্যান্য ভূমিকায় রাহাত আজিম, শায়লা হাবিব ও রাশেদা হুদা। শব্দগ্রহণে মুহাম্মদ রেজাউল করিম। শব্দ সংযোজনা ও সম্পাদনা গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন নওয়াজেশ আলী খান।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের নিশুতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথম গানটি গেয়েছেন সুবীর নন্দী, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম। এরপরে শিল্পী রুমানা ইসলাম, গীতিকার আহমেদ ইউসুফ সাবের, সুরকার ফুয়াদ নাসের বাবু। এরপরে শিল্পী এন্ডো কিশোর, গীতিকার দিলরুমা মাসুদ, সুরকার মোস্তাফিজুর রহমান চৌধুরী। শ্রোতা মধুরা, শুনুন এক এক করে গানগুলো।

আপনারা শুনছেন বর্ণালী আধুনিকানের অনুষ্ঠান। এবারে শিল্পী সামিনা চৌধুরী, গীতিকা লায়লা লাজনীর হারুন, সুরকার অশোক কুমার সরকার। এরপরে শিল্পী সুমন রাহাত, গীতিকার ফজলে খোদা, সুরকার শেখ জালালউদ্দিন।

এই গানটি সাথে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা আপনারা আমাদের নিশ্চিত অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি রংধনু মিশ্র গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথমেই যে গানটি শুনবেন সেটা গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার আনোয়ার পারভেজ। শুনবেন দেশের গান। এরপরে শিল্পী জান্নাতারা, শুনবেন নজরুল সঙ্গীত।

ব্যান্ড সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন হাসান। আপনারা শুনছেন রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। এবারে শিল্পী দিলরুবা খান, গীতিকার হাফেজ নাইম, সুরকার মুজিব পরদেশি, এরপরে শিল্পী মোহাম্মদ মামুনুল ইসলাম, শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

এই গানটির সাথে শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আকাশভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন দেশের গান শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার এবং সুরকার কবির বকুল। এরপরে শুনবেন একটি ইংরেজি গান শিল্পী ফিল কলিন্স। এরপরে শুনবেন ব্যান্ড সঙ্গীত শিল্পী আয়ুব বচ্চু।

0: quanti disegni ho fatto.
1: আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনবেন ইটালিয়ান গান, শিল্পী অ্যাঞ্জেলিনা ম্যাঙ্গো। এরপরে শুনবেন লালন গীতি, শিল্পী দিল আফরোজ রেবা। এরপরে শুনবেন একটি আরবি গান, শিল্পী সমোজিন।

হাসন রাজার গান শুনলেন, শিল্পী ছিলেন মুনকিরি খান। আপনারা দেশ বিদেশের রকমারি গান শুনছেন। এবারে শুনবেন জাপানি গান শিল্পী ফুজি কাজে, এরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফারাহ হাসান, এরপরে শিল্পী আসিয়া আলিম, গীতিকার কুটি মনসুর, সুরকার এবং গীতিকার কুটি মনসুর।

সম্রাট ছায়াছবির গান শুনলেন দ্বৈতকণ্ঠে আরেফিন রুমি ও রুকুনালের কণ্ঠে। আর এরই সাথে শেষ হল দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন নিয়াজ মাহমুদ চৌধুরী। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারী মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ পাথে অনুষ্ঠানে পারিবারিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগরি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। বিকেল 5টা 30 মিনিটে লেট স্পিক ইংলিশ কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10টা 5 মিনিটে। এবার এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। শ্রোতাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নিঃশ্রুতি অধিবেশন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।